อันนี้ครับในตาวกที่บุกช่องเรซาปุ่งขนาดมันยากุโลสังตาบุกที่นี่สาวคอมมิวนิพันธ์ตัวฮับเลยนี่ที่นี่26 September World Environment Health Day จังจุดนั้นเสมาโน่ที่นี่ Environment น่าสักเกอนางโก้ที่นี่ชาโก้อาวุนิบากิจังกลูเบลีกวางมาสามกรุ๊กคลายนางโก้তিনি নশাল ওয়াল এনভায়রনমেন্ট ডে আপনো তেই এনভায়রনমেন্ট বিষয়ে জিনিস হাক কাহাম অঙ্গি তংনান বগি তিনি নশাল সং পালালেও আন বগি ফাইডি সং বাইকে জিনি গানাগিরি নি যে এনভায়রনমেন্ট টংমারনো সং কাহাম করঙ্গে টনিমান বুফাংকাইমান বিষয়ে তামকে তামই হাঙ্কে জিনি এনভায়রনমেন্ট হামিয়াং কাঙ্কে জিনি সাগর বহনি হামিয়াং নাই আন বগি জিনি environment by sini besak ni kebang ma je connection dok tong mani obibagno tongui tongu hai da awan bagi seng je mansak seng bu phangkai le ni phaji sini environment seng kaham ka ton nai sini gana gini ni je nang mani mani dok no seng kaham ka tong nai seng clean food chanai ekdom saf sutra ka tong nai nai tam bagi hanke sini safeguard ni bagi sini bebakno seng water pollution te চিনি কবংমা গানাগিনি থাইরকন সং ফাইদি বাইকে সাফ সুত্রকে তনিমান আবলো নাইলে নে আবনি বিশিংতে সং ওমা হাইকেন চিনি সাগ্রন কাহাম করং টংনাই যে সাকনি বিশিংগে চিনি নাংকুমানি ককরন সং মানে জাতকে আনি খাবনি দাউটি বুক সং অ্যাকচুয়ালি তাবুনি জরো চিনি

0: आं जिनि बर'नो नुसानाय जों एक्चुलि जों अमहाय जरनाव दङ जे जर' जिनि आसोग जों रां फैसाबो गोरिथा जों बेलायखौनो स्ट्रागल खालायनाय अमहाय जर'आव फाय सकय माने হ্যাঁ দিবা আঙ্কে এই আবনো সং বাহাইকে বাস কাম গাহক কাহাম করেন টঙ্গি মালাই আবনো মানুষ তা হে ট্রেন্ডিং সিনি কম নুগো সং আং যে হরপন সালগাঁও পান্ডা কক বর্তমান কক সালাই আঙ্কে চিনি দপ হানি যে কিসা মিসা কেসে কেরেন উঙ্গি টংমানি আবনো নো সালাই যাক বি ইঙ্গু আং তিনি সারনামে কম হাইছি চিকুন চ কাইসা কক নো হাইপন ওর কম তঙ ডন যা সে বুক বাই হিস কভার বিনে গরন বাই বিন টমুং চাউং বাই বা জেসপন অঙ্কা যেন ফাচে কাইসা বরক বিনে রি চুমচুমা নোগা বাই নহিন যাদি বা বই বিনে মুংসা সে গ্রেনা অবহাই রক বাক্সানো কে সং চক চক নগো যে বিনে ইয়াগো মোবাইল দামিতি যাক বিনে ইয়াগো বদ্রেস কাহাম চুমজাক আবহাওয়া নুকা নেই বাকি কেউ কেউ সঙ্গ ফাচাকে আমাকে জাস্ট লাইফে বা বলে বেলা এরকম খুনাহে একচুয়ালি লাইফ নুন খরচা বড় নাই দি বিনে বিশ বেশি কোয়ালিটি দং বেশি কোয়ান্টিটি দং বসেকে এডুকেটেড বেশি আবস নাইগ্রা দিছে কাম সঙ্গ ফাচাকে খরচা বড় আমাকে ওয়ান সু কয় যে বড় খামি আং না কেমন কেমন সঙ্গ আমাকে নুগু যে ফার্স্ট এপিয়ারেন্সেন বমাইকে নিজে ইমপ্রেস খাই ফুনগ চিনি বর ঠকাই যেন যে ঠকাই যাক মানে অবহাই রক মা অমহাইকে ফুনগ বিনি বিভাগ নঙ্গ বিনে বিভাগ নং যে দীক্ষা বাকলাই মানে আবন নাকি আংতিনি আবন সানায় যে যেন দীক্ষা বাকলাইলে থাম খাইনাই চিনি লাইফ অমহাইকে অমন দঙ্গ যে খাই মানে বিং দেই সে লাইফ নয় গাহাম গ্রং খে দং ইমান হ্যাঁ বাকি আং আবো সামু সঙ্গে ফাইদি আমি খাপনি দাউটিবু সঙ্গ খরচা বরফ নিনি তমুং সঙ্গ বসে সিনেদি বিনি অমাহাই এডভার্টাইজমেন্ট বাই তা সিনেদি প্লাস কেবল ফাচাকে অমাই হিনি তাওয়ান সুদি বসে গাহাম বসে খামিয়া কিন্তু নাম বিনি নাইগ্রাদি বিসঙ্গ বিনি বেশি কোয়ালিটি দং বসে কোয়ান্টিটি দং যেন অমহাইকে অমন নগু যেন কেবল বিনি গরন বাই যেন ওয়ান সুগু যে কেসা কাহাম না কিন্তু আলটিমেটলি থাকি কানকে হলো আবুনি যেন ফল মানো কেউ কেব বিনি চেহারা গরন হামিয়া বিনি টংমানি স্টাইল কিসা আবহাইন গাঙ্গে যেন ওয়ান সুগু যে বলে কোনখানে সিয়া না হাইর ইয়া না আবহাই রকম ওয়ান সুগু কেনাই দি বরক কোনো দিন ফোন বিনি এফেয়ারেন্স হ্যাঁ কেবা বিনি পাইথাক করক ফাটচাকে বিনি গরম নুগুই বা বিনি রি চুম নুগুইনাই অবহাইনি তা ওয়ান সুগু যে ব মূসা সে কিনা হানাই অনবগিন যতন বরক অসংসার সঙ্গ খরচায় খরচা কাহামকে টংমানি বিশংটি যেন বাইরে কাহাম করেন টঙ্গি মালাই আবনো সে নাইলাইনি কেবন চিকন খাইয়াওই কেবন মুসুবিয়াওই কেবন হামিয়া সায়াওই যেন বাইকে লগিও টঙ্গি মালাই আবো সে মেন নাইমানি আমি কেটে গেছে কৌতু নাই নাগেনা ফোন কাহাম হ্যাঁ ফোন কাহাম সাদে
1: হামবাই
0: একচুয়ালি হানো খরনে খরতাম সাহরগা ফঙ্গবাই সময় হাইরকম গু

পুংকাহাম আকাশবাণী আগরতলা তাবুক চেংজাগো তিনি ফুংনি ককব্রক পান্ডা হায়ুনি খরাং তিনি চা শাল তালুমাই তালনি শালব্রি শালমারি চিব্রিরা থামচিবা ত্রিপুরা বিশি সেপ্টেম্বর তালনি শাল নৈচিবা শালমারি নৈশাই নৈচিদক ইংরেজি বিশি নরখনাই দঙ্গ ককব্রক পান্ডা হায়ুনি খরাং সং তিনি বহাইন ক কাহাম হানামানি বিশিং তৈ সিনি পান্ডানো চেংলাইনি

0: इसके पानो जो मथुंगी नहीं ना तिरक मथुंगी नहीं आके दायरिया मानदेन बगै बेलैके कदंगो मान बगै नरक तिरक बहानो मथुंगी नंगान बगै नायदी फंके जो किसा दायरिया बेमानती तीन असालो सैमालेखा बबहाय कग्रक
1: आओ हाइके तबुक तांगबितिनी कक किसा खानालायनो तांगबितियो खानालायनो किसा जराने बिसिंग मला जागनां मिखितं भाइकि कायनानि आओ रांगबां थायाबाय माइसिं मलफानांथों ताय तांगला मलफानांथों आम हाय जराव नि कायसे मिखितंनि बेरे मिखितं खा देनता देनताव गोबां कुक भिटामिन ए भिटामिन बी ভিটামিন সি তাই ভিটামিন ডি মানথুকু গাবনো কারো ক্যালসিয়াম তাই লৌহরক বেলাই খেয়ে বি শাক গবাং হাইন বাকে সিনি শাক ভিটামিন এ বি সি ডি অম হাই রক রথানি বেলাই খে নব জবাও বনক কাইনা থাঙ্গা কে সং বুলানো জেদ বিনি বাকে কাহাম নবার তিবার এবা তাল লক ওখা ইয়ং কলমা মল হংকে ফেব্রুয়ারি স্মি মার্চ তাই আমাহাই কচংমা মলনি বাকি কাইনা হাঙ্কা হংকে সেপ্টেম্বর নিসিমি অক্টোবর তাল দেনতা কাইনা বাকি বেলাইন কাহাম তাই বিনি বাকি যে হা কাহাম আবো সাজাকা দোয়াস তাই বেলে হা আবো দেনতা কাইনা বাকি বেলাইন কাহাম নেই সাজাগো তাই যে থাই নং দেনতা কাইনা বাকি সাই না নাই আবো তৈলুনানি সেপ সাপ গনাং আবহাই থাইনো নো নং দেনতা কাইনা বাকি সাই না দি তাই আবনো কারিব তাবুনি মলকে সং সাত সাকারগো নকনি নকুং সাকারগো বাড়ি সেনামই আর বহাইনো সং দেনতা নো কাই মানো ইংকে বনো কাইনা নিথাঙ্গাঙ্কে পুইলানো হাও সারি বুকাই মানো হেক বা হাও লুন খাওই লাইন বাই লাইন আমহাইকে ব কাই মানো লাইন বাই লাইন খে কাইনানি হংকাংকে কাইসা লাইন মেটে কিসা লাইন নৈচি বা নিসিমি থামসি সেন্টিমিটার খে চালনানি নাংনাই তাই হাও সারি কাইনা হংকে আবো নং বসক জরাতেই কাইনাই আবো সক জরাতেইনো নং হা সাপলৈনাই বসলৈনো নং সারি কাইমানো পইলানো হা ন চুয়াই সুবুক সুবুক খে চকামরক সৌই মা নাগ্রা নাই তাই আবুনি ইয়াগুলো আজরাও নং মুস্কি রক এবা মুস্কি ক্রান হারক সাপলৈর না খেরি মানো তাই আবনো কারিব তৈলুনানি সেপ সাপ গনাং থাই তো অংনানি নাঙ্গ তাই সঙ্গবনো হা কাহাম ইয়া অংই দংখানকে হামথায়া অং দংকে সঙ্গা জায়গা ইউরিয়া টিএসপি আবহাইরক ব রই রই মানো ওখাই আবহাইকে সঙ্গ তৈ লুনা নাংমানি জরা রক হাঙ্গাকে সঙ্গ তৈ রক মা লুনাই সাল ব্রী এবার সালবানী সাল বাবারিনাই তৈ মা লুনাই তাই যে জরাও বসলি সারিনাই বসলি সারমানি ইয়াগুলো চারা এবার কেবা দেনতা বসা আসাইনাই আ জরাও হাঙ্গাকে সঙ্গ কিসা তরি ফাইফর হংকে যে কুবুং দেনতা রং ন কিসা ফুই মা খিবিনাই তাই চারা আসেই ফেমানি দশ নিসিমে বারো দিননি বক্রগ হংকে যে আজে গবাং কুক কুবুং চারা নো সং ফুই মা খিবিনাই তাই সং আজরা রগ বলাই রগ ইয়ংদা থুপ আবরক কিসা নাইকানি খালাই মাতন নাই হিংকে অবহাইকে না সং বন নাইকানি খাইতে খাইতে সাল নৈচি বা নিসিমি থামসি বা সালমানিনি ইয়াগুলো হংকে সং দেনটা নো সং চাউই মানো এবার চামা পাড়া গবাং খা কাইখে সং হাতেও ফালেই রাঙাজি মানো হিংকে আসুক জরা খানালাইকে সং দেনটা কাইমান রুগী কক থাইসা থাইনি হাইকে তাবক সং তিনি সালো তিনি হাই সালো থাংনাই বিশিরক তামরক পাতিলা তাই তিনি তামু সালক পালাই জায়গায় দং আবরক সংকিসা সাই মানলায়
0: না তিনি ন সালো ওয়ান ওয়ার্ল্ড

0: মানই তাই সাইকেল চেন আমরক তাই কুবুক মানে আমরক তৈবো হিমি মানগলাখানে সাজাকা তাই তমুং অবহাইকে হিমি হিমজাক মানজাখানকে আবার বরক খরক বাণীকে বাংখে বুথুপকে বাসাই তোমারক নুখানকে বরকনি সাকাও ক্রাক মাজরা রাজাকাই হিনে সাকলাই জাকা তাই যে মালখুঙ্গ এবার বাইক রক ব খরক নইনি গবাং খাইনে কাউই মানগলাক হইনাই সাকলাই জাকা তাই অবহাই কেন ধলাই হাঙ্কর বহাইন যে যে বুট কেন্দ্র আবুনি 200 মিটার নি বিশৃঙ্গ অবহাইকেন রাইডা ফনাং জাকা গাই লুকরক নরক যত্ন ও যে সাকলাই জাক জরানি বিশৃঙ্গ নরক রায়দানো মানিউ টংনা বাকি কবক জাকা গাই আবহাইন থেকে সদর মোহনপুর নি ভারত বাংলাদেশ আরে অবহাইন 12 মিটার বা 500 মিটার নি বিশৃঙ্গ বহাইন লুকরক নি থাংলাই সুথানি হরনি দাম চারনি সিমিতাইনি ফুংনি দাম বারনি বিশৃঙ্গ মানা বক্সিন মং বক্সিন জাকা গাই অর বহাইন সাকলাই জাকা যে লুকুরক এরং এরং আ সাকলাইজক জরাও আর থাংলাই সুখলাই টংঘাকে বরক ন বহাইন রায়দানো রুগিনাই ক্রাক মাজরা রাজাকাই তাই ও দাগিমুং ও বস্কাং নভেম্বর সালনি নৈচি সালমারি জরা ফনাংজাক টংগান হনাইব সাকলাই জাকা তাই সাবরক ও রায়দানি ফাতার টংনাই বরংকা সিআরপিএফ বিএসএফ পুলিশ তাই মোহনপুর মহকুমায় নাইকলফাংনি গসিমুং ব্লাই মানজা নাজাক অবহাই বরক নাংকুকজাক সামুংনি বাকি পারমিশন নাজামহাই বড়রক তাই সাকামিয়া নুখুংনি বড়রক ও রায়দানি ফাতার টংগান হনাইব সাকলাই জাকা
1: আও আগরতলা পুর পরিষদ তাই নগর পঞ্চায়েত নি বস্কাঙ্গ যে চংবাড়ি তংমানি অন্ডগী বুতারনি যে লিস কারিজাকাই অক্টোবর তালনি সালজা সালো নরকাবনু তিনি কেব আপত্তি খাইনি হিঙ্গাঙ্গে অক্টোবর তালনি সাল দক সালো নরক যোগাযোগ খাইমানো তাই আবনু হাইনহাই নরক যে আপনি এগেনস্ট সামানি আবহাওয়া 12 তারিখও খাই যাকাই 8 নি 12 তারিখ জোড়া পাইথাক তাই ফাইনাল বুটার লিস্ট কারি যাকাই ও অক্টোবর তালনি সাল চিচার সালো হ্যাঁকে আউন বাকি নরতুমুং কেব নগর পঞ্চায়েত তাই আগতলা পুর পরিষদ নি বুটারক টং হাঙ্কে নরক 1 তারিখ নিশিমি অর নংনি বাকি বুটার লিস্ট কারি যাকাই তাই কেবনি কোনো আপনি এগেনস্টে কক্ট হাঙ্কে 8 তারিখ নিশিমি 12 তারিখ জোড়া নক ঠাঙ্গি নেই কক সালাই মানো
0: আও হাকে আসুক জোড়া খানালাই কেতেন সঙ্গতিনি নি কক থমরক তাবো খানালাই না সেবক বরক তেলাংমানি কক NIT আগরতলা নি বিশৃঙ্গ কিসি সা বুক চাচক থাই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ন সুপুং জাকনা বাকি কয়লাই সান হর জাগি দঙ্গ তাই জুনিয়র ইঞ্জিনিয়ার তাই লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট তাই SAS অ্যাসিস্ট্যান্ট তাই ফার্মাসিস্ট তাই সিনিয়র টেকনিশিয়ান তাই টেকনিশিয়ান আচক থাই তাই ল্যাব অ্যাটেন্ডেন্ট অবরগ্নি বাকি কয়লাই ইয়াচাক জাগেই দঙ্গ অবন নরক ও অক্টোবর তালনি সাল নৈচি সালমারিনি সারিকনি দামবানি বিশৃঙ্গ নরক অনলাইন বিশৃঙ্গতেই নরক ফর্ম ফিল আপ খাইমান বাইনে আপন বাকি নরক www.nit.nic.ac.in ও ওয়েবসাইটে হাবই নরক নাই নাই মানো হংখাই আসুক জোড়া সংখানা লাইকা তিনি সেবক বরক তালাংমানি কক গাই তাবুক নবর দিবনি সেকাংবাড়িয়া কক তোমা কিসা সাইমান লাইনে তিনি নখা চুমুই কিসা কবল জাক তঙ্গানো তাই কাইসা কৈশু থাইও কিসা ওয়াতেই ওয়াওই ফিরাং রকফানো কগই মানু হনিব সাকলাই জাকা তুংমারি তঙানো সাকানি ফাচিং 35 ডিগ্রি সেলসিয়াস তাই খামাও 20 ডিগ্রি সেলসিয়াস এ নবর তুই হকুনি মারি রাও চুকুচি দক পার্সেন্ট তাই খামাও 10% গাই তিনি ফুংনি দাম বা দামের সতী 35 জোড়া ওয়াতেই ওয়ামানি মারি নুক জাকা 0.2 মিলিমিটার আও হেকে আসুক জোড়া খানা লাগে সঙ্গ তিনি নি নবার দিবানী সকাংবাড়িয়া কক্তমা হেকাই তাবুক সঙ্গ

0: রচামুং তং সা খালায় নেন ফিয়াবাতি নি পান্ডা নকম থেঙ্কা আং তনুজা
1: আং প্রসান
0: আও হাইকে তাবুক রচামুং তং সা সং খালায় নেন তাই রচামুং গ খরাং রুয়ানো ননি গোপাল দেববর্মা

আসুকসেরা খানালাইখ্যা বাবা গড়িয়ানোর লবজাক তাংসা রেচাবমুং ননি গোপাল দেববরমানি খরাঙ্গ আকাশবাণী আগরতলা অবন লগিনে পাইকে তিনি ফুংনি হাইনু খরাং পান্দা যতন ন খুলুম বাইকা

আনি খামানি দাউটে বুকজন লামজগো হাইন হাই যিনি সাল কামানি পান্দ হাইন খরং পাইমানি আগুলো আং দিনে চিকুনজা কাহে কক নুসামানি যেন অসং চারো থাঙ্গি দোনা গঙ্গে কম নম হাই দঙ্গো যেন কম নম হাই জরা নগো যে জরানে বিশিনী যিনি সাক নো যেন কাহাম করেন গেতনান বগে আং দিনে চিকুনজা কাহে কক সামানি কম হাইছি নাইদি অসং চার অম হাই যেন কেবু কেবু বরক নো ফাটসাগ অম হাইকে ইমপ্রেস অং ইফাই ও বা ইমপ্রেস খাইজাগো যেন সাইমিয়া আহমবাগে যেন দাতিনু থকু হ্যাঁ দিবা মিনি অ্যাপিয়ারেন্স মিনি বেলাই কাইসা কক করে দিবা অতি ভক্ত চুরাই লক্ষণ হইনাই আবহাইনো আংবো নং সানামু জঙ্গু যেন খরচা বরক নো ফাটসাগে মিনি অ্যাপিয়ারেন্স বাই বিনি তমুং বাই অমাহাইকে পুইতি রাসা দিই

যে বুঝেছি আমার মিসিংটাই নিনি লাইফ নষ্ট হইতে নাই। নিনি লাইফ পার্টনার ফোন সারানো সাকাং নাম পুইলা ওয়ান সুগি নাই দি বিনি এপিয়ারেন্স বা ইয়া বিনি তমুং চামুং দেখাও বাইয়া কেউ কেউ বড় কম হয় তঙ্গ কেউ বড় ইমপ্রেস খাইনা বাকি ব দরকার নাকি লাগাইনাই ফোন নং জেসবং ইফান নংথং বড়নো ফুনাই যে আনিও মহাই তঙ্গ আনিও মহাই তঙ্গ আনিও মহাই তঙ্গ আবহাইকে কিন্তু আলটিমেটলি থাকি না খেয়ে চিনি বড় কম হাইকে ঠক যাবনে চং নগু তার বাকি নং চিনো সংসার চিনো লাইফ হাই নো আও ফিল্ম নি হাইকে ফাচাকে পাই থাঙ্গা নং আমনও কাহামকে নাই আকুনে ওয়ান সুগুনে নাইমানি বিশংটেই সে নং নাইলি তামখে নং কাহাম গোখলাই নং হাইদিবা হন বাকি আনি খামনে দাউটি গুকসং জং ওয়ান সুগুনে বিশংটেই চিনি ইয়াফ্রিরনো জং সেনা নাঙ্গু ফাচাকে ওয়ান সুগা ফাচাকে খ্লাইকা ফাচাকে আং খরচা বরনো ইমপ্রেশন ই থাঙ্কা বা বিনিয়োগ আং থাঙ্কা আবহাইবাইয়া সবসময় নং নাইজা নাগনাই যে

0: মানে কক করে দিবা গুণ সে নাই না নাঙ্গো নি সামানি ককটা আং যে সামান কে আবা হয়তো ফুঙ্কা হাম
1: প্রসন্ন বাবু
0: হ্যাঁ ফুঙ্কা হাম ফুঙ্কা
1: হাম
0: আং মনো দুন জাস এ বুক বাই হিজ কভার মানে যে বইনো বিশিং তামতং করে সাইমিয়া উনাই সাকানো সিমি নাই নাই কেউ বরকনো কাহাম হামিয়া তাও অঞ্চল সামানছি
1: মানে কোনো আবর কথা মকল খুঁয়াং মানে বরক
0: নাই চিনি গাও মা।

0: omo hai pandaro khanang thang ang nugu mane wa shu shung ang ke thamdan hema tongu chini kisa hai fai borok babini kaham chum tongnai ba kisa hai level tongnai aba hero kredi ba bongni ba ingang ke chamani chamani thai ala ala ja khaijak ai bongni ba ge yalka ke snam ja ge tei sadharon
1: welcome ceremony bo
0: ala ala jage khlayo বেবাং জুদা গানকে যে চিনি গরি বিনেরি আসে নাই থগিয়া বা সাপোজ ইঙ্গিন মানো আবো হাই যত তো সমান হাই দিবা কিন্তু এই অবহাই রোগ নুক যাগো চিনি বড় রোগ নি থিঙ্কিং বা চিনি বড় রোগ নি ওয়ান সুপ মানে বেশি কে চিকন যে খরচ বড়ই বড় নো হেসেন খরচানি বিনি রিচুম কাহাম বিনি হাই প্রোফাইল নেব নসেন সারি মানে খাই মানে আলাই যা কিন্তু খরচা বড় ব কিসা বিনি রিচুম হাইয়া বিনি প্রোফাইল হোয়াট এভার জাস্ট পানাঙ্কা বা খি ফানাঙ্কা এনকে বনো ট্রিট খাই মানে আলাদা এনকে নাই যে সমাজও চিনি বড় নি বিশিং সে অব হাইকে খাগলাই টংলাই হুকাঙ্কে দামকলাই
1: বিআইপি নি করি এবং সমান পে আই নি তো পেতে সংবিধান যত বরং সমান পে করতে বহুতে নেতা কতর বসে আবু হাই এটা কর যত নি বুট নো রিক্সা চাল নাই বুট বিগা খাংরা নাই বুট এবং সমান রাইট সমান কার সিংগু মাকে ক্লাসিফিকেশন খাই মি এটা ব বিআইপি বুট আর কা ভাই আবু আবু পক বাংলাই তো আপনা তো আবু হাই বরং চিকন কতর করে খাক মানি তিনি বরং এই ও দিব খাক চিত্রা বলাইকে অবক্ষয় আপন ভাই বাইবেল আবু পড়া করি রুটি খাইছেন ভাবি পানো মানে খাজান চিকুন এটা খাই নিছে সপ্তাহ রুটি নি ভাবি পানো বরং খাজান চিকুন কাটা দিছে এমন বাক্সে কেন দিন সামনে করব তাই করি বাবা বরং বাক্সে কেন নেব আপনি যত বিগড়া যত মানে চিত্রা আফসোস বিন থানকে বেলাই ভ্যালুয়েবল আপনি তো কেয়ার খাই সঙ্গে বড় কাহাম তাই থাকতে যে তাই তো মকল কাহাম আফে যায় একদম ভুলটা আজি সিংলাফুন লাই না সিং বরক ন নুকমানি বেসা বেসা কা এপিয়ারেন্স বাই বিচার খাই ওই বিনি বেপা বিসিং ব খাতং ব বর অন্তে সিং সম্মান কি খাই আমি রাস্তা গলে বরম বলাই আছে সাইন পাইরে কা বলাই হাম
0: না না হাম একচুয়ালি সিংগো সিংসার আছে ফেমেনি সাবো তাও মানা তং বা সাবুনে আরো তাও মান বা সাবো তামো অং আবনও যেন কেউ সাইমিয়া না ও সঙ্গে নিসেপানো হন্দি জিসেপান নাই দি নে নাই মানে আবসে নান কেউ সাইমিয়া যার কাইসা যো সামনে যিনি মতাই হই যেন দঙ্গ কেউ বা জিসাস সুরিও কেউ বা রামনো সুরেও কেউ রহিমনো সুরেও কেউ গুরদ্বার থাঙ্গু হ্যাঁ দিবা যতদিন কাইসা পুতু যতদিন কাইসা নাইমানি যে ই আংবন সুরি কানকে আনি কাহামঙ্গু বা আনি ফান মানো আবহাই একচুয়ালি যেন অবহাইকে জাস খাইও নাই দেখো হম বরং যেন ঠকমা দো তাবং অদিন যতন দীক্ষা বা ম্যাক্সিমাম ফুনকলাইও আনি গাড়ি দো আনি অমুক দো ইয়াগ দাই মোবাইল টিজা কাহাম হরি চুমচুম জাক গানকে বরক চিনি আউনে চিনি বরক কামা সারাই রোগ বাহ বিনি জীবন সঙ্গী হিনে টামনি ছাড়াই বিনি পার্টনার হিনে ওয়ান সুক মানে নুগো ঠকক জামা চুং নুগো অমাহাই রোগ আবাহাই কেন অমাহাই কেন হিউম্যান ট্রাফিকিং রোগ ও মানে চুং নুগো আং আমন তুই পান্ডা খাই একটা কিছু কক দু নাই নেগে না ফোন কাহাম হ্যালো নাই যেন ফাটা বরক চিনি আলো গিয়া সাপোজ নাই চিনি গা বিনি টমং কাহাম নন বিনি চেহারা কাহাম অবহাই রোগ উঙ্কা ঠিক আছে কৌ দুমাই নেই ফোনকাহাম
2: ফোনকাহাম স্যার
0: হ্যাঁ ফোনকাহাম
2: আং তোমতে ডিস্ট্রিক্ট নে ফাস্ট
0: করা তো দাও স্যার
2: স্যার তিনি টপিক কে তো মমতা মনে রমছি না একচুয়ালি মানে কক থাইছে থাইনি বেতা মনে ছানায়া টপিক কে
0: ইংরেজি বাইসাইছো না ডু নট জাজ এ বুক বাই হিজ কভার

0: ge khoroksa borok ni ni chehara ba bini appearance nai ni kepno justify ta khaji bo kaham da ham ya ba haja goron bai kepno ta sini di haji chin kok borok bai nang
1: awang sa khaji thai ni sachina beshi thaya
0: da da sari sari kok kok
1: tum nai nai ke sar tum sar no go abong nai di tini tamong kai borok polok kotor borok romdi minister tabu minister program of fakanke minister na busuke tam kamu tamun perno respect saide nang sunjang nai na tamun sunjang nai nini ekdom sap sutra tam kamu perno vip vip omai ke mani perno full uta inge actually ang omai ke ang wansu ya de nung korte minister nung korta ganang nung korte rang pusha ganang borok ওকে সাধারণ বরং কে বকে বড় গিয়ে দেবা তাই তিনি তাবো তিনি সার সাই থাকমানি তাবুক সুগান তাবো কিছু সুগান তাহলে কেন নাংমানি কক বরং কে যত বড় মানে বরং মনুষ্য ঈশ্বর সুনামি রমান কে যত বড় আমাকে খাচ স্যার মানে আমার যত চুং আমাকে বরং সমান কে চুং বাক্সাকে নোগান নাংমাই মকল আমাকে চুং কত বনি বগে কাহাম সামু কোনি বাগে বিআইপি অমহাইয়া অমহাই তিনি মানসিয়া তিনি মানসমাকে অমসে যে যতন সমান নাই তিনি বাইবেল বমাকে ফরমু তিনি যীশু খ্রিস্ট বমাকে নি ফরমুই থাং ওয়াসং স্যার ও
0: ও
1: আমন আং পয়তো খাই তা স্যার
0: দা দা
1: হামবাই
0: হামবাই হামবাই একচুয়ালি সিং ইকুইলিটি নো নাই ও যতন একচুয়ালি সিং যতন সাইমন সিং যতন বুঝিও যেন অবহাই জরণ ভাই সকায় যে জর যাম ঠক মাও নু যাইফ পার্টনার সামনে থাকবো বহাই নাচা কেব কেব অমাইকে বি এফেয়ারেন্স বি তাতাল সামানি আবনো ওয়ান সুগুইনাই কেব কমই থাকমানে ইমপ্রেস গিনাই উলহানকে ঠক মানে যেন অমাই রকম নুগু তাই সে কৌ নাই না
2: হ্যালো
0: ফোন কাহাম হ্যাঁ সারি ভাই
2: এই চার পাঁচ দিন আগে কাছে বলতেন আমার কাছে পরিবার ছোট্ট একটা অনুষ্ঠান খবর খাতা জানা বা থাঙে মাথাটা যাতে তারা নগ্ন কাছে রুম আলাদা কেড়ে দিছে আর
0: যেমন
2: যেমন কাম কাজ খাই জানাই রব তো দোকান পাট খাই জানাই রব তো ছোট ভাত মুখে তো খালি জানাই রব তো আভাই যত না একলগে একলাই কেটাকে বড় উঠছে আর একলগে আটো বিছানা থাকে আগে বড় উঠছে গঙ্গা খাঙ্গে পাম নর গেছে মর আটো একলগে কানা নি খেয়ে নর তাদের এগারো মি মনে লাগে হাই যাকে কাজে নর গেছে আটো লাইনে কলাই কেউ হাই তো আরে অনু কাম খাইছু এই আনু খাইছু রিঙে সার দেখি আম হতে অনুষ্ঠান ওকে খাইমাই এলে
0: আম
2: হরে লাই চালাই রব আজি আগতলা রব তংপুর বড় কত আরব তংপুর বিভিন্ন জায়গা নি বরফ দং তিনি বরফ বং বরফ বোতা বরফ অঙ্কাছে না এমন বাক্য দং যে এখন একটা অনুষ্ঠান রোগ থাকা নেই কেউ আনিব তুই কার কাইলে বাড়ি নি নি অন্য সমস্যা রাঙ্কাই দিতে টানাই থানা একদম লিঙ্গা লাঙ্কে দামি রিং নাই টান থানা আমার করে দিবা কিছু বড় রোগ না কয়েকজন আনুখা ও আর থানা আনকে আনলে আমি করে খাই করে বড় গুলো হাতে থাঙা না ইরাইকে থাঙানো আমার চাঙাবো খুব তাদের গেটা আর নিজে চমন না

0: आं किसा स्टाडी खायनाय माने बाय बिसिङो हाबै बिबां रिनो गायकबा रथाया हाबजा कि मुंसा करि आबाय बरग मांसि आं नंगु टंगु जे गाहाम बरग टंगु माने 80% बरग ना आबाय आं आं उलो चेरिनाय खांके सायमान नुगुटा बरग ना आबा कुन करे जास बरन फुना बागिसि बरग खलायो यां बवाखन पालो कष्ट के रांगरी किसिम से नहारो हायकेबा जे उखलाय रक टाम खलाय मोनो रथाई सोई पान हो खलाय उटा माने बुनो फुना नि आन टंगु नै আবাই ফুনে কোন লাভ করে তামনি গানকে নেই রিচুম নাইথক রিচুম কাহাম বাই বহক অপুঙ্গিয়া হাইছে আঙামনে চাও নাইন কে বরক ন ফাটসাকে বিনি এফিয়ারেন্স বিনি তমুং চামুং নাইনাই অবরক হামিয়াছেন না অবরক কাহামছেন না বা অবরকলাই মূসা উকুয়া না সিয়ানু গিয়া ওয়ান চুক আব হাইরক নরতা ওয়ান চুকি হাইছে একচুয়ালি রিয়েলি বরক বরক ন বিনি নং নাইব টাওয়ান চুকি বিনি বিং টাম গুণ দং আমি কিন্তু যাবুক অজারও এটলিস্ট অজ এ মডার্ন এজও যম হাইম নুগো বিনি বিং টাম গুণ দং আবু নাই নাই বিনি এপিয়ারেন্স নাই হাইবা আবু আং সাকা কাইসা বই ন বিনি কবার কিজিক জাগফা নাং আবু জাস্ট এক্সাম্পল সে যে আও বাই বরক খরচানি বিনি হামিয়া কাহাম না তাওয়ান চুকি নাই দি হ্যাঁ দিবা ঠিক আছে কৌতু নাই নাকি না ফোন কাহাম আবাই ডুমকো বই কক আনি ওয়ান চুক মানি নরকলে তামফুনি ওয়ান চুক আনি খাবাং দাউটি বুক নরক বানো সাহর দি কক ডুকলাই দি জিরো 3121-232-6252 আবু টঙ্গো টেক্সা সঙ্গে কক দুক কটালর হানি ভাইপিকা 9485-00-7172 আরও নর কক দুক খাইমান চিন্তা হোক কাইনি কক দুক টঙ্গো হাইডিংকে টেক্সা নাইকে না সাবো কক দুক খাইতাম ফোনকা হম ফোনকা হম ও চিনার ক্লিয়ার নবুল আংঠাইছ ওর থাঙি নাই মানে বংন সামান ইয়াং কন্ট্রোল রুম সামান পরে বড় আনো খানা কাং রেডিও খাই টংলা চিনার দা কম হ্যালো ফুঙ্কাহাম
1: হ্যালো দারান বেলা ফুঙ্কাহাম ইয়াফারো আং শিবচন্দ্র পারানি রবীন্দ্র দেব্রমা দারা সামিসাও না সালকা মানে পান্ডা এদিন কক বর্তমান বেলাকে নাং মানে সঙ্গে গাহাম হামিয়া সঙ্গে ন গোহাই দেবা মঙ্গল বাই খুঁজবাইব খানাও আবার খানা মানে বিশিংত গাহাম হামিয়া নাহাম গায়ে সিজি সাক সাক নখা দো সেবা ওয়ান সুতায় হাই
0: দেবা
1: তার নিনি হিন্দি নো বিনতো টং সেই চাইনি আবল হাই দেবা আপনি বিশিংত সঙ্গে তামা খাইন নাম গাবা খাইন নাম মানে সাক

0: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন, গত ১২ বছরে দেশের গ্রাম ও শহরের মধ্যে পার্থক্য অনেকটাই কমেছে। তিনি সেবা সংকল্প অভিযানের আওতায় বারাণসী থেকে বারাণগরগামী সেবাযাত্রীদের সঙ্গে মতবিনিময়ের সময় এই মন্তব্য করেন। বিদেশমন্ত্রী আজ রাষ্ট্রসংঘ সাধারণ সভায় ৮১তম অধিবেশনে ভাষণ দেবেন। উপসাগরীয় এলাকা এবং লোহিত ও কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজ ও নৌযাত্রীদের ওপর ক্রমবর্ধমান আক্রমণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলির ওপর থেকে নৌ অবরোধ তুলে নিলে ৭ দিনের মধ্যে তারা হরমুজ প্রণালী আবারও খুলে দেবে বলে ইরান প্রস্তাব দিয়েছে। প্রধানমন্ত্রী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। বর্ণপরিচয়ের স্রষ্টা, সমাজ সংস্কারক ও বাংলা নবজাগরণের পুরোধা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন যথাযথ মর্যাদায় আজ পালিত হচ্ছে। এশিয়ান গেমসে ভারত এ পর্যন্ত ২টি সোনাসহ ২৪টি পদক নিয়ে তালিকার দ্বাদশ স্থানে রয়েছে। প্রধানমন্ত্রী পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানিয়েছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একমাত্র সকলের অংশগ্রহণ এবং অবদানের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। তিনি গতকাল সেবা সংকল্প অভিযানের আওতায় বারাণসী থেকে বারাণগরগামী সেবাযাত্রীদের সঙ্গে ভার্চুয়াল কথোপকথনের সময় এই মন্তব্য করেন। তিনি বলেন, বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে অনেক চ্যালেঞ্জ আসবে, তবে তার মোকাবিলা করে আত্মনির্ভর ভারত গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যেতে হবে।
1: হমে আত্মনির্ভর ভারত বানানা হয়, চুনৌতিয়াঁ আয়েগি, চুনৌতিয়ো কো চুনৌতি দেনে কা তো সংস্কার লেকর কে হম চলে হ্যাঁ, ইসলিয়ে হমে হর দিন এক নই উর্জা লেকর সেবা ভাব কে সাথ রাষ্ট্র কল্যাণ রাষ্ট্র সেবা কা কাম জনসেবা সে রাষ্ট্র সেবা ইস মন্ত্র কো জিনা হ্যায়। ইস যাত্রা মে ভি জিতনে জাদা লোগো কো সেবা কে কাম মে জোড়েঙ্গে ইয়ে যাত্রা উতনি জাদা সফল হোগি।
0: শ্রী মোদী বলেন, গত ১২ বছরে দেশের গ্রাম ও শহরের মধ্যে পার্থক্য অনেকটাই কমেছে, উন্নতি হয়েছে গ্রামীণ পরিকাঠামোরও। প্রধানমন্ত্রী সেবাযাত্রীদের সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতার পাশাপাশি তাদের

0: দৈনন্দিন অভিজ্ঞতা লিপিবদ্ধ করতে ডায়েরি রাখারও অনুরোধ জানান। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণ্যম জয়শঙ্কর আজ রাষ্ট্রসংঘ সাধারণ সভায় 81তম অধিবেশনে ভাষণ দেবেন। এই অধিবেশনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। অধিবেশনের ফাঁকে ডক্টর জয়শঙ্কর বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকেও মিলিত হন। বিদেশমন্ত্রী উপসাগরীয় এলাকা এবং লোহিত ও কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজ ও নৌযাত্রীদের ওপর ক্রমবর্ধমান আক্রমণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, জাহাজ ও নাবিকদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সকলকে সচেতন হতে হবে। ভারত ও লাইবেরিয়া জাহাজ ও নাবিকদের নিরাপত্তা রক্ষায় এক বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। অধিকাংশ নাবিকই ভারত থেকে সমুদ্রপথে পাড়ি দেন। অন্যদিকে লাইবেরিয়া থেকেই বিশ্বের সবথেকে বেশি জাহাজ নিবন্ধিত হয়। জাহাজ ও নাবিকদের সুরক্ষায় এই দুই দেশ একজোট হয়ে যে উদ্যোগ নিয়েছে তার লক্ষ্য হল সমুদ্রপথে নিরাপত্তা আরও জোরদার করা এবং প্রতিটি নাবিক ও সংশ্লিষ্ট পক্ষ যাতে সুরক্ষিত থাকে তা সুনিশ্চিত করা।
1: India and Liberia joined hands to propose the idea of establishing a group of friends on safety and security of shipping and seafarers. This would be a group that focuses on various aspects of maritime trade, safety and security. This group of friends consists of major ship-owning member states, countries with the largest number of ship registries, and those who provide the maximum numbers to seafaring. We would like to chart a trajectory for the group in a consultative manner.
0: এই প্রসঙ্গে তিনি ওমান উপসাগরে অ্যান্টিগুয়া ও বারমুডার জাহাজের ওপর সাম্প্রতিক হামলার উল্লেখ করেন। ওই হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়। একই সঙ্গে হরমুজ প্রণালীতে পানামার তেলবাহী ট্যাঙ্কারের ওপর আক্রমণে এক ভারতীয় নাবিকের নিখোঁজ হওয়ার প্রসঙ্গটিও উত্থাপিত হয় বিদেশমন্ত্রীর ভাষণে। নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ হিমালয় পার্বত্য অঞ্চলে হড়পাবানের মতো পরিস্থিতি মোকাবিলার জন্য ভারত ও চীনের সঙ্গে যৌথভাবে একটি ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রসংঘের সাধারণ সভার 81তম অধিবেশনে তিনি বলেন, উষ্ণায়নের ফলে হিমালয়ের ভঙ্গুর বাস্তুতন্ত্রের ক্ষতি হচ্ছে। এ কারণে হিমালয়ান ক্লাইমেট রেজিলিয়েন্স মেকানিজম বলে একটি ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে, যেখানে তিনটি দেশ কৃত্রিম উপগ্রহ থেকে পাওয়া তথ্য সহ জলবায়ু পূর্বাভাস সকলের সঙ্গে ভাগ করে নেবেন। সম্প্রতি হড়পাবানের পর ভারত সহ বিভিন্ন দেশের সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। ইরান প্রস্তাব দিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের বন্দরগুলির ওপর থেকে নৌ অবরোধ তুলে নেয়, ইরানের তেল বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এবং লেবানন সহ সংশ্লিষ্ট এলাকায় যুদ্ধবিরতি মেনে চলে, তাহলে তারা 7 দিনের মধ্যে হরমুজ প্রণালী আবারও খুলে দেবে এবং নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনাও শুরু করবে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের বাইরে সাংবাদিকদের ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি জানান, এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে স্থগিত আলোচনাও আবার শুরু হবে। চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের ওয়াশিংটন ডিসিতে 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষ হয়েছে। তবে এই সফরের সময় ব্যবসা বাণিজ্যের বিষয়ে অগ্রগতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিদেশ নীতি নিয়ে আলোচনা হলেও বিশ্বের বৃহত্তম অর্থনীতির এই দুই দেশের মধ্যে কোনো বড় ধরনের নতুন চুক্তি স্বাক্ষরিত হয়নি। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, তাদের মধ্যে বৈঠক অত্যন্ত ফলপ্রসূ ছিল, কৃষক সহ সকলের জন্য, যা অত্যন্ত ইতিবাচক। মরক্কোয় অথেন্টিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি সেদেশের সংসদীয় নির্বাচনে এগিয়ে রয়েছে। 395টি আসনের মধ্যে 97টি পেয়েছে এই দল। যদিও স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, কোনো দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠন করতে হবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সমস্ত জেলা নির্বাচনী আধিকারিককে নির্দেশ দিয়েছে যে বিশেষ নিবিড় সংশোধনী 2026-এর আওতায় আগামী 29 এবং 30 তারিখে রাজধানীর বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে তরুণ ভোটারদের নাম নথিভুক্ত করার জন্য বিশেষ শিবির আয়োজন করতে হবে। 18 থেকে 25 বছর বয়সী যেসব ছাত্রছাত্রী ভোটার হিসেবে নিবন্ধনের যোগ্য, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য ফর্ম 6 পূরণের ক্ষেত্রে বিল ওরা তাদের সহায়তা করবে।

জলশক্তি মন্ত্রী সি আর পাতিল বলেছেন, জল নিরাপত্তা নিশ্চিত করা সরকার, শিল্পক্ষেত্র এবং সাধারণ নাগরিকের দায়িত্ব। নতুন দিল্লিতে গতকাল নবম আন্তর্জাতিক জল সপ্তাহের সমাপ্তি অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তিনি একথা বলেন। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 207তম জন্মদিন যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে। বর্ণ পরিচয়ের স্রষ্টা, সমাজ সংস্কারক ও বাংলার নবজাগরণের পুরোধা, মহান শিক্ষাব্রতী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। এই উপলক্ষে আজ কলকাতা পুরসভার উদ্যোগে কলেজ স্কোয়ারে বিদ্যাসাগর উদ্যানে এক অনুষ্ঠানে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। অনুষ্ঠানে কলকাতা পুরসভার কমিশনার তথা প্রশাসক স্মিতা পাণ্ডে সহ পুরসভার আধিকারিকরা ও বিশিষ্টজনেরা বিদ্যাসাগরের মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। উত্তরপ্রদেশের অতি ভারী বৃষ্টির জেরে স্বাভাবিক জনজীবন ব্যাহত। রাজধানী লখনৌ সহ বিভিন্ন জেলার সার্বিক পরিস্থিতি উদ্বেগজনক। ওই জেলাগুলিতে 12 তারিখ পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। রাজ্যের ত্রাণ কমিশনার ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে যে কোনো পরিস্থিতির মোকাবিলায় সকলকে সতর্ক থাকতে বলেছেন। মূলত রাজ্যের পশ্চিমাঞ্চলে আগামীকাল পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। জাপানের আইচি নাগোয়া এশিয়ান গেমসে পুরুষদের ম্যারাথন বিভাগে ভারতের ম্যারাথন দৌড়বিদ শাওন বারওয়ালের রূপপ্রাপ্তি ইতিহাস তৈরি করেছে। 44 বছর পর ভারত এই বিভাগে পদক পেল। তিনি 2 ঘন্টা 11 মিনিট 37 সেকেন্ডে দৌড় শেষ করে নতুন জাতীয় রেকর্ড করেছেন। এই বিভাগে সোনা পেয়েছেন জাপানের ইয়ামাশিতা। পুরুষদের 10,000 মিটার ইভেন্টে গুলবীর সিংয়ের রৌপ্যপদক প্রাপ্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে অভিনন্দন জানিয়েছেন। শ্রী মোদী মনপ্রীত কৌরকেও এই প্রতিযোগিতায় শর্টপাট ইভেন্টে ব্রোঞ্জ পদক প্রাপ্তির জন্য অভিনন্দন জানান। এছাড়া মহিলাদের পোল ভল্ট ইভেন্টে ব্রোঞ্জ পদক লাভের জন্য বারানিকা এলাঙ্গোভানকেও অভিনন্দন জানান তিনি। ভারত 2টি সোনা, 10টি রূপো ও 12টি ব্রোঞ্জ সহ 24টি পদক নিয়ে তালিকায় দ্বাদশ স্থানে রয়েছে। কাবাডিতে ভারতের পুরুষ ও মহিলা দল উভয়ই ফাইনালে উঠেছে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, গত 12 বছরে দেশের গ্রাম ও শহরের মধ্যে পার্থক্য অনেকটাই কমেছে। তিনি সেবা সংকল্প অভিযানের আওতায় বারাণসী থেকে ভারনগরগামী সেবাযাত্রীদের সঙ্গে মতবিনিময়ের সময় এই মন্তব্য করেন। বিদেশমন্ত্রী আজ রাষ্ট্রসংঘ সাধারণ সভায় 81তম অধিবেশনে ভাষণ দেবেন। খবর শেষ হল, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি মনীষা কর্মকার। এডিসি ভিলেজ নির্বাচনে আজ বিকেল 4টায় আনুষ্ঠানিক প্রচার শেষ হচ্ছে। আগামী 28শে সেপ্টেম্বর সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন জানিয়েছেন, 44টি ব্লকে 2950টি আসনে ভোট নেওয়া হবে। ভোট গণনা হবে 5ই অক্টোবর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, রাষ্ট্রসংঘ সংস্কারে অগ্রগতি না হওয়ায় আন্তর্জাতিক মহলে হতাশা বাড়ছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে গতকাল তিনি বলেন, বর্তমান বিশ্বের বাস্তবতা প্রতিফলিত করতে রাষ্ট্রসংঘের সংস্কার জরুরি এবং মতামতের পর ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন রয়েছে। দক্ষিণ বিশ্বের দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ছে বলেও তিনি জানান। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস নিরাপত্তা পরিষদের সংস্কারের আহ্বান জানিয়েছেন। রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, আসন্ন পুর ও নগর সংস্থাগুলির নির্বাচনে ভোটগ্রহণ কেন্দ্র 783টি। পুর ও নগর সংস্থাগুলির সাধারণ নির্বাচনকে সামনে রেখে গতকাল আগরতলা পুর নিগম সহ সমগ্র রাজ্যে 21টি পুর পরিষদ ও নগর পঞ্চায়েতের ভোটগ্রহণ কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। এর মধ্যে আগরতলা পুর নিগম এলাকায় ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা 439টি। আজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী। বিধবা বিবাহ প্রচলনকারী এই মহাপুরুষের 207তম জন্মজয়ন্তী সারা রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার মণিপুর, নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশের অশান্ত এলাকায় সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন বা আফসপার মেয়াদ আরও 6 মাস বাড়িয়েছে। আগামী 1 অক্টোবর থেকে এই মেয়াদ কার্যকর হবে। মণিপুরে 13টি থানার আওতাধীন এলাকা বাদ দিয়ে সমগ্র রাজ্যে

ভাতা বহাল থাকবে। নাগাল্যান্ডের 9টি জেলাতে আইনটির মেয়াদ বাড়ানো হয়েছে। এছাড়া অরুণাচল প্রদেশের 3 জেলায় এবং অসম সংলগ্ন নামসাই জেলার নামসাই, মহাদেবপুর ও চৌখাম থানার আওতাধীন এলাকায়ও আফসপার মেয়াদ 6 মাস বাড়ানো হয়েছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, বন্দে মাতরম কেবল একটি গান নয়, এটি ভারতের জাতীয় চেতনা, অখণ্ডতা এবং শক্তি ও সমৃদ্ধির এক প্রতীক। আগরতলায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টাউন হলে গতকাল বন্দে মাতরম জাতীয় গানের 150তম বর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। গান্ধীগ্রামে ত্রিপুরেশ্বরী বিদ্যামন্দির আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্যপাল আরও বলেন, পরাধীন ভারতের স্বাধীনতা সংগ্রামে কোটি কোটি ভারতবাসীকে এক সূত্রে বাঁধতে বন্দে মাতরম গান যুগান্তকারী ভূমিকা পালন করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে আজকের দিনে বন্দে মাতরম আরও বেশি গৌরবান্বিত হয়েছে বলেও রাজ্যপাল উল্লেখ করেন। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন হিসেবে পুনরায় 3 বছরের জন্য নিযুক্তি পেলেন ঝর্ণা দেববর্মা। একই সঙ্গে সুজাতা দেব, মেঘাপাল চৌধুরী এবং মাম্পি দাস নতুন সদস্য হিসেবে একই মেয়াদে নিয়োজিত হয়েছেন। গতকাল সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের বিশেষ সচিব এক বিজ্ঞপ্তিতে এখবর জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হতে চলেছে মন কি বাত অনুষ্ঠানের 138তম পর্ব। এই অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট www.newsonair.com ও নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে শোনা যাবে। অনুষ্ঠানটি আকাশবাণী, ডিডি নিউজ, প্রধানমন্ত্রীর দপ্তর তথা তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও শুনতে পাওয়া যাবে। অনুষ্ঠানের অব্যবহিত পরেই এর আঞ্চলিক ভাষার অনুবাদ শোনা যাবে। এই আঞ্চলিক ভাষার অনুষ্ঠানটি রাত 8টায় পুনঃপ্রচার করা হবে। দুর্গাপূজা উপলক্ষে আগামী 17 থেকে 20 অক্টোবর পর্যন্ত আগরতলা শহরের বিভিন্ন রাস্তায় বিকেল 5টা থেকে রাত 1টা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ট্রাফিক পুলিশ সুপার কান্তা জানগির আগরতলায় ট্রাফিক ভবনে সাংবাদিক সম্মেলনে গতকাল একথা জানিয়েছেন। তিনি জানান, পূজোর সময় বিকেল 5টা থেকে ভোর 6টা পর্যন্ত আগরতলা শহরে লরি প্রবেশ করতে দেওয়া হবে না। ঊনকোটি জেলার ফটিকরায় নজরুল কলাকেন্দ্রে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় 110তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল এক অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী দীনদয়াল উপাধ্যায়ের জীবন ও কর্মধারা এবং একাত্ম মানববাদ দর্শনের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও আধিকারিকরা উপস্থিত ছিলেন। এশিয়ান গেমসে পুরুষদের 10,000 মিটার দৌড়ে রূপ জিতলেন ভারতের গুলবীর সিং। 10 মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে ভারতের হয়ে স্বর্ণপদক জিতেছেন কমলজিৎ ও সুরচিন্দর সিং। 2টি সোনা, 9টি রূপ এবং 12টি ব্রোঞ্জ সহ এশিয়ান গেমসে ভারত এ পর্যন্ত 23টি পদক জয়লাভ করেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, রাজ্যের সবকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলেও পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়িব বিপরণাদেব বর্মা যতনি শাক থার মুং তৈ মানজাক মুংবাই হামসাজাক ভারত নাম তিসাইমান হনৈ শাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী মিয়া বারাণসী সিমি ভাতনগর জরা সেবা সংকল্প অভিযান নি যাত্রা ও মানজাক নাই সেবা যাত্রী রকবাই ভার্চুয়াল তৈ ককলাম সালাইমাব মন্ত্রীবক্রক অ কক্ন শাখা শিকলা রকব সেবানী সেবাই ও যাত্রা ন চাসারবুই টঙ্গ হনৈ খা টংথকমানী কক শাখা মন্ত্রীবক্রক মন্ত্রীবক্রক তৈব শাখা কামি আমচাইনি তাং বেখ্রেপ হামসামুং অংখা তৈ হা কতনি ব্রীরকনি শাক পৈটু চামাবো বাংখা বন্দে মাতরম আবর চাপমুং সিমিয়া আবো ভারতনি বসং হামসামুং থানচা ফানতৈ হামক্রাইনি মারি হনৈ খুরসাখা হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নালো আগরতলাও মিয়া ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি টাউন হল বন্দে মাতরম বসম রসাপ মুংনি বিশি সারা বাজি পুংমা পালাইমানরুগৈ সংসাজাক পান্ডা অকক নশাকা ব গান্ধী গ্রামনি ত্রিপুরেশ্বরী বিদ্যা মন্দির সংসাজাক পান্ডা হাস্তেফা শাখা

0: নমস্কার, সুপ্রভাত শ্রোতা বন্ধুরা। প্রত্যেক দিনের মতোই আপনাদেরকে অভিজ্ঞাপনের আজকের এই পর্বে অনেক অনেক স্বাগত। আজকের এই সকালটা একটু অন্যরকম, কারণ আজ একজন মহান মানুষের জন্মদিন। আজ এমন একজন মানুষকে স্মরণ করার দিন, যিনি তার কাজ দিয়ে একটা গোটা সমাজকে বদলে দেওয়ার স্বপ্ন দেখেছিলেন। আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী। বিদ্যাসাগর, এই নামটার মধ্যেই যেন লুকিয়ে আছে তার পরিচয়। অসাধারণ পাণ্ডিত্য, কিন্তু তার থেকেও বড় ছিল তার মানবিকতা। বাংলা ভাষা ও শিক্ষার প্রসারে তার অবদান যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নারী শিক্ষা এবং বিধবা বিবাহের পক্ষে তার সামাজিক উদ্যোগ 19 শতকের বাংলায় গভীর প্রভাব ফেলেছিল। ভাবুন তো, যে সময়ে সমাজের প্রচলিত ধারণার বিরুদ্ধে দাঁড়ানো সহজ ছিল না, সেই সময়ে বিদ্যাসাগর প্রশ্ন করেছিলেন, প্রতিবাদ করেছিলেন এবং পরিবর্তনের জন্য কাজ করেছিলেন।
1: আর তাই আজ তার জন্মদিনে শুধু তাকে স্মরণ করলেই হবে না বন্ধুরা, তার জীবন থেকে একটা কথাও মনে রাখতে হবে। জ্ঞান তখনই সত্যিকারের অর্থবহ হয় যখন তা মানুষ কাজে লাগায়। আজ বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে তাকে জানাই আমরা আন্তরিক শ্রদ্ধা। আর আপনাদেরও কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই, আমাদের চারপাশে আজও যদি কোনো অন্যায়, বৈষম্য বা অশিক্ষা দেখি, তাহলে আমরা কি নিজের জায়গা থেকে একটু একটু পরিবর্তনের চেষ্টা করতে পারি না? হ্যাঁ বন্ধুরা, এই ভাবনাটুকু সঙ্গে থাকুক আজকের দিনে।

0: শ্রোতা বন্ধুরা, চলুন এবারে দেখে নেব আজকের দিনটা ঠিক কেন বিশেষ, কি ঘটেছিল আজকের দিনের ইতিহাসের পাতায়। 1849 খ্রিস্টাব্দে আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন রুশ শারীরবিদ্যাবিদ ইভান পেভলভ। 1822 খ্রিস্টাব্দে বৈয়াকরণ গিরিশচন্দ্র বিদ্যারত্ন জন্মগ্রহণ করেন আজকের দিনেই। 1888 খ্রিস্টাব্দে ইংরেজ সাহিত্যিক টিএস এলিয়টের জন্ম হয়েছিল আজকের দিনে।
1: 1977 সালে আজকের দিনে খ্যাতনামা নৃত্যশিল্পী উদয়শঙ্কর প্রয়াত হন। লন্ডনে শিক্ষাগ্রহণকালে তার পরিচয় হয় রুশ নৃত্যশিল্পী প্যাভলভের সঙ্গে। তারই আগ্রহে নৃত্যশিল্পী তার জীবনের পালা শুরু করে। তার সময়ের বিখ্যাত নৃত্যগুলো সেই অশনৃত্য, হরপার্বতী, নটরাজ নৃত্য আর কত কী। 1933 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের আহ্বানে বিশ্বভারতীতে গিয়ে নৃত্য প্রদর্শন করে কবির আশীর্বাদ ধন্য হন তিনি। তিনি উদয়শঙ্কর পেয়েছিলেন ভারত সরকার কর্তৃক পদ্মবিভূষণ, বিশ্বভারতী কর্তৃক দেশিকোত্তম এবং আরও বহু বহু পুরস্কার।
0: শ্রোতাবন্ধুরা, 1889 সালে আমরা হারিয়েছিলাম প্রবাদ প্রতিম শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়কে। সঙ্গীত শিল্পী ছাড়াও তিনি ছিলেন সুরকার, সঙ্গীত পরিচালক এবং প্রযোজক।

তিনি প্রথম সঙ্গীত পরিচালনা করেন অভিযাত্রী ছবিতে, চলচ্চিত্রে তার প্রথম প্লেব্যাক নিমায় সন্ন্যাস ছবিতে। বাংলা এবং হিন্দি ছবি মিলিয়ে তিনি অসংখ্য গান গেয়েছেন, এমনকি সুরও দিয়েছেন। উত্তম কুমারের লিপে তার গাওয়া প্রতিটি গান আজও মানুষের হৃদয়ে গেঁথে আছে। সারা জীবনে তিনি পেয়েছেন প্রচুর পুরস্কার এবং সম্মান, তার মধ্যে রয়েছে রাজ্য একাডেমি পুরস্কার, ডিলিট এবং একাধিকবার বিএফজে পুরস্কার।

0: আর সেই সাথে আজকের এই দিনে আমাদের যে সমস্ত শ্রোতা বন্ধুদের আজকের দিনটি বিশেষ কোনো দিন, জন্মদিন, বিবাহ বার্ষিকী বা অন্য কোনো দিন, তাদের প্রত্যেককে জানাই আজকের দিনের অনেক অনেক অনেক শুভেচ্ছা।
1: শ্রোতা বন্ধুরা, এবারে পালা, লিখছি তোমায় পর্বের। দূর দূরান্ত থেকে আমাদের বন্ধুরা যারা আমাদের চিঠি লিখেছেন লিখছি তোমায় পর্বে, তাদের মধ্যে আজকে যে চিঠিটি আপনাদের প্রথমেই পড়ে শোনাব, এই চিঠিটি লিখেছেন কলকাতার বেহালা থেকে জয়শ্রী মাইতি। তিনি লিখছেন, মনের মিতা অভিজ্ঞাপন। মা মানেই হৃদয়ের সংযোগ। অপরূপ কাশফুলের সাজে প্রকৃতিও শিউলি ফুলের সুবাস ছড়িয়ে উমাকে বরণ করে নেয়। মায়ের আগমন বার্তায় গ্রামের তিনতলা মাটির বাড়িটিও সেজে উঠত আমার মায়ের হাতের ছোঁয়ায়। ঘরের প্রতিটি কোণ পরিষ্কার করে গোবর জলের লেপন দিতেন, হাত লাগাতাম আমরাও। গভীর মমতায় নতুন করে সাজিয়ে রাখতেন ঘরের আসবাবপত্র। মা চুপি চুপি আরেকটি কাজ করতেন পুজোর সময়। যারা ঝুড়ি, কুলো কিংবা বাঁশের সামগ্রী তৈরি করতেন, তাদেরকে নতুন শাড়ি কিনে দেওয়ার সামর্থ্য হয়তো ছিল না মায়ের, কিন্তু বাড়ির বাঁশ ছাড়ের একটি করে বাঁশ দান করতেন। আতপচালের পিটুলি দিয়ে আপন সৃজনশীলতায় আলপনা এঁকে আমরা ভাই বোনেরা ভরিয়ে তুলতাম বাড়ির দরজা জানালার চারপাশ। প্রথা অনুযায়ী ষষ্ঠীর দিন মা চাল পিটুলির দুর্গা ঝুঁটির ওপর একটি করে গিরিমাটির টিপ পরিয়ে দিতেন। অষ্টমীতে মায়ের সাথে যেতাম মামার বাড়ির পুজোয়। রাতে হোক বা দিনে, পুজো মণ্ডপের ইতিউতি বসত আনন্দের আসর। পরবর্তীতে যা পরিবর্তিত হয়েছে সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানে। মামার বাড়ির পুজোয় এখন সবচেয়ে বড় আকর্ষণ পারিবারিক সাহিত্য পত্রিকার উদ্বোধন, আর ছোট বড় নির্বিশেষে আত্মীয় পরিবার পরিজনদের কুইজ, রঙ্গোলি, নানা ধরনের খেলার প্রতিযোগিতায় অংশগ্রহণ। উমামায়ের কৈলাস গমনের পর অন্ধকারে আলো জ্বালাতে আসেন শ্যামামা। এই উপলক্ষে আমরা মাটির প্রদীপ বানিয়ে উনুনের আগুনে পুড়িয়ে প্রস্তুত করে রাখতাম। দীপাবলির রাতে সেই প্রদীপ শিখার আলোয় আলোকিত হতো মস্ত মাটির বাড়িটি। মনের কালিমা ঘুচিয়ে নতুন আলোর দীপ্তি ছড়াতে এবারও মা আসছেন। সবাইকে জানাই আন্তরিক শারদ শুভেচ্ছা। জয়শ্রী মাইতি, জয়শ্রী পার্ক, বেহালা, কলকাতা।

হলো সুবলা ঠাকুরমার বাপমা মরা একমাত্র নাতনি আলিয়া। আর খুশি হবেই বা না কেন, সে পরপর দুবছর যে এই এলাকায় বন্যা হয়নি, আর বন্যা না হলে যে নতুন পোশাকও হয় না ওর। সেই কবে মা বাবা চলে গেছেন তারপর থেকে একবার, মাত্র একবার বড়মামা কিনে দিয়েছিল দুটো জামা, সেও প্রায় 5 বছর আগে। তার পরের বছর মামাও সেই যে ইলিশ মাছ ধরতে গিয়েছিল সমুদ্রেতে, সেখান থেকে নিখোঁজ হয়ে গেছে, আজও ফেরেনি ঘরে। তারপর থেকে কোনো পুজোতেই ভালো খাবার দাবার পোশাক আশাকও জোটেনি আলো আর। ঠাকুরমার ওই সামান্য কটা ভাতার টাকায় কি আর ওসব হয়? তাই ওরা প্রতি বছর পয়লা বৈশাখে ক্যালেন্ডারের দিকে তাকিয়ে দেখে নেয় মা কিসে আসছেন, বুঝে নিতে চেষ্টা করে এবছর বৃষ্টি হবে কিনা। এবছর মা আসছে নৌকায়, তাই এবছর অতি ভারী বৃষ্টি হবে। বৃষ্টি হলেই বন্যা, বন্যা হলেই ডুবে যাবে মাঠ ঘাট নদী নালা, আর ডুবে গেলে সেখানে জন্মাবে বিভিন্ন শাক মাছ, গুগলি শামুক কাঁকড়া, আর ওইসব শাক কাঁকড়া বিক্রি করেই তো কিনতে পারবে সুবলা ঠাকুরমা তার একমাত্র নাতনির জন্যে একটা নতুন জামা। আর বন্যা হলে যে নিজের জন্যে ত্রাণে মোটা কাপড়ের একটা কাপড়, মোটা পাড়ের একটা কাপড় পাবে, সেই সঙ্গে গুড় চিড়ে। এভাবেই ক্যালেন্ডারের দিকে তাকিয়ে দেখে নেয় এদেশের বহু প্রান্তিক সুবলা ঠাকুরমায়েরা যে মা আসছেন কিসে। অভিজিৎ মণ্ডল, শশাপোতা, খানাকুল, হুগলি।

পরের চিঠিটি পাঠিয়েছেন শশাপোঁতা থানাকুল থেকে অভিজিৎ মণ্ডল। বন্ধু লিখছেন, একান্ত আপন অভিজ্ঞাপন। পয়লা বৈশাখের সন্ধ্যায় ক্যালেন্ডারের দিকে তাকিয়ে সুবলা ঠাকুমা বলল, এবারের উৎসবটা খুব ভালোভাবেই কাটবে বলে মনে হয়, জানিস তো, কারণ এবারে মাঝে আসছেন নৌকায় রে। সত্যি বলেছিস ঠাম্মা, তুই কথাটা সত্যি বলছিস তো? এই বলে খুশিতে লাফিয়ে

শ্রোতা বন্ধুরা, এবারে আপনাদের কিছু তথ্য জানিয়ে দেওয়ার পালা। আগামী 27শে সেপ্টেম্বর অর্থাৎ রবিবার বেলা 11টায় আগরতলার 8A কর্নেল মহিম ঠাকুর স্মরণের দিগ্বিজয় ভবন সংলগ্ন সাগর বিয়েবাড়ি হলে প্রতি বছরের মতো এবারও ত্রিপুরা শিক্ষক বেসরকারি সমিতি তথা টিটিএ এর পক্ষ থেকে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের অন্তর্গত সরকারি অনুদানপ্রাপ্ত বেসরকারি বিদ্যালয়গুলির একাদশ শ্রেণীতে পাঠরত 17 জন কৃতি ছাত্রছাত্রীকে এককালীন 5,000 টাকা করে 2026 সালের টিটিএ মাধ্যমিকোত্তর ছাত্রবৃত্তি প্রদান করা হবে। সামাজিক দায়বদ্ধতার নিদর্শন স্বরূপ টিটিএ 2014 সাল থেকে প্রতি বছর গ্র্যান্ট ইন এইড বিদ্যালয়গুলির কমপক্ষে 70% নম্বর নিয়ে মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে পাঠরত আর্থিকভাবে অসচ্ছল কৃতি ছাত্রছাত্রীদেরকে এই বৃত্তি।

0: দান করে আসছে।
1: শ্রোতাবন্ধু, রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় বিভিন্ন বিভাগের প্রতিনিধি এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের উপস্থিতিতে সিদ্ধান্ত গৃহীত হয় যে তিন দিন ব্যাপী নির্মহল জল উৎসব আগামী 7-9 অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে। সভা চলাকালে মন্ত্রী কিশোর বর্মন উৎসবটিকে সফল করতে সংশ্লিষ্ট সকল বিভাগের সহযোগিতা কামনা করেছে। তিনি উৎসবকে আকর্ষণীয় ও সুসংগঠিত করতে স্থানীয় বাসিন্দাদেরও সহযোগিতা আবেদন জানান।
0: আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আগরতলা শহরে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামী 17 অক্টোবর থেকে 20 অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার সময় বিকেল 5টা থেকে রাত 1টা পর্যন্ত নো এন্ট্রি ব্যবস্থা কার্যকর থাকবে। শহরের বিভিন্ন এলাকায় যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আনতে এই নো এন্ট্রি জোনের ব্যবস্থা কার্যকর করা হবে।
1: 28-30 সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য তিন দিন ব্যাপী প্রস্তাবিত সর্বভারতীয় ব্যাংক ধর্মঘটের সময় ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের ব্যাংকিং পরিষেবা স্বাভাবিক এবং চালু থাকবে।
0: দুর্গাপূজায় 17-20 অক্টোবর আগরতলায় বিকেল 5টা থেকে রাত 1টা পর্যন্ত বিভিন্ন রাস্তায় নো এন্ট্রি থাকবে। ট্রাফিক ভবনে এক সাংবাদিক সম্মেলন করে ট্রাফিক পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর এই কথা জানান। পূজার সময় ভোর 6টা পর্যন্ত লরি প্রবেশ নিষিদ্ধ থাকবে। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের বিশেষ পাস দেওয়া হবে।
1: স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে সিপাহীজলা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয় থেকে বিশ্রামগঞ্জ মোটরস্ট্যান্ড পর্যন্ত আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ও মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার 8ম বর্ষপূর্তি উপলক্ষে জেলাভিত্তিক এক ওয়াকাথন র্যালি অনুষ্ঠিত হয় গতকাল। র্যালিতে উপস্থিত ছিলেন জেলাশাসক সিদ্ধার্থ শিব জয়সওয়াল। গত 2 মাসে সিপাহী জেলায় প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা জেলার 10,000 সুবিধাভোগী অন্তর্ভুক্ত হয়েছে বলে জানান। উক্ত যোজনায় একদিকে রোগীদের স্বাস্থ্য পরিষেবা বিভিন্ন দিক থেকে সহজতর হচ্ছে এবং অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছেও পরিষেবা প্রদানে বন্ধুত্ব সুলভ হচ্ছে বলেও জানানো হয়েছে।

শ্রোতা বন্ধু, এবারে চলে যাচ্ছে আমাদের কর্মপ্রত্যাশী বন্ধুদের জন্য সেই কর্মখালী বিজ্ঞপ্তিতে। সিআরপিএফে ক্রীড়াবিদ নিয়োগ করা হচ্ছে, পদ সংখ্যা রয়েছে 521টি, হেড কনস্টেবল এবং কনস্টেবল এই দুটি পদে। হেড কনস্টেবলের জন্য রয়েছে 182টি পদ এবং কনস্টেবলের জন্য রয়েছে 339টি পদ। শিক্ষাগত যোগ্যতা, সেক্ষেত্রে হেড কনস্টেবলের ক্ষেত্রে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হতে হবে এবং কনস্টেবলের ক্ষেত্রে দশম পাস হতে হবে। বয়স হতে হবে 18-23 বছর, 1 আগস্ট 2026 অনুযায়ী। আর ক্রীড়া যোগ্যতা নির্ধারিত ক্রীড়ায় 30 সেপ্টেম্বর 2024 থেকে 30 সেপ্টেম্বর 2026 মধ্যে বিজ্ঞপ্তিতে গ্রহণযোগ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ কিংবা পদক কিংবা নির্দিষ্ট ক্রীড়া ক্ষেত্রে তার যোগ্যতা প্রকাশ করতে হবে। নির্বাচন নথি যাচাই, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, স্পোর্টস ট্রায়াল এবং মেডিকেল এক্সামিনেশনে সেগুলি দেখাতে হবে। আবেদনের সময় 12 অক্টোবর থেকে 11 নভেম্বর 2026 পর্যন্ত। যে খেলাগুলিতে আবেদন করা যাবে সেগুলি জানিয়ে দিই। আর্চারি অর্থাৎ তীরন্দাজি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বাস্কেটবল, বডি বিল্ডিং, বক্সিং, ফুটবল, জিমনাস্টিক্স, হ্যান্ডবল, হকি, জুডো, কাবাডি, ক্যারাটে, শুটিং, টাইকোয়ান্দো, ভলিবল, ওয়াটার স্পোর্টস, উশু, রেসলিং এবং যোগাসনে

0: শ্রোতা বন্ধুরা, আরও একখানি কর্মখালী বিজ্ঞপ্তি রয়েছে। পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অব মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ চণ্ডীগড়ে নার্সিং অফিসার গ্রুপ বি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদের নাম নার্সিং অফিসার গ্রুপ বি। মোট শূন্য পদ রয়েছে 243টি। তার মধ্যে সাধারণের জন্য 99টি, ওবিসিদের জন্য 66টি, এসসিদের জন্য 36টি এবং ইডাব্লিউএস 24 এবং এসটিদের জন্য 18টি রয়েছে। এর মধ্যে 10টি আসন বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য সংরক্ষিত রয়েছে। বেতন কাঠামো সপ্তম বেতন কমিশন অনুযায়ী। অনলাইনে আবেদন করতে পারেন আপনারা, আর তার জন্য আপনাদের ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট pgimer.edu.in এর মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন শুরু হয়েছে গত 10ই সেপ্টেম্বর থেকে এবং অনলাইনে আবেদন করার শেষ তারিখ আগামী 3 অক্টোবর। বয়সসীমা হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএসসি অনার্স নার্সিং, বিএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং ডিগ্রি এবং রাজ্য নার্সিং কাউন্সিলের নার্স বা মিডওয়াইফ হিসেবে বৈধ রেজিস্ট্রেশন, জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফকারী ডিপ্লোমা সহ রাজ্য নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন এবং এর সাথে ন্যূনতম 50 শয্যা বিশিষ্ট কোনো হাসপাতালে অন্তত 1 বছরের অভিজ্ঞতা বাঞ্ছনীয়। আবেদন ফি সাধারণ ওবিসি বা ইডাব্লিউএস প্রার্থীদের জন্য 1,500 টাকা, এসসি এবং এসটি প্রার্থীদের জন্য 800 টাকা এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের কোনো আবেদন ফি লাগবে না।
1: এনআইটি আগরতলা রিক্রুটমেন্ট 2026। এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে 60টি শূন্য পদ, সেক্ষেত্রে বয়সের সর্বোচ্চ সীমা হতে হবে 30 বছর। যোগ্যতা রিলেভেন্ট সাবজেক্টে ফার্স্ট ক্লাস বিই, বিটেক, এমসি অথবা সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিংয়ে ফার্স্ট ক্লাস ডিপ্লোমা অথবা ফার্স্ট ক্লাস ব্যাচেলার্স ডিগ্রি ইন সায়েন্স, এছাড়াও সায়েন্সে মাস্টার ডিগ্রি থাকলে, অন্তত 50% নম্বর থাকলে অ্যাপ্লাই করা যেতে পারে। জুনিয়র ইঞ্জিনিয়ার পদ রয়েছে 5টি শূন্য পদ, সেক্ষেত্রেও বয়সের সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে 30 বছর। ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ফার্স্ট ক্লাস বিই, বিটেক অথবা ফার্স্ট ক্লাস ডিপ্লোমা থাকতে হবে। লাইব্রেরি ও ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, এতে রয়েছে আরও 5টি শূন্য পদ, সর্বোচ্চ বয়সসীমা 30 বছর। প্রার্থীকে সায়েন্স, আর্টস অথবা কমার্সে ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি সঙ্গে ব্যাচেলার ডিগ্রি ইন লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স যোগ্যতা থাকতে হবে। শ্রোতা বন্ধুরা, এই ছিল আমাদের আজকে কর্মপ্রত্যাশী বন্ধুদের জন্য কর্মখালি বিজ্ঞপ্তি। চলে যাচ্ছি পরবর্তী।
0: শ্রোতা বন্ধুরা, আমরা নিজেদের স্বাস্থ্যের দিকে সবাই খেয়াল রাখি, কিন্তু তার মধ্যে আমাদের মনে হয় যাদের ডায়াবেটিস রয়েছে তারাই শুধুমাত্র সকালবেলা হাঁটতে যায়, কিন্তু তা নয় বন্ধুরা। আমাদের প্রত্যেকেরই দিনে 30 থেকে 40 মিনিট হাঁটা উচিত, কারণ এই হাঁটায় রয়েছে প্রচুর উপকারিতা। চলুন জানিয়ে দিই কী কী উপকারিতা রয়েছে। দিনে 30 থেকে 40 মিনিট হাঁটলে আপনার হার্ট সুস্থ থাকবে, ওজন নিয়ন্ত্রণে থাকবে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে, ডায়াবেটিসের ঝুঁকি কমবে, ক্যান্সার প্রতিরোধ করে এই হাঁটা, সেই সঙ্গে অ্যান্টি এজিংয়ের কাজও করে হাঁটা। এ ছিল আজকের স্বাস্থ্য সম্পর্কিত ছোট্ট একটা টিপস আপনাদের জন্য।
1: হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু চাই আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর প্রত্যেকের জন্য তো সেই আনন্দের দিন অপেক্ষায় করছে। আমাদের পুজো যে আসছে, আর যেহেতু পুজো আসছে সবাই মিলে দারুণভাবে আনন্দে মেতে উঠবো, আর পুজোর দিনগুলিকে আনন্দময় করে তুলতে যদি হয় তবে প্রত্যেকে সুস্থ সুন্দর থাকতে হবে। তাই প্রত্যেকে সুস্থ থাকুন, আমরা সেটাই চাইব। ঘড়ির কাঁটা জানান দিচ্ছি আমাদের আজকের এই পর্ব প্রায় শেষ হতে চলেছে, কিন্তু যেতে যেতে আবহাওয়ার পূর্বাভাস। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে আকাশ অংশত মেঘাচ্ছন্ন রয়েছে, হালকা বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে রাজ্যের কোথাও কোথাও। আমাদের আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে 25.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ শতকরা পরিমাণ 96% এবং

সর্বনিম্ন 60%। আজ ভোর 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 0.2 মিলিমিটার। সেই সাথে আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে রাজ্যের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই ছিল আমাদের আজকের আবহাওয়ার পূর্বাভাস।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আজকের এই অভিজ্ঞাপনের পর্বে আপনাদের সঙ্গে উপস্থাপনায় ছিলাম আমি শ্বেতার, এবং আমার সঙ্গে ছিল
1: আমি সত্যজিৎ।
0: সবাই খুব ভালো থাকবেন, দিনটা ভীষণ ভালো কাটুক। নমস্কার।

আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মর্নিং নিউজ, এবং এর পরেই শুনবেন শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ।

নমস্কার, সুপ্রভাত শ্রোতা বন্ধুরা। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে আকাশবাণী এফএম জয়ন্ততে। শ্রোতা বন্ধুরা, আজকের এই সকালে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আমি রয়েছি আপনাদের সঙ্গে, আপনাদের বন্ধু আর যে শ্বেতা, আর আমি থাকবো আপনাদের সঙ্গে সকাল 11টা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান নিয়ে। প্রথমেই থাকছে তোমায় গান শোনাবো, তারপরেই বলছি তোমায়, এবং সব শেষে থাকছে তুমি অনন্যা বা উইমেন টাইম। শ্রোতা বন্ধুরা, প্রথমেই আপনাদের খুব প্রিয় এবং পছন্দের অনুষ্ঠান তোমায় গান শোনাবো। স্টুডিওর ঘড়িতে সময় সকাল 8:42 হয়ে 25 সেকেন্ড, আর সময় এখন আপনাদের সঙ্গে কথা বলার, গান শোনানোর। চলুন তাহলে শুরু করব তোমায় গান শোনাবো পর্ব।

তোমায় গান শোনাবো পর্বে বন্ধুরা আজকে যে গায়কের গান আপনাদের শোনাবো, তার কথা বলতে গেলেই বলতে হয় এত নতুন গায়ক, এত নতুন ধাঁচের গীত রচনা ও সুর, কিন্তু এখনও কেন তার কণ্ঠ অদ্বিতীয়। হ্যাঁ, কথা বলছি হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে। হেমন্ত মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস আজ, আর এই প্রয়াণ দিবসের আবহে এই কথাটা ভাবতে গেলেই মনে হয় উস্তাদি কারু কাজ বা ওজোগুণ নয়, আসলে তার কণ্ঠ স্বর ছিল কতগুলি আপাত বিরোধী উপাদানের বিরল সমাবেশ। একদিকে ঘনীভূত অন্তর্মুখী বিষাদ ও নিরাশক্তি, সূক্ষ্ম সানুনাশিক

সত্তার আভাসে যা পেত এক চাপা অভিমানের সুর। অন্যদিকে এই নিরাসক্তি তারুণ্যে ভরপুর দৈনন্দিনতার ক্লান্তিতে ভারাক্রান্ত নয়, এ যেন এক চিরন্তন তরুণ বিবাগী। মুক্ত উদাত্ত প্রসারিত কণ্ঠ আর একটা ছোঁক তাঁকে ঠেলে দিত বিপরীতে অন্তর্মুখী রহস্যে। আজ তোমায় গান শোনাবো পর্ব থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে আন্তরিকভাবে শ্রদ্ধা জানাবো আমরা তারই গানে গানে। চলুন তাহলে শোনাবো হেমন্ত মুখোপাধ্যায়ের বিখ্যাত কিছু গান।

শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি তোমায় গান শোনাবো পর্বে। আর আজকে হেমন্ত মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে আমরা তারই গানে গানে তাকে শ্রদ্ধা জানাচ্ছি। আসলে বাকযন্ত্র আমাদের আচরণেরই এক সম্প্রসারণ। মানুষের কণ্ঠস্বর প্রথাসিদ্ধ বিশেষ নিয়মে বর্ণবদ্ধ হওয়ার আগেই সে স্বয়ং একটা সার্বজনীন ভাষা। আমাদের স্বরক্ষেপণেও সমস্ত দেহ জড়িত, শুধু স্মরণাদি নয়। গান গাওয়ার সময় গায়কের পেট ও পিঠের মাংসপেশি, বুকের খাঁচা, ফুসফুস, মুখবিবর সব কিছুই সঞ্চালিত হয়। নিচু স্বরগুলি গাওয়ার সময় আলোড়িত হয় বুকের ছাতি, উঁচু স্বরে প্রতিফলিত মস্তকের কম্পন। গানের মধ্যে গায়কের ব্যক্তিত্ব অনুরণিত হয়। ধ্বনি তখন শুধু ধ্বনি থাকে না, গায়ক স্বয়ং তাতে অনুপ্রবেশ করেন। এক উদাত্ত প্রসারণ ও তারই সঙ্গে এক গোপন বেদনা মিলেই এক অভাবনীয় দ্বন্দ্ব তৈরি করত। হেমন্ত মুখোপাধ্যায়ের প্রথম দিকে রেকর্ড করা দু একটি গানে জানিতে যদি গো তুমি বল গো বল মোরে, তার কণ্ঠ নাসিকা সর্বস্ব অগভীর উচ্চারণে শহুরে পরিশীলন তখনও আসেনি। এই সীমাবদ্ধতা থেকে মুক্ত হতে তার বেশি দিন লাগেনি। প্রথম দুটি রবীন্দ্রসঙ্গীতে পথের শেষ কোথায় ও আমার আর হবে না দেরি, তার কণ্ঠ স্বকীয়তা পেতে শুরু করেছে। পঙ্কজ মল্লিকের গলায় জলদ মন্দ্র গম্ভীরতা থাকলেও হেমন্তের বেদনাময় মাধুর্য ছিল না। দ্বিজেন মুখোপাধ্যায়ের গলায় প্রসারময় একাকিত্বের আমেজে থাকলেও হেমন্তের তারুণ্য সজীবতা ছিল না। আর ক্রমেই তার গান পরস্পর বিরোধী উপাদানের ঠিক অনুপাত। সলিল চৌধুরী সুরে গাঁয়ের মধু, রানার পালকি চলে, আমি ঝড়ের কাছে আমায় প্রশ্ন করে, এছাড়াও মেঘ কালো আঁধার কালো আমার গানের স্বরলিপি মনের জানালা ধরে এক গোছা রজনী। এছাড়াও রবীন্দ্রসঙ্গীত এবং বেশ কিছু হিন্দি গানের অপরিচিত ধ্বনি সমাবেশ হেমন্তময় তৈরি করে বাংলা ও হিন্দির স্বতন্ত্র ভাষা চরিত্রের আনকোড়া মেলবন্ধন। আর এই গানগুলিতে মোহাম্মদ রফির গায়কির সঙ্গে হেমন্ত কুমারের শানিত বৈষম্য। রফি তার আবেগ অনুভূতির সবটা ছুড়ে দেন বাইরে সচেতন প্রয়াসেই, আর হেমন্তের কণ্ঠে তা পুরো বেরোতে পারে না, অনায়াস স্রোতে তাকে বিপরীত মুখে টেনে রাখে।

হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে আমরা উচ্ছ্বসিত বা উল্লসিত হই না, মুগ্ধ হই, বিষণ্ন বিস্মিত হই। এই বিস্ময় সদা বিপন্ন, বিপরীতের সমাবেশে তৈরি তার কণ্ঠস্বর যে বড় স্পর্শকাতর, সর্বদাই ভেঙে যাওয়ার শঙ্কা। তার কণ্ঠের অসম্ভবের অনুপাতে সব সময় মিশে থাকত এই সূক্ষ্ম ভারসাম্য ধরে রাখার আকুতি, সেটাই ছিল তার সম্মোহনী আকর্ষণ। এই আশঙ্কাই শেষ পর্যন্ত সত্য হয়। 1980 সালে হৃদরোগের পরে তিনি তার স্বরক্ষেপণ ও শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। হেমন্তবাবু জানতেন তার কণ্ঠের অসাধারণ রসায়ন তা নষ্ট হওয়ার পূর্বাভাস এবং পরিণতিও। কেমন ছিল তারই নিজেকে জানা শ্রোতাবন্ধুরা, কিন্তু তার যে গানগুলো এখনও অমর অক্ষয় হয়ে রয়েছে, আমাদের হৃদয়ে রয়ে গেছে, সেই গানগুলো কিন্তু আজীবন, যতদিনই পৃথিবী থাকবে হেমন্ত মুখোপাধ্যায়ের গান আমাদের হৃদয়ে থাকবে। আরও একবার আন্তরিকভাবে গভীর শ্রদ্ধা জানিয়ে শেষ করব তোমায় গান শোনাব পর্ব হেমন্ত মুখোপাধ্যায়ের গান দিয়েই।

শ্রোতা বন্ধুরা, সময় হয়ে গেছে এখনকার সংবাদ শিরোনাম জানিয়ে দেওয়ার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হতে চলেছে মন কি বাত অনুষ্ঠানের 138তম পর্ব। এই অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণী সংবাদ ওয়েবসাইট www.newsonair.com ও নিউজ অন এয়ার মোবাইল অ্যাপে শোনা যাবে। কেন্দ্রীয় সরকার মণিপুর, নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশের অশান্ত এলাকায় সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন বা AFSP এর মেয়াদ আরও 6 মাস বাড়িয়েছে। আগামী 1 অক্টোবর থেকে এই মেয়াদ কার্যকর হবে। মণিপুরে 13টি থানার আওতাধীন এলাকা বাদ দিয়ে সমগ্র রাজ্যে AFSP বহাল থাকবে। এডিসি ভিলেজ নির্বাচনে আজ বিকেল 4টে আনুষ্ঠানিক প্রচার শেষ হচ্ছে। আগামী 28শে সেপ্টেম্বর সকাল 7টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন জানিয়েছেন, 44টি ব্লকে 2950টি আসনে ভোট নেওয়া হবে। ভোট গণনা হবে 5ই অক্টোবর। রাজ্যপাল ইন্দ্রসিনহা রেড্ডি নাল্লু বলেছেন, বন্দে মাতরম কেবল একটি গান নয়, এটি ভারতের জাতীয় চেতনা, অখণ্ডতা এবং শক্তি ও সমৃদ্ধির এক প্রতীক। আগরতলায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টাউন হলে গতকাল বন্দে মাতরম জাতীয় গানের 150তম বর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, আসন্ন পুর ও নগর সংস্থাগুলির নির্বাচনে ভোটগ্রহণ কেন্দ্র 783টি। পুর ও নগর সংস্থাগুলির সাধারণ নির্বাচনকে সামনে রেখে গতকাল আগরতলা পুর নিগম সহ সমগ্র রাজ্যে 21টি পুর পরিষদ ও নগর পঞ্চায়েতের ভোটগ্রহণ কেন্দ্রে চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। এশিয়ান গেমসে পুরুষদের 10,000 মিটার দৌড়ে রূপ জিতলেন ভারতের গুলবীর সিং। ভারত এ পর্যন্ত 23টি পদক জয়লাভ করেছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্র স্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ফুটবলের গত রাতের খেলায় এগিয়ে চলো সংঘ জয়লাভ করেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রাজ্যের সবকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন এখনকার সংবাদ শিরোনাম।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই স্টুডিওর ঘড়িতে। সময় এখন সকাল 9:14 হয়ে 53 সেকেন্ড, আর সময় এখন আপনাদের সঙ্গে কথা বলার। শ্রোতা বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত। এই মুহূর্তের পর্বে আমরা রয়েছি এখন আপনাদের প্রিয় অনুষ্ঠান বলছি তোমায় পর্ব নিয়ে। হাজির হয়েছি আমি আর যে শুয়েতা আপনাদের সঙ্গে কথা বলবো প্রত্যেক দিনের মতোই, একটা নতুন কোনো বিষয়ে অবশ্যই। শ্রোতা বন্ধুরা, ধন হারালে কিছুই হারায় না, স্বাস্থ্য হারালেও কিছুটা হারায়, কিন্তু চরিত্র যদি একবার হারায় তাহলে সব কিছু হারিয়ে যায়। আসলে এই কথাগুলোর মধ্যেই যেন লুকিয়ে আছে এক সম্পূর্ণ জীবন দর্শন। আজ এমন একজন মানুষের কথা আপনাদের কাছে শেয়ার করব, যার নাম উচ্চারণ করলেই আমাদের মনে পড়ে জ্ঞান, মানবতা, সাহস আর সমাজ সংস্কারের এক উজ্জ্বল অধ্যায়। তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

0: আজ তার জন্মবার্ষিকী। আজ এই বিশেষ দিনে আমাদের ভাবনার কেন্দ্রে থাকুক এক চিরন্তন কথা, বিদ্যান সর্বত্র পূজ্যতে। আসলে বিদ্যা শুধু পরীক্ষার খাতায় নম্বর পাওয়ার জন্য নয়, বিদ্যা আমাদের শেখায় কিভাবে মানুষকে সম্মান করতে হবে, কিভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে, কিভাবে নিজের আলো দিয়ে অন্যের জীবনকেও আলোকিত করা যায়। আর বিদ্যাসাগরে জীবন ছিল সেই শিক্ষারই এক জীবন্ত উদাহরণ। অত্যন্ত সাধারণ পরিবার থেকে উঠে এসে তিনি হয়ে উঠেছিলেন বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃৎ। শিক্ষার প্রসার, নারী শিক্ষা, বিধবা বিবাহের পক্ষে আন্দোলন, সমাজের প্রচলিত ধারণার বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি দেখিয়েছিলেন শিক্ষা তখনই সার্থক যখন তা শুধুমাত্র মানুষের কল্যাণে কাজে লাগে। শ্রোতা বন্ধুরা, আজকের এই বিশেষ দিনে আমরা শ্রদ্ধা জানাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। আর আজ তাই তাঁরই স্মরণে বলছি তোমায় পর্বের বিষয়, বিদ্যান সর্বত্র পূজ্যতে। শ্রোতা বন্ধুরা, এই প্রসঙ্গটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো বলছি তোমায় পর্বে। আপনারা ইতিমধ্যেই টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে আকাশবাণী FM উজ্জয়ন্ততে। শ্রোতা বন্ধুরা, এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য আপনারা ফোন করতে পারেন স্টুডিওর নম্বর 03812326253। এই নম্বরে কথা বলুন আমার সঙ্গে আজকের প্রসঙ্গ বিষয়ে, সেই সঙ্গে তার জীবনের গল্প আমরা শুনব এবং কিছু গান তো অবশ্যই থাকবে। শ্রোতা বন্ধুরা, তাহলে দেরি না করে ডায়াল করুন 03812326253। আর বলছি তোমায় পর্বের আজকের প্রসঙ্গ, বিদ্যান সর্বত্র পূজ্যতে। ইতিমধ্যেই আমাদের ফোন লাইনে একজন শ্রোতা বন্ধু রয়েছেন, চলুন শুরু করব বলছি তোমায় পর্বে আপনাদেরই কথা দিয়ে আজকের প্রসঙ্গ বিষয়ে। হ্যালো, নমস্কার।
1: হ্যালো, নমস্কার আপনাকেও।
0: শুভ সকাল।
1: আমি পশ্চিমবঙ্গ ভারত নলাটি পাইক করা বীরভূম জেলা থেকে বলছি, শীষ মোহাম্মদ।
0: আপনাকে অনেক অনেক স্বাগত বলছি তোমায় পর্বে।
1: হ্যাঁ, বিদ্যান সর্বত্র পূজ্যতে।
0: হ্যাঁ,
1: রাজা পূজ্যতে স্বদেশে। রাজা পূজিত হয় স্বদেশে,
0: হ্যাঁ,
1: কারণ রাজার মান রাজা স্বদেশের মধ্যে। কিন্তু যিনি বিদ্যান, যার পেটে বিদ্যা আছে, তাকে সর্বত্র সমস্ত পৃথিবীতে তার সম্মান রাখবে। তবে যদি অহংকারী বিদ্যা নয়, বিদ্যা কেবল যদি তার পুঁথিগত হয়, তাহলে কিন্তু তার সম্মান হবে না।
0: ঠিক
1: বুঝলেন দিদি?
0: হ্যাঁ, একদমই তাই।
1: এটা হলো সবচেয়ে বড় সত্যি কথা।
0: সত্যি
1: বিদ্যান তার আচার ব্যবহার আচরণে বোঝা যাবে।

0: বিজ্ঞান, এতে পড়া দুপাতা এমএবিএ ডিগ্রি থাকলো তাহলে সে বিজ্ঞান বিদ্বান হলো না?
1: হ্যাঁ,
0: বিদ্বান হতো তার পরিচয়ে, তার স্বভাবে। তো আমি বলতে চাইছি যে সব বিদ্বান হও, বিদ্বান হও অর্থাৎ মানুষ হও। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেমন হয়েছিলেন, তিনি কত বড় বিদ্বান ছিলেন দেখুন, ওই মাইলস্টোন দেখে তিনি 1 থেকে 10 শিখে নিয়েছিলেন।
1: ঠিক,
0: তেমনি শেখা উচিত। আর ডক্টর আবুল কালাম বলেছিলেন, স্বপ্ন দেখো, দিনের বেলায় দেখো, এবং সেই স্বপ্নকে সফল করার চেষ্টা হলো। আমি একজন হাই স্কুলের রিটায়ার্ড শিক্ষক, 15 বছর হয়ে গেল আমার রিটায়ার করা।
1: আচ্ছা,
0: আমি ছাত্রদেরকে এটাই বলেছি যে শিক্ষা লাভ করার চেয়ে মানুষ হওয়াটা বড় কথা। মানুষ হও, আগে মানুষ হও, তারপরে শিক্ষা লাভ করো। মানুষই হচ্ছে শিক্ষিতর পরিচয়। নমস্কার, ধন্যবাদ।
1: নমস্কার, ভালো থাকবেন। শ্রোতা বন্ধুরা, আমরা আজকের বলছি তোমায় পর্বে পেয়ে গেলাম আমাদের প্রথম বন্ধুকে, যিনি আজকের প্রসঙ্গ বিষয়ে কথা বলছিলেন। আসলে আমরা যে যত কিছুই করি না কেন, এই যে বিদ্যা, শিক্ষা, এই সব কিছুর পরিচয় আমাদের ব্যবহারে। শুধুমাত্র কয়েকটা ডিগ্রি থাকলেই বিদ্বান হওয়া যায় না। আমরা যদি এই শিক্ষার সঠিকভাবে পরিকল্পিত রূপ হিসেবে নিজেদের জীবনে ব্যবহার করতে পারি, তবেই এই বিদ্যা শিক্ষা সফল হয় এবং সত্যি অর্থেই একজন মানুষ বিদ্বান হতে পারে। বন্ধু আরও একজন সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার।
2: নমস্কার,
1: শুভ সকাল।
2: শুভ সকাল, আমি মরচুমনি থেকে কমল কৃষ্ণ বলছিলাম।
1: স্বাগত আপনাকে, বলুন।
2: হ্যাঁ, বিদ্বান সর্বত্র উজ্জ্বলে, এটা তো চিরন্তন সত্য। কিছুদিন আগেই একটা পত্রিকায় দেখেছিলাম,
1: আচ্ছা,
2: যে আমাদের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীর ছবি এবং থিসিস এখনো আলোচনা হচ্ছে, গবেষণা হচ্ছে।
1: হ্যাঁ,
2: ওনার যে এই প্রতিকৃতিটা, তা কাজেই বিদ্বান আগে পরে সর্বত্রই পূজ্যত, এটা চিরন্তন সত্য।
1: ঠিক তাই।
2: আজ তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন।
1: হ্যাঁ,
2: এই উপলক্ষে ঘটা করে আমরা ওনার আলোচনা, ওনার দর্শন, ওনার দিকগুলো তুলে ধরছি। আসলে বিদ্যাসাগরের এই যে বিদ্বান তো সবার সেরা, এর জন্য তো বিদ্যাসাগর উপাধি পেয়েছেন।
1: হ্যাঁ, ঠিক।
2: সেইখানে ওনার জীবনের যে বিশেষ বিশেষ দিকগুলো যদি আমরা দেখি, উনি তো পণ্ডিত অবশ্যই এবং বাংলা সাহিত্যের গদ্যের জনক। উনি বর্ণ পরিচয় শুরু করেছিলেন এবং দাড়ি গোমা এগুলি করেছিলেন। ওনার জীবনের যেটা মেইন হচ্ছে মাতৃভক্তি এবং দেশভক্তি, নারী শিক্ষা, এগুলি বলেছেন আপনি, নারী শিক্ষা, সমাজ সংস্কারক, এইগুলো দয়ার সাগর, এই গুণগুলো ওনাকে দেখে তো আমরা এইগুলি নিজেদের মধ্যে যদি কিছুটা অর্জন করতে পারি, সেই হচ্ছে আসল লক্ষ্য। কিন্তু আক্ষেপের সুরে বলতে হয়, আমরা শিখেছি বিদ্বান সর্বত্র পূজ্যতে, মানে লেখাপড়া শিখে যে গাড়ি ঘোড়া চড়েছে, আজকাল দিনে যেন একটু উল্টো হয়ে যাচ্ছে। নিরক্ষর লোকেরা আজকাল দেশের শাসনভার নিয়ে নিচ্ছে, তো সেই রকম কিছু কিছু দেখছি আমরা পত্রপত্রিকায়। যে আমি জীবনে কোনোদিনই স্কুলে যাইনি, অথচ উনি সবার উপরে বসে গেলেন, কি করে হয় জানি না। যার নাকি শ্বসন মানে একটা স্থানে উঠার কথা ছিল, উনি ঘাট ধাক্কা খাচ্ছেন। যিনি নাকি শ্বসন মানে অন্যকে শিক্ষা দেবেন, উনি লাঞ্ছিত হচ্ছেন। আর যিনি অন্য কিছু নিয়ে অন্যের ক্ষতি করছেন, উনি শ্বসন মানে উনি প্রাপ্য বা অনেক কিছু পাচ্ছেন। এইটা কিন্তু বিদ্যাসাগরের সঙ্গে আজকের যদি তুলনা করি, এটা অনেকটাই কিন্তু ফারাক লক্ষ্য করছি। নারী শিক্ষার ক্ষেত্রে উনি বলেছিলেন যে নারী জাতিকে সম্মান, নারী শিক্ষার জন্য অনেকগুলি স্কুল কলেজ উনি স্থাপন, বিশেষ করে স্কুল, বেতন স্কুল তো ওনারই দ্বারা তৈরি, মানে ওনার দ্বারাই সেখানে নারী শিক্ষার জন্য বেতন স্কুল যেটা গঠন করেছিলেন, পরে আরো অনেকগুলি স্কুল উনি কলকাতায় পশ্চিমবঙ্গে গঠন করেছিলেন। আজকে নারী শিক্ষার ক্ষেত্রে নারীরা লাঞ্ছিত, এর জন্য দায়ী কারা সেটা আমি বলছি না, আমরাই, আমরা সমাজের লোকজনের শিক্ষিত, আমরা উচ্চশিক্ষা নিচ্ছি ঠিকই, পিএইচডি অনেক কিছু

0: করছি, কিন্তু সেই নারী শিক্ষার ক্ষেত্রে নারী জাতির জন্য উনি যা করে গেছিলেন, আমরা কি সেই সম্মানটুকু দিতে পারছি? প্রশ্নবোধক কিন্তু থেকে যাচ্ছে।
1: নিশ্চয়ই নিশ্চয়ই।
0: কাজেই তবুও বলবো যে বিদ্বান সর্বত্র পূজ্যতে, এই কথাটা চিরন্তন সত্য। বিদ্বানরা যাতে সর্বত্র সেই সঠিক মূল্যায়ন, সেই সঠিক যোগ্য বিচার পান, সেটাই আশা করব সকলের কাছে, সমাজের কাছে। নমস্কার, রাখছি।
1: নমস্কার, ভালো থাকবেন। শ্রোতা বন্ধুরা, আমরা বলছি তোমায় পর্বে রয়েছি আজকে, আর এই বলছি তোমায় পর্বে আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম দিবস, আর তাকেই আমরা স্মরণ করছি তাঁরই ভাবনায়। শ্রোতা বন্ধুরা, তাই আজকের এই বলছি তোমায় পর্বের প্রসঙ্গ বিদ্বান সর্বত্র পূজ্যতে। আর এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য ফোন করুন আর কথা বলুন আমার সঙ্গে। আমি রয়েছি আর যে শ্বেতা, আর আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে আকাশবাণী এফএম ও জয়ন্ততে। শ্রোতা বন্ধুরা, ইতিমধ্যেই আরও একজন বন্ধু ফোন লাইনে জুড়েছেন। হ্যালো, নমস্কার।
2: হ্যালো,
1: নমস্কার।
2: হ্যালো
1: হ্যালো, শুনতে পাচ্ছি বন্ধু, বলুন।
2: নমস্কার, শুনতে পারছি আমার কথা?
1: হ্যাঁ, শুনতে পারছি, বলুন।
2: আমি অসম রাজ্যের শ্রীভূমি জেলা থেকে বলছি, প্রেমজিৎ চক্রবর্তী।
1: স্বাগত আপনাকে।
2: প্রথমে আপনাকে নমস্কার জানাই, আর এই মুহূর্তে যারা আগরতলা এসে উজ্জয়ন তো শুনছেন, যে সকল শ্রোতা বন্ধুরা, প্রত্যেককে আমার অন্তর অন্তরস্থল থেকে নমস্কার জানাই দিদি ভাই। আর বিশেষ করে মানে আজকের খুব ভালো একটি বিষয় রেখেছেন, মানে বিদ্যার সর্বোচ্চ পূজ্যতে, এরকম লিখেছেন না?
1: হ্যাঁ,
2: যাই হোক, আসলে দেখুন, আজকের যে দিন, আজকের দিনটা আমাদের কাছে, সবার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। কারণ আজকের দিনে যদি আমরা স্মরণ না করি, সত্যি আমরা মানুষ নয়, ঠিক না? কারণ দেখুন, আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হয়েছিল আজকের দিনে 1820 ইংরেজি তারিখে। তিনি ছিলেন দয়াল সাগর বিদ্যাসাগর, সত্যি তিনি আমাদের জন্য অনেক কিছু করেছিলেন। তাই উনার যে মানে পাণ্ডিতত্ব, সেই পাণ্ডিতত্ব কিন্তু আমাদের সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে। একটি কথা, যেমন আমি বিশেষ করে একটা কথা বলি, স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্বান সর্বত্র পূজ্যতে। আসলে রাজা কেবল নিজ রাজ্যে সম্মানিত হন, কিন্তু একজন বিদ্বান লোক সর্বত্র সম্মান পাইয়ে থাকেন। কিন্তু আসলে দেখুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি ছিলেন একজন শিক্ষাবিদ, দার্শনিক, তিনি ছিলেন সমাজ সংস্কারক, তিনি ছিলেন সমাজ সেবক। আসলে তিনি যে কাজ করে গিয়েছিলেন মানে অদ্ভুত কাজ। এই যে বিশেষ করে বিধবা বিবাহ চালু করেছিলেন বাংলায় আইন, সেই আইন তিনি চালু করেছিলেন 1856 ইংরেজির 26 জুলাই সেই আইন কিন্তু পাশ হয়েছিল। চিন্তা করে দেখুন, তিনি যদি সেই কাজ করতেন না, আজকের দিনে মহিলাদের অবস্থা কি দাঁড়াতো, চিন্তা করুন। তাই আমরা সবাই উনার কাছে কিন্তু ঋণী।
1: কিন্তু
2: তিনি বর্ণবোধ বই রচয়িতা করেছিলেন, লিখেছিলেন ও আরো সেই দীর্ঘই। আজকে আমরা দেখুন শিক্ষা আলো পেয়েছি উনার জন্য, তিনি আমাদেরকে আলো দেখিয়েছেন, তাই উনার কাছে আমরা সবাই ঋণী। এবং তিনি আমাদের কাছে, আমার হৃদয়ে, আমাদের সবার হৃদয়ে তিনি বেঁচে থাকবেন যুগ যুগ। পৃথিবীতে যে আসবে উনারাও জানবেন এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছেন তিনি দয়াল সাগর বিদ্যাসাগর।
1: ঠিক,
2: উনার নাম শুনলে আমাদের শরীরে শুনে উঠে, সত্যি অদ্ভুত। আজকের দিনে আমি উনাকে প্রণাম জানাই, শত কোটি প্রণাম জানাই এবং শ্রদ্ধাঞ্জলি জানাই। আর সবার মনের মধ্যে আসুক শিক্ষা এবং মানবতা, আর সবাই যাতে মানুষের সেবা করতে পারেন, মানবের সেবা করতে পারেন, সেটি এইটুকু বললাম দিদি ভাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাকে নমস্কার।
1: নমস্কার আপনাকেও। শ্রোতা বন্ধুরা, আমরা কথা বলছি আজকের প্রসঙ্গ বিষয়ে আপনাদের সঙ্গে, আর কথা বলতে বলতেই আজ যেহেতু আমাদের সবার প্রিয় এই মহান মনীষীর জন্মদিন, আর ওনাকে শ্রদ্ধা জানানোর ধৃষ্টতা আমরা কতটাই করতে পারি, তারপরেও আমরা আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই তাকে, আমাদের আন্তরিক প্রণাম তাকে, যিনি বদলে দিয়েছিলেন বাংলার তৎকালীন সমাজকে, নবজাগরণের পথিকৃৎ বলা হয় তাকে। আর আপনাদের সঙ্গে কথা বলেও এই বিষয়টাই বারবার মনে হচ্ছে, আজ যদি তিনি এই কাজগুলো না করে যেতেন, তাহলে হয়তোবা বর্তমান পরিস্থিতি এতটা এগিয়ে যেতে পারত না। বন্ধু আরও একজন সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার বন্ধু।
3: আমি মণিপাল বলছি।
1: মণিদেবী বলুন, স্বাগত আপনাকে।
3: আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে তাকে শতকোটি প্রণাম।

0: আর আমি দুটো কথাই বলবো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় মাতৃভক্ত ছিলেন, চাকরিস্থলে যখন মা তাকে আজ্ঞা করলেন আসার জন্য, তখন কিন্তু তার সাহেব তাকে ছুটি মঞ্জুর করলেন না। তখন তিনি বললেন যে আমার মাতৃ আজ্ঞা, চাকরি থেকে বড় আমি এই কাজ রিজাইন দিলাম, আমি যাব। তখন সে দামোদর নদী পার হয়ে মাতৃ আজ্ঞা পালন করানোর জন্য সে দামোদর নদী পার হয়ে সে মার কাছে পৌঁছলেন। তখন এই যে মাতৃভক্ত, তার যে কত বড় মা, যে কত বড় মূল্যবান তার কাছে, সেটা একটা প্রমাণ। আরেকটা হচ্ছে মা তাকে বলেছিলেন, বিদ্যাসাগর মাকে বলেছিলেন, মা তোমাকে আমি কিছু অলংকার দিতে চাই। তখন সে মা বললেন, ভগবতী দেবীর নামটা কি ঠিক আমি বলছি না, তো ভুল হতে পারে, ভগবতী দেব বললেন, মা বাবা রূপবান গুণবান মায়ের শ্রেষ্ঠ অলংকার, তুমি আমার অলংকার বাবা, এই অলংকার দিয়ে আমার কি হবে। যাই হোক, এই যে মা ছেলের কথা, এটা কিন্তু খুব সুন্দর লাগলো। আমরা বইয়ে সবাই আমরা বইয়ে পড়েছি এটা। যাই হোক, আরেকটা কথা হচ্ছে বিদ্যাসাগর মহাশয় কিন্তু অনেক কষ্ট করে কিন্তু পড়াশোনা শিখেছেন। রাস্তার লাইটে আলোতে উনি পড়েছেন, রাস্তার আলোতে লাইটে উনি পড়েছেন। আর আরেকটা জিনিস উনি করে গেছেন, মেয়েদের একটা স্থান দিয়ে গেছেন, বিরাট বড় বিধবা বিবাহের যে প্রথাটা উনি করে গেছেন, এটা কিন্তু আমাদের অনেক একটা সমাজে একটা বিরাট কাজ করে গেছেন। আরো তো ওনার অনেক কিছুই আছে যারা বলেছেন বক্তারা, আমি অত বলতে পারবো না, আমি যতটুকু জেনেছি পড়েছি ততটুকু তুলে ধরলাম, রাখলাম, নমস্কার।
1: নমস্কার, ভালো থাকবেন। শ্রোতা বন্ধুরা, চলুন তাহলে এবারে শোনাই আপনাদের একটা গান, তারপর আবারও ফিরে আসবো বলছি তোমায় পর্বের আজকের প্রসঙ্গ বিষয়ে আপনাদের সঙ্গে কথায়।

0: হ্যালো, নমস্কার।
1: নমস্কার,
0: শুভ সকাল।
1: শুভ সকাল, আমি দিলীপ সরকার, খয়েরপুর মারওয়ারের এখান থেকে।
0: দিলীপ বাবু, স্বাগত আপনাকে, বলুন।
1: ধন্যবাদ। সর্বপ্রথম আমাদের পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে আমার শ্রদ্ধা আন্তরিকভাবে প্রণাম জানাই আজকের বিশেষ দিনে। বিষয়টা রেখেছেন যে বিদ্যান সর্বোচ্চ পূজ্যতে। আপনি
0: হ্যাঁ
1: ভালো আছেন তো?
0: হ্যাঁ ভালো আছি।
1: বিদ্যান সর্বোচ্চ পূজ্যতে। দেখুন, আমরা আপনিও বা আমরাও ছোটবেলা থেকে একটা কথাই শুনে আসছি যে স্বদেশী পূজ্যতে রাজা, বিদ্যান সর্বোচ্চই পূজ্যতে। আমার মনে হয় এটা খুব প্রাসঙ্গিক বিষয়।
0: হ্যাঁ
1: কিন্তু প্রথম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা যদি আমরা ধরে নিই, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রকৃতি অর্থে একজন পণ্ডিত এবং মহান জ্ঞানী, সমাজ সংস্কারক এবং নারীকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, নারী শিক্ষার জন্য উনি বিদ্যালয় করেছিলেন। এবং নারীদের যে তখনকার সময় বিধবাদের পূর্ণ বিবাহ দেওয়ার যে উদ্যোগ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই নিয়েছিলেন। তো উনার মতন পাণ্ডিত্য, ওনার মতন জ্ঞানী আমাদের ভারতবর্ষে খুবই কম পাওয়া যায়। কিন্তু বিষয়টা এখন বর্তমানে যে সমাজ ব্যবস্থায়, আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে আজকে যে প্রসঙ্গ রেখেছেন বিদ্যান সর্বত্র পূজ্যতে, আসলে সেই কথাটার মান্যতা আমার মনে হয় কিছুটা ক্ষীণ হয়ে গেছে, আমরা সেই অর্থে দিতে পারছি না। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে।
0: হ্যাঁ
1: দেখুন, একজন শিক্ষিত, পাণ্ডিত্য আছে প্রচুর, অনেক শিক্ষিত এবং অনেক জ্ঞানী,

0: সম্মানিত ব্যক্তি, আর পাশে রয়েছেন একজন লেখাপড়া জানে না, এবং লেখাপড়া জানাটা তার মধ্যে কালির অক্ষর নেই, কিন্তু তারপরে তার মধ্যে গিয়ার নেই, কোনো কিছু নেই, কিন্তু সে অনেক পয়সা অনেক ধন তার মধ্যে আছে।
1: আচ্ছা,
0: কিন্তু আপনি বর্তমান সমাজেই আপনি দেখতে পাবেন বিষয়টা, যার পয়সা আছে ধন আছে তাকেই সবাই সম্মান করছে,
1: ঠিক,
0: তাকে বড় হয় তাকে চেয়ার দিচ্ছে, দাদা আসুন আসুন বসুন বসুন, কিন্তু যার মধ্যে পাণ্ডিত্য আছে শিক্ষা আছে জ্ঞান আছে তাকে কেউ আজকাল মানে মূল্যায়ন তারা অনেকেই দিতে পারছে না, আমরা দিতে পারছি না, অনেক ক্ষেত্রে আমরা দেখি বিষয়গুলো আমাদের সমাজ ব্যবস্থায়। কাজেই এখন বর্তমান সমাজ সেই বিষয়টা একসময় ছিল যে পাণ্ডিত্যের বা জ্ঞানের মূল্যায়ন সেটা এক সময় ছিল, কিন্তু বর্তমান সময়টা আমরা যতদিন এগিয়ে যাচ্ছি আমাদের সমাজ ব্যবস্থা আমাদের দেশে এই বিষয়গুলো আমরা লক্ষ্য করতে পারছি যে প্রকৃত শিক্ষক বা শিক্ষা যার মধ্যে আছে প্রকৃত জ্ঞানী প্রকৃত পাণ্ডিত্য যার মধ্যে তাকে আমরা আজকে মূল্যায়ন করতে পারছি না, যার মধ্যে ধন আছে সম্পদ আছে যে সে তো সে যেহেতু মূর্খই হোক তাকে আমরা রাজ সিংহাসনে বসিয়ে পূজা করছি, সেটা আমাদের একটা বিরাট দুর্বলতা আমাদের ভারতবাসী।
1: ঠিক ঠিক,
0: এই জন্য সমস্যাটা আরো থাকবে আরো গভীরে যাবে, প্রকৃত শিক্ষার মূল্যায়ন আস্তে আস্তে কমে যাবে, এটি আমার বলা।
1: সেটাই, ভালো থাকবেন দিলীপ বাবু,
0: ভালো থাকবেন,
1: নমস্কার। শ্রোতা বন্ধুরা, বিদ্যান সর্বত্র পূজ্যতে, এই প্রসঙ্গটা নিয়ে আজকের এই বলছি তোমায় পর্বে হাজির হয়েছে আপনাদের সঙ্গে কথা বলার জন্য, কারণ আজ এক মহান মনীষীর জন্মদিন, আজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। তার জীবন দর্শন আমাদের বারবার মনে করায়, বারবার শেখায় যে একজন আদর্শ ব্যক্তিত্ব, একজন আদর্শ মানুষের ঠিক কেমন গুণাবলী থাকা উচিত, কেমন চারিত্রিক বৈশিষ্ট্য থাকা উচিত, তার প্রতিটা পদক্ষেপ আমাদের জীবনের জন্য ভীষণভাবে জরুরি। আজও তার এই জীবন দর্শন প্রাসঙ্গিক। শ্রোতা বন্ধুরা, বন্ধু আরও একজন সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার।
2: শুভ সকাল ম্যাম।
1: শুভ সকাল, বলুন কে রয়েছেন বন্ধু?
2: আমি অবনী বাবু বলছি ম্যাম।
1: আচ্ছা অবনী বাবু, বলুন। হ্যাঁ বলুন।
2: কিন্তু তারা পালতো হয় না, আর কিছু বিজয়ের কথা বলছে যে বাংলা কথা বলতেছে, কিন্তু বাংলা দেখতেছে, কিন্তু আমরা কিন্তু আমি যে রাজত্ব করতেছেন এখানে এগুলো আমি জানেছি আর কি।
1: আচ্ছা,
2: কারণ এগুলো তো 183 রাজত্ব হইতেছে, এসব হইতো রবীন্দ্রনাথ ঠাকুর আইতেছে এখানে লিখতেছেন, কিন্তু বিরাসব তো আইতেছে না, সেটাকে দুই এখানে লেখা হইতেছে আপনার শিখতেছে, কিন্তু কবর বক্সে তো লেখা হয়নি, কিন্তু 183 রাজত্ব করতেছে, কিন্তু তার
1: আর কথা বলছি আজকের প্রসঙ্গ বিদ্যান সর্বত্র পূজ্যতে নিয়ে, আর বন্ধু আরো একজন সঙ্গে রয়েছেন। হ্যালো নমস্কার।
3: হ্যালো,
1: নমস্কার, শুভ সকাল।
3: হ্যালো,
1: হ্যালো, শুনতে পাচ্ছি বন্ধু, বলুন।
3: নমস্কার দিদি।
1: নমস্কার, বলুন।
3: আমি বীরভূমের দুবরাজপুর থেকে বলছি, অমিতাভ ঘোষ, খুব ক্ষীণ শোনাচ্ছে তবুও বলছি আমি।
1: হ্যাঁ বলুন, আপনার কথা পরিষ্কার শোনা যাচ্ছে।
3: বিখ্যাত ভারতে করুণার সিন্ধু তুমি, সেই জনে জানে দিন যে দিনের বন্ধু, মাইকেল মধুসূদন দত্ত হ্যাঁ বিদ্যাসাগর সম্পর্কে এই কথাগুলি তার সনেট কবিতায় লিখেছিলেন।
1: ঠিক,
3: তো আজ তার 206তম হ্যাঁ জন্ম পূর্ণ জন্মতিথি, তাকে আমার বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। তো দেখুন, 1839 সালে তিনি যখন মানে কি বলবো বিদ্যাসাগর উপাধি পান, তখন কিন্তু তিনি সে সময় সংস্কৃত হিন্দু ল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সংস্কৃত কলেজে সংস্কৃত কলেজ থেকে সেই উপাধি তাকে দেওয়া হয়েছিল, এবং তারপরে তিনি যেটা করেছিলেন সেটা হচ্ছে আমরা তারপরের ঘটনাগুলো জানি, এবং যে কাজগুলো তিনি করেছিলেন, বাল্য বিবাহ, তারপর আপনার বিধবা বিবাহ, এর বিরুদ্ধে

0: মানে এর বিয়েতে আর কি সোচ্চার হয়েছিলেন তিনি, মানে বাল্য বিবাহকে তিনি বন্ধ করতে চেয়েছিলেন, আবার বিধবা বিবাহ প্রবর্তন করতে চেয়েছিলেন, এমনকি তার নিজের ছেলের সঙ্গে একজন বিধবা মহিলার তিনি বিবাহও দিয়েছিলেন। আসলে এই যে মানুষগুলি আমাদের মানে প্রতিনিয়ত আমাদেরকে সমৃদ্ধ করে চলেছেন, আজও তো আমরা যার কাছ থেকে যার মানে বিভিন্ন বই থেকে তার সম্পর্কে যে তথ্যগুলো পাচ্ছি, তাতে করে আমরা এতটাই ঋদ্ধ এবং মুগ্ধ হচ্ছি যে সমাজ সংস্কারের ক্ষেত্রে আমাদেরও কিছু ভূমিকা থাকা দরকার বলে আমরা মনে করি। আসলে দয়া নহে, বিদ্যা নহে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চরিত্রের প্রধান গৌরব তার অজেয় পৌরুষ এবং তার অক্ষয় মনুষ্যত্ব। রবীন্দ্রনাথ শ্রদ্ধেয় রবীন্দ্রনাথ ঠাকুর কথা বলেছিলেন তার সম্পর্কে, এবং তিনি আর যে গ্রন্থগুলো লিখেছিলেন, দেখুন বাংলা মানে আধুনিক শিক্ষার জনক তাকে বলা হয়, তো তিনি লিখেছিলেন বেতাল, পঞ্চবিংশতি, শকুন্তলা, পিতার বনবাস এবং ভ্রান্তি বিলাসের মতো বই, আর ছোটদের জন্য তিনি লিখেছিলেন বর্ণ পরিচয়, কথামালা, বোধোদয়, ঋজু পাঠ, এইসব বইগুলো। তা এইটুকুই শেয়ার করলাম দিদি, ভালো থাকবেন, নমস্কার নেবেন।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, আরও একখানি গান আপনাদের শোনাই, তারপরেই আবারও ফিরে আসবো বলছে তোমায় পর্বে আপনাদের সঙ্গে কথায়।

0: হ্যালো, নমস্কার বন্ধু।
1: নমস্কার, শুভ সকাল।
0: শুভ সকাল।
1: আমি উদয়পুর থেকে শ্যামল রায় বলছি।
0: স্বাগত শ্যামল বাবু, বলুন।
1: আজকে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম শতবার্ষিকীতে ওনাকে গভীর শ্রদ্ধা এবং ভক্তি জানিয়ে আমি কিছু বলতে চাই।
0: হ্যাঁ, নিশ্চয়ই বলুন।
1: সত্যিকালের তিনি ছিলেন একজন দয়ার সাগর, মাতৃভক্ত, মহান শিক্ষাবিদ। বিদ্যা যে অর্জন করেছিলেন তার এবং তার তার প্রয়োগ, বাস্তবিক প্রয়োগ, বাস্তব জীবনে তার প্রয়োগ তিনি করে গেছেন। এই সাহসী, এই যে প্রয়োগ করা সেই সময় সেই সমাজে বিধবা বিবাহ প্রচলন, তারপরে বাল্য বিবাহ রোধ, এই সেই সময় যেটা তিনি করেছিলেন, সেই সাহস তো আমার দেখি, সেই সাহসের জন্য তিনি আজকে সত্যি পূজ্যতে। ইনি ইনি মানে তিনি যেটা মুখে যেটা বলেছেন তারপরে সেটা প্রয়োগ করেছেন, বাল্য বিবাহ রোধ করেছেন, বিধবা বিবাহ প্রচলন করেছেন, এবং বাস্তব জীবনে নিজের ছেলের সঙ্গে একজন বিধবা বিয়ে দিয়েছিলেন। এতটুকু আমরা তো বিদ্যা অর্জন করে আমরা শিক্ষা লাভ করি, কিন্তু বাস্তবে সেটা কতজনে সেটা প্রয়োগ করতে পারি? কিন্তু তিনি সেটা দেখিয়ে গিয়েছিলেন। মুখে যেটা আমরা বলি সেটা যদি আমরা সত্যিকারের অর্থে বাস্তব জীবনে সেটা যদি আমরা প্রয়োগ করতে না পারি, তাহলে আমরা সেই শিক্ষার কোনো মূল্য নেই। এটাই তিনি জেনে গেছিলেন। মুখের কথা যেটা সেটাই হচ্ছে সব থেকে বড়। মা যেটা বলেছেন, আমাকে মা রেখেছেন দেখা করবার জন্য, সেই প্রবল বরবৃষ্টিতে সেই নদী পার হয়ে তিনি কিন্তু সেটা মার কথা লিখেছিলেন। এই এটাই হচ্ছে সব থেকে বড় কথা, যে যত যত যত বাধা বিপদ আসুক না কেন, আমার প্রত্যেকের ক্ষেত্রে যেটা যেটা যদি সত্যটা প্রয়োগ করতে হয়, সত্যটা পালন করতে হয়, তাহলে সেই বাধা বিপদকে অতিক্রম করা যায়। ঈশ্বরচন্দ্র তিনি সেটাই দেখিয়ে গেছিলেন।
0: একদমই তাই।
1: অন্যান্য বক্তারা বলছেন, আপনিও বলছেন, সত্যি এগুলি আজকে ওনার জীবন দর্শন যদি আমরা আলোচনা করি এবং এটার এটার যদি সত্যিকার বর্তমান সমাজে সেটা যদি কিছুটা হলেও আমরা বাস্তবে নিজের প্রয়োগ করতে পারি, তাহলে একমাত্র তার আলোচনা সার্থক হবে।
0: ঠিক তাই
1: বললাম। নমস্কার।
0: নমস্কার, ভালো থাকবেন। শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে আকাশবাণী ভেমু জয়ন্ততে, আর আমরা রয়েছি বলছি তোমায় পর্বে। আজকে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস, আর তাকে স্মরণ করি বলছি তোমায় পর্বের আজকের প্রসঙ্গ বিদ্যার সর্বত্র পূজ্যতে। বন্ধু আরও একজন সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার।
2: হ্যালো,
0: নমস্কার, শুভ সকাল। হ্যালো, শুনতে পাচ্ছি বন্ধু, বলুন।
2: নমস্কার, আমি শ্যামলী বাজার থেকে বলছি, দেবব্রত বর্মা।
0: দেবব্রত বাবু, স্বাগত আপনাকে।
2: হ্যাঁ ম্যাডাম, টপিকটা খুব ভালো লাগলো। আর এতক্ষণ আমি শুনেছিলাম বিদ্যাসাগর সম্পর্কে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
0: হ্যাঁ,
2: আমরা যেটা জানি উনি নারী শিক্ষা বিস্তার, বাল্য বিবাহ বিরোধী, হ্যাঁ, তারপরে বিধবা বিবাহ আইন,

0: এটা চালু করেছিলেন। আর উনি প্রথমত বর্ণ পরিচয় প্রথম ভাগ এগুলা চালু করেছিলেন, তারপর দেখুন উনি পাথর দেখে রেখেছেন, মানে মাইলস্টোন,
1: হ্যাঁ
0: অঙ্ক করতে। তারপর উনি রাতের বেলা নিজের ঘরের আলো নিবে ওই বাইরের আলো দিয়ে উনি পড়াশোনা করেন। এখন এটা আর হয় না, এখনকার আমরা তাও পাই। তারপর উনি বিধবা বিবাহ আইনও আইন যে প্রচার করেছেন, উনি ওনার ভাইয়ের বউকে যে দিয়েই শুরু করেছিলেন অন্য আরেকজনের সঙ্গে, এটা আমি
1: ঠিক তাই।
0: আর আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী সবাইকে আমি জানাই।
1: ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। শ্রোতা বন্ধুরা, কথা বলতে বলতেই ঘড়ির কাঁটা বলছে সময় প্রায় শেষে।

আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের স্মরণে, আমাদের মননে আজীবন থেকে যাবেন এবং তার জীবন দর্শন আমাদেরকে বারবার পথ দেখাবে। যখন আমরা অন্ধকারের দিকে পা বাড়াতে থাকব, তখনই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সেই দীপ্তি, সেই আলো, জ্ঞানের আলো আমাদেরকে পথ দেখাবে, নতুন করে ভাবতে শেখাবে, আধার থেকে আলোর পথে নিয়ে যাবে। তিনি ছিলেন একদিকে অসাধারণ পণ্ডিত, অন্যদিকে ছিলেন অসীম মানবিকতার মানুষ। তার কাছে বিদ্যার সঙ্গে বিবেকের আর জ্ঞানের সঙ্গে মানবতার সম্পর্ক ছিল অবিচ্ছেদ্য। তাই আজ তার জন্মবার্ষিকীতে আমরা যদি সত্যিই তাকে স্মরণ করতে চাই, তাহলে শুধুমাত্র তার প্রতিকৃতিতে মালা দেওয়াটাই যথেষ্ট নয়। চলুন না প্রশ্ন করি নিজেকে, আমার শিক্ষা কি আমাকে আরো মানবিক করছে? আমার জ্ঞান কি অন্য কারো উপকারে আসছে? আমি কি অন্যায় দেখলে প্রতিবাদ করার সাহস রাখি? কারণ বিদ্যাসাগর আমাদের শুধুমাত্র বিদ্যা অর্জন করতে শেখাননি, তিনি শিখিয়েছেন বিদ্যার মর্যাদা রাখতে। তাই আজকের এই বিশেষ দিনে শ্রদ্ধায় স্মরণ করি এই মহামানবকে। আর বিদ্যাসাগরকে স্মরণ মানি শিক্ষাকে সম্মান করা, মানবতাকে ধারণ করা, আর সমাজকে একটু একটু করে আরও আলোকিত করার চেষ্টা করা। আজকের প্রসঙ্গ ছিল বিদ্যান সর্বত্র পূজ্যতে, অর্থাৎ জ্ঞান যেখানে আলো সেখানে, আর সেই আলোর সবচেয়ে সুন্দর প্রকাশ মানুষ হয়ে ওঠায়। আর এই বার্তা নিয়েই আজকের বলছি তোমায় পর্ব থেকে আপনাদের বন্ধু আর যে শুয়েতা এখানেই বিদায় নিচ্ছে। আর যেতে যেতে এই মহান মানবকে স্মরণ করি, আরও একখানা গান দিয়ে শেষ করব বলছি তোমায় পর্ব। নমস্কার।

0: তাড়াতাড়ি টিফিন প্যাক করো। রাজু, মোবাইল ছাড়।
1: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি।
2: পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
0: নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
2: তাহলে সঠিক নম্বর?
0: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
2: দিদি তুমি বাঁচালে।
0: কাজ থেকে নয়।
2: হ্যাঁ করছি।
3: আরবিআই এ কথা বলে,
4: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।

নমস্কার, সুপ্রভাত শ্রোতা বন্ধুরা, চলে এসেছি আবারও আপনাদের সঙ্গে কথা বলতে। স্টুডিওর ঘড়িতে সময় এখন সকাল 10:04 হয়ে 35 সেকেন্ড, আর সময় এখন আপনাদের সঙ্গে কথা বলার। প্রতিদিন এই সময় আমরা চলে আসি তুমি অনন্যা পর্বে, অর্থাৎ উইমেন টাইমে। আর আজকেও ঠিক তার ব্যতিক্রম নয়, আজও ঠিক এমন এক নারীর গল্পই আপনাদের শোনাবো, আর সেই সঙ্গে কিছু গানও শোনাবো। আমি রয়েছি আর যে শুয়েতা আপনাদের সঙ্গে, আর আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আপনারা টিউন করে রয়েছেন 101.6 MHz FM প্রচার তরঙ্গে, আকাশবাণী FM উজ্জয়ন্ততে। শ্রোতা বন্ধুরা, তাহলে শুরু করব আজকের তুমি অনন্যা পর্ব।

শ্রোতা বন্ধুরা, এক নারীর নাম, তার নাম শুধু নামের পাশে যেটা লেখা থাকে, জয়ের নাম, লড়াইয়ের নাম, যার হাতে ছিল টেনিস র্যাকেট, চোখে ছিল স্বপ্ন।

তার সামনে ছিল একের পর এক কঠিন প্রতিপক্ষ। কিন্তু তার সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়তো কখনো কোনো খেলোয়াড় ছিলেন না, ছিল পরিস্থিতি, সংশয়, সমালোচনা আর বারবার নিজেকে প্রমাণ করার চাপ। তিনি সেরেনা উইলিয়ামস। টেনিসের ইতিহাসে তার নাম শুধু একজন সাধারণ খেলোয়াড় হিসেবে নয়, তিনি একজন অসাধারণ খেলোয়াড়, যা তাকে বলা হয় টেনিসের রানী। তার নামে লেখা আছে দৃঢ়তা, আত্মবিশ্বাস, অধ্যবসায় এবং নারীর নিজের পরিচয় তৈরি করার গল্পের হিসেব। আজ 26 সেপ্টেম্বর। 1981 সালের ঠিক এই দিনেই, অর্থাৎ 26 সেপ্টেম্বরে জন্মেছিলেন সেরেনা উইলিয়ামস, যুক্তরাষ্ট্রের মিশিগানের সাগিনাও শহরে। তার বাবা ছিলেন রিচার্ড উইলিয়ামস এবং মা ওরাসিন প্রাইস। তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে বড় স্বপ্ন দেখতেন। সেরেনা এবং তার বোন, অর্থাৎ বড় বোন ভেনাস উইলিয়ামস, দুজনের জীবনই টেনিস খুব ছোটবেলা থেকেই ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কিন্তু সে পথটা মোটেও মসৃণ ছিল না। ক্যালিফোর্নিয়ার কম্পটন এলাকায় বেড়ে ওঠার সময় থেকেই দুই বোন টেনিসের অনুশীলন শুরু করেন। যদিও সুযোগ সুবিধা সীমিত ছিল, কিন্তু স্বপ্নের কোনো সীমা ছিল না। আর এখানেই সেরেনার গল্পটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ বড় স্বপ্ন দেখার জন্য সবসময় বড় জায়গা, বড় সুযোগ কিংবা নিখুঁত পরিস্থিতির দরকার হয় না, শুধুমাত্র প্রয়োজন শুরু করার সাহসের। আজ এই সাহসী নারীর, এই টেনিসের রানীর গল্প আপনাদের শোনাব, কারণ তার জীবনের গল্প আরও এমন নতুন সেরেনার জন্ম দেবে এবং আমরা আশাবাদী এইভাবেই তৈরি হবে আরও নতুন নতুন সেরেনা। শ্রোতা বন্ধুরা, আজকের উইমেন টাইম, অর্থাৎ তুমি অনন্যা পর্বে আমরা কথা বলব টেনিসের রানী সেরেনা উইলিয়ামসের জীবন নিয়ে। আর সেই সঙ্গে অবশ্যই শোনাব আপনাদের কিছু গান। আমি রয়েছি আর জি সুবেদা আপনাদের সঙ্গে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন উইমেন টাইম বা তুমি অনন্যা পর্ব। আর আজকের এই তুমি অনন্যা পর্বে আমরা কথা বলছি টেনিসের রানী সেরেনা উইলিয়ামসকে নিয়ে। সেরেনা উইলিয়ামস একজন বিখ্যাত আমেরিকান পেশাদার মহিলা টেনিস খেলোয়াড়। মোট 23টি গ্র্যান্ড স্ল্যাম একক শিরোপা জিতেছেন তিনি। 2002 থেকে 2017 সালের মধ্যে তার খেলা একক ম্যাচগুলিও উইমেন্স টেনিস অ্যাসোসিয়েশনের বিচারে 1 নম্বর স্থান অধিকার করে আছে। প্রায় 186 সপ্তাহ ধরে তার এই রেকর্ডটি অক্ষত ছিল, যা স্টেফি গ্রাফের রেকর্ডের সমতুল ছিল। পরে স্টেফি গ্রাফ এবং মার্টিনা নভ্রাতিলোভাকে পেছনে ফেলে 1 নম্বর স্থানটি প্রায় 319 সপ্তাহ ধরে রেখেছিলেন সেরেনা উইলিয়ামস। সিঙ্গলস, ডাবলস এবং মিক্সড ডাবলসে তার রেকর্ড এখনও অপ্রতিরোধ্য। শ্রোতাবন্ধুরা ভাবুন তো, একজন কিশোরী টেনিস কোর্টে দাঁড়িয়ে আছে, সামনে প্রতিপক্ষ, চারিদিকে দর্শক, কিন্তু তার মাথায় হয়তো তখন শুধু একটি কথাই, আমি পারব। সেরেনা ধীরে ধীরে পেশাদার টেনিসে নিজের জায়গা তৈরি করতে শুরু করেন। 1995 সালে মাত্র 14 বছর বয়সে তিনি পেশাদার টেনিসে অভিষেক করেন। তারপর শুরু হয় এক অসাধারণ যাত্রা।

1999 সালে মাত্র 17 বছর বয়সে তিনি তার প্রথম গ্র্যান্ড স্ল্যাম একক শিরোপা জেতেন, ইউএস ওপেন। সেই জয় যেন একটা বার্তাই বহন করছিল, আমি এসেছি, আর আমাকে উপেক্ষা করা যাবে না। এরপর একের পর এক সাফল্য, অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন, ইউএস ওপেন, বিশ্ব টেনিসের সবচেয়ে বড় মঞ্চগুলোতে সেরেনা বারবার নিজেকে প্রমাণ করেছেন। তিনি শুধুই ম্যাচ জেতেননি, তিনি নিজের সীমাকেও বারবার নতুন করে সংজ্ঞায়িত করেছেন।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন তুমি অনন্যা পর্ব 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে আকাশবাণী এফএম উজ্জয়ন্তীতে। আর তুমি অনন্যা পর্বে আজকে আমরা কথা বলছিলাম সেরেনা উইলিয়ামসকে নিয়ে। সেরেনা উইলিয়ামসের ক্যারিয়ারের দিকে তাকালে আমরা শুধু তার ট্রফিগুলোকে দেখতে পাই না, কিন্তু একজন ক্রীড়াবিদের জীবন শুধু একটা ট্রফির গল্প নয়। তার মধ্যে থাকে হার, চোট, সমালোচনা, চাপ, ব্যর্থতা, ফিরে আসা, আবার হার, আবার উঠে দাঁড়ানো। সেরেনার কেরিয়ারেও এমন অনেক মুহূর্ত এসেছে যখন তাকে মনে হয়েছে থেমে যেতে পারেন, কিন্তু তিনি থামেননি, কারণ তিনি যে অপ্রতিরোধ। আর সেখানেই সেরেনা আমাদের শেখান, সাফল্য মানে কখনো না পড়ে যাওয়া নয়, সাফল্য মানে পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ানো। সেরেনার গল্পের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল একজন নারী ক্রীড়াবিদ হিসেবে তার পথ চলা। তার পোশাক নিয়ে অনেক আলোচনা হয়েছে, তার শরীর নিয়ে মন্তব্য হয়েছে, তার খেলার ধরন নিয়ে সমালোচনা হয়েছে, তার আচরণ নিয়ে বিতর্কও তৈরি হয়েছে, কিন্তু সেরেনা বারবার নিজের কাজ দিয়ে সেই সব আলোচনা সমালোচনার উত্তর দিয়েছেন। তিনি বুঝিয়ে দিয়েছেন একজন নারী ক্রীড়াবিদকে শুধু দেখতে কেমন লাগে তা দিয়ে বিচার করা যায় না, তার ক্ষমতা, তার পরিশ্রম, তার প্রতিভা এবং তার অর্জনই আসল পরিচয়। আর এই জায়গাতেই সেরেনা শুধুমাত্র একজন টেনিস খেলোয়াড় নন, তিনি বহু মেয়ের কাছে আত্মবিশ্বাসের প্রতীক। শ্রোতা বন্ধুরা, আমরা প্রায়ই জীবনে অন্যের সঙ্গে নিজেদের তুলনা করি। কেউ আমাদের এগিয়ে যাচ্ছে আমাদের থেকে, কেউ ভালো করছে, কেউ আমাদের আগে সাফল্য পাচ্ছে, তখন মনে হয় আমি কি পিছিয়ে যাচ্ছি? সেরেনার জীবন যেন তার উত্তর দেয়, আপনার প্রতিযোগিতা সবসময় অন্য কারো সঙ্গে নয়, আপনার আসল প্রতিযোগিতা আপনার গতকালের নিজের সঙ্গে। গতকাল যেখানে থেমেছিলেন, আজ সেখান থেকেই আরও এক ধাপ এগিয়ে যাওয়াটাই সাফল্য। বন্ধুরা, চলুন তাহলে শোনাবো আরও একটা গান, তারপর আবারও সেরেনা উইলিয়ামসের জীবন নিয়ে গল্প শোনাবো আপনাদের।

শ্রোতা বন্ধুরা, তুমি অনন্যা পর্বে রয়েছি আমরা, আর আজকে কথা বলছিলাম সেরেনা উইলিয়ামসকে নিয়ে। 23টি গ্র্যান্ড স্ল্যামের একক শিরোপা জিতেছেন সেরেনা উইলিয়ামস ওপেনে, রাতে নারীদের মধ্যে যা একটা ঐতিহাসিক রেকর্ড। কিন্তু তার সবচেয়ে বড় অর্জন হয়তো সংখ্যায় মাপা যায় না, কারণ তিনি এমন একটি প্রজন্ম তৈরি করতে সাহায্য করেছেন যারা বিশ্বাস করতে শিখেছে, আমিও পারি। সেরেনা উইলিয়ামস টেনিসের রানী। সেরেনার বাবা মা চেয়েছিলেন যে তাদের মেয়ে পেশাদার টেনিস টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য তৈরি হোক, আর সেই মা বাবার চাওয়াই সেরেনার জীবনে আশীর্বাদ স্বরূপ হয়ে দাঁড়ালো। টেনিস খেলা ছাড়াও চলচ্চিত্র, টেলিভিশন এবং ফ্যাশন ব্র্যান্ড হিসেবে কাজ করেছেন সেরেনা উইলিয়ামস। এমনকি কয়েকটি টেলিভিশন শোতেও অংশগ্রহণ করেছেন তিনি। 2015 সালে স্পোর্টস ইলাস্ট্রেটেড পত্রিকার বিচারে তিনি ছিলেন বছরের সেরা ক্রীড়াবিদ। 2021 সালে ফোর্বসের বিচারে সেরেনা উইলিয়ামস বিশ্বের সর্বাধিক অর্থপ্রাপক খেলোয়াড়দের তালিকায় 28তম স্থানে ছিলেন। সেরেনা উইলিয়ামসের জীবন আমাদের শেখায় হার মানলে চলবে না, হারলেও লড়াই করার

ক্ষমতা থাকতে হবে, উঠে দাঁড়াতে হবে। একজন ছোট শহরের মেয়ে, একজন সাধারণ পরিবারের সন্তান, একজন কিশোরী, একজন নারী, একজন মা, প্রতিটি পরিচয়ের মধ্যেই সেরেনা নিজের শক্তি খুঁজে নিয়েছেন। শ্রোতা বন্ধুরা, সেরেনা উইলিয়ামসের গল্প শেষ পর্যন্ত টেনিসের গল্প নয়, এটা নিজের উপর বিশ্বাস রাখার গল্প। এটা এমন একজন মানুষের গল্প যিনি জানতেন তার সামনে বাধা থাকবে, তবুও তিনি এগিয়ে গেছেন। সমালোচনা এসেছে, তিনি খেলেছেন। পরাজয় এসেছে, তিনি ফিরে এসেছেন। সন্দেহ এসেছে, তিনি

স্বপ্ন যদি সত্যিই আপনার হয় তাহলে তার জন্য চেষ্টা করার অধিকারও আপনার। হয়তো আপনি আজ প্রথম ধাপে রয়েছেন, হয়তো আপনার সামনে অনেক পথ বাকি, হয়তো এখনও সাফল্য আসেনি। তবুও মনে রাখবেন, একটা ছোট্ট পদক্ষেপই অনেক বড় যাত্রার শুরু হতে পারে। সেরেনা কোর্টে র্যাকেট হাতে দাঁড়িয়ে যেভাবে প্রতিটি বলের জবাব দিয়েছেন, জীবনেও আমাদের প্রতিটি কঠিন মুহূর্তকে তেমনি সাহসের সঙ্গে মোকাবেলা করতে হবে। কারণ জীবন সবসময় আমাদের পছন্দের বল ছুঁড়ে দেবে না। কখনো কঠিন বল আসবে, কখনো ম্যাচ কঠিন হবে, কখনো মনে হবে হেরে যাচ্ছি, কিন্তু যতক্ষণ খেলা শেষ হয়নি ততক্ষণ গল্প শেষ হয়নি। আর হয়তো এটাই সেরেনা উইলিয়ামসের সবচেয়ে বড় শিক্ষা, নেভার স্টপ বিলিভিং ইন ইয়োর সেলফ। নিজের উপর বিশ্বাস রাখুন, খেলাটা যত কঠিনই হোক কোর্টে থাকুন, লড়াই চালিয়ে যান। শ্রোতা বন্ধুরা, আজকের মতো তুমি অনন্যা পর্ব থেকে বিদায় নেওয়ার সময় চলে এসেছে। আপনাদের বন্ধু আর যে শ্রোতাকে এখানেই বিদায় নিতে হবে, তবে আপনাদের সঙ্গে অবশ্যই কথা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেতে যেতে একটা গান দিয়ে শেষ করব আজকের তুমি অনন্যা পর্ব। নমস্কার।

0: আগিরি জরাও চং হোক লাই চিনি লংমানো চং মতাঙ্গো হোক নি বিশিংতিনো চিনি ব্যবাক টংথক চাথক নাইথক নুকথক হামজাক লাইমা খা বেড়া লাইমা নাকারমা জলিমা খাজামা ব্যবাক নরগি চং হোক নরগিনো চিনি লংমা সসাজাকমানি বাকি হোক নরগিনো চিনি ব্যবাক ন কাসাখা আরও চিনি রুচাপমুং মসামুং জাদুনি মায়ানি ওয়াইং খেলিমা আমতিহাই গবাং মা বুঝাবনি চিনি জাদুনি চং মানখা রংসাকি দাকু বুকু দ্রুক দ্রুক কতালকু গরণ এবার কতালকু গ্রং বাই গ্রংলাইতে গ্রংলাইতে তাবু গবাংকু কতাল রুচাপমুং রকসং চিনি হুকুমো চং খনাউই মানো আপনি বাকি চং চিনি হুকুমো চিনি হুক ন হুকুমুনি বুবা খনই সাজাগো তামনি হমালে হোক খাইমানি বিশিংতৈ হোক খাই চিনি লংমানো মতংমানি বিশিংতৈ হোক হক পুরুন সিমি হোক নি মাই রামানি জরা তৈ বিশিসা কিটিংগৈ চং তাম তাম সামুং খাই তাম তাম সামুং বাই চং গ্রংগৈ মান তাম তাম মসামুং বপ্তি হাই জরাও বমতি হাই রুচাপুং আবো হাইরক ব্যবাক চিনি বসঙ্গ এবার চিনি তিপ্রাসা বসংনি বুবাকো আবো ব্যবাক ন খালজাক নাইথত খাই বেড়াজাক বচা বচাব খাই আবো খাতিজাক আও রংসাকনি তাকে বুকু হুকুমুনো চং বেলাইনো মা করগো তামনি হমালে চিনি সিরিমং মখাং দাগ দাগ কানমং চুমুং আবো ব্যবাক ন চিনি হুকুমুনো রুগী চিনি তমুং চামুং চিনি ওয়ানসুকমুং চং বুইন বুইবাই গরংমানি এবার বুইনি বিশিংগো চং সাক সাকনো বলাইমানি এবার চিনি সিরিমং ইয়াফারবানি আবো ব্যবাক ন চিনি হুকুমুবাই গরংজাক আও গরঙ্গি নাইনে কক দুগো সাবো দো হ্যালো হ্যালো দীপর কাহাম ফুং কাহাম ফুং দীপর কাহাম বড়নি ইংখা হ্যাঁ কিছা মরি মরি কে খনাও
1: ইয়াং আওয়াই খগং কে কস খলাইয়া দো
0: আচ্ছা
1: নিনি কক সামান পায়া কুতা
0: ই
1: আনি সিনিমং জম্পি বিসুরাই জেব্রমা সারি টংআং
0: জম্পি জলানি বিসুরাই না
1: এ
0: দো সাদি সাদি সাদি
1: আ তিনি তো হুকুমম কুমনতি কাইসা কগল খলাইনি কাঙ্গো থানাই থানাই হাতি ও তো মাইকেন কক কসারি কলাং জাগুলা
0: ই ই ই ই আচ্ছা দ
1: তিনি হুকুমু মুকুমু বাইন সং সিনি জাগ তিনি কান বরক কান মুং বাই চা বরক চা মুং বাই দুটি বরক কানই ইয়াগ দা বরক কুই বসে মতং জাগ বরই হুঁকে বা সাঙ্গ রিসা সরই ইয়াকুঙ্গ খারো কানই গসকসে মতাংজাক ওয়াসুং গদক খলাই সাকৈ মৈত্র সঙ্গৈ গসকসে মতাংজাক মতম খর খর হে সতৈ বলাই বাই আ ইক জাক গসকসে মতাংজাক গারিং সাকাও আসুগৈ নবার হহম দদম হাইয়ৈ হাইজাক গসকসে মতাংজাক
0: নন বেলাই হামবাই গরমানি বাকি নামুং দঙ্গ হনকি নন দামে তৈ গজারই নারগলিয়া বেলাই ন কাহাম গরং দি তৈ তি আর দং দি জেফ্রু ফানো চিনি আকাশবাণী এফ এম আরো নি বিশিং খাপাং ইয়াখাই নো আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আও সৈজাক নো কি সার হরদি চিনি থানিব তাই ডেট আও আও আও ডেট মেনশন খাই ব ডেটও নং আবনো সাহরকা আবনো কিসা নং সৈ রি রহরকা হাঙ্কে বেলাইন জানাই তামনি হিমালে চবো যতনি সিলাই কাহামক সৈনাই তিন মাস পর পর এবার তাল থামনি উল উলো চ আবনো ডিক্লারেশন রুনাই তৈ বনো দাদাক সিদাক চিনি

0: ଆକାଶବାଣୀ ଏଫ୍ଏମ୍ ତୁବୁଇ ନରକ ଯତ ବାଇ କକ୍ରଙ୍ଗ ରେ ନାଇ ଆଉ ତାକୁ କ୍ରନ ବେଲେ ବେଲେ ବେଲେ କିନା ହାମ୍ବାଇ ହାମ୍ବାଇ ହାମ୍ବାଇ ହାମ୍ବାଇ ତିଆର ଦଉଟି ଆଉ ଆଉ ରାଙ୍ଗସକ୍ନି ତାକୁ ବି ଖୁବ୍ ସଂ ବେଲେ ଖାନା ତ ଖୁକୁମୁ ମୁକୁମୁ ନରକି ସଂ ଖନା ଲାଇଖା ଖପୁନି ମରେ କି ଚିଂ ହୁକୁମୁନି କକ୍ ତ ସଂ ସାଇମାନ ଲାଇଖା ମୁକୁମୁଖେ ତାଉ ନହିନ ସିନାନି ମୁଡ଼ା ମୁଚୁଂ ଏବା ସିଉଇ ତଙ୍ଗନାଇ ରକ୍ ଆପଣ ଦାଦା ସିଦାଖେ ଚେଖ୍ରୁବୁଇ ଅଙ୍ଗେଖେବା ସୁକ୍ରୁପ ସୁଗୁଇ ସାନାନି ବାକୁଇ ବୁସୁକ୍ ସାସିରି ଖା ଉୟେ ଉୟେ ଅଙ୍ଗି ତଙ୍କନା ଆଉ ହାଇନୁ ହାଇ କକ୍ ଦୁଗ କରୁଙ୍ଗି ନାଇନ ସାବୁତ ହ୍ୟାଲୋ
1: ହ୍ୟାଲୋ ଫୁଙ୍ଗିପର କାହାମ ନାଇ
0: ଫୁଙ୍ଗିପର କାହାମ ବେଲାଇ ବେଲାଇ ଖେନ ଲାମ ସକୁନ ହେଙ୍କେ ବାଇ ତାମ ଖାଇ ତଙ୍ଗ ଦାବୁ ନଂ ନଙ୍ଗେ ତାଗୈ ତମାନି ଅବଶ୍ୟ ତାମ ନାଇ ମୁକୁମୁ ଖପ ଯାଗୁ ହୁକୁମୁ ମୁକୁମୁ ନ ଖପ ଯାଗୁ ତାମନି ହିମାଳେ ନିନି ଖାମଜାଂ ରକ୍ ନିନି ଚାମାଥୈ ଚାମାଥୈ ଶିଖଲା ନିନି ତାମ କାମୁନ ତେବ କବାମ କ୍ରିଜେ ବାରିଗ ନାଇନି ଆଇତର୍ମା ନିନି ତାମ କାମୁନ ତେବ ଯେ ତାବୁକନି ଯେ ଖାମଜାଂ ଶିଖଲା ଆମତେ ହେର କବାଙ୍ଗ ମା ତାବୁକ ତ ତାକଲାୟୋ ଆବ ଯତନ ସିନି ସିନି ମୁନ୍ତେ ମୁକୁମ ହୁକୁମ ମୁକୁମ ଖପ ଯାକ କତାଲ କତାଲ କତାଲ କତାଲ ଡିଜାଇନ ତେ କତାଲ କତାଲ ଷ୍ଟାଇଲ ବାଇ ଆବନ ତାକ ଲାଇଓ ଦ ବାଇ ତିନି ତ ସଂ ସାଲାଇନାନି କ ହୁକୁମ ମୁକୁମ ନ ରୁକି ସିଜା କରି ତିନି ଦ ଦ ଦ ଦ ସାଦି ଆଚ୍ଛା তব সাজ আও আও নেক্সট টাইম ও হকাই নং সনামই রেডি খাই তন দি
1: কেং লাইও কা হুক কেং হুক কেং ফ্রু আবো খাং ঐ দিন সাল কাম নাই বি হে গুসাই হুক কেং এ লাইও হুক কেং এ লাই কা হিকে আর ও বলং খাবাসা হুক কাম নাই বলং খাবাসা হবে বড় বোয়াল আ সঙ্গে ত্রাং চাই লাইও
0: আচ্ছা
1: আর মাইকে ত্রাং এই হুক কেং ফ্রু চালাইও
0: আচ্ছা
1: চালাই খাই হিগে আফ্রু
0: আবু বুয়াল আন মাতলাং গো ও
1: কোয়া হাই গলপা ওয়ানি ন গো ওয়া পুতুন রেসে গরে খাইয়ে কিরে আর
0: কত বাহন আবন না কত বা
1: বলবা আবন সাই কাবতা
0: আও আও
1: সাই কাবু ও গায় আবন পরে গায় বড় সাই পাইকে ফাইলে আব ও বোয়াল আবাই মামি সঙ্গেই বোয়াল আবাই মাই চাই খাঙ্গাই বা হুগ জাবরা কম থাম কম হিতা
0: ও আচ্ছা আও আও ইনকে বোয়াল আ মাতলাঙ্গো হাইতে না বোয়াল আ সঙ্গেই আর চালাই ও আ বেলাই নো কাহ কো
1: বফর বফর করি
0: বফর করি আও আও
1: গায় আ বন কা হুক কা হুক হগ পোস মাস হুক হগ হি তোর মাস হুক হগ
0: হি
1: সানা বৈছনি সকাং হুক হগ
0: হি
1: হুক সবাই যে রৌলাই ও রৌখা হিকে ফুনি কাওয়ালানা কিতারই মাইক বৈশাং মাসকাই গড়ি আলাখে মাইকাই লাইও মাইকাই বেমান পরে হাঁকাই তাই আর মাইকাই ফ্রুন হাত কর খাই গাড়ি টাংলাইও নম্বর বাতই নক কিরে ওই কাইনক টাংলাইও কাইনক টাং হাঁকাই কাইনক লেনা লাইও মাইকাই ফ্রু সাতং হাঁকাই কাইনক লেনা লাইও তাই মাইকাই টাংলানি জ্যেষ্ঠ মাস টাং ফ্রু হাঁকাই আপ্রু কাইনগ ন টংলাইও আষার মাস পাগলা পাকনা ফ্রু হুঙ্কে হাঙ্গ হুক সার হাপলং নাই গারিং থাইনা রংলাইও আষার মাস গারিং থাকা পাগলা পাকতে গারিং ও লেনা লাইও

0: 都改善头三门东我们来。
1: 嗯。
0: 啊，我看不见你一张张张开单谱。
1: 嗯嗯。
0: 一人一张开，看单来又买娘来又太阳晒个我，大都太阳晒个我，没有单来又阿婆。
1: 啊，恰恰恰。啊。
0: 太阳晒个我买娘来家。
1: 嗯嗯。
0: 从你买娘苦不？阿个看单没木稍微买娘来苦。
1: 嗯。阿不都牙根不是难难个。
0: 也
1: 空不是那个，对啊。
0: 看你
1: 到
0: 了以后，空你啊，买点那好东西。
1: 啊啊啊！那
0: 那个福冈铺没什么不当铺。
1: 嗯。
0: 阿婆阿婆开油的，阿婆开薄开干嘛哩呀？
1: 对对。
0: 该阿婆过来，该个买个大沙铺，该阿婆都帮我靠过来，伊铺啥么来个来当不喊？
1: 嗯。
0: 当来哟，铺不喊来靠路当来哟。
1: 嗯。
0: 俺们开伊。咋来有的？
1: 啊啊！
0: 你妈从容了，妈妈从容了，木的。
1: 啊啊！吧。
0: 你这叫来了，我到阿斯街买个咱咋来的呀？
1: 嗯。
0: 我看农村排骨不老油，是不是咋来有？
1: 啊啊啊！বেলেনে খাম বাই কৃমনি বাকে বাই কাম কৃন তং দি অবন নং কিছা কাহাম খলাই নং ককলপনি গৃং গখলাই সি তন দি বেলেনে উলো সামং গ নাং নাই বেলাই দ খাম বাই কৃমনি বা
0: আ হুন খুল খুল খলে খুল সাই খুল লো বই খান তে মল ওই কাই মার রি তাং মার রি তাক তাং মার আবর গবাং তং সানা গাই
1: ই সানা কাতে আই আপনি বাকে ন ককলপনি গৃং গ উং না নাং গ আব ককলপনি আকার উং না নাং বেলেনে খাম বাই ন ন কৃমনি বাকে আউ রাংসাক নি তাকু বুকু হুকমনি ককনতো জং সাউইসে সাবাইয়া কগনো দঙ্গো আগুন হুকনাইয়া হাকড়া মানিয়া পুষ হুক হগিয়া ওয়াতিপাং থুইয়া চৈতর হুক সগিয়া ওয়ারেংসা খামিয়া বৈশাখ মাইকাইয়া মাইবসানাইয়া অ ককরক আগে নিশিবিনো সাজাগৈ ফাইও রাংসাকনি তাকুবুকু হুক হুকমনি ককন এবা চিনি মুকমনি ককন সানানি থাকা হাঙ্কে হপুং সাপুং সাউই বসে তেই সাসে সাবাই লাংলিয়া আপনি বাকে চিনি বসংনি গ্রী মানে মূসাবো গ্রী এবার জং বুইনি আরো নি তঙ্গ চিনি আরো গ্রী হে মূসা পানো গ্রী আপনি বাকে বেলায় হামসাজাক বেলায় চুক সাজাক চিনি হুকুমো মুকুমো খাজুক সং হাইন হাই গ্রঙ্গি নাই ককটুকু সাবো দো হ্যালো
2: হ্যালো ম্যাডাম
1: বেলায় বেলায় কেন ফুংদি বর কাহাম সাবং খা
2: আয়ং সিনলানি ওয়াকি তিথারে চং মেডাম আং কি করে দে অফ খাই দিছ না
1: আচ্ছা আচ্ছা আচ্ছা দ দ
2: এরে তো অফ খাইয়া কই ছাওয়ান দ মেডাম
1: দ দ দ
2: আং সুইয়া রং রং ইয়া ফা ন
1: উম
2: বেলাই সে নন তিনি খাইয়া হিনি খনা ওই
1: উম
2: আন খার কোন তো সকাম গাই রে ন খাই দিকা
1: তিনি
2: আ মু গুন খা ওকে
1: উম
2: কোন মু কোন নি তুই থানা রং ইয়া ফা ন
1: উম
2: ইয়াগো দাবর কুয়ে খর পাকিরি সরই সাঙ্গ চামতি বার কানে কসম্পাইনি রিসান সরই ইকু ক্লা ভাগতুয়ে লাঙ্গাতা খুমতে হরই আয়াং কুমই কত বাই আই বি কত খাই আগুন হুক নাই পোস হুক হগৈ চিতর হুক সগৈ বৈশাখ মাইকাই খাম খা খাই খাতি আরগৈ গারু মাইকন গারু মাইকত মাইরি আং মামি ওয়াতল মামি হাঙ্গাত মামি চাপ্রাং মামি চাপ নাই বা মাইকাল চাপ্রো জয়া কুম্বের মামি চাপ্রাং নাই বেলেপ খাই মামি ওয়াতল নাই তগনি সাকা হানি তগ্রি ওই গানটি মসাঙ্গই না হার জাগ বাহাই সবাই গাই জাকই খাই দামা পেখরা বগৈ নাইথকমানি দংথকমানি মসংমানি বলং পেখগৈ হুক খাই মানি ডিংরা কেঙ্গাই হরৈ তুমানি ফাটং কাটিয়া বাগৈ রেচামুং হেনেরমানি নগ মাইগুলা আছে।

0: Ông cha nó cưới lên mà nhỉ hàm mới thằng ở hàm bay mẹ đang mắc sưng đàng
1: bà
0: cái này tôi tìm mắc thằng
1: bà bé lái khana tộc bé lái khana tộc cái gì kia
0: ông cha mẹ đang sưng đàng
1: bé lái nó hàm bay nó cứ đừng mà đi bạc cái bé lái nó hàm bay bé lái khana tộc tộc nị nị cọc lo áo răng sắc nị ta cứ bực hú cố mu mu cố mu mu cố mu hận khi bà xin nị háo sưng bay cái đường giác xin nị lăng mà bay cái đường giác cái băng mà xin nị mu cố mu rock tông ngô আপনি বাকি চিনি মুকুমু লাঙ্গা ডিঙ্গরা খপ্তে চিনি কানমুং চুম্মুং রিষা রিষা রিষা সে বুসুক কবাংমা দাল নিতং চিনি দাল বিদাল চিনি রিষা নিপমু রিষা সর্বাঙ্গী রিষা তখা রিষা খামজাং রিষা আহিন রিষা চং যে রিষানো জেপ্রুপ্রুব চং সাগতই মানে আবব দং সর্বাঙ্গী রিষা হনকে তো চং আবো মতায়ও সরনানি নাংফো সর্বাঙ্গী রিষানো সালচানি সালো সঙ্গই তাকই রাসুই মান্নাই ব্রিরক আগে কম্পিটিশন এবা বাতাই মঙ্গো বাতাই লাইও হনে আগে চং আগিনি নানা চুচুনি খুগো খনাউই ফাইমানি আও তা গরংনিবো পাই মঙ্গরই সি গরংনিবো পাই মঙ্গরে কক গরংনিবো পাই মঙ্গরে বসুক খনা ততক নাইথতক চিনি হুকুমো মুকুমো রাংসাকনি তাকু বুকু হাইন হাই গরংনি নাইন কক দুকু সাবত হ্যালো
2: আপ জিস ব্যক্তি সে বাত কর রহে হে উনহোনে আপকে
1: নরক জতনন কবক নাই নরক গরংগি মানু কক দুকনি বিশিংতি কক দুক নম্বর 232-6253 হাইন হাই ছাপিরা নই থাম নই দক নই বা থাম হ্যালো হ্যালো রংসাকি তাকু বুকুক হুকুমো মুকুমো রুকজাক তিনি খাপাং ইয়াখাই পান্দানি কক প্রথমা হুকুমো মুকুমো রুগী নরক তিয়ার উংজাক খানা যে বড় রোগ তিয়ার উংজাক বরকন কয়নাই দাদাক সিদাক গরংনানি বাকি হ্যালো বেলাই ফিপর কাহাম তাকু বড়নি খা সাহগানি খামপাটনি অবনি আচ্ছা বেলাই হামবাই গরমানি বাকি দশাদি আও আও আও আও সাদি তো সাদি
3: মানে তো হুকুমু মুকুমু আগে হুকুমু শিখাতো মুকুমু মুকুমু কি মানে খিবি মাই
1: দাদি
3: আমিম দানা বতাই তো মানে বসু মানে চানো সাইয়া আমি
1: ককরি ককরি সাদি দাবো ককলনি বুমুং সাগ্রা দিয়েছে কাং আচ্ছা হুকুমো মুকুমো না দশাদি সাদি তো
3: রুমাই রুমাই চেনো বরং ফমুজাক কুমো চিনি তাম তাম চা বরক আমুন কাম চুম বরক চিনি তঙ্গ কোথায় ক বরক চিনি তঙ্গ কোথায় ন বরক চিনি তঙ্গ ওরি চিনি তাম মত আজি চিনি দেবং ন তং তাবু চিনি উমো কাং চিনি হুকুমু চিনি উমো কাং কমল কুমার কুমু চিনি আপলা আরো জেনাই কেরিখা থানাই কেরিখা উচেনাই কেরিখা গান কুন্দিরি জৈতই অজগুই উড়িষ্যা রাজা চাকা জৈতই অজগুই থাকা বানকুন্দিরি কবলই এলাঙ্কা

0: এবার খলমদার বিভিন্ন মুটুপা পানকুঞ্জিরি মকল হাতুলি শাখা উড়িষ্যার রাজা হুকুমু শাখা হুকুমু চিনি কমরি ফাঙ্কা আবার টঙ্কাটো বাইরে ফাঙ্কা আবার জাগার চুখা হুকুমু চিনি অমরি টঙ্কা আই মালিয়া চিনে সেরক কাম শিকা জংবা আসু গুই সবই মা টঙ্কা ডাবরক ডাবাই পিছুই বড় রাজি মামিলি বন অরুক চিলঙ্কা
1: বেলাই বেলাই কিন্তু হামবাই দে বেলাই কলকমা নিনি ককলব সাউই খানা রেখা অবনতেবো নবনতেবো স্মার্ট ফর্ম খাইদি তেবো তেবো খসর রুই বেলাই ককথাই বুসলি গান রকনো নারগই তে কিছু সা বাড়া খাই নবন বেলাই স্মার্ট খাইদি তা নাইথক খাইদি তা তৈব বেলাই হামবাই দাখু করুন মানে বাকি কাহাম করুন তংদি রং চাকরি দাখু বুকু খাপাং ইয়াখ্রাই অবো নরক বাইসিনি ইয়াখ্রাই বলাইনানি কাইসেল লামা খাপাং ইয়াখ্রাই অবো নরকনো কতাল কুক সৈনাই হই সিনি রুমু মাননি এবার রানী কাইসা লামা খাপাং ইয়াখ্রাইও গরঙ্গি টংনাই রাংসাকনি তাকুক তৈ বুকুক জালাই শিখলারক গুবনী ফাসিং বুকা হামিয়াও এবার সামুং হামিয়া অং একেবার তমুং হামিয়াও থাংনানি জরা রগলাক আপনি বাকি খাপাং ইয়াখ্রাই বই গরঙ্গি জেফ্রুফ্রু ফানো তৈ খাবাই চাইতক দি নং বরকসা কতালকুক রাংসাকনি সাজুক এবার সাজলাঙ্গি কতাল সৈনাই রাংসাকনি মুকু

0: করি তাকুক বেলায় খানা তো তখে সৈকা নং নং অপনও সিপ্লাই তং দি তৈ নং চাই তক দি তৈব সৈনানি বা আও রাংসাকি তাকু বুকুক নরক যতন কবগো নরকনি খানো কথার খাই দি হ হাসাকাও যত নিশ্লাই সামু কথা রংখা সৈম সৈমনি বিশিংতেই নিনি খা কথার তংনাই তৈ নিনি লাম কুচুং অঙ্গি মাননাই নং বুইবাই এবা খরকসা বড়রক বাই নং খরকসা সৈনাই এবা রংসাকনি অহানি সাজুক এবা সাজলাঙ্গি সিনি জাকনাই আপনি পাকি সৈমুং অমতি হাই কথার সামুং বাই সাকনো গদাল রদি হাইনো হাই করঙ্গি নাইনো ককদুগো সাবতং হ্যালো
1: হ্যালো বাইনো ফংদি পরকাহাম
0: বেলাই বেলাই খেনো ফংদি পরকাহাম বকুক সাবং খা
1: আং কে ইয়াং বিদি বাজার নি লক্ষ্মী
0: বিদি বাজার নি
1: এ লক্ষ্মী
0: লক্ষ্মী না বাহ নিনি নিনি খরাং বেলায় খানা তো তো খে খানা হরকা নং সৈ সৈ ককলব সানাই হাইনো মা তংখা নি বখাও সাগাদি দ
1: আং কগলব কাইসা সানা নি হেনাই ন সালাই সালতাম দিশা ট্রাই খলাই দং মানে
0: দ দ দ
1: আনি কগলম নি দমং হিকে মকমো হুকমো মকমো হুকমো তিলক তৈগসাং দঙ্গনি কগৈ গাড়ি গনং লাইমানি ওয়াতেই সাবান গঙ্গিরি ওয়াতেই ফাইজা নবর বকসাং সিজা পুগো মাইওয়া খাখার যা নখা পিলালা সামজা জরাও দাং দর চৌকরে সময় সারেন দা খরাং খানাকে বসতে খাপাং কেন তাই
0: ছাদি বেলাই খানা তক আং তাম নাই সিরিং সিরিং সে মা তংসু দ ছাদি
1: আও সংমা সং বরক সংগই সামাসা বরক যাওই কামারি বরক আনাই ইয়াগদা বরক দেই চিনি দসারো আসুকতা থদি সিজানা খাইদি চিনি দফানো সিসানা খাইদি আসুনো বাই কিছে তা বারা কে সিমান
0: দেব কলক কি তিব খানা তো খামু তে কিছা কলক খাই দিদি না বলো
1: আও সঙ্গলে বাই বড় বান্দ কোনি সামর কিছা খাইনে না হঙ্গা সুজরা রমানিয়াং থাং
0: রমানিয়া অঙ্গি থাং আও ককরি
1: আও
0: বেবাক সামু নি বিশিং
1: নো বারা বারা সিমা রমান কিছা কিছা খাই নাই আং আরো ফাইয়ে ইর ফাইনা নি সিবলাই নে ওয়ান সবে আং বসঙ্গই জং
0: দ রে ফাই দিব খুব সঙ্গ না সিং দ বেলাইনো হামবাই নন বেলাইনো হামবাই বেলাইনো খানা তখা নিনি ককলব চিকন তেতে ফানো বেলাইনো খানা তখা বেলাইনো হামবাই কাহাম করেন তকদি আও রাংসাকনি তাকু বুকু নরকনি সেইজা ককলব রাংসাকনি মারি অঙ্গি কাইসে বিজাবো কাছা দং আবনো চিনি নাইব নরকনি সেইজা ককলব বাই চিনি দফারক সিজা দং আবনো চিনি ওয়ান সুকম আবনো চিনি নাহারম ফাইনেশাল ব্যবাক নো শিক্ষাক যাক বেবাক নো আবো সকমর যাক বেবাক নো বরকনি সাকাও বাঁচাওই চিরি খগই ওয়াশরেপনানি নাই দঙ্গ ও সাল নো সিনি দি আর বিশিঙ্গ নং খরকসা বরকঙ্গি থাঙ্গি তংনানি বাকই নিনি হুকুমো মুকুমো নিনি সিনিমং নিনি রায়দা নিনি ইমাং নিনি মুখথাং নিনি থিনাং নিনি হামজাকমা নাকারমা চলিমা খাজামা বেবাক নো দঙ্গ খাও ওয়ান শক্তি নং ওয়ান সুকমানি কক আবো তৈ খরকসানো ইয়াফারনানি বজাই তকদি তুমুং নিনি সাক বাই থাংনি বিশিংগো সিমি তনখে আবো বিশিংতেই সকসাওই কমর সুগেই আবো আরো ধাপলা যাওই থানায় আপনি বাকি সেইমুং বাই গথাং খালাই নারকদি রাংসাকনি তাকু বুকুক হাইনো হাই গরঙ্গি নাইনো ককটুকু সাবত হ্যালো হ্যালো
2: হ্যালো
0: বেলাইনো ফংদীপর কাহাম তাকুক সাবং খা
2: কাহাম ভাই
0: বেলাইনো বেলাইনো দীপর কাহাম
2: ফংদীপ কিছু সারি তো
0: বোজাকানি
2: ওয়াই ওয়ারিংটন নি পিজু সারি তো ভাই
0: ওয়ারিংটন নি পিজুস না দ আচ্ছা দ সাদি
2: কাইছে আং কলক নাই তাপে আ দ ভাই কলং নি মুসি তাই নু কোমো
0: ককলপ নি বুমুং মুকুমো না দ সাদে
2: তানমুং তামু লমু

0: mutan ma poturuk japa senpai gosuki mutan ma dasada borong kuji changuri khaji horori sorui hanbakta sing samung sangma asno bai
1: acha takuni bumung tam se hin kamu
0: pijus devon ma
1: pijus acha আচ্ছা আচ্ছা দো বেলাই বেলাই খেন হামবাই বেলাই নো কাহাম করুন তং দি করুন মানথং হাই নো হাই রংসাকনি দাখু বুকু নরকনি সেইজা ককলপন চিনি আকাশবাণী এফ এম রহরনারি বাকি তিয়ার খ্লাই তন্দি তেই সালসা জরা গাইসা নাউই চিনর দাদাক সিদাক ফাই ক্লাঙ্গি থাংফাইদি নরক পোস্ট অফিস দিব রহরি মান নরক রহরনানি বাকি নিকোমা টুডা স্টেশন ডাইরেক্টর অল ইন্ডিয়া রেডিও আগরতলা ব্রেকেটো সিদি ককবরক সেকশন খাপাং ইয়াখ্রাই পান্দা রাংসাকনি দাখু বুখুক সং নাসিংগি দঙ্গ মকল লগজাক নরকনি ককলব মানখাহঙ্গে খাবাই গবাগৈ নরক বাই গরং রানি বাকি চাইতকনাই জেফ্রুফ্রুব নরক কাহাম গরং তংথুন নরকনি থিনাং কাহামুংথুন ও হাসাকাও নরক গথাং তংফ্লাইথুং নরকনি সৈজাকনি মারি আবো রাংসাকনি আইখরবাই সৈজাকৈ বিজাবো তংরুকথুন আবনো নায়ো তৈ আবনো সিনি চাইতকমু হাইনো হাই গরংগি নাইনো ককদগু সাবত হ্যালো হ্যালো হ্যালো চৌই থাকা রাংসাকনি দাখু বুখুক নরকনি সৈজা ককলপন সঙ্গ নাসিংগো সালব্রুম ব্রুম নাসিংগো হামজাগো সালব্রুম ব্রুম হামজাগো নরক জেফ্রু সঙ্গ ককলপ রহরনাই নরকনি খা বাই গদালজাক ককলপন দাদাক সিদাক ককলপ সামজাক আমতি খ্লাই রহর কাহঙ্কে বৈন খনার নানি বাকি এবার পরিউই খনার নানি বাকি বেলাইন খনা ততকাই তেই ককলপনি গরঙ্গ আবো আচুকনাই রাংসাকনি দাখু বুখু খাইন হাই ককদুগো হ্যালো
2: সালব্রুম ব্রুম নাসিংগো হামজাগো সালব্রুম ব্রুম হামজাগো নরক জেফ্রু সঙ্গ ককলপ রহরনাই নরকনি খা বাই গদাল যাক ককলপন দাদাক সিদাক
1: কাপনি খাচুক সং নরক খনাই তঙ্গ সারা চাপয়েন দক মেগা হাটসো তিরিনি ফংদি পর্যরারি আকাশবাণী আগরতলারি এফ এম উজ্জয়ন্ত পান্দা তাবুকটি বেচেবু খাপাং একরাই পান্দা ও পান্দাও নরক বাইসং দাদাক সিদা করঙ্গ ককলপনি হাফার অজরাও হাইন হাই ককদুগো হ্যালো হ্যালো হ্যালো ওয়াই সাউইসু চিনি ককটুক রকবো চিনি খানো কবম রানি বাকি চিনি খানো নিনাংচি চকলাইনানি বাকি চিনি খানো সিচিক নানি বাকি বরকবো ওয়াই সৌসু চাইতগো আবনি বাকি কিসা মিছা কেবেং মুংরক ফাইও ন আবনি বাকি নরক যতন কয়ো নরকনি সৈজাক ককলপ রহরদি দাদাক সিধাক ককদুগো করি বাকি নাম্বার তংফানো ওয়াইসা উইসু গবাং মা বরক গরঙ্গি তংমানি বাকি আবনি বাকি গরঙ্গি মানিয়া অঙ্গি চৌই থাঙ্গো আবনি বাকি নরক যত্ন কবকনাই সেজা ককলপ তুমুং তংখা হঙ্কে হাতি বার ব্রুম ব্রুম নরকনি ককলপ সং খনারই মাননাই অ কক্ন মৈতু নারকদি হাতি ব্রুম ব্রুম হাতি বার সং সাইমানো চা সালো চিনি খাপং ইয়াখ্রাই পান্দা যত চা সালো নরকনি ককলপন সং খনারি মাননাই তুমুং সৈজাক তংখা হনকে আপনি পাকি নরকনি সৈজাক হার্ড কপি নো চিনি ফাসিঙ্গো এবার আকাশবাণী আগরতলানি এফ এম উজ্জয়ন্ত পান্দানি ককবরক সেকশননি খাপাং ইয়াখ্রাই পান্দা ও রহরনানি পাকি তা পক্তি হ্যালো হ্যালো তে কিসা সতনই সাদি হ্যালো ই ফুঙ্কাহাম বেলাই বেলাই খেন ফুঙ্কাহাম তাকু সাবং খা দুমা সরানি তে কিসা সাগারি তে ওইসা সাগারি কাহাম কিসা সতনই সাদি বিকি আচ্ছা দশ সাদি সাদি দশ সাদি কমাজাক চিনি হুকুমো সাদি দাও

0: जाय जाय सालेमानि बि बरक सुमय याखुङो खारुक जानै दाङो कासलें खावै यागो दामरातै माइकाय फुलेमानि कारिंगो जादुनि फारां ए हुखु नै यासाकमा बुखनि माइकाता सालाय फुरु मामि सामु सामु
1: বাহ, বেলাই নখনাথতকে নং সাকা বেলাই নখনাথকনি ককলক তৈ বুকরা অংনাই তৈ তৈ বুকাহামকে নং সুই মাননাই চাইতকদি তৈ জেফ্রুফ্রুব সৈমংবাই গদালই দংদি নিনি বখরক নিনি ওয়ানসুকমা নিনি থাবেংমা নিনি চাইতকমা আবো তরুক তরুক তৈ বুকরা অংনাই তাকুকনো বেলাইন লামসগো তৈ বেলাইন হামবাই গরুকমানি বাকি বিকি তামো নিনি বিকি তামো নং বিকি কলয় আচ্ছা বেলাইন হামবাই নন গরমারি বাকে হাইন হাই গরঙ্গি মানথুং মহাই তে কেসা বান্ধব তে কেসা ককে নরকনি এবার নিনি যে সৈসা ককলব টংমানি রকন নং রহরদি চিনিয়র দাদাক সিদাক হার্ড কপি রহরদি নন বেলাইন হামবাই গরমানি বাকে আও রংসাকি তাকু বুকু নরকনি খাতুংমানি কক নরকনি হামসাকমানি কক নরকনি জলিমানি কক নরকনি হানরগী ওয়ানসুকমানি কক নরকনি থিনাং নরগী থাবেংমানি কক নরকনি বসাবদৈনি কক নরকনি ইমাং নরকনি মকথাং নরকনি থিনাং নরকনি ব্যবাক চাইতক মুং রকনরো নরক ককলপনি মারিও সৈমানো রংসাকনি দাখু বুখু তিনিনি সালো তিনি সাল নৈ চিদক সেপ্টেম্বর তিনি সালো সুকাং বাড়িয়ানো সাকলাই রাজাক হুকুমো মুকুমো নরগী যকলাম সালাইনাই তৈ ককদুগো যকলব খালাইনাই হই যে ককলব সানাই রক বেবাক হুকুমো মুকুমো নরগী যতনো খানি মুচুংমা খানি থাবেংমা খানি থারিমা রকনো যো সাই দো বেলাই বেলাই কেন লামসগো তৈ বেলাইন হামবাই ইয়া ফারো হ্যালো হ্যালো রংসাকি দাখু বুকু হাইন হাই নরক যতন কবগো গরঙ্গি মানো ককদুকনি বিশিংতি ককদুক ওয়াই সাবাই বেবা গবাং বরক গরঙ্গনানি বাকি চাইতগি দমনি বাকি চজাক রকমই থাঙ্গো এবার ককদুক তি সামানি উলো চৌই রক থাঙ্গো আপনি বাকি নরক যতন কবগো হাতি ব্রুম ব্রুম নিনি ককলব খনারনানি বাকি নরক দাদাক সিদাক যো হার্ড কপি রহরদি নরকনি সৈচাক রহরদি হে যাতি ব্রুম ব্রুম নরকনি সৈচাক ককলব খনারই মাননাই হ্যালো হ্যালো হ্যালো
2: হ্যালো
1: হ্যালো ফুংদীপর কাহাম সাবংখা সাবংখা সাগানি তামরি আংনি সাকা দশেরাই রিয়াং আচ্ছা দশাদি ককলব সাদি নিনি বুমুং সাগ্রা দি আরে নিনি ককলবনি মুং সাগ্রা দি বুইলা হুক টাকমানি আচ্ছা বাহ সাদি দাবো
2: আগে রান্ধি যুগ মাসা তো বনে বিচার বিচার সালার বড় হুক টাকলে বড়কে চল দৈসা তো কেসা
1: নিনব কি কথমাদা কথমাদা না ককলবদা ইহি কথমা তো তিনি সাই মানিয়া তাকু নো ককলব সামদি ককলব সামদি তেই সালসা নরং দি

sing na sing kitong nai ni ni kok tuk bufru faino do mo hai te ke sapanda wo nung kok lop sanami obono nung khanarudi tamni himale tini ni panda wo chung kothma to chung khanai mania kok lop se sing tini ni panda ka bele no hambai no no kurung mani pakri au rang sakri da khu bukhu nung tawan sukti nung sai chung khane tawan sukti nini mung sakri hene tawan sukti nung দফাচিকনি বরখনে তা ওয়ান সুখ দি নং উকলক লাইজাক বসং নেই তা ওয়ান সুখ দি

0: जोंनो सियासा रोंखोलांमा पुष्पाखरा फुंनो सेंगै चयचे ताल फुग्न सौगै बिसर बाय सानि कसार माइनकायै जेतनि ताल खरां खरानि समय माइन तांगै आसानि ताल बालना कावै थाइसुमु दरम पाय थांना बागै सावाननि ताल थाइसुमु उखागै हाजाका लांगान हरै बायखौ मैन खबर ओइ फगनि थाइसुमु सानानि बागै फगनि थाइसुमु मानि उल' असानि मताय नायनानि कग्न सोंलो सालाय बायखौ मैन सोलांनाय हिनै लेथेब खान दालाय आंलो नुगा नुहनै চিনি হুকুমু খুতরুক যাপা তাবুক দংখ চখা চখা পিলালা চখিনি খরাং তারপর আগুনি তাল কলায়কের হাতি হাতি সদর বঙ্গল সায় সাজগৈ খুলম লাইজাও গামিনি চৌধুরী নক হামনানি বাকে
1: আও বেলাই খানা তো কক্লব সাই খানার খা নন বেলাই বেলাই খানা হামবাই তাকু জেফ্রুফ্রুবতী আর তং দি তে কবুরনি কক বথমান রুগি বন কক্লব সেইদি নিনি অ কক্লব নো সং তাম নাই দাদাক সিদাক খানারানি বাকি বাইসা ওইসু অমো হাইরক বঙ্গ যে কক্লব সেইজাক তো নরকনি সৈজাক কক্লব তো চিনি আগো করিনি বাকি সং নরক জেফুর গরঙ্গ আফর দাদাক সিদা গরং মানিয়ার অঙ্গ তামনি হিমালে ওয়াইসা বাই গবাং মা বড় গব চাইতে গুই দঙ্গ আবনি বাকি নংনি হার্ড কপি নাঙ্গ তেকিসা ককনিকে সং তালথামনি উল যত নিসলাই কাহামক সৈনাই ন দুই ফাইনাই খাপং ইয়াখাই পান্দা ও দাদাক সিদা বরবাই নরক সং ককলাম গরং রাই আবনি বাকি জেফুর সং স্ক্রুটিনি খাইনাই আবনু জেফুর সং সাইনাই যত নিসলাই কাহাম সৈনাই সাবো আফর হংকে চিনি আগো নরকনি হার্ড কপি তংনানি নাংনাই আপনি বাকি নরক যত্ন কব গো নরকনি সৈজাক যে কক্লব অবো হার্ড কপি রহরনানি চাইতক দি দো তাকু বেলাইন হামবাই গরং মানি বাকে রাংসাকনি তাকু বুকুক আও অ কক্ন নতে মা রাইসে ফিনাই আবংখা ওয়াইসে উসু অম হাইব উঙ্গো দাদাক সিদাক সং কক দুক বাই সানানি ফানো যত্ন দাদাক সিদাক গরঙ্গি তংমানি বাকি কক দুক চৌই থাঙ্গো ইয়া খেবা কাহামঘে গরঙ্গি মানিয়ারো উঙ্গো ফিয়াবা চিনিয়াকো তুমুং সৈজাক তংখাহে সং পড়ি উই খানারনাই নরকনি ককলপন নরকনি বুমুং সাউই আপনি বাকি আপনো কারিব তেই কেসা তঙ্গো জেফুর সং স্ক্রুটিনি খাইনাই জেফুর সং নরকনি সৈজাক ককলপন সাইনাই যত্নিসলে কাহামকুক সৈনাই সাবো আফ্রু চিনিয়াকো নরকনি হার্ড কপি তংনানি নাংনাই রাংসাকি দাখু বুখু নরক যতন খাবাই কয়ো নরকনি সৈজাক ককলপন চিনি ফাচিং রহরনানি বাকে রহরনানি বাকে নিকুমা টুডা স্টেশন ডাইরেক্টর অল ইন্ডিয়া রেডিও আগরতলা ককপরক সেকশন ব্রেকেটো সিদি খাপং ইয়াখাই পান্দা কক্লব নি সেই রহর কাহাঙ্কাই তো তৈবন চাকুক মানি নরকনি সৈজাক কক্লব সক পাইনানি উন্থুন তৈ নরক রহরনানি উন্থুন খাচুক সং ফাইদি করঙ্গি নাইন হাইন হাই কক দুগো হ্যালো হ্যালো
2: গল্প হল পারে

কেন্দ্র হাফাং মণিপুর নাগাল্যান্ড তাই অরুণাচল প্রদেশনি কেবেংমুং গনাং কিসাসুক আমসায়ও নাইমথাং বাহিনী আলাইদা ফান কেরং এবা এএফএসপিএ নি জড়া তাইব তালদক বাংরেখা উনকোটি হাংখর ফটিক রায়নি নজরুল করা কলাক্ষেত্রও পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়নি ফিল সারাচি আচাইমা সালনুরুকি মিয়া সংসাজাক পান্দানু চেঙ্গি রেখা মালমাতা হামকড়াই মন্ত্রী সুধাংশু দাস এডিসি বিলেজ চংমারিনি পান্দাতেই আওয়াইমং তিনি শারিকনি দাম্বরীয় পাইয়ানো মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদি খনাফুং দামচি সাও আকাশবাণী মন কি বাত পান্দানি বিশিংতেই হাক্তর তৈ ফাতার হাক্তরনি লুকুরক বাই ককলাম সালাইয়ানো হাস্তে ব্রী নাইখ্রাইনি চেয়ারপার্সন অঙ্গী হাইনহাই বিশিকথামনি বাকি চংজাক ফিরখা ঝর্ণা দেববর্মা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলচাক চন্দ্র মুকুমু অরণি পুইলা ডিভিশননি লীগ ফুটবল মিয়া সানজানি থংলাই মাও কপলাই অংখা এগিয়ে চল সংঘ এশিয়ান গেমস চলারকনি চিসাই মিটার খাচিকলাই মাও রূপফাই ইয়াকুমু মানখা ভারতনি গুলবীর সিং তিনি নখা কিসাসক মনাকজাক তঙ্গানো হাস্তেনি ব্যবাক হাংখর ফেরাঙ্কি ওয়াতেই ওয়াউই মানহনী সাকলাইখা নকবার দুইবারনি নাইখং তিনি সালনি সাকানি তুংমারি 35 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনিও তঙ্গানো আশেকজরা খানাবাইখা তিনি তাবুকনি অজরানি ককতমা বুবাক্রক

খনাই তো নাই রাং চাকনি তাকু বুকু নর খনাই তঙ্গু সারা চাপয়েন ধক মেকা হারসো তিনি দ্বীপরজরানি আকাশবাণী আগরতলানি এফএম উজ্জয়ন্ত পান্ডা পান্ডা তঙ্গু আং আরজে উষা আং বাইক রঙি মানো দাদাক্ষি দা কগদুকনি বিশিংতেই তিনি তাবুকনি অজরানি পান্ডা আংখা খাপাং ইয়াখরাই খাপাং ইয়াখরাই পান্ডাও নরক বাই সঙ্গ ইয়াখরাই বলাইনানি বাকি তাবুকনি চালাই শিকলা রকনো লাম কতাল রানি বাকি থিনাং পানজিনানি করুং খাই তিসানানি বাকি খাপাং ইয়াখরাই জেফ্রুফ্রুব নরকনি সাম অতঙ্গ নরকনি থিনাঙ্গব তংনাই নরকনি খাও তংনাই নরকনি চাইতক মঙ্গ তংনাই আপনি বাকি খাপাং ইয়াখরাই বাই গরুংনানি বাকি ককটুক নাম্বার 2326253 হাইনো হাইকিটিংগি সাপিরানানি থামনই দকনই বা থাম খাচুক সং তিনি নি ও খাপাং ইয়াখ্রাই পান্ডাও সকাং নো সাকলাইজাক চিনি হুকুমো মুকুমোন রুগী ককলপ ছালাইনানি হানে নরক যতনো তিয়ার অংজাক তাই যতনো যে সাহরনাই রক ককলপ সাহরনাই রক হুকুমো মুকুমোন রুগী মামাং নো সাহর বায়ো আপনি পাকি হাইনো হাই করঙ্গি নেয়ানো তাবুকনি অজারাও ককদুগো সাবত হ্যালো হ্যালো রাংচাকনি দাখু বুকু দাদাক সিদাক জেফুরো নং করং নাই আফুরো নং ককটুকো করং দি ককটুক নং করং মানে উলো গুবনি সামং এবা ককটুক লাইনো তঙ্গই ককটুকো নং দাদাক সিদাক করং নানি নাই তঙ্গই তুমুং নং ককটুক নো কাহামকে করং ইয়া এবা করং নানি জড়া করি হনকে তৈ কিছা উলো ফানো গরঙ্গী মানো রাংসাকনি তাকু বুকু গবাং মা বড় গরঙ্গাই দঙ্গ আপনি পাকি ওয়াইসা উইসু ককটু চৌই থাঙ্গ হ্যালো হ্যালো হ্যালো শারিক সাল থাংমানি তেমিসা সাল কাছামানি দীপর জরানি সাতুং অংগে খেবা সাজরা জলানি লেলামানি ও সাল রোগ ও ওয়ান সুকমং রোগ চিনি বখানো বেলায় নক হগো জগনো ফেরলাই মঙ্গো

0: বনংখা খাবাং ইয়াখরাই জরা তিনি তংমানি খানা তংলা তিনি নো রম দি কলম এবার সৈকং তিনি নি সিমিন রমই সৈক্রাঙ্গ বেড়া দি নাইদি ওয়ান শক্তি গবাং মা বিজাব বাই গরঙ্গি নাইদি সৈমং গদাল বাই গরঙ্গি রাংসাকনি দাকু বুকু নরকনি সৈজা ককমারি নরকনি সাজা ককলব আবো চিনি খাও মৈত্য দংরগো লুকু রকনি থানি মৈত্য দংরগো খাতঙ্গ কেবনো সৈনা গরং খালাইনানি বাকি উতুমনানি বাকি চাইতগ্রু রাংসাকনি দাকু বুকু পান্ডাবো দো আর যে উষা আংবাই গরঙ্গি মানো দাদাক সিদা ককদুকনি বিশিংতেই তিনি খাবাং ইয়াখরাই পান্ডাও খাবাং ইয়াখরাই পান্ডাও সুকাং সাকলাই যাক যুকুমো মুকুমোন রুগী ককলাম সালাইনানি বাকি অজরাও ফাইদি হাইনো হাই গরঙ্গি নাইনে ককদুক সাবো দো হ্যালো হ্যালো বেলাই বেলাই কেন হামবাই দাখু গরঙ্গমানি বাকি সাবো সাই দো
1: বুরম বুরম নাইকে মশাঙ্গে চাও হুকুমো মকুমো হে চিনি হুকুমো মকুমো নই বসাব বসাবকে গবাং মাকে সাইনাই চিনি কাশিলেন দামরা দেবং নিনি মকুমনি মকুমনি নাইকে সাটিলাই চাই চিনি মকুমো হুকুমো নাই সে সাবায়া বসে নাই বকুম বারানি হুকুমো মকুমো আসাই
0: বেলাই হামবাই দাখু গরম মানে বাকি গাহাম গরম দং দি হাইন হাই গরম মানথং নাই দে আও রাংসাকনি তাকে বুক হাইন হাই কক দুক সকাই যাক ফাইদে গরমই নাইন সাবু দং হ্যালো হ্যালো হ্যালো হ্যালো দীপর কাহাম তাকুক সাবং ঘা দ বরুণ ইংখা সাবগাদি কিসা আচ্ছা তামনে সাগা তাকু তামো দে বরমা সালিম আচ্ছা দ সাদি সেলিম তাকুক সেলিম নিনি কামি তামনি সাকামুন চাচু আচ্ছা দ সাদি তাম ককলপনি বুমুং সাদি কিছা
1: বাহ সাদি কুমো ন কারই মকুমো করই কুমো অ কুকুমুই অ মকুমুই নরক থাকবাই কে বিয়াং বরফ দফানি তান বিটি নখা হুকুমো মকুমো সেই হুকুমো মকুমু ইয়া ফাঙ্গিয়ারং অব নিনি বরফ দফানি হুকুমো মকুমো হুকনি তান বিটি নিশিনি নাইকিয়া হুকুমো হুকুমো নিশিনি নাইকিয়া মকুমো মলবরু নিনি বরফ দফানি মকুমো দঙ্গি থাইমানি তিনি টান বিটি টান বরফ তিনি লগি সং দা বরফ তিনি কক বিটি কক বরফ পুরম পৈক তিনি কক থাই কক বরফ যাদ কলি যা মকুমো দোকান দাবো বতঙ্গ সময় সারিম দা দাম দোসং পেরেন সরাং যাদ কলি জানি লগি সং খুতরো জাপা লাঙ্গা দিংগরা পাই খে চাই খৈ মুচুরু গুত গবাং সামু সা বরফ অবশ্য বরফ দফারফ

0: 还没去下来的还没去把它搞开了因为后面我们呢生理啊超过没了还没去下来他把车下来他把车要给你看车因为后面我们呢看那的来了你三个离开我一个大把的也把它搞得出来因为我怕一地啊我怕这怕一地超把它搞开你今年后面我们呢
1: বা খা তখা বেলাই নজার মাই মা তখা কবি কবি নখার উই খা খাঙ্কে চিনি কক বেলাই খা তো তাকুক নন বেলাই হামবাই গরমানী বাকি দেই নহাইকে দেবু গরং দি নিনি সৈজা ককলপ নি মারি নো চিনি থানি ও রহর দি চিনি আকাশবাণী এফএম রহর দি চেপুর স্ক্রুটি নি খাইনাই আফ্রু নরক নি সৈজা যে ককলব্র চিনি ইয়াফাও দানি নাগ বেলাইন হামবাই তাকু খাইন হাই গরং বান্থু দো বেলাইন হামবাই রংসাকি তাকু বুকু তামো বাই সানাই কক বখানি সিমি চেকমানি তামো বাই সানাই মকল নাইথকনি সিমি চেকমানি তামো বাই চেংনাই ইয়াপরি লামানি সিমি চেকমানি তামো বাই সানাই ইমাং লংমানি সিমি চেকমানি যত চেংমানি সৈমুং বাই ও হাসাকাও সিনিমুংনি তে কিসে বুবাকব আবু সৈমঙ্গ দঙ্গ সৈজাকনি মারি তুমুং নংখা হনকি রোজা রোজা বিশিওব রাসায় রাসায় বিশিওব আবু গথাং দঙ্গ মহাই কাইসা দফারক টংলংমানি এবার টঙ্গ তাবুকব আবু সাজাকো সৈজাকনি মারি দংখে কুসুম কুসুম থুজাক ন ফানো সজা উই মানো এবার সৈজাকনি মারি বাই কুসুম কুসুম সিসাজাক বসং রকন ফানো সকমর সুগুইবু মানো আপনি বাকি ই সৈকংনি ফান এবার সৈমুংনি ফান্ন ওয়ানসু হরদি খাবাই বুহরি নাই হরদি রংসাকনি দাকু বুকু কক দু গাহাই নহাই গরঙ্গি নাই সাবুত হ্যালো হ্যালো না সিংজা সাবু বুফুর গরং নহনে নরকনি খরাং গদৈ নরক নি রাই সাজা ককলব্র আবো কেবনি বখাও থাঙ্গি নাঙ্গি থু কেব খুঞ্জু চাকরুবই তে হইসা খানানি বাকি বুফুরু ফাইনো হনে ওয়াটসঅ্যাপ থুন আবনো চিনি চাই তকমা আবনো চিনি চাই তকমা নিও নরক সাইমানো আবনো চিনি নাইমা রংসাকনি তাকু বুকু হাইনো হাই কক দুগো হ্যালো চৌই চৌই থাঙ্গি দঙ্গু গবাং মা বরক ওয়াই সাবাই চাই তুগি দমনি বাকি রংসাকনি তাকু বুকু তিনি ও পান্দাও দঙ্গু তিনি খাপাং ইয়াখ্রাই পান্দাও আং আর চে উষা আং বাই গরঙ্গি বানো দাদাক সিদা কক দুকনি বিশিংতেই কক দুক নাম্বার 232-6253 হাইনো হাই কে তিঙ্গি সাফিরার নেই থাম নেই দক নেই বা থাম হ্যালো
2: হ্যালো
1: দীপর কাহাম তাকু
2: দীপর কাহাম বাই উঠানো
1: বেলাই বেলাই রহাম বাই বরনি সাহরি
2: দাও হাম বাই আং বনালো বেলাই না হাম বাই মার খাল লাইন হাম মান মাগা বাগে
1: বাগে না দ বরনি সাহর দং সাগরে দ
2: আং খাই আং অবিচরণ বাজার বখাগনু
1: বাহ
2: বিক্রম দেব বর্মা
1: বিক্রম দেব বর্মা কক্লব সাগরা দি দাও
2: রেদনি বা আপিস সপ্তাহে গা
1: আও আও আও সাদি তাবো
2: কক্লব হাজাতে সাই খানা নাম তোমার রক্তা
1: দ দ দ নি নি কক্লব নি মং সাগরা দি
2: আনি কক্লব নি মং কাই চা বড়
1: চা বড় বাহ
2: সাদি চা বড় কাই গ
1: চা বড় চা তাম নাই অবিচরণ নি না বিক্রম আচ্ছা আচ্ছা বেলাই রহাম বাই চেং
2: চা বড় চা বড়

0: Ibrahani Ibrasarok.
1: Hmm.
0: Hawokok borok, Kanori borok. Tioda borok, Sao mui borok.
1: Bah.
0: Satang sakutui, mui turugudok, Abo mayoni, Samung sa borok.
1: Bah.
0: Hangui, tengui, dengui, Yogui, hogui, murui.
1: Bah.
0: Hokmani, naidi, sawi.
1: Bah.
0: Mayo sangani, dalo sampra, Hokmani, naidi, sawi, totra. Opo asu jaratani koklap.
1: Teki cha bangru kheba. Teki cha bangru wii rohar di te wisha awai khlai nai. Dadak si da.
0: Tai thaja tu khai da maan.
1: Belai bara ba. Sai manu sadi.
0: Acha. Tai kaisa hankai bolong ni tok sa. Do. Lama gana ni biri thang. Pedek buprak bang. Bini sakawo tok sarok balai tuma kong mung no salai buji nai kuri dong ni kong mung no khanalai tongo joto lupuno kebo bo phaya kebo ba thango boro bo berai lai na thawi sai baya nai nai baya tok sani goron dok no
1: ma
0: jora mosangai tongna sibayo kungkila tok sukuma Abono khanai hani lukuro khasrang jagbai tiru. Au asu jaratino.
1: Ba. Belena hambai takhu kunung kahamnu sui mannai. Nini ari tongo. Nini ari tongo sinani grung tongo. Tai nini chai tok jag bkha tumung no nai khan ke. Nang kaham kok sinai ngi mannai. Nge te kisa kobok mung ke nang o sui mung no nang jefru puru bo sui tongdi. তাই নিনি সেজা ককলব রক চিনি আকাশবাণী এফ এম রহর দি চিনি খাপং ইয়াখাই পান্দাও দো বেলাই রো হামবাই
0: এই কথা বক কক খাই হাইছে ই হাতা লাইন মাইয়া রক নি টংলা বাইছে হিসাব বিরক্ত নাংতা
1: ই লাইন মাইয়া অঙ্গো তে কে শা কক কে নরক সেজাক নংনি সেজাক চিনি ইয়াকো টংখা কে জে পুরু চং সাই নাই আফুরু চং হার্ড কপি নাঙ্গো কে আবুনি বাকি আং কই নাই নরক নি সেজাক নো চিনর দাদাক সিদাক হার্ড কপি রহনানি পাকে দো বেলে হামবাই বেলে হামবাই রাংসাকনি তাকু বুকু নরকনি খানি হেলেং সাসা নরকনি খানি ইয়াফারমং নরকনি খানি রুয়াইমং নরকনি খানি চাইতকমং হামজাকমা নাকারমা চুবানা মুচুকমা বেবাকন নরকনি খাবাইন সামজাক নরকনি ইয়াকবাইন তাংজাক নংবু ফাঙ্কায়ো বেলায় নাই থতক বুফাং নং সামুং তাঙ্গো বেলাই খারুই নং ইমাং নুগো বেলাই থিনাং নাহারে নং হামজাগো নিনি হামজাকমানি বরকনি খাপাং ন নাহারে আপুনি বাকিনো নং সাক সাকনো হেলেং সাসা হানি দাওয়ান সুক্তি রুয়াইসা রুয়াইসা খানো রুয়ান হেলেং সাসা আবং খা সৈমু রংসাকনি তাকু বুকু হাইনো হাই ককদুগো হ্যালো হ্যালো দীপর কাহাম বেলাইন দীপর কাহাম সাদি
2: দিবানি খোলো মুখি বাই আসর ম্যাডাম দো
1: বেলাইন হামবাই সাদি
2: আং কাই নং তাহক দিনেশ
1: বাহ
2: নং তাহক দিনেশ আং গো কক গ্লো ফেস আছে কি আছে সাদি নে নিও
1: দো দো দো বেলাইন রাম সুকু সাদি
2: আল বুরম বুরম তো অসং তো রে দুবাই কাক মলে দলে
1: আপন
2: হামজং মুং
1: দ নিনি ককলপ নি মুং সাদি
2: মেম্বু মুং কাই হুকলামা
1: হুকলামা বা
2: দ কসিগই আমাস হবই তকলা কসিগই আমাস সতাওই হুগো থাঙ্গানি লগি সান্না হাসে হারে তুইসা তুই তুইরে কুংতুই বাসুই দঙ্গ তুইসা লামা রুয়া সকাগই পান্তুই সুপলাই থাকনি
1: হ্যালো হ্যালো হ্যালো হ্যালো খাই মানিয়া উঙ্গি দখা চৌই থাকা আপনি বাকিন বেলা খা খামু নরক যতন কয়নানি মুচুকো ককদুকনি বিশিংতেই সাহরনানি তো বেলায় নাইতে সাফিয়াবা ককদুক ওয়াই সাবাই গবাং মরক অবচাইতুক

0: কক পরক সেখানাই মাননাই দাখু আংলে কেবন সেজাইয়া আচ্ছা দ যে খানা তো বেলাতে হামবাই গরম মানে বাকে আও রংসাকনি দাখু বুখু রসাপুনি হাফারো নরক বাইসেন গরম লাইনে দাবুকনি অজরাও নরকনি খানা তকজাকমনি রসাপমনো ইয়াফারনানি বাগি তিরিনি পান্ধাও দঙ্গ আং আরজি উষা আং চাইতকনাই নরকনি খানো সুপুনানি বাকে হ্যালো হ্যালো
1: হ্যালো দীপর কাহাম
0: দীপর দীপর কাহাম সাবংখা মারে হাদুকনি তাকুক সপন না দ দ তিনি তো হিন্দি রেসাপং খানাই মানিয়া তিনি কক বরক রেসাপং শিখানাই মানে
1: কক বরক শুনি দেয় না ই কক বরক গাই
0: আবতো সানানি থাকে দাদা সিদ্ধ দাখো আও আও আও সাই মানো ফিয়াবো আবতো গবাং বেলাই কচাম এই ঋতুগুই মানলিয়া আবো হিকে আবো তো ঋতুগুই মানলিয়া তে কেসা ককে আগিনি কচাম রাইদা তৈ তাবু তো টেপ রেকর্ড রগবো তামনাই খনা খনা খনানাই গরিখা প্লাস আবো খনাইবো মানলিয়া তাবুকনি আমি হাই কেসেট রোগবো মানথকলিয়া ইকে আবু তো খনারি মানগলা আও আও আও আও আও দ সাদে তে কুবুনি ববন খনানাই নারায়ণ সখিনী না তঙ্গটি অ বংবরাই অ বংবরাই আচ্ছা আং চাইতকনাই অরুজাপংলো নাইতুগী নিনি খানো সুপুংনারি বাকে দো বেলাইর হাবাই বেলাইর হামবাই তাকু রংসাকনি তাকু বুখুক বেলাই খানাতো তো রুজাপংনি হাফার তাবুকনি অ জরাও নরক যতন কবকনাই নরক গরঙ্গী মানো খানাতো তো রুজাপং খানানানি বাকে হাইন হাই কক দুঃখ সব পয়সা গরঙ্গি নাই সাবুত হ্যালো
2: হ্যালো ভাই
0: ই সাবংখা তাকু
2: নমনে তাকু কে করগলানি দুর্গাস ভাই
0: আচ্ছা আচ্ছা আচ্ছা দ সাদি
2: দারু সামংখা দে সিনি দা গুতম নি নিন বাই না লাগি কক খানা হামেতা
0: আচ্ছা আচ্ছা
2: আগে বেলা সিন খানা তো সব খাতুন জরাও কিছ আর সাম খান্দার কিছ খানা না আর নাওন হামে ওয়ান তো দংখাতা
0: আচ্ছা আচ্ছা আচ্ছা আও বব তা নং বাই মালাই মানে না ককনো আচ্ছা নাই নাই মালাই কক সানা হামানি আবনো না আচ্ছা আও নন বেলাই হামবাই গরং মানে বাকে সাদি
2: সাদি
0: আমার সঙ্গে থাকা হচ্ছে না ধর্ম ধর্ম আমার দা খাকা তাম বেলাই হামবাই ইয়া ফারদি দো আচ্ছা আও বেলাই খাকা হাম নখানা হাই মাতংখা বেলাই আও বেলাই হামবাই নখানা দি রংসাকনি তাকু বুখুক ফাইদি তাবুক রেসাপমুনি ফাসিংহ থাংলাই সিওয়ানো অজরাও নরক যত বাইকের অ রেসাপমুনি

그날 동네 랑석니다. 그부 극파디 한화의 그런 게 되는 꼭 두고 샤보동. 헬로우. 헬로우.

0: 그날 또 내랑 섞니다 그부크 노력이 함석만 지니 가통마 어반다오 증 그날아이 동호 그나도도 그래서 잡몽 노력이 거북 할머니를 잡몽도 옆하나니 바퀴 자이토고 노력이 카노 쇼봉나니 바퀴 어베주보 하노 하이크는 그네는 꼭두고 샤보도 헬로
1: 헬로 메바
0: 벨라이 벨라이 그는 디포르카 함 하이노 하이 더 사디 더 더 더 사디
1: কি নরম পিও না লকি
0: আচ্ছা
1: তে বাই কমিকা বায়ঞ্জলি তে খানাই তোমে দেবা মনে কি হু সংরক্ষা
0: আচ্ছা আচ্ছা দ
1: তনি পারি নি গাছারো
0: আও আও আও
1: কি পাটিব
0: দ আং তো তং নাই নো নরক বাই জে ফ্রু ফ্রু ব করং গই বেলাই না হাম বাই বেলাই না হাম বাই আও রং চকনি দা খুব খুব নরক জ তনে নো বেলাই না খাকা হাম ইয়া ফারো তিনি নি দিপর চড়া বেলাই না কাহাম থাং থুন তিনি নি শাল বেলাই না কাহাম থাং থুন দ চাপ মং খনাড়ি মান থুং আবন চাই তক নাই তে নরক বো খনাউই খাতং জাক থুন নরক নি লাংমা সংসা জাক সনাম জাক নাইথক জাক কিফিন জাক কবম জাক তে মিলিক জাক থুন খাজুক সং হাই নাই কক দুগো হ্যালো হ্যালো সাপুং খা
2: আয়ং কই ফনে এসান বাই
0: এসান দছাদি
2: কাং জয়েন্ট জয়েন্ট মানে কাছে থানা নাই নং খাকা না আং মুছাসি মানে বাই
0: নং খাকা না আং মুছাসি আচ্ছা আবু তো উংকসি মানে অ্যাক্টিং খাইগা জয়েন্ট হাইছে বলে না
2: বাই
0: আচ্ছা আও দ বেলাইন হামবাই গরং মানে বাকি আং নন কইনাই হাইন হাই উল্লি জরাও করং ফি মানো নরকি খানি রচাপ মন খানানালি বাকে তেই কাইশা কক কক দুগো করং নাইলাংসিনে সাবুত হ্যালো
3: হ্যালো
0: হ্যালো দীপর কাহাম দশাদি থাঙ্গি টংনা মুচুং
3: অঙ্কানো ইয়াফারনাই বেগর বেগর জলনি আবু ব্রিজেস চিমনানি মাছুয়া কিছি মানে রুনু ইনকোনি রাজগাটনি অনলকি বাই অনলকি ইনকাই বিসমনি বাই অনলকি
0: পরমি বাই দ দ দ বেলে এ বেলে ন হামবাই বেলে ন লামশগো কড়ক মানি বাকি হাইনো হাই অরজাপ মুং নরক জতনি বাকি খাতি যা কবক হরজাক রজাপ মুং অজরাও চং যতন খানা

0: ขณะตรงนี้หลังจากนี้ตาคุณบุกคุยไฟดีให้หน่อยให้กรุงในนั้นกองทุกชาวบุตรฮัลโหลขณะตัวกระสับกระส่ายปันดานรุ่งนี้ห้ามจักมาจีนิขัดถุงมาโอปันดาวให้หน่อยไฟดีกองทุกฮัลโหลฮัลโหล
1: ฮัลโหลมีรู
0: ้ดีปอดก็ห้ามตาคุกชาดี
1: อันคือ
0: ดันเสร็จขึ้นมาเนี่ยแม่ดอมยุ่งจับมึงได้ตัวชาดีบ่บ่ขนาดไหน
1: ชาดีอ๋อแม่ดอมแค่เวลานี่หนึ่งดันเองแค่ขัง
0: มาแต่แม่ดอมดอชาดีบ่บ่น้
1: ออันนี้บารังเกย์ปัญญานิสัชระเดบรม
0: าอ่ะช้าช้ารู้จับมึงนี่ก๊อกไทยชาดีตาคุ
1: รู้จับมึงกันเราบริบทขมันได
0: ้บ่บ่บ่รู้จับมึงอาคนอ่ะบ
1: ่ก็
0: Bolong sebagai nukung khamani. Salpa sapika, apa dah?
1: Ya bu.
0: Salpa sapika, ha? Acha. Doa kor. Nono belai no hambai, nono koi nai, kena nani pakai, tei kenar nai. Oh pandau kenari mana? Fano tei kisah panda tongko. Do. Belai no hambai, kena itu nani pakai kobok nai. Aku rangsak ni tak kubuku, noruk ni hamsak ma, cini khatung ma. Noruk kena itu ngusar tu poin dok meka harso. তিরিনি দীপর জরানি আকাশবাণী আগরতলানে এফএম উজ্জয়ন্ত পান্তা পান্তা উদং আর জি উষা আংবাই কিরঙ্গি মানো দাদা সিদা ককদুক নিবিশিকতেই ককদুক নাম্বার 2326253 অজরাহু হাইনো হাই তেতাংসা রুচাপমং চং খনালাই নাই ফিয়াবা ককদুক সক পাইজাক ফাইদি কিরঙ্গি নাইলং সেনো সাবুতো হ্যালো হ্যালো চৌই থাকা রংসাকি দাকু বুকু চং হাইনো হাই খনালাই নাই রসাপং খনাত তো রসাপং তো পিয়া কক তুক সক পাইজাক হ্যালো হ্যালো হ্যালো হ্যালো

খনাইতনাই রাংচাক নি তাকু বুখুক নর খনাইতং সারা চাপায়ন ডক মেকা হাটসো তিনি দীপর জরানি আকাশবাণী এফএম নি এফ এম উজ্জয়ন্ত পান্ডা তাবুক নি ও জরা ও সিরং দি তৈ সি দি ও পান্ডা ও জিনি চিনি ও হা সাকা ও নখানি দলা ও কাইসা মানে বনু চুংনু বেবাক হামক্রাই বেবাক চানানি নংনানি টংনানি বেবাক ফাছিং গন বইয়া ফারুই দঙ্গ সাজাকু ও হাসাকাও সালবাই তালনি ফেরলাই মঙ্গো এবা সালবাই তালনি সামুঙ্গন মনুষুরক থাঙ্গি টঙ্গি মানো মনুষুরকনি কথাং টংমানি সিমি চেঙ্গি জেসা পাতিমুং এবা জেসা তমুং জেসা চামুং জেসা ওয়ানসুকমুং জেসা থিনাং নাহারমুং আবো শাল তুমুং কৃই হুনখে চিনি মুং সাবো কৃই ফিয়া নং সাউইদমান শাল ববো হাইখে বসুক তর বড় তং বিনি বিনি থায়ো বসুক জরাতেই তুং আবো নং এবার চং ওয়াশু সু সাউই মান ফানো আবো লাইটে সাকলাই বগুই থাঙ্গো ফাইদি তিনি ও সালো চিরি ও হায়ুঙ্গো যত্ত নিসলাই নাংকুক মানে আবংখা সাল নং চামং নংমুং জেসুক ফানো তংদি সালব্রুম ব্রুম আন্দ্রা গুন্দ্রা হানখে হান্দ্রা আন্দ্রা গুন্দ্রাও মামাং নং সালবসুক তঙ্গি মাননাই আবুনি বাকি ও হাসাকাও যত্ত লাংমা গনাং রোগনি বাকি

শাল বেলাই খেনো নাঙ্গো। শাল শাল নরগী কিসাসক সাইমান ইয়া ককলাম ফাইদিদেরই সাইমান লাইয়ানো সাজাকো ও শাল ব সাক সাইচুং সাইচুং খামই সাইচুং সাইচুং খামই খামপ্লাই মামাংন দঙ্গ বিনি শাক সাইচুং সাইচুং খামই ব ও হায়ুংনি বড় রত্ন পহর রুও শালনি উমর সানানি থাঙ্কে ইংয়া ইংয়া হনমানিন বিশি ব্রৈরা দকচি কোটি বছর এবা কোটি বিশি জড়াতে বিনি উমর ইংগানো হই খা খাইলাই যাগো। আও শালনি উমর বিশি ব্রৈরা দকচি কোটি বছর এবা কোটি বিশি ইংগানো হই রমই নাহারলায়ও শালনি উমরন আসক বিশি রমই খামপ্লাই মামাং নতঙ্গ শাল শালনি শাল যে জায়গাও চেংসাও বা শালনি তলাও আ জায়গাও বুসুক তুং আবংখা পাঁচ হাজার পাঁচশো বারা বাসাই বারা ডিগ্রি সেলসিয়াস আসুক তুঙ্গু পাঁচ হাজার পাঁচশো ডিগ্রি সেলসিয়াস শালনি তলাও তুঙ্গুই তঙ্গো শালনি থাইও এবার শালনি তলাও শালনি বসাকনি তলাও বিনি বডিনি তলাও তুংমানি মানংখা বারা বাসাই বারা পাঁচ হাজার পাঁচশো ডিগ্রি সেলসিয়াস আশুকি তুঙ্গু চং তাবু থার্টি থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস রকসে চং সহি মানিয়া অঙ্গি দঙ্গ আশুকি তুংজাগো চং সহি মানিয়া অঙ্গি থাঙ্গো ফিয়া ওয়ান সুবিধা নাই শালনি ইয়া ফাঙ্গো তুংমানি ইংখা বাসাই বারানি স্লাইব গবাং বসুক তুঙ্গুই দঙ্কনা ওয়ান আমার সিংসাতেইব কক দঙ্গ শাল নুরগী আবংখা শাল চিনি হায়ংনি স্লাই বসুক কতর শাল চিনি হায়ংনি স্লাই চিনি ও পৃথিবী নিসলাই এবার হায়ংনি স্লাই চিতাম লক্ষ গুণ কতর ফুন শাল চিনি হায়ংনি স্লাই তেরো লক্ষ গুণ কতর বুসুক তরুই দঙ্কনা চং থাহর ফানো রমই নাহারে মানিয়া শাল তাল নিসলাই বুসুক কতর শাল তাল নিসলাই হনখে দুই কোটি চল্লিশ লক্ষ গুণ কটর নেই সাজাগো সাজাগো শাল তাল নিসলাই দুই কোটি চল্লিশ লক্ষ নিসলাই ব কতর হই সাজাগো শাল ব জাগা দং শাল বাই চিনি পৃথিবীনি এবার চিনি হায়ংনি চালমানি বসুক হাসাল শাল বাই চিনি হায়ং এবার পৃথিবী চালমানি পনেরো কোটি কিলোমিটার নিসলাইব গবাং পনেরো কোটি এবার জিবা কোটি কিলোমিটার নিসলাইব হাকসালো শাল দঙ্গ চিনি হায়ং বাই শালনি চালমানি মারি ইংখা পনেরো কোটি কিলোমিটার এবার জিবা কোটি কিলোমিটার শালনি সিমি চিনি হাও এবার হায়ুঙ্গ পহর ফাইনানি বুসুক জড়ানা সাকলাই জাখা শালনি সিমি চিনি হায়ুঙ্গ পহর ফাইনানি জড়ানাঙ্গো আট মিনিট টোয়েন্টি সেকেন্ড এইট মিনিট টোয়েন্টি সেকেন্ড আট মিনিট বিশ সেকেন্ড

ইয়াখেবা 8 মিনিট 20 সেকেন্ড চিনি কক বাই সানানি থাকে সতীচার তেই নেচি মুফলি সতীচার তেই নেচি মুফলি ইয়াখেবা চার সতী তেই নেচি মুফলি আসকসা জরানাঙ্গো শালনি সিমি পৃথিবী গো এবা হায়ুঙ্গ পহর শক পাইনানি সানানি থাকি ই শাল বেলায় নোয়ানা মাসিংসা বো সাকসেচুং খামই হায়ুং বড় রকম পহর রুও শালো তাম তাম তামনি বাকি বো আছে খামপ্লাই মাত আরও হাইড্রোজেন তেই হিলিয়াম দঙ্গ আও তাকু বুখু শালো হাইড্রোজেন বাই হিলিয়াম গবাং এবা

0: ma già te giorni te.
1: Kraton erang sakni takubuku, kratatu korang resap mung di pandawu, kratatu resap mung nurok ni baki, tabuk, ojorawu fajiseng kenaina harlayana tabuk ni ojorani koktuma bubakro. Montri pokrok narendo mudi, kena fung dam si shawu akaswani ni monki bat panda, haktor tai bui hakotor ni lukurok bai koklam salayana. Abo ungana monki bat ni fil shara thamsi char berem ni panda. স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরী আচাইমা শালো বন খুলুমুং ইয়াফারখা ককথুম হুকুমো নাইখুং তাই আগরদলা পুর নাইখ্রাইনি ব্রিচি নাম্বার ওয়ার্ডনি যুগালিন মুম্বাই তিনি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরী আচাইমা শাল।

নুরুকি, রাজাখর্ণি ড্রপ কেটো, বিদ্যাসাগরনি মুকুমু নখলাও, হাঙ্কর বেরমনি খুলুমুং পান্ডা সংসা জাখা, আরও মানজাখা পুর নাইখরাইনি মেয়র দীপক মজুমদার আকোসং। এশিয়ান গেমসনি সালসিনি সালো ভারত কাইসার রাংচাক কাইনি রুখাই, তাই কাইথাম ব্রুন্স ইউক মুকুমু মানখা। শুটিংও কমলজিৎ তাই সুচি সিং 10 মিটার এয়ার পিস্টল নিয়ে মিক্স টিম ইভেন্ট রাংসাকনি ইয়াকুমু মানখা। আশুকচরা খনাবাইখ্যা তিনি তাবুকনি অজরানি ককতমা বুবাক্র রাংসাকনি তাকুবুখু তে কিসাসা তংসা তং তংসা রিজাবমুনি জরা তংখ চং অজরাও খনালাইনাই খনাতোতক রিজাবমুনু নরকচ তন কবকনাই লগিও তংনানি বাকে অজরাও চং খনালাইনাই রিজাবমুন গবাং মা ককদুক সকবাই তংমানি ফিয়াবা কাইসা সাকলাইমুং আবংখা তাকুবুখু নরকনি যত ককদুক চিন নরকনি হামজাকমা চিনি খাতুংমা পান্ডা পাই থাকমানি ইয়াগুলো ইয়াসাকি মানিয়া আপনি পাখি নরকনি খাতুংমা চিনি হামজাকমা ও পান্ডানি যে ইয়াসাকসাক রেসাবমুং রকনি বিশিংহ তংখু দেব রেসাবমুং ইয়াসাকসাক অজরাও ও রেসাবমুং।

জরা কেবনি থাইও বা থাকিয়া কেবনি কেতাই তলাও ককলাম ছালাইয়া হিমুবো থাঙ্গো বিনিলাম দিই জং রুকথারে রুকথারে রুকথারে থুইও হাইনহাই কিফিল ফিনাই অজরা নরকবাই মালাই ফিনাই কাহাম করুং তংবাইদি যত খাই দনাই রাংসাকনি তাকু বুকু হাইনহাই নরকবাই কিদিনি মানথুম তিনি জরাতেই আশ্রুক নং সিথুম তিনি আকাশবাণী আগরতলানি এফএম উজ্জয়ন্ত পান্ডানি আং আর্জে উষা অর্ণবাসা শিল যত দীপুর খাওয়া

0: নমস্কার শ্রোতা বন্ধু, সবাইকে স্বাগত জানাই মিডিয়াম ওয়েভ 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্ত। আপনারা এই মুহূর্তে শুনছেন আমার আপনার সবার প্রিয় এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে আমাদের স্টুডিওর ঘড়িতে সময় ঠিক বেলা 2:31 হয়ে 54 সেকেন্ড। সময় হয়ে গেছে আপনাদের অধীর আগ্রহে থাকা যে পর্বটির জন্য, সেই পর্বটির অর্থাৎ আপনাদের এখানে প্রিয় পর্ব সুরের আকাশে। আর আমি আর যে নিবেদিতা রয়েছি আজ আপনাদের সঙ্গে এই সুরের আকাশে পর্বটি নিয়ে, আর এই গোটা পর্বটি নিয়ে কিন্তু আমি থাকবো আপনাদের সঙ্গে ঠিক বিকেল 4 পর্যন্ত। হ্যাঁ, ঠিক বিকেল 5 পর্যন্ত আমি থাকবো আপনাদের সঙ্গে এই সুরের আকাশে পর্বটি নিয়ে। আর তাই আপনাদের কিন্তু আমাকে জানাতে হবে আপনাদের পছন্দের গান। তবে হ্যাঁ, জানিয়ে দিই আজ সুরের আকাশে পর্বে কিন্তু আমরা হিন্দি এবং বাংলা দু ধরনের সিনেমার গানই আমরা শুনতে পারবো। অর্থাৎ আপনারা আপনাদের পছন্দের হিন্দি কিংবা বাংলা ছায়াছবির গান, পছন্দের গান আমাকে জানাতে পারেন, হোয়াটসঅ্যাপেও জানাতে পারেন কিংবা ফোনেও জানাতে পারেন। আমি আপনাদের পছন্দের গান অবশ্যই শোনানোর চেষ্টা করব। আপনাদের সুবিধার্থে একবার জানিয়ে দিই যে আপনারা কিন্তু আমাদের এই অনুষ্ঠান আমাদের ওয়েবস ওটিটি যে প্ল্যাটফর্ম রয়েছে সেখানে শুনতে পারবেন। তাছাড়া আমাদের ফেসবুক পেজ রয়েছে আকাশবাণী এফএম উজ্জয়ন্ত, সেই পেজেও কিন্তু আপনারা আমাদের এই অনুষ্ঠান শুনতে পাবেন। বন্ধু, এবারে চলুন জানিয়ে দিই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটি একবার, 9402169965। এই নম্বরে আপনারা চাইলে লিখে পাঠাতে পারেন আপনাদের পছন্দের গান, হিন্দি এবং বাংলা এই দু ধরনের ছায়াছবিরই গান আজকে আমরা আপনাদের শোনাতে পারবো। অর্থাৎ হিন্দি পছন্দের গান বা বাংলা ছায়াছবির পছন্দের গান কিন্তু আপনি আজ শোনার জন্য আমাকে বলতেই পারেন। আর আমাদের স্টুডিওর ফোন নম্বর রয়েছে রীতিমতো 0381232625। আর সঙ্গে আমি রয়েছে আপনাদের বন্ধু আর যে নিবেদিতা। তাহলে চলুন শুরু করি আজকের এই সুরের আকাশে পর্ব। ততক্ষণ আপনারা লিখে পাঠান, আমি দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপে বা কলে কিন্তু আমার সঙ্গে রয়েছেন বন্ধু, একবার কথা বলে নিই। নমস্কার, কে বলছেন?
1: নমস্কার ম্যাম।
0: নমস্কার,
1: শুভ দুপুর।
0: শুভ দুপুর, বলুন বন্ধু কে বলছেন?
1: আমি সমুদ্র বর্মা।
0: বলুন কি গান শুনবেন?
1: গুন্দারাজ ছবি থেকে।
0: আরেকবার বলবেন?
1: গুন্দারাজ।
0: বলুন।
1: না জানে তিনি গাহ মে ক্যা লে গায়া তো।

0: এই গানটা ম্যাম
1: অবশ্যই শোনাবো, সঙ্গে থাকবেন, ধন্যবাদ বন্ধু। শোনাবো আপনাদের সকলের পছন্দের গান, তবে শুরু করছি এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান, মোটামুটি আমাদের প্রায় সকলেরই একখানি পছন্দের গান দিয়ে। সঙ্গে থাকুন সবাই।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন আমাদের সুরের আকাশে পর্ব, আর আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা রয়েছি আজ আপনাদের সঙ্গে আপনাদেরই পছন্দের এই সুরের আকাশে পর্ব নিয়ে। সঙ্গে রয়েছেন একজন বন্ধু, ফোনে একটু কথা বলে নেওয়া যাক। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার।
1: হ্যালো ম্যাডাম, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি রুবি, রুবি রায় কইতেছি, বন কুমারী থেকে।
0: হ্যাঁ বলুন, কি গান শুনবেন?
1: আনন্দ আশ্রম থেকে একটা গান শুনুন দেখুন।
0: অবশ্যই, কি গান শুনবেন বলুন?
1: আনন্দ আশ্রমের যে কোনো একটা গান।
0: যে কোনো, ঠিক আছে, অবশ্যই শোনাবো। সঙ্গে থাকবেন।
1: থ্যাংক ইউ ম্যাডাম।
0: সঙ্গে থাকবেন।
1: ভালো।
0: বন্ধু, আমাদের স্টুডিওর ঘড়িতে এই মুহূর্তে সময় ঠিক বেলা 2:40 হয়ে 53 সেকেন্ড, অর্থাৎ এই সুরের আকাশে পর্ব নিয়ে কিন্তু আমি আছি আপনাদের সঙ্গে বেশ অনেকটা সময়। আপনারা ফোন করবেন 0381-232-6253, অর্থাৎ 0381-232-6253। আর আমি আর যে নিবেদিতা রয়েছি আপনাদের সঙ্গে, চলুন এবারে তাহলে আরও একজন বন্ধুর সঙ্গে কথা বলে নেওয়া যাক। নমস্কার, কে বলছেন?
2: হ্যাঁ নমস্কার।
0: নমস্কার,
2: আমি হাওড়া পশ্চিমবঙ্গ থেকে লালন ঘরামি কথা বলছি।
0: হ্যাঁ বন্ধু বলুন, কি গান শুনবেন?
2: গান শুনবো দিয়ে একটা কথা বলছি, মানে হোয়াটসঅ্যাপ কি আপনাদের খারাপ?
0: হ্যাঁ, এই মুহূর্তে একটু সমস্যা রয়েছে।
2: আচ্ছা ঠিক আছে, আমার গান হচ্ছে, ছবি হচ্ছে পরেশ,
0: পরেশ
2: পরেশ না, পরেশ ছবি থেকে আঁকো সে দিল মে উতার কর।
0: অবশ্যই শোনাবো।
2: হ্যাঁ নমস্কার দিদি, ভালো থাকবেন।
0: আপনিও ভালো থাকবেন। শ্রোতা বন্ধু, আপনারা ফোন করবেন 0381-232-6253 এই নম্বরে, আর আমি কিন্তু রয়েছি আপনাদের সঙ্গে। আপনাদের অনুরোধের গান আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের শোনানোর জন্য। আজ হিন্দি এবং বাংলা দু ধরনের ছায়াছবির গানই আপনারা শুনতে পারবেন। সঙ্গে রয়েছেন আরও একজন বন্ধু। নমস্কার। হ্যালো, নমস্কার।
3: নমস্কার সুদীপ, অভিনগর থেকে।
0: বলুন বন্ধু।
3: ছবি তৃষ্ণা,
0: তৃষ্ণা ছায়াছবি?
3: না না, মৃতৃষ্ণা, মৃতৃষ্ণা,
0: মৃতৃষ্ণা।
3: হ্যাঁ হ্যাঁ।
0: আচ্ছা, কি গান শুনবেন?
3: নবকল্পনা, মোহাম্মদ রফির কণ্ঠে।
0: অবশ্যই শোনাব, সঙ্গে থাকুন।
3: ঠিক আছে, ধন্যবাদ।
0: ধন্যবাদ আপনাকেও। শ্রোতা বন্ধু, ইতিমধ্যেই বেশ কটা অনুরোধ পেয়ে গেলাম। সঙ্গে রয়েছেন এই মুহূর্তে কিন্তু আরও একজন বন্ধু। নমস্কার।
4: হ্যাঁ নমস্কার।
0: নমস্কার বন্ধু,
4: আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে নিতাই দাস বলছি।
0: হ্যাঁ বন্ধু বলুন, কি গান শুনবেন?
4: আমি গান শুনবো, একটা বাংলা ছবির গান হবে?
0: হ্যাঁ হবে, অবশ্যই বলুন।
4: হ্যাঁ, তো আমাকে 17 পা ছবির একটা গান শুনে দেবেন, লতা মঙ্গেশকরের কণ্ঠে।
0: যে কোনো গান?
4: 17 পা ছবির একটা গান।
0: সেই তো, 17 পা ছায়াছবির যে কোনো একখানি গান অবশ্যই
4: শোনাবেন।
0: ধন্যবাদ। শ্রোতা বন্ধু, এবারে চলুন আমাদের বন্ধু শম্ভু দেব বর্মা, উনি যে গানখানি অনুরোধ করেছিলেন এই গানখানি এবারে আপনাদের শোনায়। একে একে পরপর কিন্তু আপনাদের সবারই পছন্দের গান আমি শোনাব। সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন 101.6 মেগাহার্টজে আমার আপনার সবার প্রিয় এফএম উজ্জয়ন্ত।

0: আর এই মুহূর্তেই আমরা রয়েছি সুরের আকাশে পর্বে। আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা রয়েছি আজ এই সময়ে, আর থাকবো ঠিক সন্ধে 6:30 পর্যন্ত আপনাদেরই পছন্দের পর্বগুলো নিয়ে। এই মুহূর্তে কথা বলতে কিন্তু একজন বন্ধু রয়েছেন সঙ্গে, একটু বলে নি। নমস্কার। হ্যালো।
1: হ্যালো দিদি।
0: নমস্কার।
1: হ্যালো দিদি,
0: শুনতে পাচ্ছেন?
1: আমি কুল্লা। হ্যাঁ শুনতে পাচ্ছি। আমি কুল্লা থেকে বলছি দিদি।
0: বলুন।
1: আমি বাংলা গান শুনতে চাই।
0: কোন গান?
1: বাংলা গান। বাংলা গান এই বিয়ার ফুল ছবি থেকে।
0: আরেকবার বলবেন।
1: বিয়ার ফুল ছবি থেকে আমি বাংলা গান, একটা বাংলা গান শুনতে চাই।
0: অবশ্যই শোনাবো, সঙ্গে থাকুন। ধন্যবাদ শ্রোতা বন্ধু। এবারে আরও একখানি আপনাদেরই পছন্দের গান, এবং এই গানখানি শুনতে চেয়েছেন আমাদের বন্ধু লালন ঘরামি। এবারে বন্ধুর পছন্দের গানখানি শোনায় আপনাদের, সঙ্গে থাকুন।
2: আই লাভ ইউ রোহন।

0: শ্রোতা বন্ধু, আপনারা রয়েছেন এফএম জয়ন্তী, আর এই মুহূর্তে আপনারা শুনছেন আপনাদের পছন্দের পর্ব সুরের আকাশে। আর এই মুহূর্তে একজন শ্রোতা বন্ধু কিন্তু ফোনে রয়েছেন কথা বলার জন্য। নমস্কার, কে বলছেন?
1: নমস্কার দিদি।
0: নমস্কার,
1: আমি পশ্চিমবঙ্গ হুগলি থেকে বিশ্বনাথ জ্ঞান বলছি দিদি।
0: বলুন বন্ধু।
1: আমি শুনতে চাইছি এই মুহূর্তে দিদি, কদিনের থেকে বর্ষাটা একটু কম আছে, তাই মাং ভরা সাজানা ছবি থেকে কিশোর কুমার ও লতা আশা ভোঁসলের কণ্ঠে আম বর্ষ বাদ মিলে ইয়াদব ফুল খিলে হবে গানটা?
0: অবশ্যই চেষ্টা করছি, সঙ্গে থাকুন।
1: আচ্ছা, ভালো থাকবেন। নমস্কার নেবেন দিদি।
0: ভালো থাকবেন। নমস্কার শ্রোতা বন্ধু। এবারে আরও একজন রয়েছে কিন্তু ফোনে, একটু কথা বলে নিই, তারপর আরও একজন বন্ধুর পছন্দের গান শোনাবো। নমস্কার, কে বলছেন?
2: হ্যাঁ দিদি নমস্কার, মধুসূদন দাস বলছিলাম।
0: হ্যাঁ বলুন বন্ধু।
2: হ্যাঁ দিদি, হিন্দি ছায়াছবি ইতিহাস আর গানটা হবে চড়ি চড়ি।
0: চড়ি চড়ি অবশ্যই শোনাবো, সঙ্গে
2: থাকুন। ঠিক আছে, নমস্কার।
0: নমস্কার শ্রোতা বন্ধু। এবারে আরও একজন শ্রোতা বন্ধুর পছন্দের গান, অনুরোধের গান শোনাই, সঙ্গে থাকুন।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম মঞ্চায়ন্ত। আর এই মুহূর্তে আমরা রয়েছি আমাদের সূর্যের আকাশে পর্বটি নিয়ে। আর ফোনে কিন্তু একজন বন্ধু রয়েছেন আমার সঙ্গে, একটু কথা বলিনি। নমস্কার, কে বলছেন?
1: হ্যালো ম্যাডাম।
0: নমস্কার।
1: নমস্কার, আমরা গান শুনতে চাই। সচিন্দ্র দেবর মাতা আদলা থেকে।
0: বলুন বন্ধু, কি গান শুনবেন?
1: ওয়াতান কি রে কি বলে
0: আরেকবার বলবেন?
1: ওয়াতান কি রে কি বলে।
0: ওকে, শোনাবো আপনাকে আপনার পছন্দ।
1: জপিয়ার কি যা, জপিয়ার কি ম্যাডাম?
0: অবশ্যই শোনাবো।
1: নমস্কার,
0: ধন্যবাদ। শ্রোতা বন্ধু, এতক্ষণ আপনারা যে গানখানি শুনছিলেন, 17/6 গান, অনুরোধ করেছিলেন আমাদের শ্রোতা বন্ধু নিতাই বাবু। এবারে আরও একখানি গান শোনাবো, এই গানখানি অনুরোধ করেছেন আমাদের শ্রোতা বন্ধু বিশ্বনাথ বাবু। চলুন এবারে ওনার পছন্দের গানখানি শোনাই।

0: শ্রোতা বন্ধু, আপনারা কিন্তু রয়েছেন আমাদের সুরের আকাশে পর্বে। আর এই সুরের আকাশে পর্ব নিয়ে আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা রয়েছি এই মুহূর্তে আপনাদের সঙ্গে সঙ্গে রয়েছেন এই মুহূর্তে একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যালো, নমস্কার।
1: নমস্কার দিদি,
0: কে বলছেন?
1: আমি পশ্চিমবঙ্গের হুগলি জেলার বেগমপুর থেকে কৌশিক দত্ত কথা বলছি।
0: হ্যাঁ বন্ধু, বলুন।
1: হ্যাঁ দিদি, আজকে কি স্কুলে হিন্দি হবেন বাংলা গান শোনানো?
0: আজকে হিন্দি এবং বাংলা দু ধরনের গানই শোনা যাবে।
1: আচ্ছা, তাহলে একটা বাংলা গান বলছি আমাকে, সংঘর্ষ, শুধু নাম সংঘর্ষ।
0: আচ্ছা,
1: সংঘর্ষ ছবি থেকে আমাকে গান শোনাবেন, কি মজা কি মজা।
0: অবশ্যই শোনাবো, সঙ্গে থাকুন। ধন্যবাদ শ্রোতা বন্ধু, শোনাবো আপনাদের পছন্দের গান। আর তাই আমাদের এই সুরের আকাশে পর্বের আয়োজন, আমি আছি আপনাদের সঙ্গে এই সুরের আকাশে পর্বটি নিয়ে ঠিক বিকাল পাঁচটা পর্যন্ত। ততক্ষণ আপনারা প্রত্যেকেই কিন্তু আপনাদের পছন্দের গান আমাকে ফোন করে জানাতে পারেন। আমাদের স্টুডিওর ফোন নম্বর রয়েছে 0381-232-6253। এই নম্বরে আপনি ফোন করুন এবং জানান আপনার পছন্দের গানও। সঙ্গে রয়েছেন একজন বন্ধু। নমস্কার, কে বলছেন?
2: নমস্কার ম্যাডাম।
0: নমস্কার, শুভ দুপুর। কে বলছেন? বলুন, কি গান শুনবেন আজকে? আরেকবার বলবেন। অবশ্যই শোনাবো, অবশ্যই শোনাবো, সঙ্গে থাকবেন বন্ধু। আপনিও ভালো থাকুন, নমস্কার। শ্রোতা বন্ধু, চেষ্টায় আছি সময়ের মধ্যে আপনাদের সবারই পছন্দের গান শোনাতে। আর হ্যাঁ, আরও একবার জানিয়ে দিই, আজ শনিবার, আজ আমরা সুরের আকাশে পর্বে কিন্তু হিন্দি এবং বাংলা দু ধরনের ছায়াছবির গানই কিন্তু আপনাদের শোনাতে পারব। তাই বাংলা হোক কিংবা হিন্দি, আপনাদের যে ছায়াছবির গানই এই মুহূর্তে শুনতে ইচ্ছে করছে সেটা আমাকে ফোন করে একটু জানান, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সবার পছন্দের গান শোনানোর। সঙ্গে রয়েছেন আরও একজন বন্ধু। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার।

0: আমার তো একটু দুপুর, আমি কণিকাতে বর্মা তাগাজলা থেকে বলছি।
1: বলুন।
0: আমি শুনবো 1971 এর একটা ফিল্ম, ফিল্মের নাম লাখো মে এক। গানটা গেয়েছেন কিশোর কুমার, চন্দা ও চন্দা।
1: অবশ্যই শুনাবো, সঙ্গে থাকো।
0: ধন্যবাদ,
1: ধন্যবাদ আপনাকেও। শ্রোতা বন্ধু, হাতে কিন্তু বেশ কিছু অনুরোধ পেয়ে গেছি, তবে সঙ্গে রয়েছেন আরও একজন বন্ধু। নমস্কার, কে বলছেন?
2: আমি রামনগর থেকে দীপবন্ধু বলছি।
1: বলুন বন্ধু।
2: কবির নাম হাম কিসি সে কম নেহি।
1: হাম কিসি সে কম নেহি, আচ্ছা তারপর?
2: দেখুন একটা গান দিয়ে দিন।
1: অবশ্যই, সঙ্গে থাকুন, শুনতে থাকুন। শ্রোতা বন্ধু, এবারে চলুন আপনাদের পছন্দের গানগুলি আপনাদের শোনাই। সঙ্গে থাকুন, শুনতে থাকুন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে, FM উজ্জয়ন্ত। চলে যাব গানে, তবে তার আগে আরও একটা ফোন নিয়ে নিই, সঙ্গে রয়েছেন একজন বন্ধু। নমস্কার, কে বলছেন?
3: নমস্কার ম্যাডাম।
1: নমস্কার,
3: আমি নূরপদদেব নাথ ম্যানে বলছি, রাজা হিন্দুস্তানি।
1: রাজা হিন্দুস্তানি, অবশ্যই শোনাবো, সঙ্গে থাকুন।
3: নমস্কার,
1: নমস্কার,
3: থ্যাংক ইউ।

শ্রোতা বন্ধু, এবারে আমার হাতে যে কটা অনুরোধ রয়েছে, আমি একে একে চেষ্টা করছি আপনাদের পছন্দের গানগুলো শোনানোর। এই মুহূর্তে যে গানটা প্রথমে শোনাচ্ছি, এইমাত্র যে বন্ধু অনুরোধ করলেন গৌরপদ বাবু, ওনার পছন্দের গান দিয়ে শুরু করছি। আপনারা সঙ্গে থাকবেন, কিন্তু শুনবেন আপনাদের প্রত্যেকেরই পছন্দের গান, কিন্তু আমি একে একে শোনাবো। সঙ্গে থাকুন।

শ্রোতা বন্ধু, আপনারা কিন্তু শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM জয়ন্ত, আর আপনারা রয়েছেন এই মুহূর্তে সুরের আকাশে পর্বে। এবারে যে গানখানি শোনাবো অনুরোধ করেছেন আমাদের শ্রোতা বন্ধু দীপেন্দুবাবু, এবং পরপর কণিকা দেবী এবং ব্রিজেশবাবুর পছন্দের গান শোনাবো। আপনাদের সঙ্গে থাকুন সবাই, আর শুনবেন আপনাদের সকলের পছন্দের গানই।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম জয়ন্ত। আর এই মুহূর্তে আপনারা শুনছেন আমাদের অনুষ্ঠান সুরের আকাশে। আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা রয়েছে, কিন্তু আজ আপনাদের

0: সঙ্গে। এই গোটা সুরের আকাশে পর্বটি জুড়ে কিন্তু আমি থাকবো আপনাদের সঙ্গে ঠিক বিকেল পাঁচটা পর্যন্ত। হ্যাঁ, বন্ধু রয়েছেন একজন ফোনে, একটু কথা বলে নি। নমস্কার, কে বলছেন? আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। বন্ধু শুনতে পেলাম না, আরেকবার বলবেন।
1: ছবির নাম আজকা পঞ্চি।
0: আচ্ছা, আমি শুনতে পাচ্ছি বন্ধু, বলুন।
1: গানের লাইন হইল ইরে চালাইয়া করো, ছবির নাম আজকা পঞ্চি। হ্যালো,
0: আর গানের লাইনটা
1: ধীরে চালাইয়া করো।
0: অবশ্যই শোনাবো, সঙ্গে থাকুন।
1: ধন্যবাদ।
0: ধন্যবাদ আপনাকেও। শ্রোতা বন্ধু, এবারে যে গানখানি আপনাদের শোনাবো সেই গানখানি অনুরোধ করেছিলেন আমাদের শ্রোতা বন্ধু কৌশিক দত্ত। এবারে বন্ধুর পছন্দের গানখানি আগে শোনাই, সঙ্গে থাকুন।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন আমাদের সুরের একাশে পর্ব। আর এই পর্বে আপনারা আপনাদের পছন্দের হিন্দি এবং বাংলা ছায়াছবির গান কিন্তু আমাকে জানাতে পারেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের পছন্দের গান আপনাকে শোনানোর জন্য। এবারে রয়েছেন একজন বন্ধু। হ্যালো, নমস্কার। বলুন বন্ধু। অবশ্যই শোনাবো, সঙ্গে থাকুন। ধন্যবাদ। শ্রোতা বন্ধু, আরো একজন কিন্তু রয়েছেন এই মুহূর্তে। নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, আমি গোর্খা বস্তি থেকে মাসিয়া দেবগম।
0: হ্যাঁ বলুন বন্ধু।
1: আমি একটা গান শুনতে চাই।
0: কি গান?
1: হম দিল দে চুকে সনম থেকে একটা গান, শুনুন।
0: ঠিক আছে, অবশ্যই শোনাবো, সঙ্গে থাকুন, শুনতে থাকুন। শ্রোতা বন্ধু, আপনাদের পছন্দের গান শোনাবো বলেই কিন্তু আমাদের এই সুরের আকাশে পর্বটির আয়োজন করা। আর আজ যেহেতু শনিবার, তাই হিন্দি এবং বাংলা দু ধরনের ছায়াছবির গান কিন্তু আপনারা অনুরোধ করতে পারেন। তাই চলুন, এবারে হাতে যে কটা গান রয়েছে সেই গানগুলো আগে শুনে আপনাদের, তারপর না হয় অন্য গানে যাচ্ছি।

শ্রোতা বন্ধু, সুরের আকাশে পর্ব নিয়ে থাকছি আপনাদের সঙ্গে। তবে এই মুহূর্ত সময় আমাদের সংবাদ শিরোনামের। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের সরব প্রচার আজ শেষ। আগামী 28শে সেপ্টেম্বর সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন জানিয়েছেন,

ব্লকে 2950টি আসনে ভোট নেওয়া হবে। ভোট গণনা 5ই অক্টোবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হতে চলেছে মন কি বাত অনুষ্ঠানের 138তম পর্ব। এই অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট www.newsonair.com এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে শোনা যাবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, সাংবাদিকদের বিভিন্ন সমস্যার সমাধানে সরকার আন্তরিক

সমাজ সংস্কার আন্দোলনের এক উজ্জ্বল নক্ষত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 207তম জন্মজয়ন্তীতে আজ দেশ তাকে শ্রদ্ধা জানাচ্ছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ আগরতলা মুক্তধারায় বিদ্যালয় শিক্ষা দপ্তর উদ্যোগে আয়োজিত পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের উদ্বোধন করেন। এদিকে রাজধানীর ড্রপগেট স্থিত বিদ্যাসাগর স্মৃতি প্রাঙ্গণে তথ্য সংস্কৃতি দপ্তর উদ্যোগে শ্রদ্ধার্ঘ্য নিবেদন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুনলেন সংবাদ শিরোনাম। শ্রোতা বন্ধু, ফিরে এলাম আবারও আপনাদের পছন্দের সুরের আকাশে পর্বটি নিয়ে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আপনাদের সবার পছন্দের গান।

0: শ্রোতা বন্ধু, আপনারা কিন্তু শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গ FM জয়ন্ত। আর এই মুহূর্তে আমরা রয়েছি সূর্যের আকাশে পর্বে। আমি আপনাদের বন্ধু আজ নিবেদিত রয়েছি আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি ফোনে কিন্তু একজন বন্ধু রয়েছেন, একটু কথা বলে নেওয়া যাক। নমস্কার, কে রয়েছেন বন্ধু? হ্যালো, নমস্কার। হ্যাঁ বন্ধু বলুন।
1: গান শুনবো তাহিক ছবি থেকে, জব সে তুমহে মেনে দেখা সনম, এই গানটা সুন্দর।
0: আচ্ছা ঠিক আছে, অবশ্যই শোনাবো, সঙ্গে থাকুন, ধন্যবাদ।

শ্রোতা বন্ধু, এতক্ষণ আপনারা কিন্তু শুনছেন আমার সঙ্গে এই সুরের আকাশে পর্ব। আর এই পর্বেই আপনাদের পছন্দের হিন্দি এবং বাংলা ছায়াছবির গান আপনাদের

0: অবধি আপনাদের শুনেছি, সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আরো একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন?
1: হ্যাঁ নমস্কার, আমি শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী থেকে বলছিলাম, টালিগঞ্জ বাঁশদ্রোণী।
0: হ্যাঁ বলুন বন্ধু।
1: হ্যাঁ, আমাকে প্রেমনগর একটা সিনেমা আছে, রাজেশ খান্না হেমা মালিনী অভিনীত, লতা মঙ্গেশকরের কণ্ঠে, এক কেসা সুর মন্দির হ্যায় জিসমে সঙ্গীত নেহি, এই গানটা হবে?
0: অবশ্যই, চেষ্টা করছি, সঙ্গে থাকুন।
1: একদম,
0: ধন্যবাদ,
1: ভালো শুনছি অনুষ্ঠান, খুব ভালো লাগছে।
0: ধন্যবাদ।
1: হ্যাঁ
0: সঙ্গে থাকবেন। শ্রোতা বন্ধু, আপনারা রয়েছেন আমার সঙ্গে, আর এই অনুষ্ঠানটি নিয়ে, অর্থাৎ এই সুরের আকাশে পর্বত নিয়ে আমি কিন্তু আপনাদের সঙ্গে আছি ঠিক বিকেল পাঁচটা পর্যন্ত। আমরা 03-81-232-6253 এই নম্বরটি নিয়ে স্টুডিওতে আপনাদের জন্য অপেক্ষায় আছি, ফোন করবেন এবং জানাবেন আপনাদের পছন্দের গান। নমস্কার, কে বলছেন?
2: হ্যালো,
0: নমস্কার।
2: হ্যালো,
0: হ্যালো, নমস্কার বন্ধু।
2: নমস্কার।
0: হ্যাঁ বলুন।
2: আমি বীরভূমের দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ।
0: হ্যাঁ বন্ধু বলুন।
2: হ্যাঁ দিদি, আজকে বিশিষ্ট সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস, সেই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে সুরের আকাশে তুমি যোগ সুখ তারা এই গানটা শোনাবেন দিদি?
0: অবশ্যই শোনাবো, সঙ্গে থাক।
2: ধন্যবাদ,
0: ধন্যবাদ আপনাকে। শ্রোতা বন্ধু, আজই আর কিছুটা সময় এই অনুষ্ঠানটি নিয়ে, সঙ্গে থাকুন, শুনতে থাকুন আপনাদের সবার পছন্দের এই অনুষ্ঠান সুরের আকাশে।

के नए वीडियोस को देखें। এবারে যে গানখানি শোনাচ্ছি অনুরোধ করেছেন এইমাত্র আমাদের শ্রোতা বন্ধু শুভ্রা দেবী, ওনার পছন্দের এই গানখানি এবারে শুনুন।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন এই মুহূর্তে সুরের আকাশে পর্ব। আর সুরের আকাশের এই পর্বে আপনাদের পছন্দের হিন্দি এবং বাংলা ছায়াছবির গান আপনাদের অনুরোধে কিন্তু আমি চেষ্টা করছি আমাদের সময়ের মধ্যে যতটা সম্ভব শোনানোর। সঙ্গে রয়েছেন এই মুহূর্তে একজন বন্ধু, একটু কথা বলে নেওয়া যাক। নমস্কার। না বন্ধু, আপনি আরও একবার চেষ্টা করুন, আমাদের হাতে সময় রয়েছে এখনও। আশা করছি অবশ্যই কথা হবে এবং আপনার পছন্দের গানও আমি আপনাকে শোনাতে পারব। নমস্কার।
1: নমস্কার ম্যাম।
0: নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন বন্ধু।
1: ম্যাম একটা গান আছে না, সুগাইয়া হে রাস্তা সুগাইয়া হে আসমান।
0: আরেকবার বলবেন।
1: সুগাইয়া হে রাস্তা সুগাইয়া হে আসমান।
0: এই গানটা শুনবেন আপনি? অবশ্যই শোনাব, সঙ্গে থাকুন। সঙ্গে রয়েছেন আরো একজন বন্ধু। নমস্কার, কে বলছেন? হ্যালো।
2: হ্যালো, নমস্কার ম্যাডাম।
0: নমস্কার,
2: আমি আগরতলা টাউন বদ্রমগর থেকে মানস সূত্রধর বলছিলাম।
0: হ্যাঁ বলো, কি গান শুনবে আজকে?
2: আমি শুলে ছবি থেকে এ দু সাথী হাম নি ছড়ঙ্গে
0: এই গানটি শুনবে। অবশ্যই শোনাব, সঙ্গে থাকো।
2: ঠিক আছে, ঠিক আছে।
0: শ্রোতা বন্ধু, যে দুটো গান অনুরোধ পেলাম সে দুটো গান আগে শোনাই, তারপর যদি হাতে সময় থাকে তা হয় না হয় নতুন অনুরোধ দেব, ততক্ষণ সঙ্গে থাকুন।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ এফএম প্রচারের তরঙ্গে এফএম জয়ন্ত। আর এই মুহূর্তে আপনারা আমার সঙ্গে রয়েছেন সুরের আকাশে পর্বে। সুরের আকাশে পর্বে আজ আমরা হিন্দি এবং বাংলা ছায়াছবির গান শুনছি এবং শোনাচ্ছি আপনাদের। সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আরও একজন বন্ধু। নমস্কার, কে বলছেন?

0: হ্যালো ম্যাম।
1: নমস্কার, কে বলছেন?
0: আমি অবরেন দেওয়া বলছি ম্যাম, কামারপাড়া থেকে।
1: হ্যাঁ বন্ধু, বলুন কি গান শুনবেন?
0: নাম পাপ কি দুনিয়া।
1: পাপ কি দুনিয়া?
0: ও গানের লাইন চলো বান বান তু তে না, এরকম আর কি ম্যাম।
1: অবশ্যই, চেষ্টা করছি, সঙ্গে থাকুন।
0: ধন্যবাদ ম্যাম।
1: ধন্যবাদ।

শ্রোতা বন্ধু, আমরা সুরের আকাশে পর্বের প্রায় শেষের দিকে চলে এসেছি, তাই এই মুহূর্তে যে ফোন কলটি নিলাম, এই অনুষ্ঠানের, এই অনুরোধের আসরের শেষ ফোন কল আমি নিলাম। এবারে যে গানখানি শোনাব, যে শ্রোতা বন্ধু অনুরোধ করেছেন পাপ কি দুনিয়া ছায়াছবি থেকে, চলুন এবারে এই গানখানি শুনি, তারপর অন্য এক গানে যাচ্ছি।

শ্রোতা বন্ধু, আমাদের এই সুরের আকাশে পর্বের সময় প্রায় শেষ, একেবারে শেষ মুহূর্তে আমরা চলে এসেছি। তাই সুরের আকাশে পর্ব তার ইতিহাস এখানেই টানতে হচ্ছে। এতক্ষণ আপনারা সবাই ছিলেন আমার সঙ্গে, আর আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা ছিলাম আপনাদের সঙ্গে। আজ সুরের আকাশে পর্বে আমরা হিন্দি এবং বাংলা ছায়াছবির গান শুনলাম, আর চেষ্টা করেছি আমি যতটা সম্ভব আমাদের সময়ের মধ্যে প্রত্যেকের অনুরোধের গানগুলো শোনানোর। যদি কারোর গান না শোনানো হয়ে থাকে, তাহলে আশা করছি পরের দিন আমরা অবশ্যই চেষ্টা করব যে আমাদের সীমিত সময়ের মধ্যে প্রত্যেকের গান যেন আমরা শোনাতে পারি। চলুন এবারে তাহলে চলে যাই আমাদের পরবর্তী পর্বে। সঙ্গে থাকুন, শুতে থাকুন 101.6 MHz FM প্রচার তরঙ্গে, আমাদের সব্বার প্রিয় FM জয়ন্ত।

নমস্কার শ্রোতা বন্ধু, সবাইকে আরও একবার স্বাগত জানাই 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। আপনারা শুনছেন আমার আপনার সবার প্রিয় FM জয়ন্ত। এই মুহূর্তে স্টুডিওর ঘড়িতে বলছে ঠিক 5টা বেজে গেছে এবং সময় হয়ে গেছে আপনাদের আজকের দিনে অর্থাৎ শনিবারের আরও একখানি বিশেষ পর্ব শুরু করার, আপনাদের সবার পছন্দের খেলা আজকের সিকান্দার। হ্যাঁ, আজকের সিকান্দার পর্বে আপনারা কিন্তু অংশগ্রহণ করতে অবশ্যই ফোন করবেন আমাদের স্টুডিওর ফোন নম্বরে।

0381 232 6253 এই নম্বরে আপনারা ফোন করবেন এবং আমার প্রশ্নের উত্তর দিতে হবে। খেলার নিয়মটা একবার ছোট্ট করে আমাদের নতুন শ্রোতা বন্ধুদের জন্য জানিয়ে দিচ্ছি। আমি একখানি প্রশ্ন করব এবং সেই প্রশ্নের উত্তরে প্রথম যিনি শ্রোতা ফোন করবেন তিনি যদি উত্তর সঠিক দিয়ে থাকেন তাহলে কিন্তু ওনাকে পরবর্তী আরও একটা প্রশ্ন সেই কলেই করা হবে। এভাবে একটা চেইন কুইজ আমাদের চলতে থাকবে। আর যদি তিনি প্রথম উত্তর না দিতে পারেন তাহলে অবশ্যই ভুল উত্তর বলে গণনা করা হবে এবং পরবর্তী উত্তরের জন্য আমি অপেক্ষা

আজকের সিকান্দার। তাহলে চলুন শুরু করি। আর হ্যাঁ, বলে দিই একটু ছোট্ট করে যে আজ কিন্তু আমাদের এই পুরো অনুষ্ঠানটি, আজকের সিকান্দার অনুষ্ঠানটি হচ্ছে মহাভারতের উপর। হ্যাঁ, আমি কিছু প্রশ্ন করব মহাভারতের উপর, মহাভারত থেকে কিছু কিছু প্রশ্ন, কিছু তথ্য নিয়ে আমি প্রশ্ন করব, ঠিক তারই উত্তর কিন্তু আপনাদের দিতে হবে। চলুন তাহলে সঙ্গে থাকুন, শুরু করছি আজকের এই মুহূর্তের অনুষ্ঠান, আজকের সিকান্দারে। আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা রয়েছে আপনাদের সঙ্গে, আর আপনারাও আমার সঙ্গে থাকুন, শুনতে থাকুন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে আমার আপনার সবার প্রিয় এফএম উচ্চায়ন্ত।

শ্রোতা বন্ধু, আজকের এই অনুষ্ঠানের প্রথম প্রশ্ন আমি রাখছি আপনাদের সবার জন্য। আমরা মহাভারতে ব্যাসদেবের নাম সবাই শুনেছি, ব্যাসদেবের পিতা এবং মাতা, তাদের নাম বলতে হবে আপনাদের। রাখলাম এই প্রথম প্রশ্নটা আপনাদের সবার জন্য, ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন, আর হ্যাঁ, ফোন করবেন অবশ্যই 0381 2326253 নম্বরে। চলুন এখানে গানের মাধ্যমে শুরু করছি আজকের এই অনুষ্ঠান।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন এই মুহূর্তে আমার সঙ্গে আজকের সিকান্দার পর্ব। আর এই পর্বে আমি প্রথম যে প্রশ্নখানি রেখেছিলাম, যে ব্যাসদেবের পিতা এবং মাতার নাম কি, সঙ্গে রয়েছেন এই মুহূর্তে একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, নমস্কার নমস্কার, কে বলছেন?
1: আমি অর্পা আহমেদ বলছি।
0: অর্পা আহমেদ, বলুন বন্ধু। একেবারে সঠিক জবাব, অভিনন্দন আপনাকে। আপনার জন্য পরের প্রশ্নে যাই এবং বলে দিই যে পরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনার কাছে ঠিক 5 সেকেন্ড সময় থাকবে। পরের প্রশ্ন, গীতার অধ্যায় যেগুলো রয়েছে সেই অধ্যায়গুলো এক একটা অধ্যায় কি নামে পরিচিত? বন্ধু, আপনার সময় কিন্তু অতিক্রান্ত হয়ে গেল, আপনার সময় অতিক্রান্ত হয়ে গেছে। ধন্যবাদ, সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধু, এবারে যে প্রশ্নখানি রাখলাম, গীতাতে অনেকগুলো অধ্যায় রয়েছে আমরা জানি, সেই প্রত্যেকটা অধ্যায় কী নামে পরিচিত? আমাদের প্রথম প্রশ্নের জবাব দিয়েছেন বন্ধু অর্পা আহমেদ। অনেক অভিনন্দন জানাই বন্ধুকে সঙ্গে থাকার জন্য এবং সঙ্গে থাকবেন আমাদের এই গোটা অনুষ্ঠানটি জুড়ে। এবারে যে প্রশ্নখানি আমি রাখলাম, যে গীতার অধ্যায় ঠিক কী নামে পরিচিত, সঙ্গে রয়েছেন আরও একজন বন্ধু। বন্ধু, আপনাদের সবার উদ্দেশ্যে একবার জানিয়ে দিই যে যিনি ফোন করে প্রথম অ্যান্সার দিতে পারবেন ওনাকে কিন্তু পরবর্তী প্রশ্নের উত্তর দেওয়ার জন্য শুধুমাত্র 5 সেকেন্ড সময় দেওয়া হবে। আমার সামনে ঘড়ি রয়েছে এবং আমি সেই ঘড়ি দেখেই কিন্তু আপনাদের সেই সময়টা নির্ধারণ করছি। নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো
0: হ্যালো, নমস্কার।
2: গুড ইভিনিং নিবেদিতা।
0: গুড ইভিনিং,
2: আমি বাচ্চু পাল রামঠাকুর সঙ্গ থেকে বলছি।
0: হ্যাঁ বন্ধু, বলুন।
2: প্রশ্নটা একটু রিপিট করবে?
0: হ্যাঁ বলছি, গীতাতে অনেকগুলো অধ্যায় রয়েছে তাই তো, সেই প্রত্যেকটা অধ্যায়কে আমরা ঠিক কি নামে জানি? এগুলো তো নাম হয়ে গেল, আমি বললাম যে গীতার যে অধ্যায়গুলো রয়েছে সে অধ্যায়গুলো ঠিক কি নামে পরিচিত। আপনি কিছুটা কাছাকাছি চলে গেছেন, তবে সম্পূর্ণ উত্তরটা না পাওয়া পর্যন্ত আমি নিতে পারছি না বন্ধু।
2: হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছেন আমার কথা? ধন্যবাদ, সঙ্গে থাকুন, চেষ্টা করবেন পরবর্তী সময়ে। শ্রোতা বন্ধু, আবারও এই প্রশ্নখানি রাখছি আপনাদের সকলের জন্য। বন্ধু উত্তর দিয়েছিলেন, কিছুটা কাছাকাছি চলেও গেছিলেন উত্তরে, কিন্তু সম্পূর্ণ উত্তরটা না পাওয়া পর্যন্ত তো আমি নিতে পারছি না। প্রশ্নটা আরও একবার ছোট করে বলি, যে গীতায় অনেকগুলো অধ্যায় রয়েছে সেই অধ্যায়গুলিকে আমরা ঠিক কী নামে জানি বা কী নামে পরিচিত রয়েছে সেই অধ্যায়গুলো? আমি কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের নাম জিজ্ঞেস করিনি, আমি জিজ্ঞেস করেছি যে অধ্যায়গুলোর নাম কী। নমস্কার, কে রয়েছেন? হ্যালো বন্ধু, বলুন। হ্যাঁ বলুন। একেবারেই সঠিক জবাব। বন্ধু, আপনার জন্য পরবর্তী প্রশ্ন, গীতায় কতগুলো অধ্যায় এবং কতগুলো শ্লোক রয়েছে?
1: 18টি অধ্যায়।
0: আর শ্লোক?
1: বুঝিনি।
0: অধ্যায় রয়েছে 18টি, শ্লোক কয়টা রয়েছে?
1: যোগ 4টি।
0: যোগ না, শ্লোক জিজ্ঞেস করেছি, শ্লোক সংখ্যা।
1: শ্লোক,
0: হ্যাঁ। বন্ধু চেষ্টা করবেন সময়ের মধ্যে উত্তর দেওয়ার।

ধন্যবাদ, আপনি উত্তর দিয়েছেন। তবে আমি জিজ্ঞেস করেছিলাম গীতার অধ্যায় এবং শ্লোক সংখ্যা। 18টি অধ্যায় এবং 700টি শ্লোক রয়েছে মোট। আপনাকে অভিনন্দন, তবে পুরো উত্তরটি না দেওয়ার জন্য আমি এই মুহূর্তেই সঠিক উত্তর বলে বিবেচনা করতে পারছি না। সঙ্গে থাকুন শ্রোতা বন্ধু। এবারে যে প্রশ্নখানি আপনাদের জন্য রাখছি, সেই প্রশ্নটি হলো যে গীতার উৎসটা ঠিক কী, কোথায় থেকে নেওয়া হয়েছে, এবং তার সঙ্গে আপনাদের বলতে হবে যে যেখান থেকে নেওয়া হয়েছে ঠিক কোন অধ্যায়গুলো থেকে, মানে কততম অধ্যায়গুলো থেকে গীতা আমাদের উৎস হয়েছে, গীতাকে আমরা নিতে পেরেছি। প্রশ্নখানি রাখলাম আপনাদের সবার জন্য। আশা করছি এর উত্তরটা খুব তাড়াতাড়ি আমি পেয়ে যাব। ততক্ষণ আরও একখানি গান আপনাদের শোনাই, সঙ্গে থাকুন।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 MHz FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্তী, আর আমি রয়েছি আপনাদের সঙ্গে। আজ নিবেদিতা থাকবো এই আজকের সিকান্দার পর্বটি নিয়ে ঠিক সন্ধ্যে 6:30 পর্যন্ত। যে প্রশ্নখানি আমি করেছিলাম তার উত্তর আশা করছি এতক্ষণ আমি পেয়ে যাব। সঙ্গে রয়েছেন একজন বন্ধু। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন?
1: আমি অর্পা আহমেদ বলছি।
0: হ্যাঁ বলুন বন্ধু।
1: আনসারটা হচ্ছে ভীষ্ম পর্ব।
0: হ্যাঁ, কততম অধ্যায় থেকে নেওয়া হয়েছে?
1: প্রথম অধ্যায়, মহাভারত।
0: আরেকবার বলবেন।
1: প্রথম অধ্যায়।
0: না, এই উত্তরটা ঠিক নিতে পারছি না। ভীষ্ম পর্ব এই উত্তরটা ঠিক হয়েছে, কিন্তু যে অধ্যায়গুলো আমি জিজ্ঞেস করেছিলাম কততম অধ্যায় থেকে নেওয়া হয়েছে সেটার উত্তরটা সঠিক হয়নি।

0: ষষ্ঠ অধ্যায়, ষষ্ঠ অধ্যায় ভীষ্ম পর্ব?
1: না, সেটাও হয়নি। মহাভারতের ভীষ্ম পর্ব থেকে নেওয়া হয়েছিল সেই উত্তরটা সঠিক, কিন্তু যে অধ্যায়ের নম্বরটি আপনি বললেন সেটা সঠিক নয়। ধন্যবাদ, সঙ্গে থাকুন শ্রোতা বন্ধু। তাহলে প্রশ্নখানি আরেকবার রাখবো আপনাদের জন্য। এই প্রশ্নের অর্ধেকটা উত্তর পেলাম যে মহাভারতের ভীষ্ম পর্ব থেকে নেওয়া হয়েছে, একেবারেই সঠিক জবাব দিলেন বন্ধু অর্পা আহমেদ, আপনাকে অভিনন্দন তার জন্য। তবে পরবর্তী যে প্রশ্নটি করেছিলাম যে ভীষ্ম পর্বের কততম অধ্যায় থেকে নেওয়া হয়েছে, সেটার উত্তর কিন্তু এখনও পাইনি। একটু অপেক্ষা করি, আশা করছি অবশ্যই এই উত্তরটাও আমি পেয়ে যাবো।

শ্রোতা বন্ধু, যে প্রশ্নখানি রেখেছিলাম আপনাদের জন্য যে মহাভারতের ভীষ্ম পর্ব থেকে গীতার উৎস, তবে ঠিক কোন অধ্যায় থেকে, তার উত্তরটা আমি বলে দিচ্ছি, কারণ বেশ অনেকটা সময় দিয়েছিলাম আপনাদের। 25 থেকে 42 অধ্যায়, এ অধ্যায় থেকেই কিন্তু মহাভারতের ভীষ্ম পর্বের 25 থেকে 42 অধ্যায় থেকে কিন্তু গীতা তার সমস্ত সূচিপত্রটা নিয়েছে। এবারে আপনাদের জন্য, সকলের জন্য পরবর্তী প্রশ্ন, খুব সহজ একখানি প্রশ্ন, যে মহাভারতের মোট কখানি পর্ব রয়েছে। এই সহজ প্রশ্নটি আপনাদের সকলের জন্য রাখলাম, আশা করছি এর উত্তরটা খুব তাড়াতাড়ি পেয়ে যাব। মহাভারতে মোট কয়টা পর্ব রয়েছে?

0: শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে, আশা করছি উত্তরখানি পেয়ে যাব। নমস্কার, কে বলছেন?
1: হ্যালো, আমি অর্পানি বলছি।
0: হ্যাঁ বন্ধু বলুন।
1: আটাআটি করবো আজ।
0: একেবারেই সঠিক জবাব, অভিনন্দন আপনাকে। আপনার জন্য পরবর্তী প্রশ্ন রাখছি, যে মহাভারতে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের নাম কি? কুরুক্ষেত্রে ধর্মযুদ্ধ, একেবারেই সঠিক জবাব। কাদের মধ্যে সেই যুদ্ধটা হয়েছিল?
1: কৌরব এবং পাণ্ডবদের মধ্যে।
0: একেবারেই সঠিক। এবারে পরবর্তী প্রশ্ন, যে ঠিক কতদিন ধরে সেই যুদ্ধটা হয়েছিল?
1: 18 দিন ধরে।
0: ঠিক। আপনার জন্য পরবর্তী প্রশ্ন, যে গীতা এক ধরনের রচনা, সেটা কোন শ্রেণীর রচনা? গীতা রচিত হয়েছে সেটা এক ধরনের একটা রচনা, সেটা কোন শ্রেণীর রচনা? ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকুন। আমাদের শ্রোতা বন্ধু অর্পা আহমেদ অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন এই পর্যন্ত, এবং এখন পর্যন্ত যে কটা প্রশ্নের সঠিক জবাব পেয়েছি বন্ধু অর্পা আহমেদই দিয়েছেন। অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। আশা করছি আমাদের এই গোটা অনুষ্ঠানটি জুড়ে আপনারা সকলেই আমার সঙ্গে থাকবেন, এবং বন্ধু একের পর এক অনেকগুলো সঠিক জবাব দিয়েছেন সেটা শুনে আশা করছি আমাদের প্রত্যেক শ্রোতা বন্ধুরাই কিন্তু উৎসাহিত হচ্ছেন। আমাদের এই অনুষ্ঠান আপনারা ওয়েবস ওটিটি প্ল্যাটফর্মে শুনতে পাবেন, এছাড়া নিউজ অন এয়ার অ্যাপে, এছাড়া আমাদের ফেসবুক পেজ আকাশবাণী এফএম জয়ন্ত, এই পেজেও আপনারা শুনতে পাবেন। যারা যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজগুলো কিন্তু ফলো করেনি, আপনারা ইতিমধ্যেই ফলো করে নিন, তাহলে আমাদের পরবর্তী আপডেটগুলো আপনারা খুব তাড়াতাড়ি কিন্তু পেতে চলেছেন। সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আরও একজন বন্ধু। নমস্কার, কে বলছেন?
2: নমস্কার।
0: নমস্কার,
2: আমি লীলা কর্মকার বলছি।
0: হ্যাঁ বন্ধু বলুন।
2: এটা তো ধর্মগ্রন্থ।
0: ধর্মগ্রন্থ? হ্যাঁ ধর্মগ্রন্থ ঠিক আছে, কিন্তু আমার উত্তরটা সেটা না। আমি বলেছি এক এক শ্রেণীর রচনা থাকে, তো গীতা সেই কোন শ্রেণীগুলোর মধ্যে পড়ছে? হ্যাঁ ধন্যবাদ, সঙ্গে থাকুন। অসংখ্য ধন্যবাদ বন্ধু, আপনারা চেষ্টা করছেন সেটা দেখেই কিন্তু অনেকে উৎসাহিত হচ্ছে, সঙ্গে আমিও বেশ অনেকটা সাহস পাচ্ছি অনুষ্ঠানটি আরও অনেকটা সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করার। আপনারা সবাই সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন আমাদের এই অনুষ্ঠান। এবারে যে প্রশ্নখানি আপনাদের সকলের জন্য রাখলাম, যে গীতা ঠিক কোন শ্রেণীর রচনা, সঙ্গে থাকুন শুনতে থাকুন আমাদের এই অনুষ্ঠান। আর হ্যাঁ, অবশ্যই চেষ্টা করবেন উত্তরখানি দেওয়ার। আমাদের স্টুডিওর ফোন নম্বর খোলা রয়েছে আপনাদের জন্য, 0381-232-6253। সঙ্গে রয়েছেন একজন বন্ধু। নমস্কার, কে বলছেন?

0: হ্যালো হ্যালো, নমস্কার শ্রোতা বন্ধু, আপনাদের ছোট একখানে অনুরোধ করছি, আপনারা ফোন করার সময় রেডিও সেটটা আপনাদের থেকে একটু দূরে রাখবেন অথবা বন্ধ করে তারপর ফোন করবেন, কারণ সেই একই আওয়াজ আমি আবার শুনতে পাই, সেই আওয়াজটা আবার আমাদের প্রত্যেক শ্রোতা বন্ধুরাই কিন্তু শুনতে পাচ্ছেন। তাই এইটুকু একটা রিকোয়েস্ট রইল আপনাদের কাছে, ফোন করার সময় রেডিও সেট থেকে একটু দূরে গিয়ে অথবা বন্ধ করে তারপর ফোন করবেন। সঙ্গে রয়েছেন একজন বন্ধু। নমস্কার, কে বলছেন? হ্যালো,
1: হ্যালো, আমি অর্পা বলছি।
0: হ্যাঁ বন্ধু, বলুন।
1: দর্শন শাস্ত্র বা উপনিষদ শ্রেণীর ধর্মগ্রন্থ, মানে সংলাপমূলক রচনা বলা যায়।
0: একেবারেই সঠিক, উপনিষদ শ্রেণীর রচনা। আপনার জন্য পরবর্তী প্রশ্নে যাচ্ছি যে মহাভারতকে মহাভারত কেন বলে, আপনি এই উত্তরটা খুব সংক্ষেপে বলতেই পারেন, তবে বলতে হবে যে মহাভারতকে মহাভারত কেন বলা হয়।
1: মহাভারত মানে এটা গুরুত্ব বৃহৎ বলে, মানে মহত্ব আর গুরুত্ব মানে অনেক বড় বলে হয়তো মহাভারত বলা হয়েছে।
0: না, শুধু বড় বলে না, আরেকটু ভাবুন আপনার জন্য। মহাভারতকে মহাভারত শুধু সেটা বড় বলে বিবেচিত হয় না,
1: মানে মহত্ব গুরুত্ব এবং বিচারের দিক দিয়ে শ্রেষ্ঠ বলে মহাভারত বলা হয়।
0: না শ্রোতা বন্ধু, এই মুহূর্তে এই উত্তরখানি আমি নিতে পারছি না, ধন্যবাদ। তবে আমি সকলের উদ্দেশ্যে উত্তরখানি বলে দিচ্ছি যে মহাভারতকে মহাভারত বলা হয় কারণ বিষয় বৈচিত্র্যে সমৃদ্ধ থাকায় আমরা মহাভারতকে মহাভারত বলে থাকি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, সঙ্গে থাকুন, পরবর্তী প্রশ্নের জন্য অপেক্ষা করুন। শ্রোতা বন্ধু, এবারে যে প্রশ্নখানি আপনাদের সবার জন্য রাখছি, যে মহাভারতকে সংবাদ বলে কেন, খুব ছোট্ট একটা উত্তর, আশা করছি এইটার উত্তর আমি খুব খুব তাড়াতাড়ি পেয়ে যাব। মহাভারতকে সংবাদ কেন বলা হয়, সঙ্গে থাকুন, শুনতে থাকুন, অপেক্ষায় রয়েছি আপনাদের উত্তরের।

0: সঙ্গে রয়েছেন এই মুহূর্তে একজন বন্ধু। নমস্কার, কে বলছেন? হ্যালো।
1: হ্যালো
0: হ্যাঁ বন্ধু, বলুন।
1: হ্যালো, আমি অর্পা আহমেদ
0: হ্যাঁ
1: বলছি।
0: হ্যাঁ বন্ধু, বলুন।
1: মানে এটাকে সংবাদ বা শর্ট সংবাদ বলা হয়, কারণ এটা মানে তিনজন কথক বা বক্তা মানে যারা তিনবার ভিন্ন ভিন্ন শ্রোতার কাছে বিবৃত করা হয়েছে।
0: একেবারে আপনার জন্য পরবর্তী প্রশ্ন, যে বীভৎসু কার নাম ছিল?
1: বিভীষণ না বিভীষু?
0: বীভৎসু, বিভীষণ না বীভৎসু। শ্রোতা বন্ধু, সময় পার হয়ে গেছে, তাই উত্তরখানি এই মুহূর্তে আর নিতে পারছি না। শ্রোতা বন্ধু, আপনাদের সবার উদ্দেশ্যে আরও একবার জানিয়ে দিই যে পরবর্তী প্রশ্ন, আপনারা যখন উত্তরটা দিতে পারবেন, তার পরবর্তী প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাদের প্রত্যেকের কাছে শুধুমাত্র 5 সেকেন্ড সময় থাকবে। 5 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে, নতুবা এই উত্তর সঠিক বলে বিবেচিত হবে না, কারণ এটা আমাদের একটা খেলা। খেলার নিয়ম অনুযায়ী আমাদের চলতে হয়, কারণ আমরা চাই যে আজকের সিকান্দার সঠিকভাবে আমরা সিকান্দারকে সিকান্দার বলে ঘোষণা করতে পারি। তাই এবারে আপনাদের প্রত্যেকের জন্য এই প্রশ্নটি রইল যে বীভৎস ঠিক কার নাম।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে আমার আপনার সবার প্রিয় এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে আপনারা কিন্তু রয়েছেন আজকের সিকান্দার পর্বে। আর এই পর্বটি নিয়ে আমি আপনাদের সঙ্গে আছি ঠিক সন্ধ্যে 6:30 পর্যন্ত। আমি আজ আর যে নিবেদিতা রয়েছি আপনাদের সঙ্গে, এই আজকের সিকান্দার পর্বটি নিয়ে থাকবো ঠিক সন্ধ্যে 6:30 পর্যন্ত। আর হ্যাঁ, আপনারা জানেন আমাদের এই আজকের সিকান্দার পর্ব এক ধরনের খেলার অনুষ্ঠান, তাই আশা করছি আমাদের এই খেলার পর্ব একেবারে জমজমাট হতে চলেছে। এই মুহূর্তে রয়েছেন একজন বন্ধু। নমস্কার, কে বলছেন?
1: নমস্কার।
0: নমস্কার,
1: আমি আমতলি থেকে বলছি, শঙ্কর চৌধুরী।
0: হ্যাঁ বন্ধু, বলুন। ঘটোৎকচ কাকে বলা হয়?
1: ঘটোৎকচ আপনার ভীমের সন্তান।
0: শুধুমাত্র ভীমের সন্তান?
1: ভীম এবং হিড়িম্ব।
0: সময় অতিক্রান্ত হয়ে গেছে, তারপরও আপনার উত্তরখানি নিলাম, কারণ আপনি অর্ধেকটা উত্তর দিয়েছিলেন। অভিনন্দন আপনাকে। আপনার জন্য পরবর্তী প্রশ্নে যাচ্ছি, যে কার হাতে কিচক নিহত হন?
1: কিচক আপনার ভীমের হাতে।
0: একেবারেই সঠিক জবাব। আপনার জন্য পরবর্তী প্রশ্ন, যে মহাভারতে একটি পর্ব রয়েছে যেই পর্বটাকে আমরা নিন্দিত পর্ব বলে থাকি, সেই পর্বটার নাম ঠিক কি? আপনার জন্য 5 সেকেন্ড সময়। সেই পর্বটার নাম ঠিক কি?

0: শ্রোতা বন্ধু, আপনাদের জন্য শেষ যে প্রশ্নখানি রেখেছিলাম, মহাভারতের যে পর্বটি রয়েছে যাকে আমরা নিন্দিত পর্ব বলে থাকি, সেই পর্বটির নাম কি? সঙ্গে রয়েছেন উত্তর দেওয়ার জন্য একজন বন্ধু। নমস্কার, কে বলছেন?
1: হ্যালো, নমস্কার দিদি।
0: নমস্কার, কে বলছেন?
1: নিন্দিত উত্তরটা দিয়ে দিয়েছে?
0: না, উত্তরটা দেয়নি। আপনি কে বলছেন বন্ধু?
1: আমি সুব্রত ঘোষ, বাজারঘাট থেকে।
0: হ্যাঁ বলুন।
1: পাণ্ডবদের পাশা খেলা দ্রৌপদীর বস্ত্র রণ,
0: বন্ধু আপনাকে সেই অধ্যায়টার নাম বলতে হবে।
1: হ্যাঁ,
0: সেই পর্বটার নাম বলতে হবে।
1: আমি
0: ধন্যবাদ, সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধু, সঠিকভাবে সেই পর্বটার নাম না বলতে পারলে কিন্তু আমি সঠিক উত্তর বলে বিবেচনা করতে পারছি না। আমাকে সেই অধ্যায়ের ব্যাপারে বা সেই অধ্যায়ের ঘটনাগুলো নয়, সেই পর্বটার নাম আমাকে বলতে হবে। সঙ্গে রয়েছেন আরও একজন বন্ধু। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বন্ধু বলুন। বলুন বন্ধু। একেবারে আপনার জন্য পরবর্তী প্রশ্ন। অনেক অভিনন্দন আপনাকে। 5 সেকেন্ডের সময় থাকবে আপনার জন্য পরবর্তী প্রশ্নে। পরীক্ষিত কার ছেলে বা পরীক্ষিত কার পুত্র ছিলেন? সময় অতিক্রান্ত হয়ে গেছে বন্ধু। আপনাদের জন্য আরও একবার এই কথাটি বলছি যে পরবর্তী প্রশ্নের উত্তর দেওয়ার জন্য শুধুমাত্র 5 সেকেন্ড সময় থাকবে। সেই 5 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের উত্তর দিতে হবে। এখন যে প্রশ্নখানি করলাম যে পরীক্ষিত কার পুত্র, সেই উত্তরখানি আশা করছি পেয়ে যাব খুব তাড়াতাড়ি। সঙ্গে রয়েছেন একজন বন্ধু। নমস্কার, কে বলছেন?
2: হ্যালো, আমি অর্পা বলছি।
0: বলুন।
2: অভিমন্যু আর উত্তরের পুত্র ছিলেন
0: পরীক্ষিত। অভিমন্যু আর
2: অসংখ্য
0: অভিনন্দন আপনাকে। আপনার জন্য পরবর্তী প্রশ্ন, যে ইন্দ্রপ্রস্থ, ইন্দ্রপ্রস্থ কি? বানপ্রস্থ
2: মহাভারতে পাণ্ডব বাড়িতে রাজ্য রাজধানী।
0: ঠিক বুঝতে পারলাম না, কি বলতে চাইছেন?
2: মানে মহাকাব্য, মানে মহাভারতে পাণ্ডব ভাই যে তাদের রাজ্য রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ।
0: আচ্ছা, অভিনন্দন, তবে উত্তরটা অনেকটা সময় নিয়ে দিলেন আপনি, ঠিক আছে, তারপরেও আমি গণ্য করলাম, কারণ আপনি হয়তো প্রথম দিকে গুছিয়ে বলতে পারেননি। আপনার জন্য পরবর্তী প্রশ্নে আমি যাচ্ছি, যে দেবব্রত নামে একজন রয়েছেন, কার নাম দেবব্রত? মহাভারতের মধ্যে কোন ব্যক্তিত্বের নাম দেবব্রত? ধন্যবাদ শ্রোতা বন্ধু। আপনাদের সবাইকে আরও একবার জানিয়ে দিই যে আমাদের পরবর্তী প্রশ্নের যে উত্তর আমরা চাইব 5 সেকেন্ডের মধ্যে, তাই এই উত্তরখানি আমি বন্ধুর কাছ থেকে নিতে পারলাম না। বন্ধু, আপনি অনেকগুলো প্রশ্নের সঠিক জবাব দিয়েছেন, তার জন্য

আপনাকে অনেক অনেক অভিনন্দন। আশা করছি পরবর্তী প্রশ্নের জবাব আমরা সঠিক সময় মতো পাবো, কারণ এটা আমাদের একটা খেলা অনুষ্ঠান, সেই খেলার নিয়ম অনুযায়ী আমাদের অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যেতে হয়। সঙ্গে থাকুন, শুনতে থাকুন।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে আমার সঙ্গে আপনারা রয়েছেন আপনাদের অধিক আগ্রহের একখানি পর্ব, আজকের সিকান্দার পর্বে। আর এই পর্বে আমি শেষ যে প্রশ্নখানি রেখেছিলাম, আশা করছি সেই প্রশ্নের উত্তর পাওয়ার সময় চলে এসেছে। সঙ্গে রয়েছেন একজন বন্ধু। নমস্কার, কে বলছেন?
1: হ্যালো নিবেদিতা।
0: হ্যাঁ বন্ধু বলুন।
1: আমি বাচ্চুপাল রামঠাকুর সংঘ থেকে বলছি।
0: হ্যাঁ বন্ধু বলুন।
1: একটু প্রশ্নটা একটু রিপিট করবে?
0: প্রশ্নটা ছিল যে দেবব্রত নামে একজন রয়েছেন মহাভারতের কাহিনীতে, সেই দেবব্রত নামে আমরা কাকে জানি?
1: ভীষ্মকে জানি।
0: কাকে?
1: ভীষ্ম।
0: একেবারেই সঠিক জবাব, অনেক অভিনন্দন আপনাকে। আপনার জন্য পরবর্তী প্রশ্ন রাখছি বন্ধু, সময় পাবেন উত্তর দেওয়ার জন্য 5 সেকেন্ড। আপনার জন্য যে প্রশ্নখানি, সেই প্রশ্নখানি হলো যে মহাভারতে এরকম একজন চরিত্র ছিলেন যাকে, খুব বিখ্যাত একটি চরিত্র, যাকে আমরা অঙ্গদেশের রাজা বলে চিনে থাকি, সেই অঙ্গদেশের রাজা কে ছিলেন তিনি? তার নাম বলতে হবে আপনাকে। সময় শুরু। অঙ্গদেশের রাজা। ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকবেন। শ্রোতা বন্ধু, এবারে যে প্রশ্নখানি রাখলাম আপনাদের জন্য, যে মহাভারতে এরকম একটা চরিত্র, যে চরিত্রটা খুব বিখ্যাত চরিত্র মহাভারতের মধ্যে, এবং ওনাকে আমরা অঙ্গদেশের রাজা বলে জেনে থাকি, উনি অঙ্গদেশের রাজা বলে পরিচিত আমাদের কাছে, এবং ওনার নাম আপনাকে বলতে হবে। এই মুহূর্তে এই প্রশ্নখানি সবার জন্য রাখলাম, যেহেতু আমাদের শ্রোতা বন্ধু এই প্রশ্নের উত্তরখানি দিতে পারলেন না, তাই এই প্রশ্নখানি আপনাদের প্রত্যেকের জন্য রইল। আশা করছি এর উত্তরটা খুব তাড়াতাড়ি পেয়ে যাব। শ্রোতা বন্ধু, অপেক্ষায় আছি আপনাদের ফোনের। ততক্ষণ একটু ছোট করে জানিয়ে দিই আজ আমাদের পরবর্তী ঠিক কী কী অনুষ্ঠান রয়েছে। আজ সন্ধে ঠিক 6:30 শুনবেন অনুষ্ঠান উড়ান। সন্ধে 7:10 থেকে 7:45 পর্যন্ত আপনারা শুনবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশাসনিক বছরে 25 বছর পূর্ণ হওয়ার জন্য একটি বিশেষ অনুষ্ঠান, এবং ঠিক রাত 8:05 শুনবেন অনুষ্ঠান গানি আপকে লিয়ে। এই গানি আপকে লিয়ে পর্বে আপনারা হিন্দি ছায়াছবির গান, আপনাদের পছন্দের গান জানাতে পারবেন আমাদের বন্ধুকে, এবং শুনতে পারবেন আপনাদের পছন্দের হিন্দি ছায়াছবির গান। রাত 9:02 শুরু হবে আপনাদের আরও একখানি পছন্দের পর্ব, আজ রাতে পর্ব। আর রাত 11:00 থেকে সেই আমাদের দিল্লি কেন্দ্র থেকে এফএম গোল্ডের অনুষ্ঠান আপনারা শুনবেন। তাহলে জানিয়ে দিলাম একটু ছোট্ট করে আজ আমাদের পরবর্তী ঠিক কী কী পর্ব রয়েছে। আর এই মুহূর্তে আমাদের ঘড়ির কাঁটা বলছে ঠিক 5:50 হয়ে, কথা বলতে বলতে 5:51 হয়ে গেল। অর্থাৎ এই অনুষ্ঠানটি নিয়ে আছি আমি আর বেশ কিছুটা সময় আপনাদের সঙ্গে, ঠিক সন্ধ্যে 6:30 পর্যন্ত। আমি নিবেদিতা রয়েছি আজ আপনাদের সঙ্গে, আর থাকবো এই আজকের সিকান্দার পর্বটি নিয়ে ঠিক সন্ধ্যে 6:30 পর্যন্ত। প্রশ্নখানি রাখলাম আপনাদের জন্য, আশা করছি উত্তরটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবো।

শ্রোতা বন্ধু, গানের পর আবার ফিরে এলাম প্রশ্নের উত্তর নিতে। আর দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বন্ধু কিন্তু রয়েছেন, ফোনে কথা বলে নিয়েছি, আশা করছি উত্তরখানি এবারে পেয়ে যাব। নমস্কার, কে বলছেন বন্ধু?

0: হ্যালো,
1: হ্যালো, আমি অর্পণা আমিন বলছি।
0: হ্যাঁ বন্ধু বলুন। একেবারে সঠিক জবাব, অভিনন্দন আপনাকে। বন্ধু, আপনার জন্য পরের প্রশ্ন এবং সময় থাকবে 5 সেকেন্ড। আপনার জন্য পরের প্রশ্ন হলো যে রেবতী কার নাম ছিলেন? ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকুন। বন্ধু অর্পা আহমেদ একখানি প্রশ্নের সঠিক জবাব দিয়েছেন, অভিনন্দন আপনাকে। এবং আশা করছি এই পরবর্তী যে প্রশ্নখানি করলাম, রেবতী কে ছিলেন? মহাভারতে একখানি চরিত্রের নাম রেবতী, আর আশা করছি এই নামটার সঙ্গে আমরা খুব পরিচিত। আপনাদের বলতে হবে যে রেবতী ঠিক কে ছিলেন, কার নাম রেবতী? প্রশ্নখানি রাখলাম আপনাদের সকলের জন্য, আশা করছি কিছু সময়ের মধ্যেই আমি উত্তরখানি পেয়ে যাব। একজন বন্ধু রয়েছেন সঙ্গে। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আপনি কে বলছেন?
2: আমি সাধন মোরি বলছি।
0: হ্যাঁ বন্ধু বলুন।
2: হ্যাঁ,
0: আপনি প্রশ্নের উত্তর দেবেন?
2: উত্তর দেবো, ওটা তো উত্তর দেওয়া হয়ে গেছে। কতবার ফোন করে আপনারা ওই লাইনটা করেন না
0: বন্ধু? আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আমাদের অনুষ্ঠান চলছে। ধন্যবাদ, আপনি সঙ্গে থাকবেন, পরবর্তী প্রশ্নের উত্তর দেবেন। শ্রোতা বন্ধু, এবারে যে প্রশ্নখানি রাখলাম আপনাদের জন্য যে রেবতী কার নাম, সঙ্গে রয়েছেন আরও একজন বন্ধু। নমস্কার, কে রয়েছেন?
3: নমস্কার, আমি শঙ্কর চৌধুরী।
0: হ্যাঁ বলুন বন্ধু।
3: তিনি ছিলেন শ্রীকৃষ্ণের বড় ভাই বলরামের স্ত্রী।
0: একেবারেই সঠিক জবাব, অভিনন্দন আপনাকে। আপনার জন্য পরবর্তী প্রশ্ন, যে কৃপাচার্য কে ছিলেন? একজন গুরু বলে আমরা ওনাকে চিনি, কৃপাচার্য কে ছিলেন? আপনাকে একটু বলতে হবে যে কৃপাচার্য নামে আমরা মহাভারতে কাকে জানি, কে ছিলেন, তার পরিচয়টা ঠিক কি?
3: কৃপাচার্য আপনার পাণ্ডবদের গুরুদেব।
0: পাণ্ডবদের? না বন্ধু, নিতে পারলাম না উত্তরটা। সঠিক জবাব যদি না পাই আমরা সঠিক উত্তর বলে বিবেচিত কিন্তু করতে পারছি না এই মুহূর্তে। আরও একবার জানিয়ে দিই যে 5 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের উত্তর দিতে হবে। 5 সেকেন্ড অর্থাৎ খুব তাড়াতাড়ি, প্রশ্ন করার কিছুটা সময়ের মধ্যেই আপনাকে উত্তরটা দিতে হবে। সঙ্গে রয়েছেন আরও একজন বন্ধু। নমস্কার, কে বলছেন?
4: হ্যালো, আমি অর্পণা আহমেদ বলছি।
0: হ্যাঁ বলুন বন্ধু। আমি অপেক্ষা করছিলাম, তিনি অস্ত্রগুরু ছিলেন। পরশুরাম কে ছিলেন? শ্রোতা বন্ধু, সময়ের মধ্যে উত্তর দিতে হবে। শ্রোতা বন্ধু, এবারে যে প্রশ্ন, যে পরশুরাম কে ছিলেন, আমি যদি আরো একটু ডিটেলস আপনাদেরকে প্রশ্নটা বুঝিয়ে বলি, যে এই মহাভারতের মধ্যে পরশুরামকে আমরা একজন গুরু বলে কিন্তু জেনে থাকি, তিনি ঠিক কি শিক্ষা দিতেন বা কার গুরু তিনি ছিলেন, কার গুরু হিসেবে প্রধানত আমরা ওনাকে চিনি, এই প্রশ্নের উত্তরখানি আমি চাইছি। সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আরও একজন। নমস্কার, হ্যালো, শ্রীকৃষ্ণের নাম বন্ধু, আপনি বোধহয় অন্য কোনো প্রশ্নের উত্তর দিয়েছেন তাই না? না বন্ধু, আরেকটু সহজ করে প্রশ্নখানি করছি, যে কার অস্ত্রগুরু ছিলেন পরশুরাম? নমস্কার, হ্যালো, নমস্কার।
5: নমস্কার দিদি।
0: নমস্কার বন্ধু, বলুন।
5: গান শুনতে চাই একটা
0: বন্ধু। এটা আমাদের আজকের সিকান্দার পর্ব চলছে, আমাদের কুইজ প্রোগ্রাম চলছে।

0: খেলার অনুষ্ঠান, আপনি শুনুন আমাদের অনুষ্ঠান, সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধু, আমাদের স্টুডিওর ফোন নম্বর খোলা রয়েছে আপনাদের প্রত্যেকের জন্যই, তবে অনুরোধ রইল যে আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান আপনারা শুনবেন, তারপর ফোন করবেন, কারণ আমরা প্রত্যেকটা অনুষ্ঠান এক একটা নির্দিষ্ট বিষয়ের উপর সাজিয়ে রাখি আপনাদের প্রত্যেকের জন্যই। আর এই আজকের সিকান্দার পর্বটা আপনাদের প্রত্যেকেরই খুব প্রিয় একখানি পর্ব, তাই আমরা চাইব যে প্রশ্ন উত্তরের মাধ্যমেই আমরা যেন এই সময়টাকে কাজে লাগাতে পারি। সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আরও একজন বন্ধু। নমস্কার, কে বলছেন?
1: নমস্কার।
0: নমস্কার,
1: আমি শঙ্কর চৌধুরী।
0: হ্যাঁ বলুন।
1: আপনার তিনি ছিলেন ভীষ্ম এবং কর্ণের অস্ত্রগুরু এবং তিনি কুঠারধারী ছিলেন।
0: অভিনন্দন আপনাকে। আপনার জন্য পরবর্তী যে প্রশ্নখানি আমি রাখবো,
1: ম্যাডাম আমি আর উত্তর দেব না, নতুন যারা ওরা উত্তর দিক।
0: ধন্যবাদ, সঙ্গে থাকুন শ্রোতা বন্ধু আমাদের এই।

সঠিক উত্তর দিলেন, কিন্তু পরবর্তী প্রশ্ন দিতে চাই উত্তর দিতে চাইছেন না। আপনাদের প্রত্যেকের জন্য পরবর্তী যে প্রশ্নখানি আমি রাখছি, যে মহাভারত এক ধরনের ছন্দে রচনা করা হয়েছে, ঠিক কোন ছন্দে মহাভারতকে রচনা করা হয়েছে বা মহাভারত রচিত কোন ছন্দে আমরা জানি, সেই উত্তরটা এবারে আপনাদের প্রত্যেকের কাছে চাইলাম। দেখা যাক কার কাছ থেকে প্রথম সঠিক উত্তরটা পাই। সঙ্গে থাকুন, শুনতে থাকুন 101.6 MHz FM প্রচার তরঙ্গে এফএম জয়ন্ত।

0: শ্রোতা বন্ধু, আপনারা রয়েছেন আমার সঙ্গে আমাদের আজকের সিকান্দার পর্বে। আর এই মুহূর্তে কিন্তু আশা করছি আমাদের এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য বন্ধুকে আমরা পেয়ে গেছি। নমস্কার, কে বলছেন?
1: নমস্কার,
0: নমস্কার, কে বলছেন বন্ধু?
1: আমি লীলা কর্মকার বলছি।
0: হ্যাঁ বন্ধু, না
1: হ্যালো,
0: উত্তরটা হয়নি বন্ধু, ধন্যবাদ।
1: আচ্ছা,
0: চেষ্টা করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনারা সবসময় চেষ্টা করেন এবং তার জন্যই আমাদের এই অনুষ্ঠান একেবারেই জমজমাট হয়ে ওঠে। আমাদের এই আজকের সিকান্দার পর্ব প্রত্যেক দিন আমরা জানি যে আপনাদের খুব আগ্রহের এই পর্ব। সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আরও একজন বন্ধু। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বন্ধু বলুন। একেবারেই সঠিক জবাব, অভিনন্দন আপনাকে। আপনার জন্য পরবর্তী প্রশ্ন, তবে খেয়াল রাখবেন যেন 5 সেকেন্ডের মধ্যে আপনি উত্তর দিতে পারেন। আপনার জন্য পরবর্তী প্রশ্ন, যে মূল মহাভারতের নাম কি? মূল মহাভারত যেটা রয়েছে, মূল মহাভারত সেটার নাম কি? একেবারেই, সেই মূল মহাভারতে মোট কতটা শ্লোক ছিল? মূল যে মহাভারতটা যেটা বললেন জয়, সেটাতে মোট কতগুলো শ্লোক ছিল? না, এটা সঠিক জবাব নয়। ধন্যবাদ, সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধু, এই শেষ উত্তরখানি আপনারা নিতে পারলাম না, সেটা সঠিক জবাব নয়। আপনি পরপর দুটো প্রশ্নের উত্তর দিয়েছেন, তার জন্য অভিনন্দন আপনাকে। এবার এই প্রশ্নখানি আমি সবার জন্যই রাখলাম, যে মূল মহাভারতে মোট কতগুলো শ্লোক, মূল মহাভারত বলতে আমরা যেটাকে জয় বলে জানি, সেই মহাভারতে মোট কতগুলো শ্লোক ছিল, শ্লোক সংখ্যাটা আমি জানতে চাইছি। আপনারা রয়েছেন এই মুহূর্তে 101.6 MHz FM প্রচার তরঙ্গে, আমার আপনার সবারই প্রিয় FM উজ্জয়ন্তী। আপনারা শুনছেন আজকের সিকান্দার পর্ব, আর এই পর্বটি নিয়ে আমি রয়েছি আপনাদের সঙ্গে ঠিক সন্ধ্যে 6:30 পর্যন্ত। আর এই মুহূর্তে যে প্রশ্নখানি করলাম আপনাদের জন্য, যে মূল মহাভারতে মোট কতগুলো শ্লোক ছিল, অর্থাৎ শ্লোকের সংখ্যাটা আমি আপনাদের কাছে জানতে চাইছি। আশা করছি খুব তাড়াতাড়ি এই সংখ্যাটা আমি জানতে পারবো, ততক্ষণ খানিকটা অপেক্ষা তো আমাকে করতেই হবে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন।

শ্রোতা বন্ধু, স্টুডিওর ঘুরতে এই মুহূর্তে সময় ঠিক সন্ধ্যে 6:16 হয়ে 44 সেকেন্ড। অর্থাৎ এই আজকের সিকান্দার পর্বটি নিয়ে আমি আছি আপনাদের সঙ্গে আর খুব অল্প সময়, সন্ধ্যে ঠিক 6:30 পর্যন্ত আমি আছি আপনাদের সঙ্গে আজকের সিকান্দার পর্ব নিয়ে। আর এই মুহূর্তে যে প্রশ্নখানি আপনাদের জন্য আমি রেখেছিলাম, যে মূল মহাভারত, যেটাকে আমরা জয় বলে জানি, সে মূল মহাভারতে মোট কতগুলো শ্লোক ছিল, অর্থাৎ শ্লোক সংখ্যা আমি জানতে চেয়েছি আপনাদের কাছে। তবে এই মুহূর্তে কিন্তু কোনো ফোন আমি দেখতে পাচ্ছি না, আশা করছি কিছুটা সময় আরও আপনাদের দিচ্ছি, আশা রাখছি এই উত্তরটাও আমি পেয়ে যাব। প্রত্যেক কটা প্রশ্নের জন্য আমি অপেক্ষা করেছি এবং এই প্রশ্নটার জন্য আমি অপেক্ষা করব আর কিছুটা সময়, কারণ সময় রয়েছে আমাদের হাতে। আর খেলার নিয়ম অনুযায়ী সঠিক উত্তর না পাওয়া পর্যন্ত কিন্তু আমি কিছুটা সময় অপেক্ষা করতেই পারি, আর 2 মিনিট মতো সময় দিলাম আপনাদের, তারপর না হয় উত্তরটা আমি বলে দেব। তবে মনে রাখতে হবে বন্ধু, আমাদের এই খেলার নিয়ম অনুযায়ী আজকে এই খেলায় যিনি সব থেকে বেশি নম্বর প্রশ্নের উত্তর দিয়েছেন তিনিই হবেন কিন্তু আমাদের আজকের এই অনুষ্ঠানের আজকের সিকান্দার। তাই চলুন আর কিছুটা সময় অপেক্ষা।

0: শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার, কে বলছেন?
1: হ্যালো, নমস্কার ম্যাডাম।
0: নমস্কার, কে বলছেন?
1: জুলাইবাটা থেকে সুমন মোহরি।
0: হ্যাঁ বন্ধু, বলুন। এই অনুষ্ঠানে আজকের প্রথম কল আপনার?
1: না না, আমি আর আগে ফোন করি মাঝে মাঝে।
0: না না, আজকের এই অনুষ্ঠানে এখন প্রথম ফোন করলেন? আচ্ছা বলুন, আপনি আমাদের একনিষ্ঠ শ্রোতা বন্ধু এবং এই অনুষ্ঠানে আপনাকে বরাবর আমরা পেয়ে থাকি। বলুন, কোন প্রশ্নের জবাব দেবেন? শেষ যে প্রশ্নটা করলাম সেটার জবাব তো। না, আমি সেটা জিজ্ঞেস করিনি। আমি বলেছি মূল যে মহাভারত, যেটাকে আমরা জয় বলে জেনে থাকি, সেই মহাভারতের মোট কতগুলো শ্লোক ছিল, শ্লোকের সংখ্যা? না, আমাকে সঠিক নম্বরটা বলতে হবে যে মূল মহাভারতে মোট কতগুলো শ্লোক ছিল। না বন্ধু, এটা সঠিক জবাব নয়। ধন্যবাদ, আপনি চেষ্টা করেছেন, সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধু, উত্তরখানি পেলাম না, তাই উত্তরটা আমি নিজেই দিয়ে দিচ্ছি। মোট 8,008 শ্লোক ছিল মূল মহাভারতে। বন্ধু, আমাদের সময় প্রায় শেষ হয়ে এসছে, আর শেষ একখানি প্রশ্ন করছি। আশা করছি এইটার উত্তর একেবারেই খুব সহজ একখানি প্রশ্ন। অর্জুনের স্ত্রীর নাম কি? সঙ্গে রয়েছেন একজন বন্ধু। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ বন্ধু বলুন। বন্ধু, সেটার উত্তর দেওয়া হয়ে গেছে, সেটার উত্তরটাও দেওয়া হয়ে গেছে। এবারে যে প্রশ্নখানি করেছি যে অর্জুনের স্ত্রী, ওনার নাম কি? এই প্রশ্নের উত্তরটা দিতে পারবেন? অর্জুনের স্ত্রী? এছাড়া ওনার আর কোনো নাম রয়েছে? না বন্ধু, এই উত্তরটা নিতে পারলাম না। অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধু, আমাদের এই অনুষ্ঠান, আজকের সিকান্দার পর্ব আমরা এই পর্যন্তই রাখছি, কারণ এই প্রশ্নোত্তর পর্ব এই পর্যন্তই আর বাড়াচ্ছি না, কারণ আমাদের সময় সীমিত। এবং এই পর্যন্ত আমরা যে কজনের উত্তর পেয়েছি, সেই কজনের উত্তরে কিন্তু আমরা আরও বেশ কিছুক্ষণ আগেই আজকের এই অনুষ্ঠানের সিকান্দারের নাম কিন্তু আমরা পেয়ে গেছি। তবে যে প্রশ্নখানি করেছি, শেষ যে প্রশ্নটা, আর কিছুটা সময় আমি অপেক্ষা করছি, খুব অল্প সময়, দেখা যাক উত্তরখানি যদি পাই তো ভালো, খুব ভালো কথা, আর যদি না পাই উত্তরখানি আমি নিজেই দিয়ে দেবো।

0: শ্রোতা বন্ধু, সঙ্গে রয়েছেন একজন বন্ধু। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন?
1: আমি অপনীন্দ্র মণ্ডল বলছি।
0: হ্যাঁ বন্ধু, বলুন।
1: প্রশ্নগুলো আবার রিপিট করতে পারবেন ম্যাম?
0: অর্জুনের স্ত্রী কে ছিলেন? অর্জুনের স্ত্রীর নাম বলবেন।
1: অর্জুনের
0: স্ত্রীর নাম অর্জুন। মহাভারতে অর্জুন, ওনাকে আমরা সবাই চিনি, অর্জুনের স্ত্রীর নাম কি বলতে হবে?
1: দ্রৌপদী ম্যাম।
0: এছাড়া ওনার আর কোনো পরিচয়? অসংখ্য ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধু, এক্ষেত্রে তথ্য অনুযায়ী অর্জুনের স্ত্রী, যাকে আমরা

কৃষ্ণের ভগিনী বলেও চিনে থাকি, তিনি হলেন সুভদ্রা। একেবারেই এই উত্তরটাই আমি চাইছিলাম আপনাদের কাছ থেকে, কিন্তু আশাহত হইনি, কারণ অনেকগুলো প্রশ্নেরই আপনারা সঠিক জবাব দিয়েছেন। তাই সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। তবে শ্রোতা বন্ধু, সময় হয়ে গেছে আমাদের আজকের এই পর্ব, আজকের সিকান্দার পর্বের, আজকে যে সিকান্দার হয়েছে সে সিকান্দারের নাম ঘোষণা করার। আজকের এই অনুষ্ঠানে সব থেকে বেশি সঠিক জবাব দিয়ে, অর্থাৎ মোট 12টি প্রশ্নের সঠিক জবাব দিয়ে আজকের এই অনুষ্ঠানের সিকান্দার হয়েছেন আমাদের বন্ধু অর্পা আহমেদ। অনেক অনেক অভিনন্দন বন্ধু আপনাকে। আশা করছি আজকে যে শ্রোতা বন্ধুরা অংশগ্রহণ করেছেন, আগামীতে আপনাদের প্রত্যেককে আমরা এই অনুষ্ঠানে এবং বিভিন্ন অনুষ্ঠানে পাবো, কারণ আপনাদের এই উৎসাহ, আপনাদের এই প্রচেষ্টা প্রতিনিয়ত আমাদেরকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে। আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে, FM উজ্জয়ন্ত। আর এখন আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা রয়েছি আপনাদের সঙ্গে, তবে আছি আর খুব অল্প সময়। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের এই অনুষ্ঠান।

শ্রোতা বন্ধু, আমাদের স্টুডিওর ঘড়িতে এই মুহূর্তে সময় ঠিক সন্ধে 6:28 হয়ে 21 সেকেন্ড, অর্থাৎ সময় হয়ে গেছে আমাদের আজকের সেকেন্ডের পর্ব, তার ইতি টানার। তবে হ্যাঁ, ইতি শুধু এই পর্ব, অর্থাৎ আজকের সেকেন্ডের পর্বের ইতি টানছি। আমাদের অনুষ্ঠান কিন্তু চলতে থাকবে ঠিক রাত 11টা পর্যন্ত, আর সেই 11টা পর্যন্ত অনুষ্ঠানে আপনাদের সঙ্গে থাকবে আমাদের বন্ধু আরজে শর্মিষ্ঠা। আর শর্মিষ্ঠা দিদি কিন্তু ইতিমধ্যে স্টুডিওতে চলে এসেছে আপনাদের জন্য বিভিন্ন পর্ব নিয়ে, আর সেই পর্বগুলো সাজিয়েছে একেবারেই আশা করছি আপনাদের মনের মতো করে। আপনারা শুনবেন আমাদের এই অনুষ্ঠান, আমাদের ওয়েব সোটিটি প্ল্যাটফর্ম রয়েছে, সেখানে আপনারা অনুষ্ঠান শুনতে পাবেন, এবং আমাদের নিউজ অন এয়ার অ্যাপেও কিন্তু আপনারা আমাদের অনুষ্ঠান শুনতে পাবেন। 101.6 MHz FM প্রচার তরঙ্গে আপনারা এতক্ষণ শুনছেন আমার সঙ্গে, এবং শুনবেন ঠিক রাত 11টা পর্যন্ত আমার আপনার সবার প্রিয় FM উজ্জয়ন্ত। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের এই অনুষ্ঠান। আমি আপনাদের বন্ধু আরজে নিবেদিতা ছিলাম এতক্ষণ আপনাদের সঙ্গে, বিদায় নিচ্ছি আজ এই পর্ব থেকে। আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো এক পর্বে অন্য কোনো এক বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সঙ্গে থাকুন।

0: ব্যবস্থা হয়ে গেছে।
1: কিসের?
0: গুড্ডির ফিজের। দেখা,
1: 20,000 টাকার লোন মুহূর্তে। জানিস কে দিচ্ছে, সুদ কত? শুধুমাত্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান থেকেই লোন নিবি, আর লোন ততটা যতটা দরকার, তাও যাচাই করে। ব্যবস্থা হয়ে গেছে, মাইনে অ্যাডভান্সে পাঠিয়েছি।
2: আরবিআই এ কথা বলে,
3: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।

শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধুরা, টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে, আর এই মুহূর্তে আপনাদের সবাইকে উড়িয়ে নিয়ে যাব একটুখানি রসায়নে। কেন বলছি বলুন তো, আমাদের আশেপাশে এত সব মিস্টেরিয়াস সায়েন্টিফিক ব্যাপার রয়েছে না? আচ্ছা, এটার একটা সুন্দর নাম দেওয়া যায় না, কেমিস্ট্রি উইথ মিস্ট্রি। আর সেখানেই নানান ধরনের ম্যাজিক। হ্যাঁ, ম্যাজিক বই কি শেখাবো? সেই সব ম্যাজিক যা দিয়ে আপনি হয়তো বা চমকে দিতে পারবেন আপনার বন্ধুকে, আপনার স্কুল টিচারকে, বা আপনার ফ্যামিলিকে। কী ধরনের ম্যাজিক বলুন তো? ফিরে এসে বলছি, উড়ান অনুষ্ঠানে উড়িয়ে নিয়ে যাব বিজ্ঞানের দুনিয়ায়, আর শিখব কিছু অসাধারণ ম্যাজিক। কিন্তু তার আগে এই সুন্দর সন্ধ্যায় শ্রেয়া ঘোষালের কণ্ঠে এই সুন্দর গানটি।

যে কথাটা এতক্ষণ ধরে বলছিলাম সেই কথাটায় যদি আবার ফিরে যাই, কেমিস্ট্রির মিস্ট্রির দুনিয়ায় সেখানে নানা রকম ফর্মুলা কাজ করছে, আর সেই সমস্ত ফর্মুলা ইউজ করে আমরা করতে পারি ম্যাজিক। আচ্ছা বন্ধুরা, যারা স্কুলে পড়ো তাদেরকে যদি বলি, তোমরা সবাই বাড়িতে বা পাড়ার সরস্বতী পুজোর সময় পুরোহিত মশাইকে দেখেছো তো, হোম সাজিয়ে আগুন জ্বালাচ্ছেন, সেই কোষাকুষি দিয়ে মন্ত্রপুত ঘি সেই হোমের মধ্যে দিচ্ছেন, আর দেওয়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, দাও দাও করে আগুন জ্বলে উঠছে। যারা বিজ্ঞানের ছাত্র রয়েছে, তোমরা মনে হয় না কেমিস্ট্রির বই পড়ে কিছু কেমিক্যাল জোগাড় করে হোমে আগুন খেলাটি দেখাতে কি, যদি নাই বা দেখাতে, তবে এখন কিন্তু সেটা দেখাতে পারবে কোনো পুজো আচ্ছা ছাড়াই। কিভাবে বলো তো, ভীষণ সহজ পদ্ধতি। আর তার জন্য আমাদের একটু ছোটোখাটো জিনিস জোগাড় করে নিতে হবে।

0: তাহলে চলো দেরি না করে চটপট জেনে নিই কি সেই সব জিনিস লাগবে আমাদের সেই হোমে আগুনের ম্যাজিক দেখাতে। না না না, ওই যজ্ঞের মতো করে পুজো আচ্চা করতে বলছি না, অন্যভাবে। আর তার জন্য লাগবে কাঠ, বালিসহ হোম সাজাবার উপকরণ। সাজাবো আমরা ওইভাবেই, কিন্তু সেখানে আমরা ইউজ করব কি বলো তো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর গ্লিসারিন। এবার পদ্ধতিটা খুব সহজ বলে দিচ্ছি, তোমার যদি ইচ্ছে হয় আমি একটু সাধু সেজে বসবো সেটাও করতে পারো, যদি না ইচ্ছে হয় কোনো দরকার নেই। একটি টেবিলের উপর দুটি ইট রেখে তার মধ্যে বালি এবং কাঠ দিয়ে হোমের মতো করে সাজাবে, একদম উপর উপর করে, স্ট্যান্ডের মতো করে। তারপর সেই পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেটা জোগাড় করতে বলেছে সেটার গুঁড়ো হোমের একটি জায়গায় রেখে দাও। সমস্ত ব্যাপারটা সাজিয়ে একটা ধর্মীয় পরিবেশ তৈরি করো। ম্যাজিক তো, ম্যাজিক দেখাতে গেলে সেই রকম একটা অ্যাম্বিয়েন্সের দরকার হয়। তো তারপর কি করতে হবে বলো তো, ছোট একটা পেতলের কোষার মধ্যে কিছুটা গ্লিসারিন রেখে নিজের মতো করে যা খুশি মন্ত্র পড়ো, আর সেটা ঘি ঢালার ভঙ্গিতে হোমের মধ্যে ঢেলে দাও। দেখবে কোনো রকম কোনো আগুন ছাড়াই সেই পারম্যাঙ্গানেটের মধ্যে গ্লিসারিনটি পড়ার সঙ্গে সঙ্গে আগুন জ্বলে উঠল, আর সমস্ত পরিবেশটা তৈরি হলে তোমার যারা দর্শকরা থাকবে তারা কিন্তু উৎফুল্ল হয়ে উঠবে। কিভাবে ম্যাচেস বা লাইটার ছাড়াও হোমে আগুন জ্বালানো যায় সেই ম্যাজিক তো তোমাদের বলে দিলাম। আর এবার বলি এটা কেন হয়, মনের মধ্যে প্রশ্ন যাচ্ছে স্বাভাবিক, যে কেন এমন হচ্ছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সঙ্গে সেই গ্লিসারিনের রিয়াকশনটাই বা কি। হ্যাঁ, সেখানেই বলছি, সেই পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং গ্লিসারিনের রিয়াকশনের জন্য সেখানে তাপ উৎপন্ন হচ্ছে, আর সেই উৎপন্ন তাপেই আগুন জ্বলে উঠছে। তো চট জলদি শিখে নিলাম তো ম্যাজিকটা, আর ম্যাজিকটা যখন শিখলামই গান হয়ে যাক এই মুহূর্তে। চলো, যেই দীপটি নিভে গেছে সেই দীপটি কীভাবে জ্বালাতে হবে সেটা তো আমরা শিখেই নিলাম, কিন্তু এরকমই একটি অসাধারণ গান আবারও তোমাদের শোনাই শান আর শ্রেয়া ঘোষালের কণ্ঠে।
1: দেখিয়ে ট্যাগোর কিতনে খামোশ সওয়াল করতে হ্যাঁ জিন্দগি সে, বড়া নাজুক এহসাস হ্যায়, জহাঁ জহাঁ জিন্দগি কা দামন উসকি গুঞ্জাইশ সে জিয়াদা খিঁচা, ওহাঁ ওহাঁ উসকি সাঁস ছুট গই।

मैं घूमता हूँ। कैसे घूमता हूँ? कस्तूरी हिरण की तरह। কত ভালো লাগে না যখন হরিণগুলো ছুটে ছুটে বেড়ায়, আমাদেরও মনটা করে এই সমস্ত গাছ ফেলে একটু যদি ঘুরে আসা যেত। আর ঘুরে আসার নাম শুনলে এই গরমে মনে হয় যদি একটুখানি আমরা বরফের দেশ থেকে ঘুরে আসতে পারতাম তাহলে বোধ হয় গরমটা থেকে একটুখানি রেহাই পেতে পারতাম, তাই না? কিন্তু এই মুহূর্তে যাওয়া তো সম্ভব হবে না। তাই বরফ নিয়ে কথা উঠলো যখন, বরফ নিয়ে আরও একখানা কেমিস্ট্রির ম্যাজিক সম্পর্কে কিন্তু আমরা বলতে পারি। আর এবার যেটা বলবো সেটা ম্যাজিক বলতে দারুণ ম্যাজিক, কারণ বরফের মধ্যে আগুন, ভাবা যায়? বরফ একটা ঠান্ডা পদার্থ যেটা জল দিয়ে তৈরি করা হয়, সেখানে আগুন, ইম্পসিবল।

পসিবল, কেমিস্ট্রি মিস্ট্রিতে সব কিছুই পসিবল। আর সেটা কীভাবে পসিবল চলুন চার জলদি করে জেনে নিই। আসলে আমরা সবাই দেখেছি, বরফকে যদি জলের মধ্যে ছেড়ে দেই তাহলে কিন্তু বরফ ভেসে ওঠে, তাই তো? ভীষণ স্বাভাবিক ব্যাপার। কিন্তু বরফে আগুন দিলে জ্বলবে সে ঘটনা তো কারোরই চোখে পড়েনি। কেমিস্ট্রির তো কত কত বই পড়েছি, কত কেমিক্যালের ধর্ম জেনেছি আমরা, কিন্তু বন্ধুরা শুধু পড়লেই তো হবে না, হাতে কলমে পরীক্ষা করে দেখাতে হবে তো। তাহলে চলো এমন একটা ম্যাজিক জানি, নিজেরাও আনন্দ পাবো এবং আমাদের যারা দর্শকরা থাকবে তারাও কিন্তু দারুণ আনন্দ পাবে। তো তার জন্য আমাদের চাই বরফের একখানা চাই, ক্যালসিয়াম কার্বাইড আর দেশলাইয়ের বক্স, আর বেশি কিছু চাই না। এবার দর্শকদের সামনে টেবিলের ওপর একটা থালার মধ্যে সেই বরফের চাই, বা অনেকে ভাববেন যে বরফের চাই মানে কি, বরফের একখানা বড় ফ্ল্যাট টুকরো, ঠিক আছে, একটা বিশাল টুকরো, সেটা আমরা রাখলাম টেবিলের উপর। এবার কি হবে, এই ফাঁকে আমরা ক্যালসিয়াম কার্বাইডের ছোট ছোট কণাগুলো বরফের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দেব, ঠিক আছে? আর দর্শকদের শুধু বলবো যে চোখ বন্ধ করে দেখুন, এবার কিন্তু আগুন জ্বলে যাবে বরফের মধ্যে, ঠিক আছে? আর সঙ্গে সঙ্গে দেশলাইয়ের কাঠি জ্বেলে বরফের মধ্যে দিতেই দপ করে বরফের মধ্যে আগুন জ্বলে উঠবে। সেটা কিভাবে হবে, ম্যাজিকটা তো সেখানেই, ওই যে আগে ক্যালসিয়াম কার্বাইডের গুঁড়োগুলো ছড়িয়ে দিয়েছেন। আসলে ক্যালসিয়াম কার্বাইড বরফের জলের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন করে, আর আমরা যেটা দেখি সেটা কিন্তু সেই অ্যাসিটিলিন গ্যাসকেই জ্বলতে দেখি। তাহলে দারুণ লাগলো বলুন সেই ম্যাজিকটি? আমার তো দারুণ লাগে, মাঝে মধ্যে এমন ম্যাজিক করে বেশ সবাইকে একটু চমকে দেওয়া যায়, আর সেই একঘেয়েমি জীবনটাকেও একটুখানি ম্যাজিকের ছোঁয়া দেওয়া যায়। তো চলুন এই মুহূর্তে আরও একখানা গান হয়ে যাক শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, একটু একটু করে সময় এগিয়ে চলেছে আর এই মুহূর্তে ম্যাজিকের পাল্লাও কিন্তু বেশ ভারী হয়ে উঠছে। আচ্ছা, ছোটবেলা কিন্তু আমরা এই ম্যাজিকটা প্রায়শই দেখতাম যখন কোনো ম্যাজিশিয়ান হঠাৎ করে হাতের মধ্যে আগুন এনে দেখিয়ে দিতেন, তাই না? আমরা বেশ চমকে যেতাম। কিন্তু যখন বড় হয়েছি, যখন বিজ্ঞান বুঝতে শুরু করেছি, তখন মনে হয়েছে যে না, এটা তো আসলে তেমন কিছু নয়, এটা শুধুমাত্র কিছু পদার্থের বিক্রিয়া। একদম তাই। আসলে ব্যাপারটা কি বলুন তো, এতটা চমকে যাওয়ার পেছনে কোথাও না কোথাও আমাদের একটা ভয় কাজ করে, কারণ আগুন দেখলে আমরা সকলে ভীষণ ভয় পাই। সবসময় আমরা চেষ্টা করি আগুন থেকে দূরে থাকার। আর ম্যাজিশিয়ান যখন এই আগুনটাকে তার হাতের মুঠোয় বন্দি করেন, তখন চমকে না গিয়ে তো আর উপায় নেই। আর এটাই হচ্ছে কেমিস্ট্রির মজার খেলা। এখন বলছি, এই মজার খেলাটা আপনিও দেখাতে পারবেন। কীভাবে দেখাতে পারবেন? হাতে আগুন থাকবে অথচ হাত পুড়বে না, তাই ভয় পাওয়ার কোনো দরকার নেই। এবার মন দিয়ে পদ্ধতিটি শুনুন কি বলছি। হ্যাঁ, প্রথম তো উপকরণ বলছি কি কি লাগবে আমাদের। আমাদের শুধু দুটো উপকরণ লাগবে। একটা হচ্ছে কার্বন ডাই সালফাইড CS2, এবং তার সাথে কার্বন টেট্রাক্লোরাইড CCl4। তো কীভাবে করবো বলুন তো? আর একটা বোতল লাগবে। হ্যাঁ, একটা বোতল লাগবে। সেই বোতলের মধ্যে 30cc কার্বন ডাই সালফাইড এবং 20cc কার্বন টেট্রাক্লোরাইড দ্রবণ ঢেলে সেটার একটা মিশ্রণ আমরা প্রস্তুত করে নেব। তারপরে সেই মিশ্রণটি প্রস্তুত হয়ে গেলে বোতলের মুখ ছিপি দিয়ে ভালো করে বন্ধ করে রাখতে হবে, একদম এয়ার টাইট। এইবার এই মিশ্রণের সামান্য অংশ ডান হাতের তালুর মধ্যে রাখবেন। দর্শকদের মধ্যে একজনকে ডেকে হাতে আগুন লাগাতে বলবেন। সেখানে কিন্তু আরও একটা কিন্তু আছে, সেই কিন্তুটা হচ্ছে ভয় পেয়ে হাত কিন্তু নাড়ালে চলবে না। ভয় পেয়ে হাত একটুকুও নাড়াবেন না। আগুনের শিখাটি বেশ কিছুক্ষণ ধরে জ্বলবে, কিন্তু আপনার হাতে লাগবে না, হাত পুড়বেও না। অন্ধকার ঘরে এই খেলাটি দেখালে আগুনের শিখাটি আরও আরও বেশি পরিষ্কারভাবে দেখা যাবে এবং দর্শকরাও বেশি আনন্দ পাবেন। আচ্ছা, এবার মনে প্রশ্ন জাগছে না যে এটা কেন, কেমনভাবে হয়? আমারও মনে সেটা প্রশ্ন জেগেছিল। তারপর যখন সেই মিস্ট্রিটা আনবক্সিং করেছি, তখন আমি পুরোটাই জেনে গেছি। যেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে যে কার্বন ডাই সালফাইড এবং কার্বা টেট্রাক্লোরাইডের যে মিশ্রণটি, খুব তাড়াতাড়ি বাষ্পীভবনের জন্য ঠান্ডা হয়ে যায় আর আগুনের শিখা তার উপরের দিকে উঠতে থাকে। তাই হাতে আগুন লাগে না, একটা ঠান্ডা অনুভূতি হয়। তাই এই ম্যাজিকটা কিন্তু ট্রাই করা যেতেই পারে, কারণ সবাইকে চমকে দিতে আমরা কে না ভালোবাসি বলুন তো? আর সেই সাথে যদি সেই গানটা হয়, কই মিল গেছে ছবির, ইটস ম্যাজিক, কেমন

থাকবে, কারণ লাইফ ইজ অল অ্যাবাউট ম্যাজিক। তাহলে চলুন একবার সবাই মিলে বলি, ইয়েস ইটস ম্যাজিক।

এই সমস্ত ম্যাজিকের পরে এবারে সময় হয়ে গেছে উড়ান অনুষ্ঠান থেকে বিদায় নেবার। কিন্তু আপনারা টিউন করে থাকবেন 101.6 মেগাহার্টজ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত, কারণ আরও নানান অনুষ্ঠানের সেজে রয়েছে আমাদের অনুষ্ঠান পর্বগুলো। তাই টিউন করে থাকবেন 101.6 মেগাহার্টজ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টসে আকাশবাণী এফএম উচ্চয়ন্ত। আর অনুষ্ঠান শুনছেন, এতক্ষণ ছিলাম আমরা উড়ান অনুষ্ঠানে। আর কিছুক্ষণের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবায় 25 বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

0: ছং বিদ্যাসাগরনি মাংপলি অ খুমতাং বগৈ খুলুমং ইয়াফারকা খুয়াই জেলানি ককতম হুকুম নাইখং তাই রং নাইখংনি চেতন বাই খুয়াই গণকি রেমচনি রংনগ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরনি আচাইমা সাল পালাই যাখা আর খুয়াই জেলা পরিষদনি কাজকু অক্রাজক অপর্ণ সিংহরায় মানজাখা উদয়পুরনি চন্দ্রপুর কলোনি রেমচনি রংনগ গুমতি হাঙ্গর বেরেমনি খুলমুং ইয়াফর মানমিল যোগালে যাখা আবনা চেঙ্গিরিখা গুমতি জেলা পরিষদনি কাসকু অক্রা দেবল দেবরা আর উদয়পুর আউলি পরিষদনি চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদারব টংবাইখা বিলোনিয়ানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজব তিনি কর্মকচাক মিল কাইসা যোগালে যাখা কলেজনি হাবলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরনি হলংনি মাংথঙ্গ খুমতাং কান্দ্রিউই খুলমুং ইয়াফারকা কলেজনি প্রিন্সিপাল ডক্টর মনোরঞ্জন দাস আবনি উল বিদ্যাসাগরনি তাংলাংমা সামুং রগ্নতিউই কগনারখা সারাসীমা রেমচনি রংনগনি ফ্রংনাই বক্রক রামকৃষ্ণ চক্রবর্তী মন্দিরকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা ককতুমা থুমনাই রগ্নি থৈ রেমা হাই সামুং কাহাম হদা ন লামকো তালপনা গান আমতুই চেতন হদানি ফাইসিং বরগনি তাং কাহামনি ফনুকমানি মারি তিনি তুলসীপতি রেমচনি বুরিরগ্নি রংনগ এসেম্বলি অব জার্নালিস্ট বাই যুগালে যাক থৈরিমা তাই উমর গনাং রগ্নি সাক নাইজাকমা শিবিনো চেঙ্গিরি হুই ব ম কক সাকা ব হাসদেনি কক্তমা থুমনাই রগ্ন স্রাই স্রাইখে বংনি সামুং তাংনানি কবকা মেইল কক নারখা আগরতলা আউলি নেখ্রানি মেয়র দীপক মজুমদার এসেম্বলি অব জার্নালিস্ট নি তাংফাং সানি দেবরায় আর ককতম হুকুম নাইখংনি সচিব কিরণ গীতে তাই তাংফাং বিম্বিসার ভট্টাচার্য সং তংবাইখা মিলো এসেম্বলি অব জার্নালিস্টনি বুখাক্তই সাখাম নগনি বেমারি রোগনি বাকি হুইল চেয়ার কাইবা ইয়াফার জাখা মন্ত্রীবক্র নরেন্দ্র মোদী লুকু সেবানি সিমি হা কতর সেবানী কক ওয়ানস গই খা চঙ্গই লুকু সামংনি দিখল বিশি নৈচিবা পুংসুখা সেবা তাই নাইকলমুং কাহাম ওয়ানসুগুই কেন্দ্রনি হাফাং নুই সাই ব্রিটিশনি বিশিনি বিশিং বিকশিত ভারত সামনা নাহারৈ থাকিয়াউই সামুং তাঙুই দঙ যতনি মানজাকমুং বাই হামক্রাই তাই হদানি ফান বাংরিউই লুকুরগনি তমুং চামুং কাহাম কুকনি ফাইসিং সেলাইউই দঙ থাকিয়াউই সেবা প্রকল্প অভিযান অ সামুং বুতাঙ্গ চং নরগনি থানি মাই গভ প্ল্যাটফর্মনি ইয়াকতুই চিকন বানিয়া খালাইনাই রগনি সেবসাবনি কক ওয়ানসগুই তুবুজাক মন্ত্রী বক্রকনি স্বনিধি যোজনা তাং বুতাং নতিউই তিনি বেরেম চং অ ককতুম ন খালায়ন
1: চিকন বানিয়া খাইনাই রগ্ন বাই থাংসুকজা খাইতি সানাবো প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা নাংমা বার জায়াসাগৈ তঙ্গো লামানি হকার চিকন বানিয়া খাইনাই তাই বানিয়া ফুয়ারনাবো ও তাংবতাং লাকাইনি সেব রুবো বাই থাংনি বানিয়া নতেই ব ফুয়ারনাবো হাপাংনি রায়দানো রুগী অ তাংবতাংনি সেব বাই লাকাইন হারি মানো প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা চিকন বানিয়া খাইনাবো তে বাই থাংসুকজাক অঙ্গি বাঁচানাবো কতাল লাম ফুনুগো সুমন ভট্টাচার্যনি ককথুম ককতুমা খতল নিশিমি আং বিপূর্ণা আকাশবাণী আগরতলা
0: আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকমা খাই টংবায়ু আকাশবাণী ককতমানি আপডেট মানান বাকি লগ ইন খাই www.newzonair.com নিউজ অন এআইআর এপ ফলো খাইদি সদালাম ফেসবুক তাই এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তাই ইনস্টাগ্রাম পেজ এআইআর নিউজ এলার্টস নাইদি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর আপন কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতমানি আপডেট মানানখে এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা ও নাইন নাঙ্গান এডিসিনি ভিলেজ কমিটি চংবারেনি খরং বাই আওয়াইনি সামুং তিনি পাইসুখা ও সেপ্টেম্বর তালনি বুসকাং সাল নুইচি চার ফুং দামসনি সিমি চেঙ্গুই সারিক দামরুই জরা বুট এচাক জাগান হাসে চংবারি কমিশনের সচিব অনুরাগ সেন সাকা ব্লক ব্রুচি ব্রুই কাই নুই সাই চুকুরা বাচি আচুকথায় বুট ইয়াজাক জাগানো বুট লেখা জাগানো সেপ্টেম্বর তালনি সাল বাবু খরচাউই মানো এডিসিনি ভিলেজ কমিটি চংবারিও বেবাগুই খরক সাসাই দগরা ব্রুচি বাঁচানাই বাতাইয়াউই কুপলাই ইংখা বরকনি বিশিং বিজেপিনি খরক চারচিসা তিব্রা মথানি খরক সাসাই বারা বাচিসনি সিপিআইএমনি খরকসা তাই কুবুনি বদলনি খরকসা দঙ খুয়াই জেলানি ব্লক কাইবা আমচাইও এডিসি ভিলেজ কমিটিনি চংবরিন কেবংমং গ্রুই তাই যাই তাই কজাং কজাংখে পাইসুগ্রনান বাগৈ তিনি পুলিশ সুপার টাংনগ পানা কাইসা সংস্থা দেখা

পান্দাবত জেলা পুলিশ সুপার ডি জগদীশ্বর রেড্ডি সিআরপিএফ আসাম রাইফেলস তাই বিএসএফ নি কুচুকবির নি অফিসারক দংবাইখা কেন্দ্রনি রাং কক চংলাই নক সাকা খনা কক তিসাল ফানো হাকতর গুনাঙ্গুই হাফাং বাই গুসিজাক যত ব্যাংক রক ফিয়োগজাক তঙ্গন হাকতর গুনাঙ্গুই ককচাপ খ্লাইজাক সালথাম রুমুই ব্যাংক বন সাকলাইজাক মা বাই আচাইজাক জংজালন ইয়াকাগ্রী নান বাগৈ আমতে ইয়াপ্রি রমজাকা তফসিলি জাতি হামক্রাই মন্ত্রী সুধাংশু দাস তিনি ফটিক্রা বিধানসভা কেন্দ্রনি কাঞ্চনবাড়ি দনসিং চৌধুরী মেমোরিয়াল নকলাও সাকনাইজাকমানী তাই থিরি মানি শিবির কতর কাইসানো চেঙ্গিরেখা ভারতনি লেলামাও থাংজাক সিপাই লীগনি চেতন ভাই আসাম রাইফেলস তাই ইন্ডিয়া ক্লাবনি চুবাচু ভাই ও শিবিন যোগালে যাখা চ্যাংসামান মেলক অগ্নারেখা উনকুটি জেলা পরিষদনি কাসকুবক্রা মলন্দু দাস হাস্তে হাফাংনি ইয়াকবারা সচিব তরুণ দেববর্মা সিপাই হামক্রাই নাইখংনি দাগিফাং ইয়াকচু মেজর ডাক্তার কাকলিধর আকসং এশিয়ান গেমস ভারতনি চেলাতাই ব্রী কাবাডি বদল কাইনুইন রাংচাক মেডেল মানখা বদল কাইনুইন ফাইনাল ইরানন মেচেনই মেডেল মানখা ব্রী রগনি বাচি মিটার এয়ার রাইফেলস আদং খরকতামনি ভারত তাই বদল রুফাই মেডেল মানখা চেলা রগনি ম্যারাথন খাইচিকমাও সাওয়ান বারওয়াল উলনুই থাই মানই রুফাই মেডেল তুবুখা ভারতনি তাজিনদার পাল সিং টুর চেলা রগনি শর্টপুট ইভেন্ট রুফাই মেডেল মানখা রাষ্ট্রভক্ত দ্রৌপদী মুর্মু যত মেডেল মানাই রগ্ন হামবাই এফারখা বুসকাং দামনুই চিবরী ও হাস্তিনী যত হাঙ্গর ফেরাঙ্কি ওয়াতে ওয়াউ মানুহিনুই হজাকলাইকা নবর্তি বানাইখং খনা সালনি তুমারি সাকাব 35 ডিগ্রি তাই খামাব 39 ডিগ্রি সেলসিয়াসনি গানগিনি তঙ্গুই মানো পাইর নান সঙ্গ তিন কক্তম বুবাক দাইসা বুড়ি মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী খনা পুং দামচে সব আকাশবাণী মন কি বাদ পানানি বিশিংতই হাকতর তাই হাকতর ফাতানি বড় রকবাই ককলম সালাইয়ানো মন্ত্রীক্র প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা কক্তমা তুমনে রগ্নি থুই রুমাহাই সামুং কাহাম সদান লামকু তালফুনে গান এডিসিনি ভিলেজ কমিটি চঙ্গরেনি খরাংবাই আওয়াইনি সামুং তিনি পাইসুখা এশিয়ান গেমস ভারতনি চেলাতাই বুড়ি কাবাডি বদল কাইনুইন রাংচাক মেডেল মানখা কক্তুমা তিনিন বাকি অরণ পাইখা উলনি কক্তুমা আওয়াই এঙ্গান খনাফুং দামসনি তামুই সতী বৃজিওয়া

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্রলোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের সড়ক প্রচার শেষ, ভোটগ্রহণ আগামী 28 সেপ্টেম্বর। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, সাংবাদিকদের রক্তদান সমাজকে নতুন দিশা দেখাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ ও মহিলা উভয় কবাডি দল স্বর্ণপদক লাভ করেছে। এবারে বিস্তারিত সংবাদ। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের সড়ক প্রচার আজ শেষ হয়েছে। আগামী 28 সেপ্টেম্বর সকাল 7টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন জানিয়েছেন, 44টি ব্লকে 2950টি আসনে ভোট গ্রহণ করা হবে। আগামীকাল কড়া নিরাপত্তার মধ্য দিয়ে 44টি ব্লক কার্যালয় থেকে 7300 বেশি ভোটকর্মী 1095টি ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা হবেন। ভোট গণনা হবে 5ই অক্টোবর। উল্লেখ্য, এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে মোট 1640 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এর মধ্যে বিজেপির 81 জন, তিপ্রামথার 1557 জন, সিপিআইএমের 1 জন এবং অন্যান্য 1 জন। খোয়াই জেলার 5টি ব্লক এলাকায় এডিসি ভিলেজ কমিটির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য আজ পুলিশ সুপার কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ডি জগদীশ্বর রেড্ডি, সিআরপিএফ, আসাম রাইফেলস, বিএসএফ, টিএসআর এর উচ্চপদস্থ আধিকারিকগণ। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী আজ যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়। এ উপলক্ষে আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একজন যুগ প্রবর্তক, সমাজ সংস্কারক ও মানবতার আলোকবর্তিকা। শিক্ষা বিস্তার, নারী শিক্ষার প্রসার, বিধবা বিবাহ প্রচলন এবং সমাজের কুসংস্কার দূরীকরণে তাঁর অসামান্য অবদান আজ পথ দেখায়। তিনি বলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মানবতাবাদী চিন্তা শিক্ষা সমাজ সংস্কারের আদর্শকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, শিক্ষিত ও প্রগতিশীল সমাজ গড়ে তোলায় সরকারের

প্রধান লক্ষ্য। তথ্য সংস্কৃতি দপ্তর ও আগরতলা পৌর নিগমের 40 নম্বর ওয়ার্ডের উদ্যোগে আগরতলা ড্রপগেট স্থিত বিদ্যাসাগর স্মৃতি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়ক মীনারানী সরকার, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল। অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ বিদ্যাসাগরের মর্মমূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। খোয়াই জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তর ও শিক্ষা দপ্তরের উদ্যোগে খোয়াইয়ের গণকি দ্বাদশ্রেণী বিদ্যালয়ে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা সিংহ রায়। উদয়পুরের চন্দ্রপুর কলোনি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে গোমতী জেলাভিত্তিক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধন করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায়। উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার। বিলোনিয়ার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজেও আজ বর্ণময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের মূল ফটকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান কলেজের অধ্যক্ষ ডক্টর মনোরঞ্জন দাস। এরপর একটি আলোচনা সভায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনাদর্শ নিয়ে বক্তব্য রাখেন সারাসীমা দ্বাদশ স্কুলের প্রধান শিক্ষক রামকৃষ্ণ চক্রবর্তী। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, সাংবাদিকদের রক্তদানের মতো সেবামূলক কাজ সমাজকে নতুন দিশা দেখাবে। এই উদ্যোগ সমাজের প্রতি দায়িত্ববোধের প্রতিচ্ছবি। আজ তুলসীবতী উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অ্যাসেম্বলি অব জার্নালিস্ট আয়োজিত মেগা রক্তদান ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা শিবিরের উদ্বোধন করে তিনি এই কথা বলেন। তিনি রাজ্যের সাংবাদিকদের স্বচ্ছতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব কিরণ গিদ্দে, অধিকর্তা বিম্ভিসার ভট্টাচার্য। স্বাগত বক্তব্য রাখেন অ্যাসেম্বলি অব জার্নালিস্টের সম্পাদক সানিধ দেবরায়। অনুষ্ঠানে অ্যাসেম্বলি অব জার্নালিস্টের পক্ষ থেকে হাসপাতালের রোগীদের জন্য 5টি হুইল চেয়ার তুলে দেওয়া হয়। তপশিলী জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাস আজ ফটিকরাই বিধানসভা কেন্দ্রের অধীন কাঞ্চনবাড়ি ধনসিং চৌধুরী মেমোরিয়াল স্কুল মাঠে মেগা চিকিৎসা ও রক্তদান শিবিরের উদ্বোধন করেন। ভারতীয় প্রাক্তন সৈনিক লীগের উদ্যোগে এবং আসাম রাইফেলস ও ইন্ডিয়া ক্লাবের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, রাজ্য সরকারের অতিরিক্ত সচিব তরুণ দেববর্মা, সৈনিক কল্যাণ অধিদপ্তরের সহ অধিকর্তা মেজর ডক্টর কাকুলিধর প্রমুখ। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ এলার্টসে দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হতে চলেছে মন কি বাতের 138তম পর্ব। এই অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণী সংবাদ ওয়েবসাইট www.newsonair.com ও নিউজ অন এআইআর মোবাইল অ্যাপেও শোনা যাবে। অনুষ্ঠানটি আকাশবাণী, ডিডি নিউজ, প্রধানমন্ত্রীর দপ্তর তথা তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও শুনতে পাওয়া যাবে। অনুষ্ঠানের অব্যবহিত পরই এর আঞ্চলিক ভাষার অনুবাদ শোনা যাবে। এই আঞ্চলিক ভাষার অনুষ্ঠানটি রাত 8টায় পুনঃপ্রচার করা হবে। নির্বাচন কমিশন আজ নয়াদিল্লিতে আয়োজিত এক বৈঠকে জানিয়েছে, পশ্চিমবঙ্গ, বিহার সহ 20টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে সফলভাবে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর সম্পন্ন হয়েছে। এসআইআরে ভোটার তালিকায় বাদ পড়া ও নতুন নাম অন্তর্ভুক্তির জন্য আগ্রহীরা সংশ্লিষ্ট নির্বাচনী নিবন্ধন আধিকারিক বা ইআরওদের কাছে আবেদন করতে পারবেন এবং বিএলওরা নাম বাদ পড়া ভোটারদের বাড়ি গিয়ে প্রয়োজনীয় নথি সংগ্রহ করে তা ইসিআই নেট প্ল্যাটফর্মে আপলোড করবেন। কোনো যোগ্য নাগরিক যেন ভোটাধিকার থেকে বঞ্চিত না হন তা সুনিশ্চিত করতে সিইও, ডিইও এবং ইআরওদের নির্দেশ দেওয়া হয়েছে। অর্থমন্ত্রক জানিয়েছে, আগামীকাল অর্থাৎ রবিবার দেশজুড়ে সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কগুলি খোলা থাকবে। দেশজুড়ে প্রস্তাবিত 3 দিন ব্যাপী ব্যাংক বন্ধের ঘোষণার ফলে উদ্ভূত গ্রাহক সমস্যার সমাধানে এই পদক্ষেপটি গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবা থেকে দেশসেবার মন্ত্রে দীক্ষিত হয়ে একনিষ্ঠ দায়বদ্ধতায় জনসেবার ক্ষেত্রে 25 বছর পূর্ণ করেছেন। সেবা ও সুশাসনের ভাবনায় কেন্দ্রীয় সরকার 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্য অর্জনে নিরলস কাজ করে যাচ্ছে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং সামাজিক ক্ষমতায়নের মাধ্যমে এই নিষ্ঠা মানুষের জীবনযাত্রার রূপান্তর ঘটাচ্ছে।

0: এই বিশেষ ধারাবাহিক সেবা সংকল্প অভিযানে মাই গভ প্ল্যাটফর্মের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীদের সুবিধার কথা মাথায় রেখে আনা প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার সাফল্য নিয়ে আজকের পর্বে শোনা যাক একটি প্রতিবেদন।
1: ছোট ব্যবসায়ীদের স্বনির্ভর করে তুলতে গুরুত্বপূর্ণ উদ্যোগ প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা। রাস্তার হকার, ক্ষুদ্র বিক্রেতা এবং ছোট ব্যবসায়ীদের ব্যবসা চালিয়ে যেতে ও বাড়াতে এই প্রকল্পের মাধ্যমে ঋণ সহায়তার সুযোগ রয়েছে। নিজের ছোট ব্যবসাকে আরও এগিয়ে নিতে সরকারের নিয়ম অনুযায়ী এই প্রকল্পের সুবিধা গ্রহণ করুন। প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা, ছোট্ট ব্যবসায় নতুন।

রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য, সিপিআইএমের ডুকলি মহকুমা সম্পাদক সমর চক্রবর্তী প্রমুখ। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রিটায়ার্ড স্টাফ অ্যাসোসিয়েশনের ষষ্ঠ দ্বিবার্ষিক সম্মেলন আজ আগরতলায় অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ন্যাশনাল ফেডারেশন অব রিজিওনাল রুরাল ব্যাংক স্টাফের প্রাক্তন সাধারণ সম্পাদক গণপতি হেগড়ে। সম্মেলনে সংগঠনের আগামী দুবছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ এবং মহিলা উভয় কবাডি দল স্বর্ণপদক জিতল। উভয় দলই ফাইনালে ইরানকে হারিয়ে এই খেতাব অর্জন করল। মেয়েদের 50 মিটার এয়ার রাইফেলে 3 সদস্যের ভারতীয় দল রৌপ্য পদক জয় করেছে। পুরুষদের ম্যারাথন দৌড়ে শাবান বারোয়াল দ্বিতীয় স্থান অধিকার করে রৌপ্য পদক জিতেছেন। ভারতের তাজিন্দর পাল সিং ট্যুর পুরুষদের শটপুট ইভেন্টে রৌপ্য পদক জয় করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সব পদকজয়ীদের অভিনন্দন জানিয়েছেন। এনএসআরসিসিতে আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে আজ সাংবাদিকদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলায় ছেলেদের এবং মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন যথাক্রমে শুভঙ্কর দাস এবং স্বরূপা নাহা। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.3 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের সরব প্রচার শেষ, ভোট গ্রহণ আগামী 28 সেপ্টেম্বর। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, সাংবাদিকদের রক্তদান সমাজকে নতুন দিশা দেখাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ এবং মহিলা উভয় কবাডি দল স্বর্ণপদক লাভ করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে 35 মিনিটে।

0: শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উচ্চান্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে আমরা যেই অনুষ্ঠানে রয়েছি সেই অনুষ্ঠানের নাম গানে আপকে লিয়ে। আপনার পছন্দের গান আমরা আপনাকে শোনাবো, কিন্তু তার জন্য আপনাকে রিকোয়েস্ট করতে হবে, আর সেটা আপনারা পাঠাবেন আপনাদের পছন্দটা আমাদের কাছে ফোনের মধ্য দিয়ে। ডায়াল করবেন 0381-232-6253, জানাবেন আপনার পছন্দ। আমাদের আজকে কিন্তু হোয়াটসঅ্যাপ নম্বরটি বন্ধ রয়েছে, তাই হোয়াটসঅ্যাপ করবেন না বন্ধুরা, ফোন করেই জানাতে হবে আপনাদের পছন্দ। আর তাই ডায়াল করতে হবে, আবারও বলে দিচ্ছি নাম্বারটি 0381-232-6253। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে, আর শোনাবো আপনাদের পছন্দের হিন্দি গান। হ্যাঁ, একেবারে সঠিক শুনলেন, হিন্দি ছবির গানই হতে হবে, সেই পছন্দ হঠাৎই বেজে উঠবে এফএম উচ্চান্তে। এই মুহূর্তে বন্ধু রয়েছেন সঙ্গে, শুনি তার কথা। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, কে বলছেন? হ্যাঁ ব্রিজেশ বাবু, বলুন কি গান শুনবেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন বন্ধু এম এম উজ্জয়ন্ত। তাহলে আজকের অনুরোধের আসর অর্থাৎ গানে আপকে লিয়ে পর্বের প্রথম কলার কিন্তু ফোন করে তার পছন্দ আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আপনি কেন দেরি করছেন, চট জলদি ডায়াল করে ফেলুন 0381-232-6253। আরও একজন বন্ধু রয়েছেন, শুনি তার কথা। হ্যালো, কে রয়েছেন?
1: সেরা ছবি থেকে

0: অঙ্ক হচ্ছে দৌড়ে আসিরে এই গানটা,
1: আচ্ছা ঠিক আছে ঠিক আছে
0: লতাজির গাওয়া গানটা।
1: ঠিক আছে, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন আমাদের অনুষ্ঠানে, আপনার পছন্দের গান অবশ্যই শোনাবো। আরও একজন বন্ধু রয়েছেন, চলুন দেখা যাক কে আছেন। হ্যালো, কে রয়েছেন? হ্যালো,
2: হ্যালো,
1: কে বলছেন বন্ধু?
2: প্রিয়তোষ দেব।
1: প্রিয়তোষ দেব, হ্যাঁ প্রিয়তোষ বাবু বলুন।
2: কর্তব্য ছবি থেকে
1: হ্যাঁ,
2: চান্দা মামা পেয়ারা নিন।
1: কর্তব্য থেকে চন্দা মামা, তাই তো? ঠিক আছে, অবশ্যই শোনাবো, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন আমাদের অনুষ্ঠান, ভালো থাকবেন বন্ধু। আচ্ছা, প্রথম গানটি আমার পছন্দের শোনাই, মধুবন্দী বাগচির কণ্ঠে আপনাদের জন্য রইল।

0: শ্রোতা বন্ধুরা, এই গানটি আমরা শুনলাম সায়া ছবি থেকে, উদিত নারায়ণ এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে। এবং যিনি শুনতে চেয়েছিলেন আমাদের শ্রোতা বন্ধু ব্রিজেশবাবু, তার পছন্দের গান আপনাদেরকে শুনিয়ে দিলাম। আর এই মুহূর্তে আরও একজন বন্ধু অপেক্ষা করছেন ফোন লাইনের ওপারে, তার সঙ্গে কথা বলার পালা। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: হ্যালো, নমস্কার ম্যাম।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি এই মুহূর্তে জম্পুর জেলা থেকে বিশ্রয় দেবরমা বলছি।
0: হ্যাঁ বিশ্রয় বাবু, বলুন কি গান শুনবেন?
1: গান শুনবো

0: খুলেয়াম, ছবি থেকে খুলেয়াম। আর গানের কথাটা মহব্বত করো খুলেয়াম করো,
1: মহব্বত করো খুলেয়াম করো, তাই তো?
0: হ্যাঁ হ্যাঁ,
1: ঠিক আছে। সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন আমাদের অনুষ্ঠান, অবশ্যই আপনাদের পছন্দের গান শোনাবো। আর তাই আমরা রয়েছি গানে আপকে লিয়ে অনুষ্ঠানে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন গানে আপকে লিয়ে, আর যে শর্মিষ্ঠার সঙ্গে। আর এই মুহূর্তে স্টুডিওর খাটা ভুলছে, ঘড়িতে সময় 8:20:07। আরও অনেক অনেক সময় রয়েছে আপনাদের পছন্দের গান শোনার। এই মুহূর্তে আরও একজন বন্ধু রয়েছেন, শুনি তার কথা। হ্যালো, কে রয়েছেন?
2: হ্যাঁ, পূর্ণিমা বলছি।
1: হ্যাঁ পূর্ণিমা, বলুন।
2: সাহিত্যের গান শুনবো। গানটা হলো সপনে সাজন কি, গানটা মানে মুভির নাম হচ্ছে সপনে সাজন কি, গানটা হলো এ দুয়া দুয়া হে রব সে, গানটা
1: ইয়ে দুয়া হে রব মেরে রব সে।
2: হ্যাঁ হ্যাঁ,
1: ঠিক আছে, শোনাবো, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন বন্ধু। আর সময় একটু একটু করে এগোচ্ছে, তাহলে চলুন আমরাও গানের দিকে এগোই। এই মুহূর্তে লীনা দেববর্মা ম্যাডামের পছন্দের গান শুনি, সেটা ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে। চলুন শোনা যাক।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন গানে আপকে লিয়ে 101.6 মেগাহার্টজে এফএম উজ্জয়ন্ত প্রচার তরঙ্গে। আর এই মুহূর্তে আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা, শোনাচ্ছি আপনাদের পছন্দের হিন্দি ছবির গান। এই মুহূর্তে আরও একজন বন্ধু রয়েছেন সঙ্গে, দেখি কে আছেন। হ্যালো, কে রয়েছেন?
1: নমস্কার ম্যাম, আমি রামচন্দ্র গাছে অখিল দেব বলছিলাম।
0: হ্যাঁ অখিল বাবু, বলুন।
1: আমার একটা পুরানো ছবির গান শুনে দেন। গানের নাম হচ্ছে প্রক্রিয়া
0: প্রতিদান।
1: গানটা হচ্ছে প্রক্রিয়া। হ্যাঁ, প্রক্রিয়া চল চলাচল,
0: ফকিরা
1: চল চলাচল গানটা।
0: আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন আমাদের অনুষ্ঠান। আর শ্রোতা

0: বন্ধুরা, একটু আগে যে গানটি আমরা শুনলাম সেই গানটি অনুরোধ করেছিলেন প্রিয়তোষ বাবু কর্তব্য ছবি থেকে। সেই অসাধারণ গানটি আমরা শুনলাম মোহাম্মদ রফি এবং উষা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে। আরও একজন বন্ধু রয়েছেন, দেখি কে আছেন। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো,
1: গুড ইভিনিং, আমি কণিকা বলছি তাগড়া থেকে।
0: হ্যাঁ কণিকা দেবী, বলুন।
1: আমি শুনবো সুশান্ত সিং রাজপুতের যে ফিল্ম কেদারনাথ, ওই ফিল্মের একটা গান তুই ধর, এরকম আর কি।
0: গানটা কি আরেকবার একটু বলবেন?
1: তুই ধর, এটা আবার যায় আর কি গানটা।
0: আপনার কথা খুব অস্পষ্ট আসছে বন্ধু, আরেকবার যদি একটু বলুন। তো চল, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি শুনিয়ে দেব। সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন আমাদের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, চলুন এবারে আরও একটি গানে আমরা চলে যাই। এবারে যে গানটি আমরা শুনব সেই গানটি অনুরোধ করেছেন বিশ্রয়বাবু খুলেআম ছবি থেকে। তাহলে তার পছন্দের গান মোহাম্মদ আজিজের কণ্ঠে আপনাদের সবার জন্য রইলো।

শ্রোতা বন্ধুরা, এই গানটি আমরা শুনলাম পূর্ণিমার পছন্দের ইয়ালকা ইয়াগনিক এবং কুমার শানুর দ্বৈত কণ্ঠে। আর সময় হাতে বেশি নেই, তাই চট চলতে চলুন আজকের শেষ গানে চলে যাই। অখিলবাবুর অনুরোধের গান, তার পছন্দের গানটি আমরা এবারে শুনব ফকিরা ছবি থেকে। চলুন

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 MHz-এ আকাশবাণী FM উচ্চায়ন্ত। ঘড়ির কাঁটা বলছে রাত 9:01 হয়ে 7 সেকেন্ড, আর এই মুহূর্তে সময় হয়ে গেছে আপনাদের সংবাদ শিরোনাম জানিয়ে দেওয়ার। জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে সড়ক প্রচার আজ শেষ হয়েছে। আগামী 28 সেপ্টেম্বর সকাল 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন জানিয়েছেন, 44টি ব্লকে 2950টি আসনে ভোট গ্রহণ করা হবে। আগামীকাল কড়া নিরাপত্তার মধ্য দিয়ে 44টি ব্লক কার্যালয় থেকে 7300-এরও বেশি ভোটকর্মী 1095টি ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা হবেন। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী আজ রাজ্যে যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়। এ উপলক্ষে বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একজন যুগ প্রবর্তক, সমাজ সংস্কারক এবং মানবতার আলোকবর্তিকা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, সাংবাদিকদের রক্তদানের মতো সেবামূলক কাজ সমাজকে নতুন দিশা দেখাবে। আজ তুলসীবতী উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অ্যাসেম্বলি অব জার্নালিস্ট আয়োজিত মেগা রক্তদান ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা শিবিরের উদ্বোধন করে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হতে চলেছে মন কি বাত অনুষ্ঠানের 138তম পর্ব। এই অনুষ্ঠানটি আকাশবাণী এবং দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণী সংবাদ ওয়েবসাইট www.newsonair.com এবং নিউজ অন এয়ার মোবাইল অ্যাপেও শোনা যাবে। নির্বাচন কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গ, বিহার সহ 20টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে সফলভাবে বিশেষ নিবিড় সংশোধন বা SIR সম্পন্ন হয়েছে। বাদ পড়া ও নতুন নাম অন্তর্ভুক্তের জন্য সংশ্লিষ্ট নির্বাচনী নিবন্ধন আধিকারিকের কাছে আবেদন করা যাবে। যোগ্য কোনো নাগরিক যাতে ভোটাধিকার থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করতে BLO-দের প্রয়োজনীয় নথি সংগ্রহ করে ECI নেটে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থমন্ত্রক জানিয়েছে, আগামীকাল অর্থাৎ রবিবার দেশজুড়ে সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলো খোলা থাকবে। দেশজুড়ে প্রস্তাবিত 3 দিনব্যাপী ব্যাংক বন্ধের ঘোষণার ফলে উদ্ভূত গ্রাহক সমস্যার সমাধানে এই পদক্ষেপটি গৃহীত হয়েছে। এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ এবং মহিলা উভয় দলই ফাইনালে ইরানকে হারিয়ে কাবাডি দল স্বর্ণপদক জিতল। মেয়েদের 50 মিটার রাইফেলে 3 সদস্যের ভারতীয় দল রূপোর পদক জয় করেছে। পুরুষদের ম্যারাথন দৌড়ে রূপোর পদক জিতেছেন ভারতের সামান বারওয়াল। ভারতের তাজিন্দর সিং পাল ট্যুর পুরুষদের শুটপুট ইভেন্টে রৌপ্যপদক জয়লাভ করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সব পদকগুলি জয়ীদের অভিনন্দন দিয়েছেন। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিলাম আজকের সংবাদ শিরোনাম।

দুপুরের সময় হয়ে গেছে আজ রাতে পর্বের, যেই পর্বে আমরা নতুন নতুন কিছু শব্দ দেই আপনাদেরকে, এবং সেই শব্দ নিয়ে আপনাদের কথাগুলো নিয়ে যখন আমরা ভাবতে শুরু করি, তখন একটা অন্য পৃথিবী আমাদের চোখের সামনে এসে দাঁড়ায়। আমরা নতুন করে অর্থ খুঁজে পাই, হয়তোবা সেই অর্থগুলো আমাদের জীবনে খুব দরকার। আর তাই রাতের অবসরে একটুখানি সময় আমরা বের করে নিই

এমন একটা শব্দ নিয়ে যে শব্দটা আমাদের জীবনের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে আছে, কোথাও না কোথাও আমরাও জড়িয়ে আছি, কিন্তু তার সীমানাটা কতটুকু? সেটা কি সীমানাবিহীন হয়ে যাবে? সেটা কি তার সীমানা লঙ্ঘন করবে? যাই হোক, সেই শব্দটি আপনাদেরকে বলি, সেই শব্দটি হচ্ছে স্বার্থের রঙ্গমঞ্চ। স্বার্থের রঙ্গমঞ্চ, এই ব্যাপারে, এই বিষয়ে আজকে আপনাদের থেকে আমরা শুনব। আর ফোন করবেন 0381-232-6253, 0381-232-6253 নম্বরে আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে আজ রাতে পারবে। আবারও বলছি, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টি স্বার্থের রঙ্গমঞ্চ। শ্রোতা বন্ধুরা, আমরা ক্ষমা প্রার্থী আপনাদের কাছ থেকে, কারণ আমাদের হোয়াটসঅ্যাপ আজকে বিকল রয়েছে। তাই আপনাদের কাছে আমাদের বিনম্র অনুরোধ, আপনারা কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন না, সবাই চেষ্টা করবেন ফোন করে আপনাদের কথা বলতে। তাহলে চলুন গানে গানে শুরু করি আমাদের আজকের এই অনুষ্ঠান আজ রাতে। বিষয় স্বার্থের রঙ্গমঞ্চ।

0: তারা নীরব কারণ খুঁজে, সেখানে তাদের কোনো লাভ নেই, জড়িয়ে গেলেও লাভ নেই, তাই অন্ধ হয়ে কাউকে বিশ্বাস করাটা কি ঠিক? আসলে স্বার্থপররা মানুষ নয়, তারা স্বার্থের অভ্যেসের দাস। আমরা সবাই আমাদের জীবনে সম্পর্ক চাই, সেটা বন্ধুত্বের সম্পর্ক হোক, ভালোবাসার সম্পর্ক হোক, বা আপনজনের সঙ্গে আমাদের বিভিন্ন ধরনের সম্পর্ক। আমরা ভালোবাসা চাই সব সম্পর্কেই, আমরা বিশ্বাস চাই সব সম্পর্কে, কিন্তু কখনো কখনো সেই সম্পর্কের আড়ালেই লুকিয়ে থাকে একটা অদৃশ্য হিসেব। কিসের হিসেব? মানুষের নিজের তাগিদের হিসেব। জীবনের এই রংমঞ্চে আমরা প্রত্যেকেই কোনো না কোনো চরিত্র। কেউ মুখে হাসি নিয়ে অভিনয় করি, আর কেউ নিঃশব্দে নিজের স্বার্থটুকু খুঁজে নেই। কিন্তু প্রশ্নটা থেকেই যায় যে সম্পর্কে বা জীবনে সত্যিই কি নিঃস্বার্থ বলে কিছু আছে, নাকি সবটাই স্বার্থে জড়ানো? আমাদের জীবনটা যদি একটা রংমঞ্চ হয়, তাহলে সেখানে শুধুই কি স্বার্থ শব্দটা আঁকা? তাই আজকের আজ রাতে বিষয়ে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি আজ রাতে পর্বে, সে বিষয়টি হচ্ছে স্বার্থের রংমঞ্চ, যেখানে আমরা খুঁজব আমাদের জীবনটা কতটুক স্বার্থের সঙ্গে জড়িয়ে আছে। আমরা কি আস্তে আস্তে রোবট হয়ে যাচ্ছি, নাকি এখনো স্বার্থহীনভাবে কোনো সম্পর্ক মেনটেইন করা যায়? চলুন সেই সূক্ষ্ম উত্তরটি খুঁজে নেই আপনাদের সঙ্গে মিলে। সঙ্গে রয়েছেন একজন বন্ধু, কে আছেন দেখি। হ্যালো, হ্যালো বন্ধু, ফোন লাইনটি আপনি যেহেতু চলে এসেছেন ফোন লাইনে, আপনি রেডিও সেটটি থেকে একটু দূরে চলে আসুন।
1: শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা বিশ্বজিৎ বাবু।
1: আপনি যে বলছেন না স্বার্থ, স্বার্থটা থাকা দরকার আছে। আমি স্বার্থের কথাটা বিসর্জন দিয়ে তো জীবন চলবে না, কিন্তু স্বার্থ বলতে এটাকে বোঝায় না যে শুধুমাত্রই আমার আমার করে আমি কতটুকু লুটে নিতে পারবো, এই দৃষ্টিভঙ্গিটা ঠিক নয়। দেখুন, আপনি পড়াশোনা করছেন, আপনি একটা চাকরি পাবেন, এটাও কিন্তু স্বার্থ। আপনি চাকরির স্বার্থে পড়াশোনা করছেন, আপনি একটা ব্যবসা করছেন, লাভবান হবেন, লাভের স্বার্থে করছেন, এটা কিন্তু অন্যায় কিছু নয়। এটা পরিশ্রমের বিনিময়ে আপনি ফলের আশা করে সেই স্বার্থটাকে আপনি আপনার ন্যায়সঙ্গ স্বার্থে পরিণত করছেন। আমি যদি ভুল বলে থাকি আপনি বলবেন কথাটা।
0: একদম একদম একদম তাই।
1: স্বার্থটার মধ্যে স্বার্থ জড়িত আছে বলে আমাদের কিন্তু এতটা কর্মচঞ্চলতা, এতটা একাগ্রতা, এতটা আমরা পরিশ্রম করছি যে আমার যদি কিছুটা করা যায়, আমাকে আমার স্বার্থ আদায় করতে গেলে আমাকে লড়াই করতে হবে, আমাকে পরিশ্রম করতে হবে। এটা কিন্তু নৈতিক স্বার্থ উদ্ধারের কথা বলা হচ্ছে। কিন্তু এমন কিছু মানুষ আছে ম্যাডাম, তারা হচ্ছে একদম স্বার্থপর, এরা স্বার্থান্বেষী, এরা স্বার্থপর, এরা কিন্তু আপনার কাছ থেকে সবকিছু লুটে নিয়ে, যে কথাটা আপনি প্রথমে বলতে চাইছিলেন, আপনার কাছ থেকে স্বার্থ আদায়ের জন্য আপনার পা ধরে ফেলবে। যখন স্বার্থ ফুরিয়ে যাবে, তখন আপনার কাছ থেকে অনেক দূরে ওরা চলে যাবে।
0: শুধু দূরে গিয়েও কিন্তু থেমে থাকে না বিশ্বজিৎ বাবু, সেই মানুষগুলো কিন্তু দূরে গিয়েও থেমে যায় না, সেখানেই
1: থেমে যায় না। আমি একটা কথা আপনাকে বলছি, দেখুন এগুলো কিন্তু সব শ্রেণীর মানুষ হয় না। আপনি হয়তো, আমরা আজকে হুচুট খেলে না ম্যাডাম, আমরা কিন্তু ভালো জায়গাটুকু আমরা হুচুটের ভয় পাই।
0: ঠিক,
1: ধরুন আপনি কোথাও হুচুট খেলেন, খাওয়ার পরে কিন্তু আপনার কাছে এখন ভয় ঢুকে গেল যে আমি এই জায়গাতে হুচুট খাই কি। আসলে ঘটনা হচ্ছে কি, ওই ধরনের লোক যে সবাই সেটা নয় ম্যাডাম,

কিছু মানুষ পাশে থাকে শুধু লাভের আশায়, তোমার সুখ দুঃখ তাদের বিষয় নয়, দরকার ফুরলেই মুখ ফিরিয়ে নেয়, যেন কোনো দিন চিনতই না তোমায়। তাদের মিষ্টি কথায় বিশ্বাস জাগায়, ভেতরে ভেতরে আবার নিজের হিসাব রাখে, তোমার ভাঙা সময়েও

0: অনেকে বলা বলি করে যে স্বার্থপর দুনিয়া, স্বার্থ ছাড়া কেউ কিছু চেনে না। না, আমি এটাকে ওই দৃষ্টিতে দেখছি না। ভালো মানুষের সংখ্যা আছে, হয়তোবা তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে একেবারে বেকায়দায় পড়ে। কিছু নীরব মানুষ আছে ম্যাডাম, দেখবেন আপনি তাদের সহায় সম্বল বলতে কিছু নেই, শুধু এই যতটুকু আছে এটাকে জড়িয়ে এসে বাঁচতে চায়। এটা অন্যায়ের কিছু না, আমি সেটা মতো অন্যায় দেখছি না। কিন্তু আমার কাছে খারাপ লাগে কোনটা জানেন, যার আছে অনেক কিছু আছে, ঈশ্বর তাকে দিয়েছে, সে যেভাবে হোক ছলে বলে কৌশলে পরিশ্রমে সে হয়তো জোগাড় করেছে, কিন্তু তাই আরো চাই চাই করে সে এতটা স্বার্থে জড়িয়ে পড়ছে যে স্যার নিজস্ব লোকগুলিকেও ভুলে থাকতে তার কোনো দ্বিধাবাদ হয় না।
1: ঠিক, সেই সীমানাটা ছাড়িয়ে যাচ্ছেন, সেটাই আমি বলছিলাম যে আমরা স্বার্থে বাঁচি ঠিক আছে, কিন্তু সীমানাটা কত দূর, সেই সীমানাটা সম্পর্কে কি আমরা অবগত, নাকি সেই সীমানা লঙ্ঘন করে চলে যাচ্ছি?
0: আমি একটা কথা শুধু লাস্টে বলবো, যে যারা শুধু দেখুন, আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি যে যখন কোনো মানুষ শুধু চাই চাই করে তার কোনো সীমানা থাকে না। আর একটা কথাই আছে, সন্তুষ্টির সমান ধন নয়। আপনি যখন সন্তুষ্টিটাই করতে পারছেন না, আপনার কাছে ধন, ধনের পাহাড় জন্মে গেল, আপনার কাছে ধন আকাঙ্ক্ষা ফুরাবে না। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে আত্মীয় স্বজন কোনো মানবিক কাজ থেকে আর অনেক দূরে থাকে, নিজের নিজের পারলে নিজের মাকেও ওরা খাওয়াতে চায় না। ভাই বোনকে ছেড়েই দিলাম, আত্মীয় স্বজন তো দূর, পরের কথা প্রতিবেশী তো 1 কিলোমিটার দূরে। সুতরাং এদের ক্ষেত্রে কি হয়, লাস্ট পরিণীতে শুধু বলছি, এরা টাকা বাড়ি সবকিছু থাকে, এদের পাশে কেউ থাকে না মানুষ, এটাই হচ্ছে কথা। নমস্কার,
1: অসংখ্য ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। খুব সুন্দর করে বললেন তিনি, তিনি তার কথার মধ্য দিয়ে অনেকগুলো ব্যাপারই ফুটিয়ে তুলতে চেষ্টা করেছেন। তার মধ্যে একটি কথা আমার খুব ভালো লাগলো, যে খুব রিয়েলিস্টিক একখানা উদাহরণ তিনি দিয়েছেন, যে আমরা যদি স্বার্থ ভুলে থাকি তাহলে তো জীবন চলবে না। আমরা চাকরির জন্য পড়াশোনা করছি, চাকরির জন্য দৌড়াচ্ছি, বিভিন্ন প্রতিযোগিতার পেছনে দৌড়াচ্ছি, তারপরে তার জন্য তো আমাদের একটা স্বার্থ লুকিয়ে আছে, আমার জীবনটা যেন ভালো কাটে। কোথাও না কোথাও সেখানেও একটা স্বার্থ রয়েছে। প্রতিযোগিতা আসলে আমাদের এগিয়ে যেতে শেখায়, কিন্তু সেখানে আপনি নিজের জন্য ভাবছেন, নিজে এগিয়ে যাবেন, সেই স্বার্থটা খুবই ভালো। কিন্তু অন্যের সাফল্য যদি আপনার অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়, তাহলে কিন্তু সেই স্বার্থ আপনাকে পিছিয়ে নিয়ে যাবে। আমরা অন্যের ভুল খুঁজি, অন্যের যোগ্যতাকে ছোট করি, এমনকি তার পথেও বাধা সৃষ্টি করতে চেষ্টা করি, কারণ তখন হয়তো বা আমাদের মধ্যে একটা ইনসিকিউরিটি কাজ করে যে সে যদি এগিয়ে যায় আমি পিছিয়ে পড়ব না তো। আর সেখানটাতেই আমরা ভুল করি। ভুলটা হচ্ছে যে আমরা বুঝতে পারি না নিজেকে আপডেট করাটা আমার জন্য দরকার, সেটা আমাকে টিকিয়ে রাখবে, কিন্তু আমরা চাই অন্যকে টেনে নিচে নামাতে। সে যদি নিচে নেমে যায় আমি এগিয়ে যাব, সে একটা ভুল ধারণা আমাদের মধ্যে কাজ করে। আর তাই সেখানে আমরা হয়তোবা আরো বেশি করে স্বার্থপর হয়ে পড়ি, স্বার্থের রংমঞ্চে আমাদের নামটা উজ্জ্বল হয়ে জ্বলে। আর একজন বন্ধু রয়েছেন, চলুন তার ভাবনার সঙ্গে মিল খুঁজি। হ্যালো, কে রয়েছেন? কে বলছেন বন্ধু?
2: আমি শুভ সন্ধ্যা।
1: শুভ সন্ধ্যা,
2: নমস্কার।
1: নমস্কার বন্ধু, কে বলছেন?
2: আমি আগরতলা শ্রীনগর থেকে সুশীল কুমার দাস বলছিলাম।
1: হ্যাঁ সুশীল বাবু, বলুন।
2: তো আমাদের তো আজকের প্রসঙ্গ হচ্ছে স্বার্থের রঙ্গমঞ্চ।
1: একদম,
2: এই বিশ্বে সৃষ্টিকর্তা আমাদের মানুষ রূপে সৃষ্টি করেছেন। আমরা পৃথিবীতে বসবাস করতে গিয়ে নানা রকম কর্ম করে যাচ্ছি, কেউ ভালো কর্ম, কেউ বা নিজের স্বার্থ উদ্ধারের জন্য কাজ করে যাচ্ছেন, যার মধ্যে লোভ লালসা, লোভ ঠকানো, প্রিয়জন সেজে ঠকানো, স্বার্থ আদায় করে ইত্যাদি প্রতিনিয়ত কিন্তু ঘটে চলছে। আমরা সিনেমা থিয়েটারে অভিনেতাদের যেমন ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখি, কেউ নায়ক, কেউ খলনায়ক। যে খলনায়ক যত বেশি চরিত্রটা ফুটিয়ে তুলতে পারেন দর্শকরা তাকে তত বেশি উপহাস

0: চিন্তা করে থাকে, আর চরিত্রটাকে বাস্তবমুখী বা জীবনমুখী অভিনয়ের জন্য সে তত বড় দক্ষ অভিনেতার শিরোপ অর্জন করে। তখন আমরা বলি সবচেয়ে বড় খলনায়ক এইজন, ভিলেনটা বেশ ভালো করেছে, এটা কে করলো, অমরীশ পুরী না প্রাণ? তখন দেখবেন তাকে তাকে বড় করতে চায়। তেমনি আমাদের এই সমাজে স্বার্থপর লোকেরও স্বার্থ সিদ্ধি করে করা কিন্তু মুখোশ বদল করে নেই,
1: ঠিক
0: প্রয়োজনের সুযোগ গ্রহণের জন্য আবেগ, বিশ্বাস, প্রসাম, প্রশংসা কিংবা ভালোবাসার নাটকও সবকিছুই করে থাকে, মঞ্চস্থ করে থাকে। প্রয়োজনে নিজেকে অসহায় হিসাবে উপস্থাপনা করে স্বার্থ আদায় করতে করে নেই।
1: এটা খুব ভালো কথা বলেছেন, কখনো কখনো নিজেকে এতটাই তারা এতটা ইনোসেন্ট ভাবটা তাদের মধ্যে বেড়ে যায়, সে হয়তোবা সেখানে হয়তোবা আমরা কোথাও গিয়ে মনে হয় যে না লোকটা বোধহয় স্বার্থপর নয়, কিন্তু বাস্তব চিত্রটা অন্য রকম হয়ে যায়।
0: ম্যাডাম আমরা দেখি কি আমরা কোথা থেকে শিক্ষা নেই গুলি, ইংরেজরা আমাদের দেশ 200 বছর শাসন করে গেছে। মির্জাপুর সিরাজদুল্লাহর ঘটনা আমাদের সবাই জানা আছে। মির্জাপুরকে বিশ্বাস করে যে এই ভারতবর্ষটা যেভাবে সিরাজদুল্লাহ যেভাবে দিয়েছে, সিরাজদুল্লাহকে দিতে বাধ্য করেছে মির্জাপুর, মির্জাপুরের জল তো এখনো আছে। আমরা রাজা বাদশাহদের আমলে কি দেখি, মুঘল শাসকদের আমলে দেখি স্বার্থের মঞ্চের ঘটনা, কাকে ঠকিয়ে কে বাদশাহ হচ্ছে, রাজনৈতিক জগৎ কিংবা সামাজিক সংস্থাগুলির তো মধ্যে আমরা লক্ষ্য করি কে কার বিশ্বস্ত, কে কার কাছে দেখানোর খেলা করছে, স্বার্থ সিদ্ধির জন্য কিন্তু এত সব ঘনিষ্ঠতা, একজনের একজনের জীবনীকে আরেকজনের উত্থান হচ্ছে, এইসব ঘটনা কিন্তু আমরা অহরই দেখে থাকছি। এরপর মানে উদ্দিষ্ট কর্ম যখন ক্ষমতা সম্পদ সুবিধা পাওয়া হয়ে যায়, এরপর মঞ্চের সবচেয়ে প্রিয় চরিত্রের জীবনী থেকে টানতে গিয়ে দেখা গেল দৃশ্যপট থেকে উড়া হয়ে গেল, আর ঠকে গেল যে বিশ্বাস করেছে।
1: তাই
0: সোজা সাপটা কথা বলতে গেলে এই স্বার্থের রঙ্গমঞ্চে স্বার্থবোধের মূল হচ্ছে নকল, সমর্মিতা, যে কোনো মূল্যে নিজের লাভ নিশ্চিত করা, এটি সুস্থ এবং সম্পর্কের মধ্যে থাকবে, এই সুস্থ থাকবে যে গিভ অ্যান্ড গিভ অ্যান্ড টেক, দেয়া নেয়ার মধ্যে থাকবে, কিন্তু স্বার্থপর সম্পর্কের মধ্যে শুধু টেক, শুধু নিতে জানে দিতে জানে না।
1: অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর বললেন সুশীল বাবু যে শুধুমাত্র নিয়েই গেলাম, দিলাম না কিছুই। আসলে কখনো কখনো মানুষ স্বার্থ সিদ্ধির জন্য সরাসরি কিছু চাইবে না, বরং পরিস্থিতি, আবেগ আর মানুষকে এমনভাবে পরিচালনা করবে যাতে অন্যজন নিজের ইচ্ছাতেই তার পক্ষে সিদ্ধান্ত নেয়। ওই ইংরেজিতে একটা শব্দ আছে ম্যানিপুলেট, খুব ভালো ওরা ম্যানিপুলেট করতে পারে, কখনো অতিরিক্ত প্রশংসা, কখনো অপরাধবোধ তৈরি করা, কখনো আবেগকে হাতিয়ার করা, এই সবই হতে পারে সেই ম্যানিপুলেশনের সূক্ষ্ম রূপ। আর সবচাইতে কঠিন বিষয় বলুন তো কি, সেটা হচ্ছে যে ম্যানিপুলেশন সবসময় কিন্তু বোঝা যায় না, কারণ সেখানে তো জোর থাকে না, কি থাকে, বিশ্বাস, বিশ্বাসের আড়ালে লুকিয়ে রাখা প্রভাব। তাহলে একটা প্রশ্ন সেখানে চলেই আসে, কেউ যখন নিজের স্বার্থে আমাদের আবেগ ও সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করতে চায়, সেটা কি তখন সেই সম্পর্কের অংশ হয়ে পড়ে নাকি বিশ্বাসের অপব্যবহার? সে কি সেই সম্পর্কে, আবারও বলছি, সেই সম্পর্ক শুধু প্রেমিক প্রেমিকার সম্পর্ক নয়, সেটা বন্ধুত্বের সম্পর্কও হতে পারে, সেটা আপনার পরিবারের কোনো ঘনিষ্ঠ সম্পর্ক হতে পারে, সেখানেও কিন্তু বিশ্বাস দরকার, সমস্ত সম্পর্কেই বিশ্বাস দরকার, তো সেই বিশ্বাসের অপব্যবহার হচ্ছে না তো। স্বার্থের রঙমঞ্চে বেশ অনেক অনেক ইনগ্রিডিয়েন্টস কিন্তু অ্যাড হচ্ছে, একটু একটু করে জটলা সব খুলছে, আর এভাবেই আমরা থাকবো আজ রাতে পর্বে আপনাদেরকে নিয়ে, জানবো স্বার্থের রঙমঞ্চ আর সেখানে কত রকমের রং রয়েছে তাও আপনাদেরকে সঙ্গে নিয়েই জানব। হয়তোবা একটা ক্যানভাস তৈরি হবে, সেখানে মুখ আর মুখোশের আড়ালে লুকিয়ে থাকবে কিছু স্বার্থপর বন্ধুত্বের ছবি, কিছু স্বার্থপর সম্পর্কের ছবি। তবে এই মুহূর্তে এতই মতলবই নিয়ে যদি কথা হচ্ছে, এতই স্বার্থপরতা নিয়ে যদি কথা হচ্ছে, এতই

মতলবই ইয়ারিয়া। এই ছোট্ট শব্দটার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে, তাই না? আর যে দুটো শব্দকে আমরা এক করে আজকে রাজরাতে পর্বে কথা বলছি, অর্থাৎ স্বার্থের রঙ্গমঞ্চ, সেখানেও কিন্তু বেশ অনেক অনেক কথা একটু একটু করে যোগ হচ্ছে, যোগ করছেন আপনারা। আর ঠিক তেমনি রাত্রির 11টা পর্যন্ত আমরা থাকব, আমরা এই শব্দটাকে আবার নতুন করে বুঝবো, চিনব, হয়তোবা এই অনুষ্ঠানের পর থেকে।

0: থেকে আমরা একটু নিজেকে বদলে নিতে পারবো। যাকে খুব করে বিশ্বাস করতাম, হয়তোবা একটু শক্ত হয়ে তারপর বিশ্বাস করব। খুব চট চলদি আমরা কোনো সিদ্ধান্ত নেব না, কারণ বিশ্বাস ভেঙে যাওয়াটা খুব সহজ, বিশ্বাস তৈরি করাটা খুব কঠিন। আরও একজন বন্ধু রয়েছেন, শুনি তার কথা। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: নমস্কার ম্যাডাম।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি ঈশান দেবনাথ বলছি, চন্দ্রপুরের সঙ্গে।
0: ঈশান দেবনাথ, তাই তো?
1: হ্যাঁ, ঈশান দেবনাথ।
0: বলুন বন্ধু।
1: রঙ্গমঞ্চ।
0: একদম।
1: কিন্তু দেখুন, আমরা সমাজে বাস করি, অনেকেই আসে স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে। আবার দেখুন, যারা স্বার্থ নিয়ে ব্যস্ত আছে বললেই আমরা মনে বিচার শান্তি পাই না। যারা স্বার্থ নিয়ে নিজের স্বার্থ নিয়ে যারা ব্যস্ত থাকে বা নিজের স্বার্থ দিয়ে দেখে, তার মনে কিন্তু শান্তি নেই। গিয়ে দেখবেন প্রতিটা পরিবারে যে বেশি স্বার্থপর মানুষের ইয়ে করতেই চায় না, নিজের স্বার্থ ছাড়া কাউকে একটা কদম এগিয়ে যেতে চাই না।
0: ঠিক,
1: আমি দেখেছি বেশ কয়েকটা বাড়িতেই দেখেছি, নিজের স্বার্থ ফুরাইলো আপনার চিনেই না। আর যখন নিজের আয়ার মন ভাবে আপনার ভাবে স্বার্থ উদ্ধার করবে, যখন আপনি বুঝতে পারছেন না, এরা গিরগিটির মতো রং করছে। সমাজ এমন অনেক দেখেছি, আপনার কিছু ব্যতিক্রম আছে, সবাই যা খারাপ করলে কিন্তু ভগবান আবার করব এ সতমি দামি একজনে পাল্লা দিছি, তুই তারও খারাপ আপনার খারাপ, কিন্তু একজনে কোন জানা, সবাই কিন্তু কোন জানা, এই একজন পাল্লা
0: আপনার পাশে দাঁড়াবে।
1: দেখবেন আপনি, আমি এমন কয়েকজন, কতজন আছে,
0: ঠিক
1: 30-40 হাজার মিলে আমরা এমন কয়েকজন আছি, ভালো আছে দিকে তো আমরা শান্তিতে আছি। আমি দেখেছি আমার ইয়েতে দেখছি টাকা আছে চলো না, আরো চাই আরো চাই। কিন্তু আমার ভাই দেখেছি বড় ভাই রিটায়ারমেন্টে গেছে, গরিব আছে, কি সুন্দর স্যার, নিঃস্বার্থ ভাবে দিতে আছে, ভিতরে কোনো ক্যাশ নাই।
0: ভালো থাকবেন বন্ধু, ভালো থাকবেন। সত্যি ঈশানবাবুর কথাতে আমি কোথায় যেন একটু হারিয়ে গেছিলাম। স্বার্থ, স্বার্থের রংমঞ্চ। কিছু কিছু মানুষ সত্যি এখনো আছেন যারা স্বার্থ ভুলে আপনার পাশে দাঁড়াবেন, যাদের কাছে স্বার্থপর হতে বা স্বার্থপর হওয়াটা কেমন একটা গিল্টি ফিলের মতো, তাদের কাছে গিল্টি। এখনো কিছু মানুষ আছে, আপনি বিপদে পড়লে নিজের স্বার্থ যাই থাকুক না কেন, সমস্ত কিছু ভুলে আপনার সামনে এসে দাঁড়াবে। আর তাই হয়তো বা ভূপেন হাজারিকাও লিখেছিলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। সেই সব মানুষগুলো যেন হারিয়ে না যায়। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
2: হ্যাঁ, শেখরপুর থেকে আশিস দেব বলছি।
0: আশিস বাবু, অনেক স্বাগত, বলুন।
2: ঘটনা হচ্ছে, স্বার্থের রংমঞ্চ। দেখেন, স্বার্থপর লোকের যে রঙের শেষ নেই, অর্থাৎ যারা প্রফেশনাল নাট্যকার, যারা নাটক করে বা থিয়েটার করে, প্রফেশনাল যারা থিয়েটার করে তারা তো অনেকগুলি ভূমিকা জানে, তার উপরে স্বার্থপর লোকের একটা বড় নাটক জানে। আমি ছোট্ট একটা ইনস্টিটিউট দিচ্ছি। দেখেন, আমি জয়নগরে এক সময়ে, আজ থেকে 6 মাস আগে, জয়নগর অঞ্চলে আমি একটা নৈশ কাজ করতাম, নাইট ডিউটির কাজ করতাম, বুঝলেন তো। পাশের একটা অল্প বয়সি ছেলে বললো যে, কাকা, তার সঙ্গে প্রায় দেখাও তো হাসি দিত, এইটুকুই, কাকা আমি একটা মহা বিপদে পড়েছি, তো আপনি যদি আমাকে 250 টাকা দিতে পারেন আমার বিরাট বিশাল উপকার হয়। কি উপকার হয়? আমার আজকে চাকরিটা চলে যাবে, 1 ঘন্টা পরবো আমার ফুটু বাতাতে হয়। আমার কাছে আমার 50 শেয়ার থেকে আর কত 500 টাকা দিয়েছি, সে হাসি দিচ্ছে, কাকা ভালো

0: আছেন প্রত্যেক দিন খবর নেয়, কাকা একটু আসছে টাক হবে না, ঠিক আছে টাক বেতন তো হয়নি, বেতন তো হলে দিয়ে দেবো। বেতন গেল, সব গেল, আমি ওই জায়গায় ছেড়ে অন্য জায়গায় ডিউটি করতে চলে এসেছি। ওর সঙ্গে ফোনে কথা বললে যে কাকা আই মিন মোস্ট ক্রাইসিস, আই মিন ক্রাইসিস ইংলিশে বলে আমাকে, আমি যে তুমি ক্রাইসিসে আছো খাওয়া হচ্ছে না, আমি যে দেখো কাকা আমি তো তোমাকে 2,50,000 টাকা দিইনি, 2,500 টাকা মাত্র 800 টাকা দিই ফুকটা ফুকতে বলো, এগুলো শান্ত করবে মানুষের পরিচিত, বুঝলেন তো। আমি বলেছি তুমি 2,50,000 টাকা নিলে ঠিক ছিল, তুমি তো মাত্র 800 টাকা নিয়ে 2,500 টাকা নেয়নি, ও যদি শুনে আমি অত্যন্ত খুশি হবো। ওর কাছে আর ফোন করি না, লজ্জা ভূত হয় নিজের কাছে। যারা স্বার্থপর মানুষ তাদের স্বার্থ আদায়ের জন্য চারটে স্বার্থ আদায় করবে, বুঝলেন তো ম্যাডাম,
1: ঠিক
0: তার দুর্বল টাকাটা খুঁজে সে কত মানবিক কতটুকু, এরপর তো আর হ্যাঁ রং পাল্টাতে থাকবে, একদম আপনার মন খুশি করে নেবে,
1: অনেক অনেক ধন্যবাদ বন্ধু, অনেক অনেক ধন্যবাদ, একদম সত্যি কথা বললেন। কিছুক্ষণ আগেই বলছিলাম ম্যানিপুলেশন নিয়ে, ঠিক তারা নাটকটা খুব ভালো করতে পারে, আর সেই নাটকটা আপনার আমার মতো বোকা মানুষেরা ধরতে পারবে না। আসলে স্বার্থপর মানুষ সবসময় স্ট্রেট ফরওয়ার্ড হয় না, কিন্তু তারা তার উল্টোটা হয়, সবসময় নিজের স্বার্থের কথা অন্যভাবে ঘুরিয়ে বলে, সরাসরি বলবে না, কখনো বন্ধুত্বের অভিনয় করে, কখনো ভালোবাসার, আবার কখনো বা সহানুভূতির, প্রয়োজনের সময় সে আপনার আপন হয়ে দাঁড়ায়, কথায় বিশ্বাস তৈরি করে, আর প্রয়োজন ফুরিয়ে গেলে নীরবে তার আচরণটাই বদলে যায়। আর সব থেকে আশ্চর্যের বিষয় কি জানেন তো, তাদের নাটকটা এতটাই নিখুঁত হয় যে সত্যিটা বুঝতে আমাদের অনেকটা সময় লেগে যায়। তাই মানুষকে তার কথায় নয়, স্বার্থের মুহূর্তে তার আচরণই চিনতে হয়। কারণ ওই যে আশিসবাবু বললেন, মঞ্চে অভিনয় শেষ হলে পর্দা নামে, কিন্তু জীবনের মঞ্চে, জীবনের মঞ্চে আসল মুখটা অনেক সময় সেই পর্দা নামার পরেই দেখা যায়, কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে যায়। কিন্তু দেরি করে চিনলেও আমরা যেন সেই বিষাক্ত মানুষগুলো থেকে একটু একটু করে দূরে সরে আসতে পারি, সেই স্বার্থপর মানুষগুলোর থেকে। হ্যালো, কে রয়েছেন? হ্যাঁ, কে বলছেন বন্ধু?
2: তাদের কাছে দিয়ে ঘেস ঘৃণা ধরে আমি খুব একটা বিপদে আছি, পরিচারিকা ম্যাডাম, আমার খুব কষ্ট লাগলো, আমি কি আর একটা 500 টাকা একটা ব্যাপার নিয়ে দিয়ে দিলাম ম্যাডাম, 6 মাস যায়, 8 মাস যায়, সে তো ভুলে গেছে, ঠিক আছে টাকাটা দেয়নি, টাকাটা দেয়নি, আমি তো আকাশ থেকে বলছি, ও বলে কি দেয়নি, দেয়নি আসলে বলে কি কি খবর, তো দিয়ে দেবো সামনে মাসে বেতন পাইয়ে, তুমি বেতন থেকে কাটতে রেখে দিও, দিয়ে দেবো বেতন থেকে কাটলে আবার গাল ফুলে কাটি না, ও প্রতিদিন মিথ্যেই বলে যাচ্ছে। এরপর একদিন আমি ধরলাম যে তুমি আর ভবিষ্যতে টাকার আশা করবে না, আর ভালো যদি চাও আমার টাকা ফেরত দাও, ওকে ফেরত দিলে আরেকজন
1: টাকার সঙ্গে স্বার্থ জড়িয়ে, তাই তো? অসংখ্য ধন্যবাদ দেবী ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর করে বললেন। হ্যাঁ, টাকার সঙ্গেও কিন্তু স্বার্থ জড়িয়ে থাকে, এবং টাকার স্বার্থ বিশাল ব্যাপার, তার হিসেব খাতা খুললে বেশ অনেকেই কিন্তু আটকে যাবেন, কারণ সেটা খুব সহজে মিটবে না। তবে একটা কথা, 9:40 হয়ে গেছে প্রায়, আমরা 5 জন শ্রোতার সঙ্গে কথা বলে নিলাম, তাদের কথায় যতটুকু আমি একটা কনক্লিউশনে গেলাম সেটা হচ্ছে যে আমরা না মানুষ চিনি।

মানুষ চিনতে বড্ড ভুল করে। আমাদের বয়স বাড়ছে ঠিকই, কিন্তু ওই মোহিনের ঘোড়াগুলির কথায় যদি বলি, মোহিনের ঘোড়াগুলি ব্যান্ডের একটা গান ছিল যে বাড়লে মানুষ, বাড়লে বয়স সবাই মানুষ হয় কি, শুনলে কথা মানুষ চেনা যায় কি, চেনা সহজ নয় চিনতে লাগে ভয়, বলি তাই মানুষ চেনা দায়। খুব অসাধারণ সেই গানের কথাগুলো, আর সেখান থেকেই মনে হলো যে মানুষকে চেনা সত্যি বড় কঠিন, কারণ মানুষ তার মুখ দিয়ে যতটা প্রকাশ করে তার চেয়েও অনেক অনেক অনেক বেশি লুকিয়ে রাখে তার আচরণের আড়ালে। ওই যে বলছিলাম, কেউ খুব আপন হয়ে আপনার পাশে থাকবে, বন্ধু হয়ে পাশে থাকবে, বন্ধুত্বের হাত বাড়াবে, কিন্তু প্রয়োজন ফুরলে সেই হাতটা সরে যাবে, কারণ সম্পর্কের চেয়েও তখন বড় হয়ে ওঠে তাদের কাছে স্বার্থ। কখনো তাদের প্রশংসার আড়ালে থাকবে লুকিয়ে ঈর্ষা, সহানুভূতির আড়ালে থাকবে কোনো উদ্দেশ্য, আর ভালোবাসার আড়ালে লুকিয়ে থাকবে হিসেব। আর তাই সেখানে প্রশ্নটা থেকেই যায় যে আমরা কি সত্যিই মানুষ চিনতে পারি, তার আসল মুখটা দেখতে পাই কি তার আচরণের আড়ালে, নাকি সেই মোহিনের ঘোড়াগুলির গানগুলোর মতোই করেই আমাদেরকে বলতে হবে যে মানুষ চেনা দায়।

0: শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উচ্চয়ন। তো রয়েছি আমরা আজ রাতে পর্বে শুনছি যে বিষয়টি নিয়ে কথা, সে বিষয়টি হচ্ছে স্বার্থের রংমঞ্চ। এই মুহূর্তে আরও একজন বন্ধু রয়েছেন সঙ্গে, শুনি তার কথা। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? বিপ্লব দাস, তাই তো? হ্যালো, শুনতে পাচ্ছেন বন্ধু আমার কথা? স্বার্থের রংমঞ্চ, আপনি কে বলছেন আরেকবার যদি একটু পরিচয়টি আপনাদের বলেন।
1: আমি দীপক দাস বলছি, আগরতলা থেকে।
0: দীপক দাস, দীপক বাবু বলুন।
1: স্বার্থের রংমঞ্চটা আমার কাছে এরকম লাগে, জানি না সবার কাছে এরকম লাগে কি না। স্বার্থের রংমঞ্চটা হলো যার জলের অভাব আছে সে তো জলাশয় চাইবে, আর যাদের নেই তারা অবশ্যই কার্বন ডাই অক্সাইড। আমার শ্রোতাদের কাছে আমার এতটুক মানে আমি বলতে চাই, আপনারা কি প্রকৃতি ভালোবাসেন নাকি প্রযুক্তিকে সম্মানী করেন? কবিতা ম্যাডাম,
0: হ্যালো,
1: রাখছি ম্যাডাম,
0: অসংখ্য ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন আমাদের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, ঘড়ির কাঁটা বলছে রাত 9:47 হয়ে 32 সেকেন্ড, আর একটু একটু করে কথা বাড়ছে, রাত বাড়ছে, আর আমরা নতুন করে একটা কনক্লিউশনের দিকে যাচ্ছি। আসলে জীবনে এমন কিছু মানুষ আছে যারা হয়তো বা মুখোশ পরে আছে, সেটা বন্ধুত্বের মুখোশই হোক বা ভালোবাসার মুখোশই হোক বা আপনার খুব কাছের মানুষের মুখোশই হোক, কিন্তু সেই মুখোশের আড়ালে আপনার জন্য কি লুকিয়ে আছে সেটা কিন্তু দেখতে হলে আপনারও চোখের সামনে থেকে পর্দা সরাতে হবে। আর আজকের এই পর্ব যেন একটু একটু করে সেই পর্দাটাই আমাদের চোখের সামনে থেকে উন্মোচন করছে। আরও একজন বন্ধু রয়েছেন, দেখি তিনি কি বলেন। হ্যালো,
2: নমস্কার দিদি ভাই।
0: নমস্কার, কে বলছেন বন্ধু?
2: আমি পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান থেকে শেখাতিয়া রহমান বলছি।
0: আচ্ছা বলুন বন্ধু।
2: দেখুন, হাত বাড়াইলি বন্ধু। এখন এই বর্তমান প্রজন্মের ছেলেরা আসলে কথা বলতেই তো ভুলে গেছে, তারা মোবাইল সর্বস্ব। এখন হাত বাড়ালে বন্ধু বলতে আকাশবাণীর বিভিন্ন অনুষ্ঠানগুলো, যেইগুলো থেকে আমাদের জ্ঞান লাভ করি, যেইগুলো মাধ্যমে আমরা ভালো থাকতে পারি। আসলে বন্ধুর কাজ তো সেটাই, চড়াই উচড়াই পথে নিঃস্বার্থ ভাবে হাতটা ধরা, যাতে পড়ে না যাই। পড়ে গেলেও সে পিছন থেকে সাহস যোগাবে, ধুলো ঝেড়ে আবার উঠে দাঁড়াও, এরই নাম বন্ধু। তো এইরকম বন্ধুত্বের বন্ধনে হয়তো আমি আমার ব্যবহারই হোক আর যে কোনো কারণে হোক আমি প্রত্যেকের সঙ্গে সম্পর্ক রাখি, এবং আজও পর্যন্ত ডাকলেই হাত বাড়ালেই কিন্তু আমি অনেক হাত পেয়ে যাই, এটা আমার সৌভাগ্য বলতে পারেন এখনকার যুগে। কারণ এখনকার যুগে মানুষ চট করে কেউ কারোর পাশে দাঁড়াতে চায় না, সেক্ষেত্রে আমার পাশে কিন্তু অনেক মানুষ দাঁড়ান আপদে বিপদে বা সমস্যা সংকটের মুহূর্তে, আর এরই নামে নামই তো বন্ধু। আর এই বন্ধুত্ব, হ্যাঁ, এই বন্ধুত্ব জুড়ে থাকে শুধু সম্পর্ক দিয়ে। সম্পর্ক ঠিক থাকলে পাশাপাশি কথাই বলে যে প্রত্যেককে আমরা পরের তরে, আমরা কিন্তু কেউ নিজের জন্যে নয়, একা একা বাঁচতে পারি না, তাই প্রত্যেককে প্রত্যেকের তরে, এটা ভাবলি বন্ধু হাত বাড়ালেই পাওয়া যাবে। এটুকু বললাম, ভালো থাকবেন, নমস্কার,
0: অসংখ্য ধন্যবাদ।

0: ধন্যবাদ বন্ধু, বন্ধু খুব ভালো করে বললেন। বন্ধুত্বের সঙ্গেও খুবভাবে জড়িয়ে থাকে স্বার্থ, কিন্তু সেই সম্পর্কগুলোকে কি আদৌ আমরা বন্ধু নাম দিতে পারি? সেখানে কিন্তু প্রশ্ন চলে আসে। আরও একজন বন্ধু রয়েছেন, হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: নমস্কার দি ভাই।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মণ্ডল, দিদি ভাই।
0: হ্যাঁ প্রবীর বাবু বলুন।
1: হ্যাঁ দিদি ভাই দেখুন, হ্যাঁ, কাক কালো, কোকিল কালো, কালো মাথার চুল, ভুলবেন না এদের স্বার্থপরতার ভুল। মানে এরা স্বার্থপর মানুষ, কত রকম স্বার্থপর হয় মানে বোঝা যাবে না। মানে মানুষের চরিত্রটা মানে আপনার থেকে কাজ করে নেওয়ার সময় কিন্তু তারা কিন্তু আপনাকে হাত বুলিয়ে যা হুক করে কাজটা করিয়ে নেবে, কিন্তু করিয়ে নেওয়ার পর তার চোখের পর্দাটা এত মোটা যে আর কি আপনার দিকে তাকিয়ে আছে কিন্তু কিন্তু সে বন্ধ করে
0: দিচ্ছে।
1: তো সেই জায়গাটায় দিদি ভাই আমি অনেক জায়গায় অনেক ভাবে ঠকেছি, কিন্তু কিছু করার নেই, আমরা তো মানুষ, আমাদের হুঁশিয়ার। সেই জন্য তার পাশে এই কিছু মানুষকে আমি আমার রক্ত দিয়ে তাকে উপকার করেছি, তারা আজকে দেখেও না আমাকে দেখে না। আমি কিন্তু তাদের কাছে কোনো দাবি করিনি, কিন্তু মানে আমার দুঃখ লাগে যে সে তো বলতে পারে কিরে ভালো আছিস, এই পাওয়াটাই হচ্ছে সব থেকে বড় পাওয়া দিদি ভাই। মানে পয়সাও চাইনি তার কাছে, কোনো উপকারও চাইনি, সে যদি আমাকে ওইটুকু বলে আমি আমি কোনো তার কাছে আমি দিয়েছি আমাকে কোনো সাহায্য করো সেইটার আমি চাই না, তার কাছে ভালোবাসাটুকু যে কি রে ভালো আছিস তো, এই ভালোবাসাটুকু যদি আমাকে বলে না আপনাকে আমি মাথায় করে রাখবো দিদি ভাই। কিন্তু সেই সেই জিনিসটা মানে মানুষ একদম তাকায়ও না আর বলেও না, তখন মনে নিজেকে মনে মনে ভাবতে হয় আমি তাহলে ভুল করেছি না কোনো তার কাছ থেকে কিছু উপকার পেয়েছি কি লাভ করেছি। তো এই যে মানুষের পর্দা, আর মানুষের না তিনটে হাত হয়, দুটো নিজের আর একটা অজুহাত, এই অজুহাত হয়তো কোনো সময় কেউ বললো এ প্রবীরকে দেখলি কথা বলি, ওহো আমি দেখিনি রে, এই অজুহাতটা বলার কি দরকার? আপনি নিজে ঠিক আছে আপনি বলবেন না আমার কোনো দুঃখ নেই, কিন্তু আপনার মানে সহানুভূতিটা সবার কাছে, যেন আমার সাথে আপনার ঝগড়াও হয় নাই, কিচ্ছু হয় নাই। হ্যাঁ এই বন্ধুদের কিছু কিছু বন্ধুদের আমি অনেক উপকার করেছি, কিন্তু তারা না সেইগুলো ভুলে গেছে,
0: ভুলে গেছে সেটাই।
1: আমি তাতে কোনো দুঃখ নেই দিদি ভাই, কিন্তু তাদের সহানুভূতিটা পেলে না আমি আরো একটু এগিয়ে যেতে পারবো না, আমি যে কাজটা করছি তাতে খুব ভালো করছি কিংবা ভালো হচ্ছে। এইভাবে মানুষ কিন্তু এগিয়ে যায়,
0: একদম একদম।
1: হ্যাঁ দেখবেন কোনো ছোট ছেলে পড়ে যাচ্ছে, আপনি যদি তাকে বারবার উঠিয়ে দেন সে তার ইচ্ছাটা জাগবে যে আমি
0: অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সত্যি খুব সুন্দর করে বললেন আমাদের বন্ধু। আসলে বন্ধুত্ব এমন একটি সম্পর্ক যার মানে হচ্ছে বিশ্বাস আর ভরসা রেখে নিঃস্বার্থে বন্ধুর পাশে থাকা, কিন্তু কখনো কখনো সেই বন্ধুত্বের আড়ালেই লুকিয়ে থাকে স্বার্থ। প্রয়োজনে খুব আপন হয়ে ওঠে, আপনার বিশ্বাস অর্জন করবে সে, আর প্রয়োজন পড়লেই দূরে সরে যাবে। আর শুধু দূরে সরে যাওয়া নয়, আপনার নামে কালিমা রটাতেও দুবার ভাববে না। তাহলে একে কি আমরা প্রবঞ্চনা বলতে পারি না? এও তো এক ধরনের প্রবঞ্চনা। কখনো আমরা আসলে বুঝতেই পারি না যে মানুষটি একটা সময় সত্যি যাকে আমরা বন্ধু ভেবেছিলাম সে নাকি বেরোলো আমাদের প্রয়োজনীয় মুহূর্তটির অপেক্ষায় থাকা একজন স্বার্থ সন্ধানী মানুষ। আর সবচেয়ে বড় প্রবঞ্চনা তখনই হয় যখন স্বার্থের সম্পর্কটাকে আমরা বন্ধুত্ব বলে বিশ্বাস করি। তাহলে এই প্রশ্নটা থাকুক আমাদের মনে যে বন্ধুত্ব কি সত্যি নিঃস্বার্থ, নাকি কখনো কখনো

কোনো বন্ধুত্বের মুখোশের আড়ালেও লুকিয়ে থাকে স্বার্থের হিসেব? সমস্তটাই কি প্রবঞ্চনা? হিন্দিতে যাকে বলে ধোকা,

হিন্দিতে শব্দটাকে বলে ধোঁকা। আমরা বাঙালিরা ধোঁকার ডালনা খাই, কিন্তু জীবনটাতে কখন যে এই হিন্দি শব্দটা এসে অ্যাড হয়ে গেল সেটা কিন্তু আমরা বোকার মতো করে দেখলাম। কারণ আমরা যাকে বিশ্বাস করি সেই সব থেকে বেশি আমাদেরকে ধোঁকা দেয়। আর তাই এবার আমরা চোখ, নাক, মুখ, কান সমস্ত ইন্দ্রিয়গুলো খুলে সতেজ থাকব। আমাদের কাছে আমরা খুব ক্লিয়ার থাকি যে ভুল আমি করিনি, আমি নিজের স্বার্থ দেখিনি, আমি নিঃস্বার্থভাবে আমার বন্ধুত্বের হিসেব কষেছি। আর যদি আমি আমার দিক থেকে সতেজ থাকি, কনফিডেন্ট থাকি এবং নির্ভুল থাকি, তাহলে দের সহি সহি লেকিন সবেরা আয়েগা। আর এভাবেই একটু একটু করে আজ রাতে পড়বে আমরা কিন্তু আমাদের চোখের সামনের পর্দাটাকে সরিয়ে ফেলছি। জীবনের রংমঞ্চে স্বার্থ শব্দটা ঠিক কতটা রং মেখে আছে সেই রং মাখা মানুষদেরকে একটু একটু করে চিনতে শিখছি। কিন্তু এই মুহূর্তে একটুখানি আমরা গ্যাপ নেব। কেন নেব বলছি,

শ্রোতা বন্ধুরা, এবার 2026 এশিয়ান গেমসের প্রতিদিনের উল্লেখযোগ্য দিকগুলি আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে আপনাদেরকে রিলে করে শোনানো হবে। আজ রাতে পর্ব নিয়ে আমরা আবারও ফিরে আসছি রাত 10:20 মিনিটে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন এফএম উচ্চায়ন্ত।

শ্রোতা বন্ধুরা, আবারও আমরা ফিরে এলাম আজ রাতে পর্ব নিয়ে। যেই আজ রাতে পর্বে আমরা কথা বলছিলাম স্বার্থের রংমঞ্চ নিয়ে, স্বার্থের রংমঞ্চ। আর কথা বলতে বলতে এটাই মনে হলো যে মানুষ স্বার্থের জন্য সব করতে পারে। সব মানে সব। যে মানুষটা কাল আপনার হাত ধরে বলেছিল আমি আছি স্বার্থের জন্য, সেই মানুষটাই আপনার হাত সবার আগে ছেড়ে দেবে। যে মানুষটাকে আপনি নিজের ভাইয়ের মতো ভেবেছিলেন বা বোনের মতো ভেবেছিলেন, স্বার্থের জন্য সেই মানুষটাই আপনার নামে মিথ্যে কথা বলবে, আপনার পিঠে ছুরি বসাবে, আপনাকে সবার সামনে ছোট করবে। আসলে স্বার্থের কাছে সম্পর্কের কোনো দাম নেই, ভালোবাসার কোনো দাম নেই, রক্তের কোনো দাম নেই। মানুষ স্বার্থের জন্য ভালোবাসার নাটক করতে পারে, কান্নার অভিনয় করতে পারে, আপন সাজার ভান করতে পারে। আপনি বুঝতেও পারবেন না যে আপনার পাশে

0: আসা মানুষটা আপনাকে না, আপনার প্রয়োজনটাকে ভালোবেসেছে। আর যখন আপনার প্রয়োজন ফুরিয়ে যাবে, দেখবেন সেই চেনা মুখটাই হঠাৎ অচেনা হয়ে গেছে। এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কিছু করে না, আর এটা মেনে নিতে আমাদের কষ্ট হয়, কিন্তু এটাই বাস্তবতা, এটাই সত্যি। আর একজন বন্ধু রয়েছেন সঙ্গে, চলুন কথা বলা যাক। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: গুড ইভিনিং শর্মিষ্ঠা।
0: গুড ইভিনিং বাচ্চুদা।
1: আমি বাচ্চুদা বলছিলাম।
0: একদম একদম ধরে নিয়েছি, বলুন।
1: আরে বাবা, ঘুমিয়ে পড়েছিলাম, তোমার কণ্ঠ শুনে উঠে গেলাম।
0: বেশ বেশ বেশ, বলুন তাহলে।
1: কথা বলি, অনেকদিন ধরে কথা হয় না তো তোমার সাথে।
0: ঠিক, অনেকদিন ধরে কথা হচ্ছে না, বলুন।
1: আচ্ছা যাই হোক, আজকের বিষয়টা কি?
0: আজকের বিষয়টা হচ্ছে স্বার্থের রংমঞ্চ।
1: দেখো, দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেজ। পৃথিবীতে একটা রংমঞ্চ। আর আজ তুমি আনলে স্বার্থের রংমঞ্চ।
0: ঠিক,
1: তাই না?
0: একদম তাই।
1: আচ্ছা দেখো, আজকে তোমার এটা শুনে মনে পড়ছে দুটো ইংরেজি শব্দের কথা, হিউম্যান পলিউশন, মানব দূষণ।
0: ঠিক,
1: হ্যাভ ইউ হার্ড দিস? বলছিলাম দেখো, এই পৃথিবীতে এয়ার পলিউশন আছে, ওয়াটার পলিউশন, লাইট পলিউশন এবং সাউন্ড পলিউশন, কত পলিউশন আছে, কিন্তু হিউম্যান পলিউশন আমরা খুব কম শুনি।
0: ঠিক,
1: আমার এই আজকে টপিক শুনে মনে হচ্ছে এটা আমাদের মানব দূষণ, পৃথিবীর মানব জাতির একটা রোগ।
0: ঠিক,
1: আমরা, হ্যালো,
0: হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি বন্ধু।
1: হ্যাঁ, আমরা কিন্তু অধিকাংশ মানুষ, এই পৃথিবীর অধিকাংশ মানুষ এই স্বার্থপরতার জন্য আমরা কিন্তু অধিকাংশ মানুষ দূষিত হয়ে পড়ছি।
0: ঠিক, খুব সুন্দর কথা বললেন, এবং সেই টার্মটা যেটা বললেন আপনি, যে হিউম্যান পলিউশন, সেটা নিয়ে অনেকটা ভাবা যায়, তাই না? অনেকটা ভাববার বিষয় সেটা।
1: ঠিক, তোমার আওয়াজটা একটু শুনি। যাই হোক, আমি একটু বলে যাচ্ছি, অল্প একটু, রাত
0: হয়ে গেছে তো। বলুন বলুন বলুন বন্ধু, বলুন।
1: দেখো, উই আর দ্য মোস্ট সেলফিশ, অধিকাংশ কিন্তু আমরা এক একজন একটা স্বার্থপরদত্ত। এই স্বার্থপরতা থেকে বাঁচতে হলে আমাদের কি করতে হবে? অ্যাজ পার মাই নলেজ, যে আমরা জানি কি, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, আমি পড়ি শুনি সবকিছুই। অ্যাকচুয়ালি এটা আমাদের হৃদয়ে কংক্রিট করতে হবে যে মানুষ মরণশীল, টুডে টুমোরো আমি আর থাকবো না। হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছি।
1: আচ্ছা আচ্ছা, টুডে টুমোরো আমি আর থাকবো না, আমি বাঁচবো না, এটা প্রত্যেকের হৃদয়ে যখন কংক্রিট হবে, তখন কিন্তু আমাদের সেই স্বার্থপরতা অনেকটা আস্তে আস্তে দূর হয়ে যাবে।
0: ঠিক,
1: হ্যাঁ দেখো, আমরা মঠ মন্দিরে গির্জায় যাই, আমার কথা বলছি, অন্য কারোর কথা বলছি না, আমি কিন্তু যাই মঠ মন্দিরে গির্জায়, এখানে সাধু সন্ন্যাসী ব্রহ্মচারী তারাদের, তাদেরও কিন্তু স্বার্থপরতার ছোঁয়া একা লেগে আছে।
0: ঠিক,
1: এটা যা আমার মনে হয় আর কি, স্বার্থপরতা বিহীন মানুষ খুব কমই আছে।
0: সেটাই, এখন সেখানেই বিবেচনা করার পালা, যে ভালো স্বার্থ কোনটা আর খারাপ স্বার্থ কোনটা, সেখানে একটা ডিফারেন্সিয়েশন চলে আসে।
1: স্বামী বিবেকানন্দকে নিয়ে, স্বামী বিবেকানন্দ যেদিন মাঠে 1898 সালের 25শে মার্চ বেলুড় মঠে দীক্ষা দিয়েছিলেন, ব্রহ্মচর্য দীক্ষা দিয়েছিলেন, হ্যাঁ ওই দিন বলেছিলেন যে মার্গট, মার্গট বলে ডাকতেন, এই মিস মার্গারেট এলিজাবেথ নোবেলকে মার্গট বলে ডাকতেন, বলেছিলেন মার্গট, তুমি মরণকে জয় করো, মৃত্যুকে জয় করো, তুমি রুদ্রের অর্চনা করো, তাহলে তুমি নিজের স্বার্থপরতা ভুলে মানুষের জন্য কিছু করে যেতে পারবে। এই সেই ভগিনী নিবেদিতা, যিনি আমাদের ভারতবাসীর জন্য একটা নিবেদিত প্রাণ।
0: একদম, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন এফএম উজ্জয়ন্ত, এবং আপনাদের প্রত্যেকের কথা আমরা এক যোগ করে কিন্তু একটা নতুন দিক খুঁজে পাবো, সেটা আমরা প্রত্যেকটা রাতে বিশ্বাস করি, প্রত্যেকটা আজ রাতে পর্বে আমরা যে বিষয়গুলো আপনাকে দেই, সে বিষয়গুলো থেকে আমরা নতুন করে শিখতে যেন পাই, সেটাই আমাদের চিন্তায় থাকে, আমাদের মননে থাকে। আর কোনোদিন এমনটা হয়নি যেদিন হয়তো বা আপনাদের কাছ থেকে কিছু শিখলাম না, আমরা প্রতিনিয়ত শিখি, আজকে আমরা মানুষ চেনা শিখছি। আরও একজন বন্ধু রয়েছেন সঙ্গে, সুনীতা।

0: কথা। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: নমস্কার ম্যাডাম,
0: নমস্কার, কে রয়েছেন?
1: আমি এই মুহূর্তে সুমন মুহুরি বলছি, জুলাইবাড়ি থেকে।
0: হ্যাঁ সুমন বাবু, বলুন।
1: সাপ্তাহিক রঙ্গমঞ্চ নিয়ে আলোচনা হচ্ছে, তো
0: হুম হুম
1: দেখুন দিদি ভাই, জীবনটাই সত্যিই যেন এক অদ্ভুত রঙ্গমঞ্চ। এখানে প্রতিদিন কত মানুষ আসে, কত সম্পর্ক তৈরি হয়, কেউ আপন হয়ে পাশে থাকে, আবার কেউ নিজের প্রয়োজন মিটলে ধীরে ধীরে দূরে সরে যায়। আর মুখে ভালোবাসা, কথায় আন্তরিকতা, সবকিছু কখনো কখনো শুধু স্বার্থের হিসেব হয়ে দাঁড়ায় কিন্তু দিদি ভাই।
0: একদম একদম তাই।
1: তবে এই স্বার্থের ভিড়েও কিছু মানুষ থাকে দিদি ভাই, যারা কোনো কিছু পাওয়ার আশা না করে পাশে দাঁড়ায়। আর তাদের জন্য হয়তো জীবনের রঙ্গমঞ্চটা এখনো এত সুন্দর, তাই মানুষ চিনতে শিখতে হয় দিদি ভাই। আর সম্পর্কের যে মানুষের মনটা দেখতে হয়, এত দেখে বললাম ম্যাডাম,
0: অসংখ্য
1: ভালো লাগছে
0: ধন্যবাদ,
1: আপনাদের নিয়ে।
0: অসংখ্য ধন্যবাদ বন্ধু। সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন এফএম উচ্চারান্ত। হ্যাঁ, মানুষকে চিনতে হয়, কিন্তু কিভাবে চিনবো? সেই মানুষগুলো তো এত সুন্দর করে আমাদের সঙ্গে কথা বলে, আমাদের খারাপ সময়ে আমাদের পাশে দাঁড়ায়। তাহলে বুঝবো কী করে যে সে আমার খারাপ চাইছে? আমার সফলতায় তিনি হাততালি দিচ্ছেন, ভালো রেজাল্ট করলে, চাকরি পেলে, নতুন কিছু কিনলে, স্টোরিতে লাভ রিয়্যাক্ট, কমেন্টে কংগ্রাচুলেশনস লিখছে, সামনে এসে জড়িয়ে ধরছে। তাহলে কি করে বুঝবো যে সে মন থেকে খুশি নয়? আসলে বাস্তবতাটা কি জানেন তো? বাস্তবতাটা হচ্ছে মানুষ আপনাকে তার হাসি মুখটা দেখাবে, আর ভেতর ভেতর তার একটা আগুন জ্বলবে। তারা ভাববে যে ও পারলো, আমি কেন পারলাম না? ওর তো এত কিছু ছিল না, তাহলে ও কিভাবে পারলো? আর এই প্রশ্নগুলো তাদেরকে সত্যি অর্থে আপনার অ্যাচিভমেন্টসে খুশি দেবে না। তারা আপনার সামনে প্রশংসা করবে, কিন্তু পেছনে আপনার সফলতার কারণ খুঁজবে। ভাগ্য, চেহারা, টাকা, যে কোনো একটা ট্যাগ লাগিয়ে আপনার পরিশ্রমটাকে ছোট করে দেবে, কারণ আপনার কষ্টটা মেনে নিলেও সে তার নিজের অলসতা কখনো মানবে না। আর এটাই মানুষের স্বভাব। আমরা হাততালি দিতে শিখেছি, কিন্তু অন্যের আনন্দে সত্যিকারের আনন্দ পেতে শিখিনি। তাই সফল হলে ভিড় বাড়বে, কিন্তু আপনি আপন মানুষ চিনবেন, যারা হাসির আড়ালে আপনার রাত জাগা পরিশ্রমকে দেখেছে, যারা আপনার হাজারো ব্যর্থতার পরেও সাথে ছিল, পাশে ছিল। শুধু তারাই আপনার সফলতায় চোখের কোণে জল আনতে পারবে, আর বাকিরা বাকিরা শুধু হাততালি দেবে, মনের জন্য নয়, শব্দের জন্য। আর এই বাস্তবতাটা যদি আমরা মানতে পারি, তাহলে সেই স্বার্থের মুখোশধারীদের আমরা কিন্তু চিনতে পারব। আর একজন রয়েছেন বন্ধু, কথা শুনি তার। হ্যালো, কে রয়েছেন?
2: নমস্কার দিদি ভাই, আমি মিটন চক্রবর্তী কথা বলছি, মুর্শিদাবাদ জেলার বেলনাঘাট থেকে দিদি।
0: আচ্ছা বন্ধু, বলুন।
2: অনেকদিন পর সাথে কথা হচ্ছে, আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি।
0: হ্যাঁ বন্ধু, বলুন।
2: খুব সুন্দর একটা বিষয় দিয়েছেন, মানে চমৎকার একটা বিষয়, সাথে রঙ্গমঞ্চ, তাই তো?
0: একদম তাই
2: দিদি। দেখুন, খুব মারাত্মক একটা ব্যাধি আমাদের মধ্যে রয়েছে, মনুষ্য জীবনে একটা সাংঘাতিক ভাইরাস, এই স্বার্থপরতা। যদি স্বার্থপরতাকে আমার জীবনে কালিমা না লেপন করে সত্যি করি, সেই স্বার্থ তার জন্য হয়, তাহলে অবশ্যই ঠিক আছে। সেই ক্ষেত্রে যদি ভাইরাস গুলো রোগ আক্রমণ তো হয় তো খুব মুশকিল, কারণ জীবনটা একটা বিরাট বড় রঙ্গমঞ্চ, এবং সেই রঙ্গমঞ্চে কিন্তু আমরা ব্যক্তিগত ভাবে অভিনয় যাত্রা করি। কিন্তু এই যাত্রা যদি অসীমের সঙ্গে মেলার ব্যাপারটা হয়, স্বার্থ নাই গিয়ে নিঃস্বার্থতায় পরিণত হয়, তবে জীবন তুষ্টতার রূপ কিন্তু অন্যদিকে হয়ে যায় দিদি। এই জন্য মনে হয় আমাদের প্রতিটা মুহূর্তে জীবনের একটা অদ্ভুত একটা খেলা,

0: সর্বভাগ আমরা এগোচ্ছি। আমাদের সংসার জীবনের মধ্যভাগে এসে নানান বিচিত্রময় অভিজ্ঞতার ফসল কিন্তু পাই, ফসল অভ্যুত্থয়ে পান্থা যুগে যুগে ধাবিত যাত্রী। আর প্রতিটা মুহূর্তে এগিয়ে চলেছি চড়াই উতরাই জীবন অবগমনে প্রতিটা মুহূর্তে। তাই আমাদের দেখবেন আমাদের যে নিজের মুখশ্রীতা, নিজের মুখশ্রী আমাদের যে রয়েছে তাকে নিজের একটা আত্ম আয়নায় যদি অ্যানালাইজ করি, বিশ্লেষণ করি, তাহলে আমাদের স্বার্থপরতা নয়, ওই যে বললাম নিঃস্বার্থ সাথী হতে হবে, বন্ধু হতে হবে। কারণ সেই ভূপেন হাজারিকার অসাধারণ সেই গান আমার প্রিয় শিল্পী, মানুষ মানুষের জন্য,
1: আসলে কখনো কখনো আমাদের সত্যি মনে হয় যে পৃথিবী থেকে মানবিকতা হারিয়ে যাচ্ছে কি, আমরা সত্যি মানুষ যার মুখ দিয়ে সবসময় ভালোবাসার কথা বেরোতো ঠিক আপনার পেছনে, তার মুখ দিয়েই এতটা খারাপ কথা কী করে বেরোতে পারে? এবং কথা তো কখনো চাপা থাকে না, কথায় বলে বা সায়েন্স বলে মুখ দিয়ে যেই কথাটা বের হয় সেটা ইকো হতে হতে হতে হতে তার ওয়েভলেংথটা হয়তো বা ছোটো হতে পারে, তার ফ্রিকোয়েন্সি লেভেলটা ছোটো হতে পারে, তার পিচটা কমে যেতে পারে, ফ্ল্যাট হয়ে যেতে পারে, কিন্তু সেই কথাগুলো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যেই ঘুরছে। তাই কোথাও না কোথাও সেই কথাগুলো আপনার কানে এসেও পৌঁছাবে, সেই বিশ্বাসের মানুষটা এতটাই অবিশ্বাসের হয়ে যাবে যে তাকে মানুষ আখ্যা দিতেও কোথাও গিয়ে আপনার মনে বাঁধবে, আর তখন তখন মনে হবে যে সম্পর্কে হিসেব, বন্ধুত্বে প্রয়োজন, প্রতিযোগিতায় অন্যকে পিছিয়ে দেওয়ার চেষ্টা, কত কিছুই না জড়িয়ে আছে আমাদের প্রতিদিনকার জীবনে। কেউ পাশে থাকে যতক্ষণ তার প্রয়োজন, কেউ ভালোবাসে যতক্ষণ তার স্বার্থ জড়িত, আবার কেউ বন্ধুত্বের আড়ালেও খুঁজে নেয় নিজের সুবিধা। তবুও কি পুরো পৃথিবী স্বার্থের? হয়তো না, কারণ এখনো এমন মানুষ আছে যারা কিছু পাওয়ার আশায় নয়, শুধু মানুষ বলেই পাশে দাঁড়ায়। তাই হয়তো এই প্রশ্নটা হওয়া উচিত যে দুনিয়াটা কি শুধুই স্বার্থের? মানুষ কি আজ আর মানুষ নেই?

0: নিজের সবটুকু যার জন্য ত্যাগ করেছেন সেও কিন্তু একদিন বলবেই,
1: কেন করেছিলে, আমি কি করতে বলেছিলাম?
0: সমস্ত সমস্যায় তার পাশে থাকার পরেও একদিন শুনতেই হবে।
1: আমার সমস্যা আমি মিনি নিজেই মিটিয়ে নিতে পারতাম, তুমি না থাকলেও চলতো।
0: তার সমস্ত হারিয়ে যাওয়া সম্পর্ককে চেষ্টা করে তার কাছে ফিরিয়ে দেওয়ার পরও কিন্তু আচমকাই সে বলবে আপনি নাকি তাকে একা করে দিতে চান। একটা দিন নিজের মতো চাইলেও ব্যস্ততার অজুহাত এসে দাঁড়াবে প্রাচীরের মতো। আসলে অনুভূতিগুলো মরে গেলে রয়ে যায় শুধু যুক্তি আর তর্কের পাহাড়। তখন কথার পিঠে কথা বসে, কে ভুল কে ঠিকের লড়াই চলে, কারণ সেই বিশেষ অনুভূতিগুলো তখন মৃত। তাই যার জন্য সবটুকু ছাড়ছেন সেও একদিন বলবে স্বার্থপর। সেটা বুঝে নিয়েই ত্যাগ করুন, কষ্ট পাবেন। কারণ আমরা মুখে যতটাই বলি যে এক্সপেকটেশন রাখি না, আসলে ভেতরে ভেতরে কিছু চাওয়া তো রয়েই যায়। একটা একলা সন্ধে, একটা নিশ্চিত বিকেল, হয়তো তখনও চেয়েই যায় মনে মনে। তাই তো আঘাতগুলো আঘাত হয়েই আসে আর আমরা নতুন করে ভেঙে পড়ি। তাই তো মনকে বারংবার বলি চল জটিল হয়ে যাই, কিন্তু অবাধ্য মন তবু আশা করতে ছাড়ে না। আশা থাকলে আশা ভঙ্গও হবে নিশ্চিত। জীবনটা ঠিক পাহাড়ের বাঁকের মতো, অসম্ভব রহস্যময়। আজ যেটাকে নির্ভেজাল মনে হচ্ছে, কাল সেটাকেই হয়তোবা মনে হতে পারে শুধুমাত্রই বোঝাপড়া। মনে হতেই তো পারে, কারণ আমরা যে মানুষ চিনি না, আমরা যে এতটা ভেজাল বুঝি না। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? শুভ সন্ধ্যা, কে বলছেন?
2: আমি জয় কুমার বলছি।
0: জয় কুমার, হ্যাঁ বন্ধু, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ বন্ধু, বলুন। স্বার্থের রঙ্গমঞ্চ, হ্যাঁ,
2: নিজের স্বার্থে চলা এভাবে করার সাথে এভাবে চলছে দুনিয়া। আমাদের সবার জীবন, কেউ নিজের স্বার্থে কাজ করতে করতে জীবন চলে যায়, পরে আবার গুরু বইও যত এমন আর কি এইভাবে চলছে। তবে সব সময় মনে রাখতে হবে যে নিজের ভালো চাইতে হবে, আবার পড়ারও ভালো চাইতে হবে, তবে স্বার্থের
0: কিন্তু এমন মানুষ কজন আছে বলুন তো? আর নেই বলেই হয়তো আমরা বারবার ভুল করি, কিন্তু আছে। বারবার বন্ধুরা, উদাহরণস্বরূপ ফিরে যাচ্ছেন সেই গানে, যেই গান আমাদেরকে বলে মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। আর সেখানেই হয়তো বা আমরা আবারও বিশ্বাস করি যে এমন কিছু মানুষ আছে যারা আমাদের পাশে আছে, কোনো স্বার্থের জন্যে নয়, বরং ভালোবেসে নিঃস্বার্থভাবে আছে। আর তাদের জন্য হাজারবার ভেঙে পড়লেও আমরা উঠে দাঁড়াবো। হাজারবার যদি কেউ আমাদেরকে পেছনে ঠেলতে চায়, আমরা ঠিক সামনের দিকে এগিয়ে যাব। আর এটাই তো জীবন, যেই জীবনে আমরা হয়তো বা বারবার ভুল করব মানুষ চিনতে, কিন্তু সাদা কালোর মুখোশগুলো ঠিক সরে যাবে, আমরা আবার নতুন করে শিখব, ঠিক খুঁজে নেব আমাদের মনের মতো মানুষকে। হয়তো বা চিনি না, কিন্তু চিনতেও তো পারি।

সাদা কালোর মুখোশগুলো যখন সরে যায়, সবার মুখের একই আদল, বন্ধু চেনা দায়। শেষ পর্যন্ত হয়তো স্বার্থ আমাদের জীবনের একটা অংশ, কিন্তু স্বার্থের জন্য আমরা যেন বন্ধুত্ব না হারিয়ে ফেলি, আমাদের মনের মানবিকতাটুকু যেন হারিয়ে না ফেলি। কাউকে ছোট করে, কারো নামে মিথ্যে রটনা করে, কাউকে ঠকিয়ে, কারো

বিশ্বাস ভেঙে জয় পাওয়া সেটা হয়তো সাময়িক, কিন্তু একজন মানুষের সব থেকে বড় পরিচয় তার মানবিকতায়। তাই সম্পর্ক হোক স্বার্থের ঊর্ধ্বে, বন্ধুত্ব হোক বিশ্বাসের, আর প্রতিযোগিতা তা হোক নিজের সঙ্গে নিজের, নিজেকে ছাড়িয়ে যাওয়ার। তাহলে শ্রোতা বন্ধুরা, আমি আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা আজকের মতো এখানেই শেষ করছি আজ রাতে। যেই আজ রাতে পর্বে আমরা কথা বললাম স্বার্থের রংমঞ্চ নিয়ে, আপনাদের মতামত আমাদের সঙ্গে আপনারা ভাগ করে নিলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাইকে বলবো ভালো থাকুন, ভালো রাখুন। স্বার্থের রংমঞ্চে মানুষ হয়ে থাকাটাই যেন আমাদের সব থেকে বড় পরিচয় হয়। অসংখ্য ধন্যবাদ সবাইকে, শুনতে থাকুন এফএম উচ্চান্ত।

শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল সকাল 6:05 ককবরক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হচ্ছে আমাদের প্রথম অধিবেশন। তারপরে অভিজ্ঞাপন শুনবেন সকাল 7:45, সকাল 8:40 কোঁচি কাঁচাদের অনুষ্ঠান কাকলি, সকাল 9:12 শিশুদের জন্য অনুষ্ঠান সঙ্গে থাকবে আর জে নিতাই, সকাল 10:00 মহিলাদের জন্য অনুষ্ঠান তুমি অনন্যা শুনবেন আর জে নিতাইয়ের সঙ্গে, সকাল 10:55 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান এবং এরপরে শুনবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 138তম পর্ব মন কি বাতের তার বাংলা এবং ককবরক অনুবাদ। বেলা 12:00 ককবরক অনুষ্ঠান বুখরি বাদাল, বেলা 2:30 বাংলা নাটক আগুনের পাখি রচনা কৌশিক মিত্র, প্রযোজনায় ডক্টর দীপক চন্দ্রপোদ্দার, বেলা 3:00 আজকের অতিথি শুনবেন আর্চি শর্মিষ্ঠার সঙ্গে, সন্ধে 5:00 আরাধনা পর্ব, সন্ধে 5:30 আপনার পছন্দ আমার গান, ককবরক নাটক শুনবেন সন্ধে 7:00, রাত 8:00 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 138তম মন কি বাত পর্বের বাংলা এবং ককবরক অনুবাদ শুনবেন। আজ রাতে পর্ব আর জি অঙ্কুরিতার সঙ্গে শুনবেন রাত 9:30, রাত 10:00 এশিয়ান গেমসের হাইলাইটস। এবারে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার পূর্বাভাস। শ্রোতা বন্ধুরা, আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘন্টার পূর্বাভাসে জানানো হচ্ছে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 35°C এবং 26°C-এর কাছাকাছি। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত আজকের সর্বোচ্চ তাপমাত্রা 35.7°C এবং সর্বনিম্ন তাপমাত্রা 25.8°C। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97%, সর্বনিম্ন 65%। বৃষ্টিপাত হয়নি, তবে এক সতর্কতামূলক বার্তায় জানানো হয়েছে যে আগামী 24 ঘন্টায় ত্রিপুরার প্রায় সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের থেকে বিদায় নেবার আগে এটাই বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। অবশ্যই কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে। তাহলে সবাইকে জানাই শুভরাত্রি। শ্রোতা বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান আপনাদেরকে রিলে করে শোনানো হচ্ছে। স্টুডিওর ঘড়ির কাঁটায় সময় এখন রাত 11:20।